107 মেগাহার্টজ FM রেইনবোয়ে শুনছেন রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। পরবর্তী শিল্পী প্রথমে দেবব্রত বিশ্বাস, তারপরে শ্রেয়া দত্ত রায়।

সময় শেষের পথে তাই বিদায় নেব আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী অশোক তরু বন্দ্যোপাধ্যায়। এই গানটির সাথে সাথে আমি তপারতি আজকের আনন্দধ্বনি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM Rainbow।

শুরু হলো আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 29 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:32 হয়ে 12 সেকেন্ড। আজ 18 মে 2026 সোমবার। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত সংবাদ অনুযায়ী মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই।

রসানুভূতির বাধা বিপত্তি অনেক। শ্রদ্ধার ও শিক্ষার অভাবে, পূর্ব পরিচয় কিংবা নতুনত্বের মোহে রসানুভূতি থেকে আমরা অবান্তরের খাদ বাদ দিতে পারি না। সেজন্য নিজেরাই অনেক সময় নিজেদের আনন্দ থেকে বঞ্চিত করি। সঙ্গীতে রবীন্দ্রনাথের দান আমাদের আনন্দের একটি শ্রেষ্ঠ উপাদান, তাঁর সর্বতোমুখী প্রতিভার চরম বিকাশ। শ্রদ্ধার অর্থ অন্ধভক্তি নয়, শিক্ষার অর্থ কৃচ্ছ্র সাধন নয়। কোনো বস্তুকে আত্মগত সংস্কার কিংবা কামনার বহির্ভূত করে দেখাই হচ্ছে শ্রদ্ধার তাৎপর্য। এই বহিষ্করণের প্রক্রিয়ার নাম শিক্ষা ও সাধনা। বিজ্ঞানের যুগে শিক্ষার দিকটা বাহিরকে অন্তরে আনার দিকটা লোপ পাচ্ছে। এই যুগের ভিন্ন ভিন্ন শিক্ষা পদ্ধতির মধ্যে ঐতিহাসিক, তুলনামূলক ও বৈজ্ঞানিক বিচারই প্রামাণ্য। সুর সম্বন্ধে অবশ্য পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু সেটা ঠিক সুর নিয়ে নয়, স্বর নিয়ে। আমাদের দেশেও নয়, পরের দেশে, যেখানে সুরের পক্ষে স্বরের মূল্য আমাদের হতে পৃথক। সেজন্য বিজ্ঞানসম্মত সিদ্ধান্তের কথা তোলা বোধহয় এক্ষেত্রে উচিত নয়। শুধু এই কথা বলা যায় যে ভালো লাগা বা না লাগা অনেক সময় অভ্যাসের উপরই নির্ভর করে। এই সুপরিচিত তত্ত্বটি পরীক্ষার দ্বারাও সমর্থিত হয়েছে। নিতান্ত অপরিচিত সুর পদ্ধতি শিক্ষা করে তাকে অভ্যাসে পরিণত করার সুবিধা যখন আমাদের নেই, তখন তুলনামূলক বিচারও বেশি দূর করা সম্ভব নয়। রসানুভূতির পূর্বোক্ত বাধা বিপত্তির ওপরে এখানে আবার এক নতুন বিপত্তি আশ্রয় করে, তার নাম দেশাত্মবোধ, অতএব ঐতিহাসিক বিচারই প্রকৃষ্ট। শ্রদ্ধার সঙ্গে একটি বিশেষ অনুকূল ব্যবস্থা হচ্ছে ঐতিহাসিক মনোভাব। এই মনোভাবের বশে অনেক সংকীর্ণতা দূর হয়ে যায়, গতির আনন্দে মন উৎফুল্ল হয়ে ওঠে, যদি না অবশ্য ইতিহাসের মোহে মন ইতিমধ্যে আচ্ছন্ন হয়ে না পড়ে, চলার নেশায় রসের সন্ধান না হারিয়ে যায়। রস উপভোগের আরও দু একটি অন্তরায় আছে, যা চলে আসছে, যাতে মানুষ অভ্যস্ত, যেটি ঐতিহ্যের ধারা বলে গৃহীত হয়েছে, তার আরেকটি ধাক্কা দেবার ক্ষমতা আছে বলে মনে হওয়া স্বাভাবিক। আদত কথা কিন্তু এই যে গতানুগতিকতার ফলে আমাদের স্নায়ুমণ্ডলী একটি বিশেষ আকারে সজ্জিত হয়, তারই ফলে অভিজ্ঞতাগুলির সেই ধারায় গ্রথিত হবার, নকশায় সজ্জিত হবার একটা ঝোঁক থাকে। পুরাতন অভ্যাসের নকশা কিন্তু নতুন অভ্যাস অর্জনের পথে বাধা দেয়, নতুন পুরাতনে বিরোধ বাঁধে, সেই সঙ্গে তাদের মধ্যে নির্বাচন কার্য চলে। নতুন অভিজ্ঞতাগুলি কার্যকরী প্রতিপন্ন হওয়ার পর তারা দানা বেঁধে প্রিয় ও সুখজনক হয়ে ওঠে। মূল্য বিচারের পেছনে জনসাধারণের সমালোচনার অন্তরালে এই বিরোধান্তের অভ্যাসজনিত সুখের স্পৃহা রয়েছে। সেজন্য আমরা পরিচিতকে ভালোবাসি ও অপরিচিতকে ডরাই। কিন্তু অপরিচিতটি যখন কোনো কারণে, কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠার দৌলতে, কোনো অভিভাবনের মৃদু তাড়নায়, স্বার্থের জন্য কিংবা অন্য কোনো কারণে স্থায়ী হল, সাধারণের মধ্যে প্রচার লাভ করল, তখন পরিচিত জনমতের আড়ালে সাধারণ লোক নবতর সৃষ্টি করার দায়িত্ব ও তাকে যথার্থ মূল্যদানের কর্তব্য ও ভয় থেকে মুক্ত হল, স্বাধীনভাবে চিন্তা করার দায়িত্ব জনমতের হাতে সঁপে দিয়ে লোকে নিঃশ্বাস ছেড়ে বাঁচল। গ্রহণ, বর্জন ও নির্বাচনের পিছনে যখন এই স্নায়ুঘটিত অর্থাৎ দেহগত সুখের সন্ধান রয়েছে, তখন ভালো মন্দের বিচারে, বিশেষত চারুকলার সমালোচনার অভ্যাসের অর্থাৎ জনমতের স্থান অগ্রাহ্য করা যায় না। কিন্তু অভ্যাস চিরন্তন নয়, নিতান্তই সময় সাপেক্ষ, বাইরের আঘাতে ভেঙে যায়। সেজন্যই আজকার রোম্যান্টিক কালকার ক্লাসিসিস্ট হয়ে ওঠে।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে বংশীবাদন করে শোনাবেন মঙ্কজ বন্দ্যোপাধ্যায়, যোগিয়া কালেংড়া ও দেশকার রাগে।

প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সুবোধ সঙ্গীতের এই অনুষ্ঠানে যোগিয়া কালেংড়া ও পেশকার রাগে দেশকার রাগে বংশীবাদন করে শোনালেন পঙ্কজ।

অধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। সংবাদ একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। সে দেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। কেরালার পরবর্তী মন্ত্রিসভার আজ শপথ গ্রহণ। কংগ্রেসের বিডি সতীশান প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। 2027 সালের জনগণনার প্রথম ধাপে 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা তৈরি ও আবাসন গণনার কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক বসবে। আইপিএল ক্রিকেটে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসের কাছে পরাজিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। শ্রী মোদী আগামীকাল নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদান করবেন। রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস ফোরস্টরের সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। আগামীকাল তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। প্রযুক্তি উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিবেশবান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশসহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেন সফর করেন। সেদেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বাণিজ্য সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বেশ কিছু ক্ষেত্রে আলোচনা করেন। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে ইউরোপীয় রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেন বলে আকাশবাণীর সংবাদদাতা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ডক্টর সুশ্রুত শর্মা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়। এটি শ্রী মোদীর 31তম আন্তর্জাতিক সম্মান। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলো ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তিনি বৈঠক করবেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, এটি দেশের জন্য অত্যন্ত গৌরবের মুহূর্ত। ওম বিড়লা সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, এই সম্মান ভারত ও সুইডেনের বন্ধুত্বকে সুদৃঢ় করবে, পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মত প্রকাশ করেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। এই প্রক্রিয়ার ফলে সে রাজ্যের সরকারে নতুন 2 জন পূর্ণমন্ত্রী এবং 4 জন প্রতিমন্ত্রীকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি অন্য 2 জন প্রতিমন্ত্রীকে স্বাধীনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন 2 জন পূর্ণমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র চৌধুরীকে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প MSME দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মনোজ কুমার পাণ্ডেকে খাদ্য ও গণবণ্টন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে অজিতপাল সিং খাদ্য সুরক্ষা এবং ঔষধ নিয়ন্ত্রণের দপ্তর দায়িত্বে থাকছেন। অন্যদিকে সৌমেন্দ্র তোমার সৈনিক কল্যাণ এবং ক্রান্তীয় রক্ষা দল দপ্তরের দায়িত্ব সামলাবেন। কংগ্রেসের বিডি সতীশান কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন। গতকাল 21 সদস্যের মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেন তিনি। এদের মধ্যে সতীশান সহ 14 জনই প্রথমবার মন্ত্রী হচ্ছেন। সম্পূর্ণ মন্ত্রিসভা একসঙ্গে শপথ গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের 11 জন মন্ত্রী রয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পেয়েছে 5টি মন্ত্রিত্ব। এছাড়া কেরালা কংগ্রেস, জোসেফ, RSP, কেরালা কংগ্রেস জেকব এবং কমিউনিস্ট মার্কসিস্ট পার্টি 1টি করে মন্ত্রিত্ব পেয়েছে। সতীশান আরও বলেছেন, তিরুবাঞ্চু রাধাকৃষ্ণন স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন শনিমল ওসমান। 2027 সালের জনগণনার প্রথম ধাপে 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা তৈরি ও আবাসন গণনার ফিল্ড পর্যায়ের কাজ শুরু হয়েছে। দেশব্যাপী জনগণনা প্রক্রিয়ার অংশ হিসেবে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল রাজস্থান, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লি পৌর নিগম এলাকা। এদিকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা তৈরির কাজ চালাচ্ছেন। দেশে মাত্র 2 দিনের জ্বালানি সঞ্চয় রয়েছে বলে সমাজ মাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন বলে সরকার খারিজ করে দিয়েছে। PIB তথ্য যাচাই শাখা জানিয়েছে এই তথ্য সম্পূর্ণ অসত্য। PIB পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশে 60 দিনের অশোধিত তেলের
মজুত রয়েছে। এছাড়াও তেল শোধন ক্ষমতা অতিরিক্ত যোগানো রয়েছে। পিআইবি নাগরিকদের আতঙ্কিত না হতে এবং সরকারি সূত্রে জারি করা তথ্যেই শুধু বিশ্বাস করতে অনুরোধ করেছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক বসবে। এই বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য বিএসএফকে 45 দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন বর্তমান মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী সহ বিএসএফের অন্যান্য আধিকারিকরা। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এই বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার কথা। তিরুবনন্তপুরম সেন্ট্রাল হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় পশ্চিম মধ্য রেলওয়ে এক উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে রেল। উল্লেখ্য, মধ্যপ্রদেশের লুনি রিচা এবং বিক্রমগড় আলোট স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনটিতে আগুন লাগে। সংযুক্ত আরব আমিরশাহীর বারাকা পারমাণবিক কেন্দ্রে আক্রমণের গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের কাজ কখনোই গ্রহণযোগ্য নয়। ভারতের তরফে সংযম রক্ষা করার পাশাপাশি অবিলম্বে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে। মস্কো এবং তার পার্শ্ববর্তী এলাকায় ইউক্রেনের বড় মাপের ড্রোন হামলায় এক ভারতীয় শ্রমিকসহ চারজন প্রাণ হারিয়েছেন। মস্কোর মেয়র সের্গেই সেভানিন জানিয়েছেন, রাতভর এই আক্রমণে 12 জন জখম হয়েছেন। রুশ কর্তৃপক্ষের দাবি, মস্কোকে লক্ষ্য করে 81টি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্সকি এই ড্রোনে হামলার সত্যতা স্বীকার করে একে ন্যায্য বলে দাবি করেছেন। রাশিয়ায় ভারতীয় দূতাবাস থেকে সমাজ মাধ্যমের এক বার্তায় বলা হয়েছে, এক ভারতীয় শ্রমিক প্রাণ হারিয়েছেন, 3 জন জখম। ভারতীয় আধিকারিকরা আক্রমণস্থল ঘুরে দেখেছেন এবং আহত শ্রমিকদের সাথে হাসপাতালে গিয়ে দেখা করেছেন। কিয়েভের উপর বড় মাপের রুশ ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিনের মধ্যে ইউক্রেন এই ড্রোন হামলা চালালো। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা 79তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। জেনেভায় আয়োজিত 6-দিনব্যাপী এই সমাবেশের এবারের থিম বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন এবং যৌথ দায়িত্ব, রিশেপিং গ্লোবাল হেলথ, শেয়ার্ড রেসপন্সিবিলিটি। বিশ্বব্যাপী স্বাস্থ্যের চ্যালেঞ্জগুলির মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের গুরুত্বকে এই সমাবেশে বিশেষভাবে তুলে ধরা হবে বলে সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাড্ডা উল্লেখ করেন। উল্লেখ্য, এই সমাবেশে 165টিরও বেশি দেশের স্বাস্থ্যমন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা একত্রে মিলিত হবেন বলেও জানান তিনি। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন। তার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা ওই জাহাজটিতে 14 জন নাবিকই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলে সংঘাত তীব্র আকার ধারণ করার পর ভারতের পতাকাবাহী অন্তত আরও 2টি জাহাজ হামলার শিকার হয়েছে। মধ্য আফ্রিকার কঙ্গো ও ইউগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO উদ্বেগ প্রকাশ করেছে। এখনও পর্যন্ত 80 জন ইবোলা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাষ্ট্রসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, কঙ্গোর বেশ

0: কিছু এলাকায় গত শনিবার পর্যন্ত অন্তত 246 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আইপিএল ক্রিকেটে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। সে দেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। কেরালার পরবর্তী মন্ত্রিসভার আজ শপথ গ্রহণ। কংগ্রেসের বিডি সতীশান প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন এই মহাজীবন, আজ শুনবেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা।
2: পরাধীন ভারতবর্ষে দেশাত্মবোধ ও জাতীয়তাবাদ জাগরণের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন ব্রিটিশদের শাসন, শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে এক বলিষ্ঠ চরিত্র। সুরেন্দ্রনাথ 1848 সালের 10ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। অত্যন্ত মেধাবী ছাত্র সুরেন্দ্রনাথ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। 1869 সালে তিনি ইংল্যান্ড যান এবং ICS পরীক্ষায় উত্তীর্ণ হন। দেশে ফিরে 1871 সালে সুরেন্দ্রনাথ তৎকালীন পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিযুক্ত হন। 1875 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর নিজের প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনে তাঁকে ইংরেজির অধ্যাপক হিসাবে নিযুক্ত করেন। পরবর্তীকালে তিনি ফ্রি চার্চ কলেজ এবং নিজের প্রতিষ্ঠিত রিপন কলেজে অধ্যাপনা করেন। রিপন কলেজের বর্তমান নাম সুরেন্দ্রনাথ কলেজ। অসাধারণ বাগ্মী সুরেন্দ্রনাথ সেই সময় দেশের বিভিন্ন সভা সমিতিতে ভারতবর্ষের ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, জাতীয়তাবাদ ইত্যাদি বিষয়ে ওজস্বী বক্তৃতা দিয়েছেন। ওইসব বক্তৃতার সুবাদে তিনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা ও দেশপ্রেমিক হিসেবে সারা ভারতে পরিচিত হয়ে ওঠেন। 1876 সালে সুরেন্দ্রনাথ আনন্দমোহন বসুর সহযোগিতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে তাঁরা ব্রিটিশ শাসকের বিভিন্ন জনবিরোধী আইনের বিরোধিতা করতেন। 1879 সালে সুরেন্দ্রনাথ দ্য বেঙ্গলি পত্রিকার মালিকানা ক্রয় করে তার সম্পাদনা এবং সাংবাদিকতা শুরু করেন। 1883 সালের এপ্রিল মাসে একটি মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির একটি আদেশের বিরুদ্ধে দ্য বেঙ্গলি পত্রিকায় মন্তব্য করবার জন্য সুরেন্দ্রনাথের 2 মাসের কারাদণ্ড হয়। সুরেন্দ্রনাথ 1876 থেকে 1899 সাল পর্যন্ত কলকাতা কর্পোরেশনের সদস্য ছিলেন। স্বায়ত্তশাসিত কলকাতা কর্পোরেশন পরিচালনার জন্য যে আইন তৈরি হয় তার মূল কাঠামো তিনিই রচনা করেন। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর তিনি তাতে যোগ দেন। 1895 সালে কংগ্রেসের পুনা অধিবেশনে এবং 1902 সালে আহমেদাবাদ অধিবেশনে সুরেন্দ্রনাথ সভাপতিত্ব করেন। তিনি 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনেও যোগ দেন। লর্ড কার্জন যখন বলেছিলেন দ্য পার্টিশন ইজ এ সেটেলড ফ্যাক্ট, সুরেন্দ্রনাথ দৃঢ়তার সঙ্গে তাঁকে বলেছিলেন আই অ্যাম সুরেন্ডেট নট ব্যানার্জি, দ্য সেটেলড ফ্যাক্ট মাস্ট বি আনসেটেলড। পরবর্তীকালে সত্য সত্যই বঙ্গবাসীদের প্রবল প্রতিরোধের মুখে পড়ে বঙ্গভঙ্গ আইন প্রত্যাহার করা হয়েছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক বই আ নেশন ইন মেকিং ভারতীয় রাজনীতি এবং জাতীয়তাবাদ সম্পর্কে এক মূল্যবান দলিল। 1921 সালে তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে স্যার উপাধি লাভ করেন। আইনসভার সংস্কার, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার উচ্চতর প্রশাসনিক পদে ভারতীয়দের নিয়োগ প্রভৃতি বিষয়ে সুরেন্দ্রনাথের নিরলস প্রয়াস বিশেষভাবে উল্লেখযোগ্য। 1925 সালের 6ই আগস্ট এই মহান দেশপ্রেমিকের জীবনাবসান হয়। ভারতবর্ষের এডমান্ড বার্ক আখ্যায় ভূষিত রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ সারা জীবন ধরে দেশের মানুষের মধ্যে জাতীয়তাবাদ জাগিয়ে তোলার ক্ষেত্রে অনন্য সাধারণ ভূমিকা পালন করেছেন।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা আকাশবাণী মৈত্রী। এখন বাংলাদেশ সংবাদ পর্যালোচনা। ঢাকা থেকে এটি পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি নভালসং পরমার। ভারত ও নেদারল্যান্ডস তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে সম্মত হয়েছে। ডেইলি সান জানিয়েছে, শনিবার হেগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন বিস্তারিত আলোচনা করেন। এ সময় তারা ভারত নেদারল্যান্ড সম্পর্কের সামগ্রিক দিক পর্যালোচনা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে রাজি হন। দুই নেতা বাণিজ্য ও অর্থনীতি, সেমিকন্ডাক্টর, সুস্থায়ী উন্নয়ন, সামুদ্রিক যান, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, নিরাপত্তা ও প্রতিরক্ষা এবং মেধাস্বত্ব বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। ওমানে বিষাক্ত গ্যাসে বাংলাদেশি চার ভাইয়ের মৃত্যুর ঘটনায় পুলিশ সাধারণ মানুষের প্রতি বদ্ধ যানবাহনে না ঘুমানোর নির্দেশ দিয়েছেন। প্রথম আলো জানিয়েছে, ওমানের পুলিশ চার প্রবাসী বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে। টাইমস অব ওমানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির ইঞ্জিন চালু থাকা অবস্থায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাস নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণের ফলে ওই চার ভাইয়ের মৃত্যু হয়। বাংলাদেশের সিরাজগঞ্জে শনিবার বৈচিত্র্যের মাঝে ঐক্য ও সাংস্কৃতিক সম্প্রতি মেলা 2026 শীর্ষক একদিনব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউ এজ জানিয়েছে, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল দেশের সংখ্যালঘু সম্প্রদায়গুলির ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা। এই অনুষ্ঠানে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা 12 দফার দাবি সনদ পেশ করেন। এই দাবিসমূহের মধ্যে রয়েছে, গেজেটভুক্ত নয় এমন জাতিগোষ্ঠীগুলির সরকারি স্বীকৃতি, সরকারি চাকরিতে 5% কোটা সংরক্ষণ, সংসদে সংরক্ষিত আসন বরাদ্দ, বার্ষিক সাংস্কৃতিক মেলার আয়োজন এবং একটি জাতিগত সংখ্যালঘু কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা। বাংলাদেশের সরকার গঙ্গার জলবন্টন চুক্তিটি আরও সুবিধাজনক শর্তে পুনর্নবীকরণের সিদ্ধান্ত নিয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, গঙ্গার জলবন্টন চুক্তির ভবিষ্যৎ মূলত ঢাকা ও নতুন দিল্লির মধ্যকার রাজনৈতিক সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়ার উপর নির্ভর করলেও বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশন সম্ভাব্য পুনর্নবীকরণের লক্ষ্যে তাদের কাজের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। সেদেশের জলসম্পদ মন্ত্রকের এক আধিকারিক জানান, বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে চলেছে। এই কারণেই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এই পুনর্নবীকরণের সিদ্ধান্তটি কূটনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি শনিবার ঢাকার ঐতিহাসিক শাহ আলীর মাজারে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, টিআইবি এই ঘটনাকে বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং জুলাই আন্দোলনের পরিপন্থী হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে এই হামলায় জড়িত থাকার অভিযোগে টিআইবি জামাতে ইসলামী এবং অন্যান্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনগুলোর প্রতি বাংলাদেশের লোকজ ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সহাবস্থানের অধিকারের বিষয়ে তাদের নীতিগত অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী 7 জুন তাদের 2026 সালের বোর্ড নির্বাচন হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। ডেইলি অবজারভারের খবর অনুযায়ী, বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান অ্যাডহক কমিটির মেয়াদ শেষে এই নির্বাচনের মাধ্যমেই বোর্ডের নতুন পরিচালনা পর্ষদ নির্ধারিত হবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী তিনটি ভিন্ন বিভাগে মোট 23টি পরিচালক পদের জন্য এই নির্বাচন হবে। বাংলাদেশ সংবাদ পর্যালোচনা আজকের মতো এ পর্যন্তই। ঢাকা থেকে এটি পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি নভালসং পরমার। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী। এখন কৃষক বন্ধুদের জন্য গ্রীষ্মকালীন ফসলের রোগের আক্রমণ ও প্রতিকার বলবেন ডক্টর রঘুনাথ মণ্ডল।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন গ্রীষ্মকালীন ফসলের রোগ আক্রমণ ও তার প্রতিকার, এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রঘুনাথ মণ্ডল।
2: গ্রীষ্মকালীন সবজি আমরা জানেন যে এখন আমরা জমিতে ঢেঁড়স, পটল, বেগুন, লঙ্কা, বিভিন্ন কুমড়ো জাতীয় ফসল দেখতে পাচ্ছি এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম রোগ দেখতে পাই। যেমন ধরুন ঢেঁড়সের ক্ষেত্রে একটা ভাইরাস ঘটিত রোগ দেখতে পাই, সেটার নাম আমরা বলি বাংলাতে সাহেব রোগ। এই রোগটি কিন্তু ভাইরাস ঘটিত হওয়ার জন্য এটার কিন্তু কোনো প্রতিকার ব্যবস্থা এখনো তৈরি হয়নি। সেই জন্য আমরা চাষি ভাইদের বলি যে আপনারা এই সাহেব রোগ ঘটিত যে সমস্ত গাছগুলি সেগুলো যদি অল্প পরিমাণ হয় সেগুলো আপনারা তুলে অন্য কোথাও জমিতে মাটি চাপা দিয়ে দিন ব্লিচিং পাউডারের সঙ্গে, প্লাস আপনারা যা ওটাকে জ্বালিয়ে দিতেও পারেন। সেক্ষেত্রে আমরা এই রোগের সংক্রমণকে আমরা বাঁচাতে পারবো। আর অনেক যে ইনসেক্ট এক গাছ থেকে আরেক গাছে বহন করে নিয়ে যায় সেগুলোকে আমরা যদি প্রতিকার করতে পারি, যেমন মেটাসিস্টক্স, ইমিডাক্লোরপিডিয়া জাতীয় ওষুধ যদি আপনারা স্প্রে করেন, সেক্ষেত্রে সাদা মাছি কিন্তু আক্রমণ আমরা ঠেকাতে পারি এবং এই রোগকেও আমরা আক্রমণ বাঁচাতে পারি। এছাড়া আমাদের আর একটি গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে পটল। পটলের ক্ষেত্রে আপনারা যেটা লক্ষ্য করেন যে ছত্রাকজনিত গোড়া পচা, শিকড় পচা, ফল পচা, পাতা শুকনি শুকিয়ে যাওয়া, এইগুলো আমরা দেখতে পান। এবং সেক্ষেত্রে চাষিভাইরা কী করবেন, কী ওষুধ দেবেন ঠিক করতে পারেন না। অনেক ক্ষেত্রে যদি পোকার আক্রমণ হয় সেখানে রোগের ওষুধ দিচ্ছেন বা রোগের ওষুধ পোকা দিচ্ছেন, এক্ষেত্রে আমি যেটা ওষুধগুলো বলছি আপনারা লিখে নিতে পারেন, সেটা হচ্ছে ডাউনি মিল্ডিউ ক্ষেত্রে যেটা সাদা ছাতা রোগ দেখা যায়, সাইমোক্সিন প্লাস ম্যাংকোজেব বলে একটা ওষুধ আছে, মেটালেক্সিল, ম্যাংকোজেব, এই ধরনের ওষুধগুলো যদি আপনারা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করেন এবং গাছটিকে খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে, চাষিবাদের মাথায় রাখতে হবে, কারণ এই গাছের যে রোগগুলো এগুলো মাটির দিক থেকে আসে, সেই জন্য মাটিটাকেও ভালো করে ভিজাতে হবে, তাহলে আপনারা ভালো উপকার পাবেন। কারণ অনেক চাষিভাই দেখেছি যে তারা কিন্তু অল্প জল স্প্রে করে করে উপর দিয়ে চলে যায়, সেক্ষেত্রে গাছটা ঠিক মতো ভেজে না বা ওষুধটা ঠিক মতো জায়গায় পৌঁছায় না। এরপরে আসি কুমড়ো জাতীয় ফসল। কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে আমরা দেখবেন যে গোটা গাছের পাতা সাদা হয়ে গেছে, সাদা গুঁড়ো রোগ বলি এটাকে, পাউডার মিল্লু অথবা সাদা ছাতা রোগ যেটা গাছের পাতার নিচের দিকে হয়, সেক্ষেত্রে চাষিভাইদেরকে আমরা যেটা বলি যে এখানে আমরা সালফার জাতীয় যে কোনো ফাঙ্গিসাইড যদি আপনারা স্প্রে করেন তাহলে এই পাউডারি মিল্লু বা সাদা গুঁড়ো রোগের ক্ষেত্রে আক্রমণ থেকে আপনারা উপকার পাবেন। এছাড়া যে আমাদের উচ্ছে যে চাষ করি, উচ্ছের ক্ষেত্রে দেখবেন পাতা কুঁকড়ে যাচ্ছে, সেটাও কিন্তু ভাইরাস ঘটিত রোগ। এই জন্য চাষিভাইদের প্রথম থেকে বলবো যে পোকা আক্রমণটাকে কিন্তু ঠেকাতে হবে, যে সাদা মাছি যেগুলো সেগুলোকে আক্রমণটাকে আপনারা প্রথম থেকে যদি আমরা ইমিডাক্লোরপিডিয়া স্প্রে করেন জমিতে তাহলে কিন্তু এই সাদা মাছের আক্রমণ কমে যাবে, সেক্ষেত্রে এই উচ্ছের কুঁকড়ে রোগটা অনেকটাই প্রতিহত হবে। এবং যদি একটা দুটো গাছে লক্ষ্য হয় সেক্ষেত্রে গাছগুলোকে কিন্তু আপনারা ঠিক মতো জায়গায় উপড়ে ফেলে দেবেন এবং বা জ্বালিয়ে দেবেন, তাহলে এটা আপনার গাছ যে ভাইরাসের সোর্স হিসেবে আরেকটা অন্য গাছ থেকে অন্য গাছে যেতে পারবে না। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ফসল গ্রীষ্মকালে সেটা হচ্ছে বেগুন। বেগুন চাষের ক্ষেত্রে চাষিভাইরা জেনারেলি যেটা দেখেন যে পাতা গাছ ঢলে পড়ছে, গাছের ঢলে পড়া দু রকমেরভাবে হয়, একটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া, মানে একটা ব্যাকটেরিয়া বলে একটা জীবাণু আছে সেটা করে, আর একটা হচ্ছে ছত্রাকজনিত ঢলে পড়া। এই দুটোর ক্ষেত্রে কীভাবে আমরা চিনবেন যে এটা ব্যাকটেরিয়া যদি ঢলে পড়া যেটা রোগটা হয় সেটা যদি আপনি গাছের কাণ্ডটাকে ছোটো ছোটো টুকরো করে এক গ্লাস কাঁচের গ্লাসের স্বচ্ছ জলে রাখেন সেখান থেকে সাদা ধোঁয়ার মতো ব্যাকটেরিয়া সরবে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারেন এটা ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া। কিন্তু ছত্রাকজনিত হলে সেখানে আপনি গাছের যদি কাণ্ডটাকে মাঝামাঝি কাটেন সেখানে দেখবেন একটা ব্রাউন কালারের দাগ দেখা যায়। এবং ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়ার ক্ষেত্রে চাষিভাইদেরকে আমি যেটাই সাজেস্ট করবো যে আমরা এগ্রিমাইসিন 100 বলে একটা ওষুধ আছে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটা আপনারা 1 গ্রাম 10 লিটার জলে গুলে স্প্রে করবেন। এক্ষেত্রে একটি আমার পরামর্শ, আমরা ডোজটা কিন্তু বাড়াবেন না, কারণ এই ডোজ যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে গাছটা কিন্তু ঝলসে যাবে, যার জন্য আপনারা 1 গ্রাম 10 লিটার জলে গুলে স্প্রে করবেন। এছাড়া বেগুনের দেখবেন গোড়া পচা রোগ বা দেখবেন সাদা সাদা পোস্তুর মতো দানা তৈরি হয়, ক্লোরোসিয়াম রপসি বলে একটা হয় গাছের, ওটা করে তো কাণ্ড পচে যায় বা গোড়া পচে যায়, সেক্ষেত্রে চাষিভাইদেরকে আমরা যেহেতু আপনারা অর্থনীতিভাবে চাষ করছেন সেই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা 1 গ্রাম থায়োফিনেট মিথাইল প্লাস 2 গ্রাম ক্লোরোথালোনিল এই ওষুধটাকে মিশিয়ে, দুটো ওষুধকে মেশাবেন, একটা 1 গ্রাম থায়োফিনেট মিথাইল আর 2 গ্রাম ক্লোরোথালোনিল দিয়ে আপনারা জলগুলো স্প্রে করবেন, করলে আপনারা কিন্তু উপকার পাবেন।
1: এতক্ষণ শুনলেন গ্রীষ্মকালীন সবজির রোগ আক্রমণ ও তার প্রতিকার, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রঘুনাথ মণ্ডল।
0: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। এখন আকাশবাণী মাতৃর অনুষ্ঠান পরিচিতি, তার আগে বলে নেব স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সাতটা বেজে ৩৯ সেকেন্ড, বাংলাদেশের সময় ৭:৩১ হয়ে ২২ সেকেন্ড, ৭:০৫ লোকগীতি, ৭:১৫। আসুন বেরিয়ে যান ভারতের স্থান ত্রিবেণী কালিম্পং, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। সকালের আড্ডা নিয়ে হাজির থাকবেন ধীমান চক্রবর্তী, ৭:৩৫, অতিথি জীবনানন্দ অনুসন্ধান। এই বিষয়ে গৌতম মিত্রের সঙ্গে কথা বলেছেন ডক্টর মানস প্রতিম দাস। অনুষ্ঠানটি আজকে শুনবেন প্রথম পর্ব ৮:৩০, ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়ালে রাগ পরমেশ্বরী পরিবেশন করে শোনাবেন পল্লব ভদ্ররায়, তবলা অভিষেক চট্টোপাধ্যায়। মনের মতো গান উপস্থাপনায় পৃথাকুণ্ড, ৯:৩০, রামধনুতে প্রথমে শুনবেন আধুনিক শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে, পরে লোকগীতি ছবি চৌধুরীর কণ্ঠে, ১০:৩০। ১১টায় সংগ্রহশালা থেকে শুনবেন বিভিন্ন ধরনের গান, নজরুলগীতি ১১:১৫, মৈত্রী সিনহার কণ্ঠে।

11:30 রোমগেটে। বেলা 12টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়। লোকগীতের অনুষ্ঠান 12:30, অর্থাৎ 12:30। একটায় বেতার নাটক হলুদ পোড়া, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবাশিস বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 প্রথম অধিবেশনের সমাপ্তি। বিকেল 3:30 দ্বিতীয় অধিবেশনের সূচনা, 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর। বিষয় চেনা পথের বাইরে, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দুর্পাদে, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা দুর্পাদে। আজ সন্ধ্যায় 5:05 উপস্থাপনায় শাকনিকা চৌধুরী। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, আমাদের রাজ্যে কৃষি ও ভৌগোলিক নিদর্শন ট্যাক, এ নিয়ে ডাক্তার মানস ঘোষের সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়।

6:50 আপনার স্বাস্থ্য ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে, এ নিয়ে বলবেন ডাক্তার রুদ্রজিৎ পাল। 7:00 বেতার নাটক অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। 8:15 বাংলা ব্যান্ডের গান কথায় গানে উপস্থাপনায় স্বর্ণাভ রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, খাবারে রাসায়নিক দূষণ, এ নিয়ে ডক্টর অনুপম পালের সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়ালে রাগ কৌশিধ্বনি পরিবেশন করে শোনাবেন পল্লব ভদ্র রায়। তবলায় সহযোগিতা করবেন অভিষেক চট্টোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানন্দিনের গান নিয়ে স্টুডিওতে থাকবেন স্বর্ণাভ রায়। 12:00 দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, এখন লোকগীতি। প্রথমেই শুনবেন সুকণ্ঠ অধিকারীর কণ্ঠে এবং পরে অর্পিতা চক্রবর্তীর কণ্ঠে।

লোকগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। দুটি লোকসঙ্গীত শুনলেন সুকণ্ঠ অধিকারী এবং অর্পিতা চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনা ধীমান চক্রবর্তী।

পৃথিবীর মাটিতে এক টুকরো স্বর্গের সন্ধান পেতে ব্যাগ গুছিয়ে আজই বেরিয়ে পড়ুন। এশিয়া মহাদেশের অন্তর্গত ভারত উপমহাদেশের পূর্বাঞ্চলের প্রবেশদ্বার পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের এক মায়াবী অফবিট গন্তব্য ত্রিবেণী। তিস্তা ও রঙ্গিত নদীর মিলনস্থলে রিভারসাইড ক্যাম্পিং, রাফটিং, প্রকৃতির নির্জনতা উপভোগ করার এক আদর্শ জায়গা।

উত্তরবঙ্গ মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কাঞ্চনজঙ্ঘার শুভ্র মুকুট বা দার্জিলিং কার্শিয়াং কালিম্পংয়ের চায়ের বাগান। চীনা পরিচিত এই পর্যটন মানচিত্রের বাইরেও এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি দরাজ হস্তে উপর করে দিয়েছে তার নিজের রূপ, পাশাপাশি বিছিয়ে রেখেছে নির্জন নিরালার এক মায়াবী চাদর। কালিম্পং জেলার অন্তর্গত এই ত্রিবেণীতেই সিকিম থেকে আসা পান্না সবুজ রঙের রঙ্গিত নদী এসে মিশেছে নীলচে কর্দমাক্ত রঙের তিস্তার সাথে। দুই নদীর জলধারা যেখানে এক হচ্ছে সেখানে রঙের সেই বৈচিত্র্য চোখের সামনে এক অসাধারণ কোলাজ তৈরি করে। এখানকার মূল আকর্ষণ হল দুই নদীর মধ্যবর্তী বালুচর, যা শীতকালে পর্যটকদের কাছে ক্যাম্পিংয়ের আদর্শ স্থান হয়ে ওঠে।

তিস্তা একটি চমৎকার নদী যা উত্তর সিকিমের সোলহামু নামক একটি হ্রদ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 5,330 মিটার উচ্চতায় উৎপন্ন হয়েছে। উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হওয়ার পথে আরও কয়েকটি নদীর সঙ্গে মিলিত হওয়ার সৌজন্যে এটি তিস্তা বাজার পর্যন্ত সিকিম ও পশ্চিমবঙ্গকে বিভক্ত করেছে। আর রঙ্গিত হল কাবরু পর্বতের হিমবাহ থেকে উৎপন্ন হওয়া এক ঝলমলে নদী। নিচের দিকে প্রবাহিত হওয়ার সময় নদীটি রাম্মান ও লিটল রঙ্গিত নদীর সঙ্গে মিলিত হয়ে যে দুটি নদীরই উৎপত্তি সিঙ্গালিলা অঞ্চল থেকে। শিলিগুড়ি থেকে যাওয়ার পথে তিস্তা সেতুর পরেই তিস্তা ও রঙ্গিত নদীর সঙ্গমস্থলে ত্রিবেণী অবস্থিত। বিশেষ এই সেতুটি কালিম্পং ও দার্জিলিংকে শিলিগুড়ি জলপাইগুড়ির সমভূমি এবং পশ্চিমবঙ্গের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে।

সাধারণত নিরিবিলি পছন্দ করা পর্যটকরা এখানে জমায়েতে আগ্রহ দেখান প্রকৃতির কাছাকাছি থাকার জন্য। ত্রিবেণীর সবচেয়ে বড় আকর্ষণ রিভারসাইড ক্যাম্পিং, নদীর পাড়ে তাঁবুতে রাত কাটানো, খোলা আকাশের নিচে তারার মেলা আর পাশ দিয়ে বয়ে চলা নদীর শব্দ মনে এক অদ্ভুত প্রশান্তি ছড়ায়। চারিদিকে পাহাড় ও সবুজে ঘেরা ত্রিবেণী ক্যাম্পিং গ্রাউন্ড এমন এক জায়গা যা আপনার ভালো লাগতে বাধ্য। আপনি যদি পাহাড় জঙ্গল মালভূমিতে ইতিমধ্যে ক্যাম্পিং করেছেন অথচ নদীর ধারে করেননি, তবে এখানের ক্যাম্পিং আপনাকে সম্পূর্ণ অভিনব স্মরণীয় অভিজ্ঞতা এনে দেবে। এই স্থানের মোহময়ী সৌন্দর্য ভ্রমণকারীদের মনে এমন এক আকর্ষণীয় আবেশ তৈরি করে যা তাদেরকে এর তীরভূমি দেখে বিস্মিত করে তোলে। অর্থাৎ এক কথায় কালিম্পং পাহাড়ের সবুজ বনানি, দীর্ঘ উপত্যকা সহ শান্ত তীরভূমির ত্রিবেণী আপনাকে হরেক মনোরঞ্জনের ব্যবস্থা করে দেয়।

এই উপত্যকায় আপনি প্রচুর পরিমাণে আপেল, কমলালেবু, আলু বোখরার বাগান দেখতে পাবেন। সামান্য দূরে অবস্থিত তিস্তা সেতু থেকে ঘন জঙ্গলে ঘেরা একটি পথ আপনাকে ত্রিবেণী সঙ্গমস্থলের দিকে নিয়ে যাবে। সঙ্গমস্থলের ঠিক আগে ছোট রঙ্গিত নদীর আশেপাশে আপনি দেখা পাবেন বিজনবাড়ি উপত্যকার, যেখানকার বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীজগৎ সব ধরনের পর্যটককে মুগ্ধ করে। রঙ্গিত নদীর ঝকঝকে নীল জলে প্রচুর পরিমাণে ট্রাউট মাছ বাস করে। এই উপত্যকাটি ধান, আলু, বাঁধাকপি, স্কোয়াশ, শিম, টমেটো এবং আরও হরেক সবজির চাষের জন্য বিখ্যাত। সিঙ্গালীলা বাজার থেকে রঙ্গিত নদীর দিকে বিস্তৃত নানান রং ও আভার নড়ি পাথর বিছানো এলাকাটি স্থানীয়দের পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কলকাতা, পশ্চিমবঙ্গের বাকি অংশ থেকে আসার পর্যটকদের কাছেও জনপ্রিয় পিকনিক স্পট।

যারা ধ্যান করার জন্য একটি নির্মল স্থান খোঁজেন, যাদের তাদের পীড়িত আত্মাকে সতেজ করতে দার্জিলিং কালিম্পংয়ের কোলাহলপূর্ণ ভিড় থেকে দূরে শান্ত স্নিগ্ধ আবহাওয়া যুক্ত স্থানটি তাদের কাছে অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। সঙ্গমস্থলের পর রঙ্গিত নদীর জল উতলা থেকে শান্ত হয়ে যাওয়ায় মৃদু স্রোতের মধ্যে দিয়ে ত্রিবেণী থেকে তিস্তা বাজার পর্যন্ত রিভার র্যাফটিং বিশেষত অ্যাডভেঞ্চার প্রিয় তরুণ প্রজন্মের কাছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। চারপাশের ঘন জঙ্গল, ঝুলন্ত সুউচ্চ পাহাড়, বহমান নদী, পর্যটকদের কার্যকলাপ, চমৎকার কিছু হিমালয়ান পাখির অসাধারণ ছবি, এগুলি তুলতে তুলতে ভবিষ্যতের স্মৃতির স্মরণে বেয়ে হাঁটার রসদ জোগাড় করতে পারেন। পেশক রোডে অবস্থিত লাভার্স মিট ভিউ পয়েন্ট, পেশক ভিউ পয়েন্ট নামেও পরিচিত, উঁচু কোনো স্থান থেকে তিস্তা রঙ্গের দুই নদীর ত্রিবেণী সঙ্গমস্থলের এক মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। উপর থেকে তাকালে যা বিশাল ওয়াই আকৃতির মতো লাগে। শীতের সন্ধ্যায় নদীর চরে গরমাগরম বারবিকিউ আর আগুনের ওম, এই অভিজ্ঞতাই আপনাকে বার বার টেনে নিয়ে আসবে এখানে। নদীর জলস্তর বেড়ে যাওয়া এবং ধস নামার সম্ভাবনা থাকায় বর্ষাকাল এড়িয়ে নির্মল আকাশ এবং নদীর পাড়ে ক্যাম্পিং উপযোগী আবহাওয়াযুক্ত নভেম্বর থেকে মার্চ এর মাঝামাঝি ত্রিবেণী ভ্রমণের আদর্শকাল। স্থানীয় গ্রামে করে ওঠা অনেক সুন্দর হোমস্টের পাশাপাশি নদীর পাড়ে টেন্টে থাকা হলো এখানকার মূল মজা। প্রথাগত স্টার হোটেল রিসোর্ট না থাকলেও পাহাড়ি আতিথেয়তার সঙ্গে স্থানীয় খাবারের স্বাদ নেওয়াই যেতে পারে।

আকাশপথে আপনি পৌঁছাবেন কিভাবে? নিকটতম বিমানবন্দর বাগডোগরা, প্রায় 66 কিলোমিটার দূরে অবস্থিত। বিমানবন্দর থেকে সড়কপথে ক্যাম্পিং সাইটে পৌঁছাতে ঘন্টা দুয়েক মতন লাগে। বেশিরভাগ প্রধান রেল স্টেশন থেকে এর নিকটতম রেল স্টেশন এনজেপি বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। এখান থেকে আপনি একটি ভাড়া করা গাড়ি নিতে পারেন। এনজেপি থেকে ত্রিবেণী দূরত্ব 60 কিলোমিটার। সড়কপথে এই জায়গাটি দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ি ইত্যাদির মতো বেশিরভাগ প্রধান শহরের বেশ কাছে। দার্জিলিং থেকে ত্রিবেণীর দূরত্ব মাত্র 35 কিলোমিটার। অন্যদিকে কালিম্পং থেকে ত্রিবেণী ক্যাম্পিং সাইটের দূরত্ব প্রায় 20 কিলোমিটার।

0: আসুন বেরিয়ে যান ভারতে আজকের মতো। এ পর্যন্তই, এতক্ষণ সঙ্গে ছিলাম আমি ভ্রমণ সাথী ধীমান চক্রবর্তী। প্রতি সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে এবং শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 7:15 থেকে 7:25 পর্যন্ত। শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। আর শুনতে থাকুন
1: আকাশবাণী। খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। সে দেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগদানের পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করতে 2 দিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুরে পৌঁছেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। কেরালার পরবর্তী মন্ত্রিসভার আজ শপথ গ্রহণ। কংগ্রেসের বিডি সতীশান প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রুদেশের সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। শ্রী মোদী আগামীকাল নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদান করবেন। রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গারস্টোরের সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন তিনি। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশসহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সে দেশে যাচ্ছেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেন সফর করেন। সেদেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বাণিজ্য সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ বেশ কিছু ক্ষেত্রে আলোচনা করেন। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডার লিয়েনের সঙ্গে ইউরোপীয় রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেন বলে আকাশবাণীর সংবাদদাতা প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ডক্টর সুশ্রুত শর্মা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। এটি শ্রী মোদীর 31তম আন্তর্জাতিক সম্মান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের বেসরকারি সংস্থাগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন এবং জাতীয় খনিজ মিশনের মতো উদ্যোগের আওতায় ভারতে তাদের উপস্থিতি বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন। সুইডেনের গোথেনবার্গে বেশ কিছু সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভায় শ্রী মোদী উৎপাদন শিল্প, গ্রিন হাইড্রোজেন শিল্প, পরিচ্ছন্ন জ্বালানি এবং অন্যান্য খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য আহ্বান জানান। সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী ইতালি যাবেন। সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি সঙ্গে বৈঠক করবেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, এটি দেশের জন্য গৌরবের মুহূর্ত। ওম বিড়লা সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, এই সম্মানে ভারত ও সুইডেনের বন্ধুত্ব সুদৃঢ় হবে, পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মত প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2 দিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুরে পৌঁছেছেন। আগামী 19 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জগদ্দলপুরে মধ্যাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের 26তম বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। শ্রী শাহ রায়পুর এবং বস্তারে বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সফরের প্রথম দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকালে রায়পুরে জরুরি পরিষেবা ডায়াল 112 এর আওতায় নতুন যানবাহনের উদ্বোধন করবেন। এরপর তিনি বস্তারের নেতানার গ্রামে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করবেন। এই কেন্দ্রের মূল লক্ষ্য দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের কাছে সরকারি ও ডিজিটাল পরিষেবা সহজলভ্য করে তোলা। এরপর শ্রী শাহ জগদ্দলপুরে অমরবাটিকায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে সেখানকার বাদল একাডেমিতে তিনি শহীদদের পরিবার, নিরাপত্তা বাহিনীর সদস্য, মাওবাদী হিংসায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিভিন্ন স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্ধ্যায় তিনি লোকসংস্কৃতিমূলক অনুষ্ঠান বস্তার কে সঙ্গে যোগ দেবেন। উল্লেখ্য, ছত্তিশগড় রাজ্যকে নকশালমুক্ত ঘোষণা করার পর এটি শ্রী শাহের প্রথম সে রাজ্য সফর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সে রাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। এই প্রক্রিয়ার ফলে সে রাজ্যের সরকারে নতুন দুজন পূর্ণমন্ত্রী এবং চারজন প্রতিমন্ত্রীকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি অন্য দুজন প্রতিমন্ত্রীকে স্বাধীনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দুজন পূর্ণমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র চৌধুরীকে অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প MSME দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মনোজ কুমার পাণ্ডেকে খাদ্য ও গণবণ্টন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে অজিত পাল সিং খাদ্য সুরক্ষা এবং ঔষধ নিয়ন্ত্রণ দপ্তরের দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে সৌমেন্দ্র তোমার সৈনিক কল্যাণ এবং ক্রান্তীয় রক্ষা দল দপ্তরের দায়িত্ব সামলাবেন। কংগ্রেসের বিডি সতীশান কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন। গতকাল 21 সদস্যের মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেন তিনি। এদের মধ্যে সতীশান সহ 14 জন এই প্রথমবার মন্ত্রী হচ্ছেন। সম্পূর্ণ মন্ত্রিসভা একসঙ্গে শপথ।

0: গ্রহণ করবে বলে তিনি জানিয়েছেন। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের 11 জন মন্ত্রী রয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পেয়েছে 5টি মন্ত্রিত্ব। এছাড়া কেরালা কংগ্রেস জোসেফ, আরএসপি, কেরালা কংগ্রেস জেকব এবং কমিউনিস্ট মার্কসিস্ট পার্টি 1টি করে মন্ত্রিত্ব পেয়েছে। সতীশন আরও বলেছে, তিরুবাঞ্চু রাধাকৃষ্ণন স্পিকার হিসেবে এবং ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন শনিমল ওসমান। 2027 সালে জনগণনার প্রথম ধাপে 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা তৈরি ও আবাসন গণনার ফিল্ড পর্যায়ের কাজ শুরু হয়েছে। দেশব্যাপী জনগণনার প্রক্রিয়ার অংশ হিসেবে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল রাজস্থান, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লি পৌর নিগম এলাকা। এদিকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা তৈরির কাজ চালাচ্ছেন। দেশে মাত্র 2 দিনের জ্বালানি সঞ্চয় রয়েছে বলে সমাজ মাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন বলে সরকার খারিজ করে দিয়েছে। পিআইবির তথ্য যাচাই শাখা জানিয়েছে, এই নতুন তথ্য সম্পূর্ণ অসত্য। পিআইবির পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে, দেশে 60 দিনের অশোধিত তেলের মজুত রয়েছে। এছাড়াও তেল শোধন ক্ষমতা অতিরিক্ত যোগানো রয়েছে। পিআইবি নাগরিকদের আতঙ্কিত না হতে এবং সরকারি সূত্রে জারি করা তথ্যই শুধু বিশ্বাস রাখতে অনুরোধ করেছে। তিরুবনন্তপুরম সেন্ট্রাল হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় পশ্চিম মধ্য রেলওয়ে এক উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে রেল তরফে জানা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে রেল। উল্লেখ্য, মধ্যপ্রদেশের লুনি রিচা এবং বিক্রমগড় আলোর স্টেশনের মাঝামাঝি ট্রেনটিতে আগুন লাগে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশের সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্নায়ুকেন্দ্র দিয়ে আন্তর্জাতিক রাজনীতি ইতিমধ্যেই তুলকালাম চলছে। ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরিফ বলেছেন, তেহরান এর আগে হরমুজ প্রণালী দিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি। ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াতের অনুমতিও তারা দিয়েছিল। এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে। ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি গতকাল ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে পণ্য যাতায়াত নিয়ন্ত্রিত করতে তেহরান এবং পেশাদারী ব্যবস্থাপনা উদ্ভাবন করেছে। এর সাহায্যে ইরানের সঙ্গে সহযোগী দেশগুলির বাণিজ্যিক পণ্যই একমাত্র হরমুজ দিয়ে যেতে পারবে, এমন একটি ব্যবস্থা তৈরি করা হয়েছে। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হারিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা 79তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। জেনিভায় আয়োজিত 6 দিনব্যাপী এই সমাবেশের এবারের মূল ভাবনা বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন এবং যৌথ দায়িত্ব, রিশেপিং গ্লোবাল হেলথ, শেয়ার্ড রেসপন্সিবিলিটি। বিশ্বব্যাপী স্বাস্থ্যের চ্যালেঞ্জগুলির মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের গুরুত্বকে এই সমাবেশে বিশেষভাবে তুলে ধরা হবে বলে সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাড্ডা উল্লেখ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম রেলপথের কর্মীরা ধর্মঘটে বসেছেন। এর ফলে নিউইয়র্ক অঞ্চল জুড়ে যাতায়াত করা লক্ষ লক্ষ যাত্রী চরম ভোগান্তির মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। বেতন এবং কাজের নিয়মাবলী নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর নিউইয়র্কের লং আইল্যান্ড রেল রোডের কর্মীরা গত শনিবার থেকেই ধর্মঘট শুরু করে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। 12 ম্যাচে 14 পয়েন্ট সংগ্রহ করে সানরাইজার্স লীগ তালিকায় তৃতীয়। চেন্নাই 12 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। সে দেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগদানের পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করতে 2 দিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুর পৌঁছেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন সকালের 8টা, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী।

এপার ওপার দুপার বাংলার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করব সকালের আড্ডা। সঙ্গে মৈত্রী বন্ধু ধীমান চক্রবর্তী। আজকে সকালের আড্ডায় থাকছে এলইডি। সম্পূর্ণ কথাটা কি? 50তম আন্তর্জাতিক জাদুঘর দিবস আজ। শিলাবৃষ্টি কেন হয়, কেন বিপজ্জনক? আজ 29তম বিশ্ব এইডস টিকা দিবস। যে মাছ নিজের আকারের থেকেও বড় শিকার ধরে। ফিরে আসছি গানের উপরে।

সুতপা ভট্টাচার্যের কণ্ঠে গানের পর ফিরে এলাম সকালের আড্ডায়। আচ্ছা, এলইডির সম্পূর্ণ কথাটাকে? আরে না না, দুদূর সকালের আড্ডায় মৈত্রী শ্রোতা বন্ধুদের জন্য ধাঁধা বা কুইজের আসর বা তার সঙ্গে প্রাইজের ব্যবস্থা তেমন কোনো ব্যাপার নয়, নিয়মিত ব্যবহার করা হচ্ছে, তো তাই জিজ্ঞেস করলাম। এলইডি একটি সেমি কন্ডাক্টর ডিভাইস যা বৈদ্যুতিক শক্তির কে কনভার্ট করে আলোক শক্তিতে, অন্যান্য আলোর উৎসের তুলনায় অনেক বেশি সময় ধরে চলে, প্রায় 25,000 থেকে 50,000 ঘন্টা পর্যন্ত। এলইডি বাল্ব খুব কম বিদ্যুৎ খরচ হয়, বিদ্যুৎ সাশ্রয়ী, অন্যান্য বাল্বের মতো অতিরিক্ত তাপ উৎপন্ন না করায় এলইডি নিরাপদ এবং পরিবেশ বান্ধব। পারদ বা অন্য কোনো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ না থাকায় এই বাল্ব পরিবেশের জন্য ক্ষতিকারক নয়। এলইডি লাইট এমিটিং ডায়োড, ছোট সেমিকন্ডাক্টর ডিভাইস এই

এটিতে দুই ধরনের উপাদান থাকে, একপাশে ইলেকট্রন এবং অন্য পাশে হোল নামক খালি স্থান। এলইডিতে বৈদ্যুতিক শক্তি প্রয়োগে ইলেকট্রনগুলো সেমিকন্ডাক্টরের একদিক থেকে অন্যদিকে গিয়ে হোলের সঙ্গে মিশে যে প্রক্রিয়া ঘটায় তাকে বলে রিকম্বিনেশন। এই প্রক্রিয়াকালীন ইলেকট্রনগুলো শক্তি হারিয়ে ফেলে বা না ফেলে না বলে বলা ভালো, রূপান্তরিত হয়ে সেই শক্তি আলোর আকারে বের হয়।

0: শুনলেন সুবীর সেনের কণ্ঠে গান।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম ৪৫ কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।

পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় শৈলেন মুখোপাধ্যায় সুরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানের পর ফিরে এলাম সকালের আড্ডায়। বিগত শতকের সাতের দশকের দ্বিতীয়ার্ধের ঠিক আজকের দিন অর্থাৎ 18 মে 1977 তারিখে সূচনা হয়েছিল আন্তর্জাতিক জাদুঘর দিবস। পায়ে পায়ে পথ পেরিয়ে 2026-এর আজকের দিনে তা 50তম দিবস পালন করছে। আন্তর্জাতিকভাবে জাদুঘরগুলি যে সকল সমস্যার মুখোমুখি হয় সেগুলিকে প্রতিফলিত করে এমন অথবা প্রাসঙ্গিক কোনো আবহকে কেন্দ্র করে প্রতি বছর প্রতিপাদ্য নির্দিষ্ট করে দিবসটি আয়োজনের সমন্বয় সাধন করে আন্তর্জাতিক জাদুঘর পরিষদ, ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়াম, আইকম। জাদুঘরের সাথে জড়িত ব্যক্তিদেরকে জনগণের সাথে দেখা করার সুযোগ করে দেওয়া জাদুঘরগুলি ইন্টারন্যাশনালি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় সে সম্পর্কে জনগণকে অবহিত করার পাশাপাশি সমাজের উন্নয়নে জাদুঘরগুলির পালনীয় ভূমিকা সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি ঘটানো, তৎসহ সভা সেমিনার আয়োজন করা দিবসটি পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। বিশ্বব্যাপী জাদুঘরের ভূমিকা বিচারের প্রচারের জন্য আন্তর্জাতিকভাবে জাদুঘরগুলোকে আমন্ত্রণ জানানো হয়। এই দিনে অংশগ্রহণ করে বার্ষিক প্রতিপাদ্য ইভেন্ট নানান ক্রিয়াকলাপের মাধ্যমে এই আয়োজনকে সর্বাঙ্গীণ সফল করে তুলতে 1977-এ প্রথম একটি আন্তর্জাতিক পোস্টার তৈরি করা হয় যা সে বছর 28টি দেশ প্রদর্শিত করেছিল। 77 সালে দিবস পালন শুরু হলেও থিম বা প্রতিপাদ্যের সূচনা 1992 সালে মিউজিয়ামস অ্যান্ড এনভায়রনমেন্ট, জাদুঘর ও পরিবেশ। 1993-এ জাদুঘর এবং আদিবাসীরা, 94-এ জাদুঘর পর্দার আড়ালে, 95-এ প্রতিক্রিয়া এবং দায়িত্ব, 96-এ আগামীকালের জন্য আজ সংগ্রহ করা হচ্ছে, 97-98 এই দুবছরেই থিম ছিল সাংস্কৃতিক সম্পত্তির অবৈধ ট্রাফিকের বিরুদ্ধে লড়াই, 99 থিম আবিষ্কারের আনন্দ, 2000 সমাজে শান্তি ও সম্প্রীতির জন্য জাদুঘর, 2026 সালের থিম বিভক্ত বিশ্বকে একত্রিত করে জাদুঘর, মিউজিয়ামস ইউনাইটিং অ ডিভাইডেড ওয়ার্ল্ড। এটি সাংস্কৃতিক, সামাজিক, প্রযুক্তিগত, ভৌগোলিক বিভেদ দূর করে মানুষকে ঐক্যবদ্ধ করতে জাদুঘরের ভূমিকা তুলে ধরে। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে ইউনেস্কোর সাথে সরাসরি কাজ করার নিমিত্ত গঠিত একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা বা এনজিও, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যা জাদুঘর ও জাদুঘর পেশাজীবীদের জন্য নিবেদিত। ফ্রান্সের প্যারিসে 1946-এর 16-22 নভেম্বর প্রথম সম্মেলনের মধ্য দিয়ে যার জন্ম। কার্যপ্রক্রিয়া শুরু হয় 18 মে 1947-এ।

0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 kHz। আর স্টুডিওতে এখন আমি আপনাদের সঙ্গে আড্ডা মারছি সকালের আড্ডা নিয়ে মৈত্রী বন্ধু ধীমান। তাহলে খবর হলো, সব কিছুই হলো, এবার শুনে নেব দুটি গান।

ভূপেন হাজারিকার সুরে এবং তাঁরই কণ্ঠে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় গানের পর পরের গান পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে, শান্তিলাল ভট্টাচার্যের কথায় এবং দেবেশ বাগচির সুরে।

নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com।

0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: ফিরে এলাম সকালের আড্ডায়। এখন দৃষ্টিকোণ, কবি, গীতিকার, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের স্মরণে আজকের দৃষ্টিকোণ। প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।

রবীন্দ্র নজরুলের পাশাপাশি বাংলা গানের ভাণ্ডারে মণিমাণিক্য দিয়ে ভরিয়ে রেখেছিলেন এক ত্রয়ী, দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদ, রজনীকান্ত। এদের গানের কথা, সুরের স্বাতন্ত্র্য সৃষ্টি করেছিল আলাদা এক ঘরানা, অনায়াসে চিনিয়ে দিত।

দ্বিজেন্দ্রলাল রায়। কথায় সুরে বাংলা আধুনিক গানের এক আঙ্গিক বলা যেতে পারে তার গানকে। সঙ্গীতে মিশেছে কিছু রাগাশ্রয়ী সুরের ছোঁয়া, আলাদা এক ভারিক্কি, এক মেজাজ। তার সঙ্গে কোথাও বেদনা, কোথাও প্রতীক্ষা, কোথাও প্রেম, কখনো বা রাগের টানের বদলে লঘু মিষ্টি।

পারিবারিক জীবনের শুরুটা যতটাই মধুর, চাকরি জীবনটা ততটাই অস্থিরতায় ভরা। দেশাত্মবোধক সঙ্গীত, নাটক বারবার তাকে এনে দিয়েছে ইংরেজ সরকারের রোষানলে। সরকারি চাকরিতে ঘন ঘন বদলি ভুগিয়েছে তাকে, কিন্তু তার লেখনী সৃষ্টি করে গেছে কালজয়ী রচনা।

কবি গীতিকার দ্বিজেন্দ্রলালের সঙ্গে সমানে টেক্কা দিয়েছে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়, চন্দ্রগুপ্ত, শাহজাহান তার উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে অন্যতম। পড়াশোনা, চাকরি, লেখালেখি সবেতেই কৃতি এই মানুষটি ভেঙে পড়েন তার স্ত্রী সুরবালার মৃত্যুর পর। মানসিক ও শারীরিক দুদিক থেকেই শেষ জীবনটা কিছুটা ভোগান্তিতেই রাখে তাকে। মহাসিন্ধু রূপার থেকে ডাক আসে ১৯১৩-১৭ মে।

সুব্রতর কথায় ও কণ্ঠে আর সোম্যবশু সুরে গানটির পর ফিরে এলাম সকালের আটটায়। আকাশ কালো করে হঠাৎ ছোড়ো হাওয়া, তারপর বৃষ্টি, প্রাকৃতিক ঘটনা। কিন্তু হঠাৎই বৃষ্টির ফোঁটার বদলে আকাশ থেকে বরফের ছোট মাঝারি বা কখনো আরও একটু বড় মাপের বল। শ্রোতা বন্ধুরা, সবাই এই ঘটনার মুখোমুখি বসন্তকাল থেকে মোটামুটি গ্রীষ্ম পেরিয়ে বর্ষার মুখে শিলাবৃষ্টি। প্রশ্ন হলো কেন হয় আর কি বা এমন ঘটে যে জল বরফ হয়ে যায়? শক্তিশালী বজ্রঝড়ের কারণে আকাশে তৈরি হওয়া বড় বড় কিউমুলোনিম্বাস মেঘ, যা কখনো 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠে যায়, তাদের কারণেই এই ঘটনা। মেঘের ভিতরে থাকা শক্তিশালী আপড্রাফট বা ঊর্ধ্বমুখী বাতাস খুব জোরে উপরে ওঠার সময় ছোট জলের ফোঁটাকে অনেক উপরে ঠেলে নিয়ে যায়, ফলে যেখানে ঠান্ডা 0 ডিগ্রিরও অনেক নিচে, ফলে ঠান্ডা জায়গায় পৌঁছে ওই জলের ফোঁটা বরফে পরিণত হয়, যাকে আমরা শিলার বীজ বলতে পারি। কারণ ছোট বরফ কণাগুলো ঝড়ের ভিতরে ইতস্তত ওঠানামা করার সময় ঠান্ডা থেকে নিচের গরম অংশে এলে জলের ফোঁটা লাগে, যা ঠান্ডা অংশে আবারও গিয়ে পড়লে বরফের নতুন স্তর তৈরি করতে থাকে, যাকে এক কথায় পেঁয়াজের স্তরের সঙ্গে তুলনা করা যায়। ফলে ছোট ছোট মটর দানার পাশাপাশি বড় টেনিস বলের আকারও এরা নিতে পারে। শিলা কাটলে যে চমৎকার ঘটনা ঘটে সেটা হলো একটি স্তর জল ধীরে জমে স্বচ্ছ বরফ, অপর স্তরে দ্রুত জল জমার ফলে ছোট ছোট বাতাস আটকে সাদা বা অস্বচ্ছ অংশ মিলে তৈরি সুন্দর।

0: শিলাগুলো বড় ও ভারী হয়ে গেলে ঝড়ের ভিতরের শক্তিশালী বাতাস তাদের ধরে রাখতে পারে না, মাটিতে পতিত হয়। এটাই শিলাবৃষ্টি। ঘটনাটা শুনতে ইন্টারেস্টিং হলেও বড় শিলা ফসল নষ্ট করে, টিনের ছাদে গর্ত করতে পারে, মানুষসহ গবাদি পশুকে বিপজ্জনকভাবে আহত করতে পারে। তাই শিলাবৃষ্টির সময় নিরাপদ আশ্রয় জরুরি।
1: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব। একজন দাতার দান করা রক্তকে 1 ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে 1 ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
0: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামীকালের জন্য কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস। আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা কিছু কিছু এলাকাতে হতে পারে। সর্বোচ্চ এবং তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 36 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেন্টিগ্রেড স্বাভাবিক, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেন্টিগ্রেড স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 89%, সর্বনিম্ন 63%। গতকাল সকাল 6:30 থেকে আজ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 0 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই।

18 মে 1997 আমেরিকার মর্গান স্টেট ইউনিভার্সিটিতে সায়েন্স এবং টেকনোলজি বিষয়ক সেমিনারে তৎকালীন রাষ্ট্রপতি বিল ক্লিনটনের বক্তৃতার প্রথমাংশের বক্তব্যের সূত্র ধরেই বিশ্ব এইডস টিকা দিবস পালনের লক্ষ্যে যাত্রা শুরু হয়েছিল এবং তা প্রথমবার পূর্ণরূপ পায় পরের বছর অর্থাৎ 1998 মে থেকে। আজকের দিনে 2026-এ 29তম বার্ষিক উদযাপন হচ্ছে সমগ্র বিশ্বজুড়ে। এইচআইভি টিকার উকিলরা এইচআইভি সংক্রমণ এবং এইডস প্রতিরোধের নিমিত্ত একটি টিকার অবিরত জরুরি প্রয়োজন, এই সচেতনতার প্রচার কার্যে হাজার হাজার স্বেচ্ছাসেবক সম্প্রদায়ের সদস্য স্বাস্থ্য বিশ্বের সমর্থক বিজ্ঞানীদের অবদানকে স্বীকার করে ধন্যবাদ জানায় যারা এই নিরাপদ এবং কার্যকর এইডস টিকা খোঁজার কাজটি একসাথে করে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে নতুন প্রযুক্তিতে বিনিয়োগের গুরুত্ব স্বীকার করার আহ্বান জানায়, যা এইডস এইচআইভি মহামারীর প্রতিরোধে আন্তর্জাতিক প্রচেষ্টার সফল মূল্যায়ন। কেবলমাত্র একটি সত্যিকারের কার্যকর প্রতিরোধমূলক এইচআইভি টিকা বা এইডসের হুমকিকে সীমিত করে শেষ পর্যন্ত নির্মূল করতে পারে, ক্লিনটনের বক্তৃতার এই ছিল মূল ভাব, যা স্মরণে রেখেই দিনটি বেছে নেওয়া এই টিকার গবেষণার জন্য সাধারণ মানুষ যে উপায়ে এর অংশ হতে পারে সেদিকে দৃষ্টি রেখেও নানান কার্যক্রম নেওয়া হচ্ছে। ফিরে আসবো গানের উপরে।

0: গানটি শুনলেন বাণী ঘোষালের কণ্ঠে, শ্যামল গুপ্তর কথায় এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রীপ্রচার তরঙ্গে সকালের আটা, আর সঙ্গে রয়েছে আমি মৈত্রীবন্ধু ধীমান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: Jana Ojana.
1: Jana Ojana.
2: জানা অজানায় শুনছেন জিন থেরাপি এখন যেমন, আজ দ্বিতীয় পর্ব, বলছেন ডক্টর তুষার চক্রবর্তী।
3: জিন থেরাপির ইতিহাস আলো আধানিতে আচ্ছন্ন। এই বিজ্ঞান শুরু থেকেই খানিকটা দূরভাগা। প্রচার ও প্রসারের আড়ালে হরেক রকম কেলেঙ্কারি এর সঙ্গে জড়িয়ে গেছে। দৃষ্টান্ত হিসেবে দুটি ঘটনার কথা উল্লেখ করব।

0: প্রথম ব্যাপারটা ঘটেছিল 1980 সালে জিন থেরাপির ইতিহাসে, যা ক্লাইন কেলেঙ্কারি নামে চিহ্নিত। মার্টিন ক্লাইন ছিলেন ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস শহরে UCL এর নামী বিজ্ঞানী। গ্লোবিন জিন নিয়ে তার কাজ। থ্যালাসেমিয়া রোগের কারণ গ্লোবিন জিনের ত্রুটি। থ্যালাসেমিয়া আক্রান্ত ইঁদুরে পরীক্ষামূলকভাবে গ্লোবিন জিন প্রবেশ করিয়ে জিন চিকিৎসার মডেল তৈরি ছিল তার গবেষণার লক্ষ্য। খুব যে সাফল্য আসছিল তা নয়, কিন্তু দ্রুত প্রচারের আলোয় আসবার লোভে প্রাতিষ্ঠানিক অনুমতি সম্মতি না নিয়েই তিনি সরাসরি দুজন থ্যালাসেমিয়া রোগীর দেহে গ্লোবিন জিন প্রবেশ করিয়ে জিন থেরাপির পরীক্ষা মানুষে শুরু করে দিলেন। এই আধখেঁচড়া প্রয়াস যথারীতি বিফল হল। ক্লাইনের অনৈতিক ও অবৈজ্ঞানিক কাজে সবাই আঁতকে উঠলেন। তার গবেষণার অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়া হল, কেননা নিরাপদে এই পরীক্ষার জন্য উপযুক্ত জ্ঞান ও পরিকাঠামো তখন মোটেই ছিল না। তা তৈরি হতে লেগেছিল আরও 10 বছর। 1990 সালের 14 ডিসেম্বর আমেরিকায় প্রথম সরকারের অনুমতি নিয়ে মানুষের ওপর জিন থেরাপির পরীক্ষা শুরু করলেন ফ্রেঞ্চ অ্যান্ডারসন। 4 বছরের শিশু আশান্তি ডিসিলভা অ্যাডোনোসিন ডি অ্যামাইনেজ অভাবজনিত সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি বা আডাস্কিড রোগে ভুগছিল। শরীরে সংক্রামক রোগ প্রতিরোধের ক্ষমতা এই রোগে আক্রান্ত হলে লুপ্ত হয়। জিন থেরাপির চিকিৎসায় সাড়া দিয়ে আশান্তি সুস্থ হয়ে উঠেছিল, ফলে আশার আলো দেখা গেল। আশান্তি এখনও দিব্যি বেঁচে পড়তে আছেন। পেশায় সাংবাদিক, প্রথম সফল জিন থেরাপির সূত্রে ফ্রেঞ্চ অ্যান্ডারসন জিন থেরাপির জন্মদাতার স্বীকৃতি পান। কিন্তু জিন থেরাপির জন্মদাতার এই গৌরব অনেকটাই চাপা পড়ে গেল ভিন্ন এক কেলেঙ্কারিতে, যখন এক শিশুর ওপর যৌন অত্যাচারে অভিযুক্ত হলেন ফ্রেঞ্চ অ্যান্ডারসন। দেবতা থেকে শয়তানে রূপান্তরিত হল তার ভাবমূর্তি, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন। জিন থেরাপির জনকের পাপ জিন থেরাপিকেও অকারণে খানিকটা কলঙ্কিত করল। জিন থেরাপি গবেষণায় অগ্রগতি কিন্তু থেমে নেই। যেসব রোগে জিন থেরাপির অনুমোদন দেওয়া হচ্ছে তাদের মধ্যে সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি একটি, আরেকটি হল এক্স ক্রোমোজোমের সঙ্গে যুক্ত ত্রুটির জন্য সৃষ্ট রেটিনাইটিস পিগমেন্টোসাজনিত অন্ধত্ব। প্রত্যেক বছর কয়েকটি নতুন রোগে সাফল্যের সম্ভাবনা বিচার করে অল্প কিছু রোগীর ওপর শর্ত সাপেক্ষে জিন থেরাপি প্রয়োগের অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞানী ও চিকিৎসকেরাও জিন চিকিৎসা ও গবেষণায় উৎসাহী, তাই জিন চিকিৎসা নিয়ে সমস্যা থাকলেও তা নিয়ে নিরন্তর গবেষণা হয়ে চলেছে। জিন থেরাপির একটা বিরাট অগ্রগতি বা উল্লম্ফন ঘটেছে অতি সম্প্রতি, ফলে জিন থেরাপি হয়ে উঠেছে অনেক বেশি নিখুঁত। জিন এডিটিং বা জিন সম্পাদনা হিসেবে নতুন পদ্ধতিটি পরিচিত। উদ্ভাবক দুই মহিলা বিজ্ঞানী জেনিফার ডুডনা এবং এমানুয়েল শার্পেন্টার, দুজনেই 2020 সালে এই উদ্ভাবনার জন্য নোবেল পুরস্কার অর্জন করেছেন। এই প্রযুক্তিতে জিনের ত্রুটি মেরামত বা সম্পাদনা করে খারাপ জিনকে ভালো করে ফেলা সম্ভব। একে বলা হয় ক্রাসপার কাসনাইন সিস্টেম। উদ্ভিদ প্রাণী মানুষ সর্বত্র একে ব্যবহার করা চলে। এই পদ্ধতি ব্যবহার করে জিন থেরাপি এক সম্ভাবনাময় নতুন পর্বে এখন প্রবেশ করছে। জিন থেরাপির সর্বাধুনিক গবেষণা সরকারি সাহায্যে এখন শুরু হতে চলেছে ভারতেও।
1: জিন থেরাপি এখন যেমন, দ্বিতীয় পর্ব শুনলেন জানাও জানায়, বললেন ডক্টর তুষার চক্রবর্তী।
2: জানাও জানা শেষ হল। সমুদ্রের গভীরে, বিশেষ করে আটলান্টিক মহাসাগরের বিশেষ ব্যথিপেলাজিক অঞ্চল, যা সমুদ্রপৃষ্ঠের 3300 থেকে 13,000 ফুট নিচে পর্যন্ত বিস্তৃত, সেইখানে দেখতে কিছুটা ছোট লম্বায় 25 সেন্টিমিটার অদ্ভুত এক প্রাণী ব্ল্যাক সোয়ালোয়ার মাছ, বৈজ্ঞানিক নাম চিয়াস মডার্ন নাইজার। রেজার ব্লেডের মতো তীক্ষ্ণ ধারালো দাঁত রয়েছে প্রকাণ্ড মুখে, যা দিয়ে তারা নিজেরাই নিজের দৈর্ঘ্যের 2 গুণ ও ওজনের 10 গুণ বড় শিকার বেলুনাকৃতি পেটের মধ্যে রেখে দেয়। সূর্যের আলো অত গভীরে না পৌঁছনে খাদ্যের স্বাভাবিক অভাবের নিমিত্ত এলাকার বাস্তুতন্ত্রই এমন শিকার ধরার কৌশল দিয়েছে। একবারে অনেক খাবার গিলে পরে ধীরে হজম করে হাজার বছর টিকে থাকলেও এই পদ্ধতির সীমা অতিক্রমে পাকস্থলিতে জমানো অতিরিক্ত খাবার পচে গ্যাস তৈরি হয়ে পেটে যে

চাপ তৈরি হয়, তাতে মাছটি পাকস্থলী ফেটে সমুদ্রের উপরে ভেসে ওঠে, যা থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছেন আটলান্টিক এর গভীর খাদে 11 মিলিমিটারের মতো আকারের ডিম পাড়ে। 2007 সালে গ্র্যান্ড কেম্যানের দ্বীপের কাছে খুঁজে পাওয়া সোয়ালোয়ারের পেট থেকে নিজ দৈর্ঘ্যের প্রায় 4.5 গুণ অর্থাৎ 86 সেন্টিমিটার আকারের স্নেক ম্যাকারেল মাছের দেহ পাওয়া গিয়েছিল। প্রায় আঁশবিহীন কালো শরীরওয়ালা মাছটি নির্জন সাগরের গভীরে আশ্চর্যজনকভাবে অন্ধকারে মিশে গিয়ে শিকারী শিকার দুয়ের চোখেই অদৃশ্য হয়ে যায়। স্টিলথ বোমারু বিমানের মতো চলাফেরা করা মাছের বাসস্থান জলবায়ু পরিবর্তন তথা মানুষের কারণে সৃষ্ট সমস্যায় বিঘ্নিত হচ্ছে।

উপমা রায় শর্মা। কণ্ঠে শক্তিপ্রসাদ রায় শর্মার কথা এবং আবির মুখার্জির সুরে। শুনলেন গানটি। শেষ করছি সকালের আড্ডা। অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের ইমেল maitribondhu23@gmail.com, আবারও বলছি maitribondhu23@gmail.com। ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পেজে মতামত জানাতে ভুলবেন না। জানো

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অতিথি।
1: আকাশবাণী মৈত্রী অতিথি। কবি ও সাহিত্যিক জীবনানন্দ দাশের জীবন ও অবদান নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন গৌতম মিত্র। আজ তিনি অতিথি। তার সঙ্গে কথা বলেছেন ডক্টর মানস প্রতিম দাস। আজ শুনবেন প্রথম পর্ব।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান অতিথিতে। অতিথি আপনাদের সামনে শুধু একজন বিশিষ্ট মানুষকে নিয়ে আসে তাই নয়, অতিথি ইতিহাস নিয়ে আসে, অতিথি আমাদের জানা বোঝার বিস্তারকে সঙ্গে নিয়ে আসে, গভীরতাকে নিয়ে আসে। এবং অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে সেই গভীরতা বা বিস্তার ছাড়া আমাদের এই জগৎ সম্পর্কে যে ধারণা সেটা কত অসম্পূর্ণ। যাই হোক, গৌরচন্দ্রিকা না বাড়িয়ে আজকের অতিথির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। তিনি গৌতম মিত্র, তাকে সবাই চেনেন, জীবনানন্দের জীবনের যে ইতিহাস তার অনুসন্ধানকারী হিসেবে। তার মানে কি এই যে জীবনানন্দের জীবন সম্পর্কে কিছু লেখা হয়নি তিনি প্রথম করছেন তা নয়, সেখানেও যাব আমরা, সেখানেও আসবেন একজন অসামান্য মানুষ যার নাম ভূমেন গুহ, তার কথাও তিনি বলবেন। কিন্তু বর্তমানে কেন, গত প্রায় তিন দশক ধরে তিনি নিরলস চর্চা করে চলেছেন জীবনানন্দকে জানার জন্য, বোঝার জন্য, তার সম্পর্কে মানুষকে জানানোর জন্য। স্বাগত জানাই গৌতম মিত্রকে।
1: নমস্কার।
0: আমরা কোথা থেকে শুরু করব এটা কিন্তু একটা বেশ ধন্দের ব্যাপার। জীবনানন্দের কবিতা লেখার হাতেখড়ি থেকে, বুদ্ধদেব বসুর সঙ্গে তার সম্পর্ক দিয়ে, একটা সময় হতাশা থেকে তিনি কি কি করবেন ভেবেছিলেন তাই দিয়ে, এরকম অনেক কিছু হতে পারে। কিন্তু আজকে দিনে ফেসবুকটা তো সবার চোখে পড়ে, আপনার টাইমলাইনে হঠাৎ চোখে পড়ল যে আপনি জীবনানন্দের প্রিয়তমা বা প্রিয় যাই বলি না কেন সেই রকম একজনের কথা সামনে এনেছেন। আমরা যদি সেটা দিয়ে শুরু করতে পারি।
1: শোভনের কথা বলছেন?
0: তাই বলছি।
1: আচ্ছা, আসলে আমরা যখন ডাডি নিয়ে কাজ শুরু করি, আমি এবং ভূমেন গুহ, তখন একটা নাম আমরা বারবার করে ঘুরে ফিরে ডাডিতে আমরা পাই, ফিরে ফিরে আসছিল সেই নামটা। সেই নামটা হচ্ছে, নাম নয় একটি অক্ষর, সেটি হচ্ছে ওয়াই। বুঝতে পারছিলাম যে ওয়াই নামটি সেটি খুব গুরুত্বপূর্ণ জীবনাদর্শের জীবনে, কেননা ওনার অনেক লেখার পেছনে এই ওয়াই রয়ে গেছে এবং বিভিন্নভাবে ওয়াইয়ের কথা প্রসঙ্গ এসছে তার ডাডিতে বিভিন্ন সূত্রে। এবং ওয়াই যে খুব দূরের কেউ নয়, তাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ হবেন সেটাও আমরা টের পাচ্ছিলাম, কিন্তু ঠিক নির্দিষ্ট করে ওয়াই কে সেটা আমরা পাচ্ছিলাম। এবং ভূমেন্দ্র গুহ সম্পাদনায় যখন বিভাগ বেরোলো এবং সেখানে যখন গাড়ির কিছুটা অংশ বেরোলো, সেখানে আমরা দেখতে পাই যে ওয়াই কে আমরা খুঁজে পাইনি, সেইভাবেই আমরা সেটা প্রকাশিত হয়েছিল।
0: একেবারে গোয়েন্দা গল্পের মতো,
1: একদম গোয়েন্দা গল্পের মতো। পরবর্তীকালে জ্যোৎস্না দাশগুপ্ত, এই মহিলা আমাদেরকে খুব সাহায্য করেছেন। আমরা যখন ওনার সঙ্গে দেখা করেছি তখন প্রায় 90 তো পেরিয়ে গেছেনই। ওনার স্মৃতির সাথে খুব প্রখর ছিল, ন বোন ছিলেন ওনারা। তো এক বোনের নাম হচ্ছে শোভনা এবং তার ডাকনাম হচ্ছে বেবি। আমরা তো লাফিয়ে উঠেছি আর কি, বেবি। ঠিকই বলেছেন আপনি যে গোয়েন্দা গল্পের মতোই ব্যাপার, কেননা যখন উনি লাবণ্যর নাম লিখছেন, হ্যাঁ, তখন উনি লিখছেন এল বা ল্যাব, এইভাবে লিখছেন আর কি, লাবণ্যর এল এ বি ল্যাব লিখে এইভাবে লিখছেন, হ্যাঁ, বা লাবু লাবু লিখছেন। কিন্তু যখন প্রেমিকার নাম লিখছেন তখন কিন্তু উনি মানে শুধু বেবিও লিখছেন না, উনি লিখছেন বিও লিখছেন না, উনি লিখছেন ওয়াই, মানে শেষ অক্ষর, মানে ডাকনামের শেষ অক্ষরটা ওয়াই। রানীকুঠিতে বাড়ি ছিল শোভনার, তো আমরা গিয়ে হাজির হলাম একদিন শোভনার বাড়িতে। আমরা যেটা ভেবেছিলাম, আমি এবং ভূমেন্দ্র যেটা ভেবেছিলাম সত্যি তাই, এই শোভনাই হচ্ছেন বেবি বা ওয়াই। যমুনানন্দ দাসের কাকা অতুলানন্দ দাসের কন্যা, তার মানে জ্যোৎস্না এবং শোভনা হচ্ছে তারা দুজন, তার মানে বোন আর কি, তাদের বাবা হচ্ছেন অতুলানন্দ দাস। তো এইভাবে শোভনার সঙ্গে আমাদের পরিচয়। তখন শোভনার বয়স অনেকটাই, 90 পেরিয়ে গেছে।
0: হ্যাঁ, এটা তো অনুসন্ধানের পর্ব, কিন্তু তারপরে যেটা জানলেন আপনারা,
1: হ্যাঁ,
0: যে জীবনানন্দের সঙ্গে শোভনার যোগাযোগটা কোথা থেকে শুরু হয়?
1: 1926 ডায়েরিতে আমরা দেখতে পাই শোভনার কথা সেখানে আছে, মানে ওয়াই বা বেবির কথা আছে সেখানে। কিন্তু জ্যোৎস্না আমাদেরকে বলেছিলেন যে পুজোতে সব ভাই বোনরা এক হতেন, তখন এখানে খুব হই হই হতো। তো দাদা তো মানে মিলু, তার ডাকনাম ছিল মিলু, যে মিলুদা তো কোনো কথাই বলতো না, উনি একটা কোনায় চেয়ারের মধ্যে বসে উনি শুধু বই পড়তেন আর আমরা ভাই বোনরা খেলাধুলো করতাম আর কি। তখন থেকে কিন্তু সূত্রপাত আমরা ডায়েরি থেকে টের পাই। তখন তো বয়স খুবই কম, 1926 জীবনানন্দ দাশের বয়স, বিয়ে হয়নি তখন, 27 বছর বয়স, এবং শোভনার বয়স 12-13 বছর বয়স হবে। সেখান থেকে সূত্রপাত। যেটা ঘটল 1929-এ, জীবনানন্দ দাশ ব্যবসা করবেন এই ভেবে উনি আসামে রওনা দিয়েছিলেন আর কি, বরিশাল থেকে আসাম। ভাবুন আপনি রুটটা মানে কতটাই পেরিয়ে উনি ওখানে গেলেন। অতুলানন্দ দাস ফরেস্টের মানে বড় অফিসার ছিলেন আর কি, উনি তো ওখানে উনি ছিলেন বেশ কিছুদিন, মানে 4-5 মাস ছিলেন উনি ওখানে। তখন একটা সম্পর্ক তৈরি হয়, এই এই সূত্রপাত আর কি। ডিব্রুগড় শহরটা হচ্ছে মানে ডিব্রু নদীর তীরে সে সময় ছিল, পরবর্তীকালে ভূমিকম্পে সেই গতিপথ বদলে গেলে সেটা এখন আর সেটার অস্তিত্ব নেই সেইভাবে, কিন্তু একটা সময় ডিব্রু নদীর তীরেই ডিব্রুগড়, তার থেকেই ডিব্রুগড় নামটা হয়েছিল। ডিব্রু নদীর তীরে আমরা অনেক হেঁটেছি ইত্যাদি ব্যাপারে, এরকম অনুষঙ্গে কবিতা উনি লিখেছেন, আরও সরাসরি অনেক অনুষঙ্গ আছে এবং ডায়েরিতে তো আছেই, ডায়েরিতে খুব সরাসরি আছে, খুবই সরাসরি আছে যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, খুব ইন্টিমেট রিলেশন যেটাকে বলি
0: আমরা। শোভনা নিয়ে আমরা যদি গোটা পর্ব নিবেদন করে ফেলি তাহলে শোভনা হবে না, সেই জন্য আমরা আরেকটু সংক্ষেপিত করে আনতে চাই এই জায়গায় যে শোভনার সঙ্গে এই সম্পর্ক কি তার সারা জীবন ধরে ছিল,
1: চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। আসলে যেটা জীবনানন্দ দাশের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে প্রেম হচ্ছে মূল চালিকা শক্তি, এবং জীবনানন্দ দাশের কবিতায় সরাসরি লিবিডো আছে, লিবিডোর প্রয়োগ আছে, উনি নিজেও করেছেন লিবিডোর প্রয়োগ, কিন্তু আমার যেটা মনে হয় যে ওনার ক্ষেত্রে মানে খুব বেশি প্যাসিভ আর কি, মানে খুব অ্যাক্টিভ নয় কোনো ব্যাপারে, ওনার জীবনে যে প্রেমগুলো এসছে আর কি, আরও পরেও কোনো প্রেমেই কিন্তু জীবনানন্দ দাশ কিন্তু খুব অ্যাক্টিভ রোল প্লে করেননি আর কি, আমি সেটা বলতে চাইছি।
0: যতটাই ক্ষেত্রে
1: না সব ক্ষেত্রেই তাই, মানে শোভনার ক্ষেত্রেও কিন্তু একতরফাই প্রায় বলা যেতে পারে, অনেকটাই একতরফা ওনার প্রেমটা ছিল, শোভনার থেকে নিশ্চয়ই সাই ছিল কিন্তু ততটা নয়। এবং সামাজিক একটা বিধিনিষেধ ছিল, সেটা একটা খুব বড় জায়গা একটা, তো সব মিলিয়ে আমি বলতে চাইছি যে জীবনানন্দ দাশের মূল চালিকা শক্তি কিন্তু প্রেম। যেমন আমরা জানি যে মানে বেয়াত্রিচের সঙ্গে দান্তের দেখা খুবই কম সময়ের জন্য হয়েছিল, খুব কম বয়সে মারাও যায় বেয়াত্রিচে, কিন্তু আজীবন দান্তে মানে তাকে নিয়ে ভেবেছেন এবং তার সমস্ত লেখা যাবতীয় মানে বেয়াত্রিচে, এবং আমরা জানি যে তার কবিতার মধ্যে বেয়াত্রিচে একটি চরিত্র, এবং নিউ লাইফ বলে যে প্রথম যে তার বইটি সেখানে বেয়াত্রিচে তার কেন্দ্র আর কি। তো
0: না কিন্তু এই জায়গাটায় আমরা যদি এভাবে জানতে চাই জীবনানন্দের ক্ষেত্রে তাহলে শোভনা একমাত্র নন আপনি বলছেন?
1: না একমাত্র নন না, অন্তত পাঁচ ছজন।
0: আর কারোর কথা বলতে চাইবেন?
1: যেমন ওনার মামাতো বোন ছিলেন, ডাকনাম ছিল খুন্টি, হ্যাঁ, তো খুন্টির সঙ্গে একটা সম্পর্ক ছিল, এবং শালি ছোটু, ছোটু বলে তার ডাকনাম ছোটু ছিল। আমি বলছি না যে সরাসরি কোনো সম্পর্কের কথা বলছি না, কিন্তু নানারকম ইঙ্গিত আছে, এবং বেশ কিছু ব্রাহ্ম, এটা আমাদের ভূপেন্দ্রবাবু বলতেন আর কি, যে বেশ মানে ওই ব্রাহ্ম সমাজের কিছু মহিলার সঙ্গে ওনার, জলপাইহাটি যদি পড়েন আপনারা দেখবেন যে এমন একটা শ্রেণীর মহিলাদের কথা আছে সেখানে যে তাদেরকে না দেখলে, কাছে থেকে না দেখলে তাদের কথা লেখা যায় না আর কি, মানে এটা সম্ভব না আর কি। জীবনানন্দ দাশের সব লেখাই কিন্তু মানে আত্মজীবনীমূলক এবং তার নিজের জীবন বাজি রেখে লেখা, মানে প্রত্যেকটা লেখাই সেরকমভাবে লিখেছেন।
0: সেই অর্থে সলিল চৌধুরীর আত্মজীবনী তো পাই যে তিনি তার আসামের যে প্রেম কথা সেটা বর্ণনা করেছেন একটা সময়, পরিষ্কারভাবে বর্ণনা। যাই হোক, আমরা এখানে সীমিত না থেকে আমরা আরেকটু যদি এগিয়ে যাই, সবসময় প্রেরণাটা নারীর কাছ থেকে আসতে হবে কবির এমন নয়, অনেক কিছু হতে পারে। এবং আমি
1: না আমি আমি যে কথাগুলো বলছি সেগুলো খুবই মানে এমন নয় যে এটা এটাই শেষ কথা, মানে এরপরেও গবেষণা হতে পারে, এরপরেও অনুসন্ধান হতে পারে। মনীন্দ্র গুপ্ত একটা লেখা আছে রবীন্দ্রনাথকে নিয়ে, তো সেখানে মনীন্দ্র গুপ্ত বলেছিলেন যে মানে রবীন্দ্রনাথের সমস্ত লেখার মূল জায়গাটা ছিল কিন্তু এটা, কিন্তু এক নারী বা যাই বলে না কেন, মানে এই যে ভেতরের একটা যে সব কিছুর প্রতি আগ্রহ, এটা কিন্তু আগ্রহটা তৈরি হয় কিন্তু এখান থেকেই তৈরি হয়, কিন্তু সব কিছুর প্রতি তার একটা প্রচণ্ড একটা আগ্রহ, এবং প্রচণ্ড জীবনমুখী এই মানুষগুলো হয় আর কি। অনেকেই বলেন যে জীবনানন্দ দাশ নির্জনতম কবি বা প্রকৃতির কবি, তা নয়, দাসের ডায়রি পড়লে টের পাওয়া যায় বা কবিতার মধ্যে টের পাওয়া যায় যে মানুষজন এমনভাবে এসছে এবং এমন সাধারণ সমস্ত মানুষ, প্রান্তিক মানুষদের কথা বারবার করে এমনভাবে এসছে, আমরা অবাক হয়ে যায় যে এত খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা মানুষের চলা হাঁটা চলা সমস্ত, তাদের কথাবার্তা সমস্ত কিছু সে লক্ষ্য করতেন এবং সেইভাবে উনি লিখতেন, মানে উনি মানে জাস্ট তার জীবনযাপনটাকেই উনি লেখার মধ্যে তুলে এনেছেন, এটা আমার মনে হয়েছে। তো
0: বেশ, আমরা নয় আবার ফিরবো এখানে, একটা জায়গায় আসি, কথায় কথায়

0: ভূমেন্দ্র গুহর কথা উঠে আসছে। ভূমেন্দ্র গুহ আমরা জানি জীবনানন্দকে, জীবনানন্দকে আমাদের সামনে আরো বিস্তারে পরিচিত করিয়ে দেওয়ার ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করে।
1: অবশ্যই ভূমেন্দ্র গুহ না থাকলে আজকের যে জীবনাদর্শকে আমরা পাই, মানে মৃত্যু পরবর্তী যে আমরা জীবনাদর্শকে পাই, সেই মাল্যবান থেকে শুরু করে, হ্যাঁ, আমরা পেতাম না। এটা এটা আমি একদম স্বীকার করছি, আমি এবং

0: ভালো মানে উনি কপি করেছেন বা উনি সতীর্থ উনি কপি করেছেন, এগুলো এই খবর আমরা কেউই রাখি না আমরা। কিন্তু
1: আপনার সঙ্গে যোগাযোগটা কিভাবে হলো এবং আপনারা কিভাবে কাজটা শুরু করলেন একসঙ্গে?
0: হ্যাঁ হ্যাঁ, বেশ মানে মজার বলবো না কিন্তু একটা ঘটনাই বটে একটা, সেটা হচ্ছে যে আমার এক বন্ধু তিনি আমাকে একদিন ফোন করে বললেন যে ভূমিন্দ্র গুহকে তো চেনেন। আমি বললাম যে তখন আমি তখন সদ্য এই বিবাহ পত্রিকা বেরিয়েছে 1999 সেই সময়টা, সে ঠিক পুজোর আগটা দিয়ে বা পুজোর সময় আর কি। আমি বললাম হ্যাঁ চিনি আমি তো, মানে তখন মানে বেশ খুব ইয়ে হয়ে পড়েছে আর কি, ভীষণ সেরিত হয়েছে আর কি। বলছে বলুন তো কী ব্যাপার অনির্বাণদা? উনি আমাকে বললেন যে এরকম জীবনদাস ডায়েরি নিয়ে উনি কাজ করছেন কিন্তু সেইভাবে সাহায্য করবেন বলে কাউকে পাচ্ছেন না, তো আপনি যদি একটু ওনাকে সঙ্গে যোগাযোগ করেন আর কি। তো করে আমাকে ফোন নাম্বার দিলেন এবং ঠিকানা দিলেন। উনি তখন দরগা রোডে থাকতেন আর কি, দরগা রোডের একটা চেম্বার, উনি চেম্বারও ছিল তার ডাক্তার। তা আমি গেলাম, যাওয়ার পরে ঠিক যেমন মানে খুব তুচ্ছতা ছিল করে আমাকে বলে যে ও আপনি, তখন আমার বয়স খুবই কম ছিল, বললো যে আপনি, এবং ভূপেন গুহ নামটাই আমার কাছে একটা খুব ইয়ে ছিল যে মানে আমি খুব সিরিত হয়েছিলাম যে এরকম একটা মানুষ যে এরকম একটা বড় কাজ করেছেন। তখন সদ্য তখন বিবাহ পড়ছি ফলে একটা অসম রোমাঞ্চিত ভিতর ভিতর ছিলাম। সেই মানুষটা আমাকে বললেন যে ডায়েরিতে এই নামগুলো পাচ্ছি, এই লিস্টটা লিস্ট ধরে দিলেন আমাকে। উনি বললেন যে দেখুন তো এই নামগুলো খুঁজে বের করতে পারেন কি না, কিছু এই সাংকেতিক নাম বা কিছু ব্যক্তি নাম, কিছু পত্রিকার নাম, নানা রকম রেফারেন্স। পরে শুনেছি যে মানে এই লিস্টে মানে অনেক হাত ফেরত আমার কাছে এসছে আর কি, এর আগে অনেকেই গিয়েছিলেন এবং খুব মেজাজ ছিল।
1: নামগুলোর মধ্যে মানে কি বিশেষ?
0: হ্যাঁ, খুব রেয়ার কিছু পত্রিকার নাম, কিছু ব্যক্তির নাম, হ্যাঁ, যেগুলো মানে সচরাচর মানে এগুলো পাওয়াই যায় না এই সমস্ত রেফারেন্স নামগুলো। অনেক লাইব্রেরিতে নিয়মিত যেতাম আমি, কিছু সূত্র ছিল সেই সূত্র ধরে ধরে আমি এগুলো খোঁজ শুরু করলাম এবং আমার জেদও চেপে গিয়েছিল যে উনি এইভাবে আমাকে তুচ্ছতা ছিল করছেন।
1: আচ্ছা, এই তুচ্ছতা ছিল বারবার বলছেন তার মানে কি এইরকম যখন তিনি তালিকাটা আপনাকে?
0: না, উনি উনি ধরে নিয়েছিলেন যে আমি পারবো না এরকম। আমার আমার মানে বয়স এবং কথাবার্তা বলে তো ওনার সেই ইয়েটা আসেনি আর কি, সেটাই বলতে চাইছি। কেননা উনি তো বারবার করে হতাশ হয়েছেন, অনেকেই চেষ্টা করেছেন, অনেকেই পারেননি, ভাবে যে এরকম একজন ব্যক্তি মানে আমি উনি একটি মানুষ যে মানে ওনার সময়টা নষ্ট করছি আর কি, সেই হিসাবে আমার মনে হয় আমার।
1: মিলন হলো, আলাপ হলো,
0: হ্যাঁ, আমাদের সঙ্গে গল্প করছেন নানা রকম, এবং আমরা এমন কোনো দিন যাইনি প্রায় যে আমাদের যোগাযোগ হয়নি আর কি। হয় দেখা করেছি বা ফোনে কথা বলেছি, তখন তো ল্যান্ড ফোন ছিল, ল্যান্ডে কথা বলেছি, বা আমরা কোনো জায়গায় ইন্টারভিউ নিতে যাচ্ছি বা কোনো কিছু সন্ধানে যাচ্ছি, অনেকের ইন্টারভিউ নিয়েছি আমরা। হ্যাঁ, তো সেই সেই সেই শুরু বলতে পারেন আর কি 2000 থেকে।
1: আমরা জীবনানন্দই আবার ফিরে আসি। সেখানে আপনি কথায় কথায় বললেন যে তার কবিতার মধ্যে বহু জায়গার কথা বেশ আড়াল করে বলা আছে, আসামের কথা এলো, হয়তো আরো অনেক জায়গা আছে। আমরা যারা সেভাবে চিনি না জীবনানন্দকে, বা আজকে শ্রোতাদের মধ্যেও অনেকে থাকতে পারেন যারা সেভাবে পাঠ করেন না তাকে, বা তার সম্পর্কে ইতিহাস সেভাবে জানেন না, আপনি একটু দু একটা উদাহরণ দিয়ে বলুন তো যে কোন কবিতায় কীরকম আড়াল দিয়ে কোন কোন জায়গার কথা বলা আছে।
0: যেমন ওই ক্যাম্পে কবিতায় যে মূল যে খসড়া কবিতা যেটা আমরা পাই, সেখানে আমরা দেখি যে সমস্ত অনুষঙ্গগুলো আসামের মানে ওই বিশেষ করে ডিব্রুগড় যে অঞ্চল, যে সেখানে সেখানকার সমস্ত অনুষঙ্গগুলো উনি ব্যবহার করে, যেমন নাহরের জঙ্গল, আরও অনেক অনুষঙ্গগুলো আছে। কিন্তু পরবর্তীকালে যখন সেটা প্রকাশিত হয় তখন কিন্তু সমস্তগুলোকে উনি সযত্নে বাদ দিচ্ছেন, কিন্তু বাদ দিয়েও কিন্তু শেষ রক্ষা করতে পারেননি, মানে এটা বলতেই হবে। কেননা মানে এই কবিতাটা শনিবারের চিঠি খুব বাজেভাবে আক্রমণ করে জীবনদাসকে এবং লিখে যে হৃদয়ের বোন শব্দটাকে ওরা কোট করেছিল এবং ঘাই হরিণী, এই সমস্ত অনুষঙ্গগুলোর থেকে মানে ওরা খুবই এটাকে অশ্লীলতার দায়ে অভিযুক্ত করেছিলেন আর কি।
1: মানে এই সম্পর্কটা কি শোভনার সঙ্গে সম্পর্ক নাকি?
0: হ্যাঁ, একদমই তাই। এটা আমি এটা একটা লেখাও আমি আলাদা করে লিখেছিলাম যে মানে এই অনুষঙ্গগুলো আপনারা দেখবেন, মানে ক্যাম্পে কবিতার যে অনুষঙ্গগুলো আছে, হ্যাঁ, সেটা কিন্তু একদমই তাই। এবং আমরা শোভনাকে প্রশ্ন করেছিলাম যে যেহেতু ক্যাম্পে কবিতার মধ্যে শিকারের অনুষঙ্গ আছে, তো আমরা শোভনাকে প্রশ্ন করেছিলাম মিলুদা যখন ডিব্রুগড় গিয়েছিল তখন কি আপনারা সবাই মিলে শিকারে গিয়েছিলেন? তখন শোভনা বলেছে যে হ্যাঁ, বাবা তো প্রায় শিকারে যেতেন, উনি যেহেতু ফরেস্টার ছিলেন। কিন্তু মিলুদা উনি এগুলো পছন্দ করতেন না, শিকার উনি পছন্দ করতেন না, উনি যাননি। তো আমি বললাম যে আপনি গিয়েছিলেন? বললো যে না, আমিও যাইনি, কেননা আমার শরীর ভালো ছিল না। তাহলে বাকি সবাই গিয়েছিল, মানে শুধু শোভনা এবং জীবনানন্দ দাস দুজনে বাড়িতে রয়ে গিয়েছিলেন আর কি রাতে। তো আপনি দেখুন অনুষঙ্গগুলো যদি আপনি দেখেন যে এখানে বনের ধারে আমি ক্যাম্প পাতে গিয়েছি ইত্যাদি ব্যাপার, এবং পরবর্তীকালে যে অনুষঙ্গগুলো আছে, সেই রাতেই এমন কিছু ঘটেছিল। মানে ডায়ের ইয়েতেই বলছি আমি, এমন নয় যে আমি এই কথাগুলো বাড়ি বানিয়ে বলছি, এমন নয়, ডায়েরিতে লেখা আছে, ডায়েরিগুলো প্রকাশিত হয়েছে, আপনারা দেখবেন মিলিয়ে, সেখানে কিন্তু সরাসরি আছে এই ব্যাপারগুলো যে একটা তাদের মধ্যে মানে খুব গভীর একটা সম্পর্ক হয়েছিল। সেই জায়গা থেকে বলছি ক্যাম্পে কবিতার মধ্যে সেই কথাই আছে, বারবার করে সেই কথাই বলছে এবং শিকার এবং শিকারির কথা বলছেন। পরে উনি এটাকে জীবনানন্দ দাশ এই দুবারই বোধহয় জীবনে বোধহয় ওনার কবিতার পক্ষে মানে ওই কাউন্টার করে কিছু বলেছে।

0: সেখানে ওই ক্যাম্পে কবিতার ক্ষেত্রে সেটা ঘটেছে। উনি বলেছেন যে এটা শিকার ও শিকারির গল্প। আসলে আমার যেটা মনে হয় যে শিকার এবং শিকারি, শিকার তো অসহায় বটেই, শিকার অসহায়, তাকে শিকার করা হচ্ছে, কিন্তু শিকারিও কিন্তু সমানভাবে, যে আমাদের যে সেলফিশ জিন বলি বা আমরা যাই বলি না কেন, আমরা অসহায়ভাবে আমরা শিকার করি, আমরা মানে একজন শিকারিও সেই অসহায়, সে এই এই অসহায়ত্বের কথাই জীবনদর্শ সেই কথা লিখছেন যে আমি এই এই কবিতার মধ্যে সেই অসহায়ত্বের সুর আছে আর কি।
1: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি অতিথি অনুষ্ঠানে। আজকে আমাদের অতিথি জীবনানন্দ গবেষক, জীবনানন্দের ইতিহাসকার গৌতম মিত্র। আমরা কথা বলতে বলতে হয়তো আপনারা আমাদের দোষ দিতে পারেন, হয়তো কোনো একটা দিকে ঘেঁষে চলতে শুরু করেছি, হয়তো এই ক্যাম্পে কবিতা, হয়তো শোভনাকে নিয়ে আলোচনা একটা দিকে আমরা প্রবাহিত হয়ে গেছি, তবে সেটা অসঙ্গত নয়। এবং যেভাবে ডায়েরি খুঁজে প্রমাণ সংগ্রহ করে সেটার সঙ্গে কবিতার ছত্র ছবি কবিতার শব্দবন্ধকে মিলিয়ে ইতিহাসকার নির্মাণ করেছেন, সেটাও জানার একটা বিষয়, আগ্রহের বিষয়। ক্যাম্পে কবিতা বললেন, আর কোনো কবিতার কথা যেটার মধ্যে নারী হয়তো নেই?
0: দেখুন, একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে বিটুইন দ্য লাইন, মানে দুটো শব্দের মধ্যবর্তী যে শূন্যতা, সেটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। কেননা একজন লেখক কিন্তু সবসময় নিজেকে এডিট করতে করতে যান, আমি কী লিখবো এবং কী লিখবো না, এবং একজন প্রকৃত ক্রিটিকের কাজ কিন্তু সেই না লেখা কথাগুলোকে খুঁজে বের করে। এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, এটা আমি এরকম মতে আমি বিশ্বাস করি। তো সেই ক্ষেত্রে জীবনদাসের ক্ষেত্রে সেটা কিন্তু বারবার ঘটেছে। কিন্তু যেমন মনে করুন, খুব বিখ্যাত কবিতা যে ধানসিঁড়ি, যে অনুষঙ্গে আমরা ধানসিঁড়ি শব্দটা আসে আমাদের, যে ধানসিঁড়ি নদীর তীরে, মূল পাণ্ডুলিপিতে কিন্তু সেটা কিন্তু ধানসিঁড়ি ছিল না, সেটা ছিল আপনার ইছামতি, যে কলমের এক আচরণে ইছামতিকে উনি কেটে উনি ধানসিঁড়ি করলেন। এই যে একটা ভৌগোলিক, উনি সহজে করতেন, একটা কবিতার মধ্যে আপনার অবাক হয়ে যাবেন, একটা শব্দ তার উপরে উনি 10টা শব্দ দিয়ে উনি চাপিয়েছেন উনি সেখানে। সেই ক্ষেত্রে এই যে ক্যারি করতে পারে, মানে যে কোনো একটা শব্দই উনি কিন্তু শেষ পর্যন্ত নিয়ে কবিতাটাকে প্রকাশ করতে পারেন উনি, এবং সেই ক্ষেত্রে আমাদের প্রকাশ করতে খুব অসুবিধা হয়েছে যে কোন কবিতাটা আমরা নেব। সেই ক্ষেত্রে আমরা জীবনানন্দ দাশের দেখানো পথেই আমরা নিয়েছি, সেটা হচ্ছে যে জীবনানন্দ দাশ প্রথম একটা লিখলেন ব্যাবিলন, তার উপরে লিখলেন কলকাতা, তার উপরে লিখলেন প্যারিস, বা এরকম করে করে শব্দ লিখছেন উনি। উনি শেষ যে শব্দটা লিখছেন সেই শব্দটা উনি মোটামুটিভাবে এটাই উনি ফলো করতেন, যে শেষ শব্দটা মানে যেটা মানে ওপরে সব থেকে ওপরে যে শব্দটা আছে। সব ক্ষেত্রে বলছি না যে 8টা বা 10টা শব্দ থাকতো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তা হয়েছে, এবং সেখানে আমরা শেষ শব্দটাকে আমরা নির্বাচন করেছি। যখন বই প্রকাশিত হচ্ছে সেই বিকল্প শব্দগুলো আমরা সেখানে রেখেছি, আমরা এইভাবে কাজ করছি। খুব কঠিন, জীবনদাসকে নিয়ে কাজ করা খুব কঠিন।
1: কবিকে জানার জন্য যে অনুসন্ধানের পর্ব, সেটা বিস্তৃত হতে পারে এবং খুব আকর্ষণীয় হতে পারে। জীবনানন্দকে জানতে গিয়ে যেরকম আপনি আনন্দ বোধ করেছেন, একটা উত্তেজনা বোধ করেছেন, এমন পৃথিবীর ইতিহাসে তো আছেই বিভিন্ন কবিকে জানতে।
0: হ্যাঁ, আছে তো।
1: সেরকম কিছু সঙ্গে যদি পরিচয় করিয়ে দেন।
0: রিলকে আমরা জানি, আমরা রিলকের দৈনলেজি যে বিখ্যাত কবিতা সেটা কীভাবে লেখা আমরা সবাই জানি, যে ওনাকে ওনার এক বন্ধু সেই দৈন দুর্গে তাকে থাকতে দিয়েছিলেন এবং কবিতা লিখতে পারছিলেন না তিনি, হঠাৎ করে সেই সামনে সমুদ্র পাহাড়ের উপরে সেই দৈন দুর্গ, তো সেখানে উনি পায়চারি করছিলেন, হঠাৎ যেন শুনতে পেলেন যে নিচে থেকে মানে কিছু শব্দ ভেসে আসছে, এটা ওনার মনে হলো, এবং তারপরে উনি পরপর করে 2 বা 3টে কবিতা লিখলেন, সেই বা 4টে কবিতা লিখলেন, পরবর্তীকালে 9টা কবিতা মোট দৈনলজিতে সেগুলোকে শেষ করলেন। তো এরকম প্রেরণার জায়গা, বোদলারের কথা যদি বলিস একদমই তাই, বোদলারের ডায়েরি আমরা যদি পড়ি, হ্যাঁ ডায়েরি বা জার্নাল যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাই কাফকার কথা আমরা সবাই জানি, তার ব্যক্তিজীবন কেমন ছিলেন, বা দস্তয়েভস্কির কথা যদি আমরা বলি, আপনি অবশ্য কবির কথা বলেছেন, তো আমি একটু ইয়ে করে বলছি, আমি স্বাধীনতা নিয়েই বলছি যে দস্তয়েভস্কির ক্ষেত্রেও তো একই ঘটেছিল, কেননা ওনার জীবনটাই প্রায় বাজি রেখে উনি, এবং সেই ক্ষেত্রে যদি আপনি তার লেখাতে যদি পৌঁছতে চান, তার জীবনটাও কিন্তু জরুরি, জানা জরুরি।
1: আমি ঠিক এই কারণে প্রশ্নটা করেছিলাম যে ইতিহাসকারেরও একটা ইতিহাস থাকে,
0: একদম,
1: মানে কোন উদাহরণগুলো দেখে তিনি প্রাণিত হয়েছেন, এরকম কাজটা করা যায়, করে একটা কিছু জায়গায় পৌঁছানো যায়, আমি এইটাই জানতে চাইছি।
0: হ্যাঁ, দেখুন জীবনানন্দ দাশের পড়াশোনার ব্যাপারটা যে কী গভীর এবং কী বিশাল ছিল সেটা মানে বোঝানো যাবে না বলে। হ্যাঁ, পরবর্তীকালে ডায়েরিগুলো বেরোবে, তখন সবাই আমরা দেখতে পাবো, আমরা জানতে পারবো যে উনি কাফকার যে ট্রায়াল, উনি তো ট্রায়াল পড়েননি ধরেই নিতে পারি, মানে পড়েননি বলতে আমি বলছি যে মানে মূল ভাষায় তো পড়েননি, কিন্তু উনি যখন ট্রায়াল লেখা হচ্ছে, মূল ভাষায় লেখা হয়ে গেছে কিন্তু ইংরেজিতে অনুবাদ হয়নি, যদি আমি ধরে নিই যে উনি জার্মান ভাষা জানেন না, উনি পড়েননি, কিন্তু কীভাবে কলকাতায় বসে, যে কোনো দিন বাইরে যায়নি, মানে ভারতবর্ষের বাইরে কোনো দিন পা রাখেননি, কীভাবে ট্রায়ালের যে প্লট, কীভাবে উনি সেই প্লটের কথা উনি লিখছেন, উনি লিখছেন যে আমার দরজায় করানার চেয়ে

0: একজন এসে এবং আমাকে ধরে নিয়ে যাচ্ছে ইত্যাদি ব্যাপার, আমার বিচার হবে, আমি জানি না আমি কী করেছি ইত্যাদি ব্যাপার, এই যে মিল, এটা আমার মনে হয় যে পড়ে এবং না পড়েও কিন্তু এটা হয়। কিন্তু একটা কথা উনি ভূমিকাকে বলেছিলেন যে আমি যে ছোটোবেলা থেকে আমি যে আবহাওয়াতে বড় হয়েছি, এক কথাটাই বলেছিলেন কোট আনকোট, যে আমি যে আবহাওয়াতে বড় হয়েছি সেখানে কিন্তু বিদেশি কবিরাই শ্বাস প্রশ্বাস নিতেন কিন্তু সেই আবহাওয়াতে। এডগার অ্যালেন পোর সঙ্গে বরলতা সেনের মিল ইত্যাদি ব্যাপারগুলো যে কথাগুলো যে বলেন যে অনেকে যে টু হেলেন যে কবিতার সঙ্গে, তো সেগুলো কিন্তু হয়ে যায়। এবং জীবনদাস কিন্তু যেমন জীবনদাসের ঘাস কবিতা যখন পড়ানো হচ্ছিল বিদেশের একটা ইউনিভার্সিটিতে, তখন সেখানকার ছাত্ররা বলেছিলেন যে মানে এই কবিতা নোবেল প্রাইজ পাওয়ার এই কথাই বলেছিলেন একদম। তো এটা হয়ে যায় কিন্তু সেখানে কিন্তু জীবনদাস মরলতা সেন কিন্তু আর হেলেন নয়, কিন্তু হেলেন থাকছে না, কিন্তু আলাদা হয়ে উঠছে। কিন্তু ইয়ার্সের প্রভাব তো অসম্ভব রকম, ইয়ার্সের প্রভাব আছে নানা রকম কবিতার মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু জীবনদাসেরই কবিতা সেটা।
1: আবারও বলা যেতে পারে আমরা যারা পরিচিত নই সেভাবে তাদের জন্য আপনি যদি এই পর্বের শেষে একটা সংক্ষিপ্ত তালিকা আমাদের দেন যে এই যে কাজ, এই কাজটা আপনি প্রকাশ করেছেন কিভাবে বা বই হিসাবে প্রবন্ধ হিসাবে কিভাবে প্রকাশ করেছেন?
0: আচ্ছা, প্রথম দিকে যে কাজগুলো যেগুলো ছিল যখন ভূমিন্দ্রগুলো জীবিত ছিলেন সেই সময় 2009 আমি চলে যাই রাজস্থানে বদলি হয়ে, তারপরে আমার ভূমিন্দ্রের সঙ্গে কাজ করা হয়নি, তা কিছুদিন পরে তো ভূমিন্দ্র মারাও যায় বেশ কিছুদিন পরে, তো তখন ভূমিন্দ্রগুলো যে বইগুলো বেরিয়েছে সেগুলো ভূমিন্দ্রগুলো একাই সম্পাদনা করেছেন। কিন্তু তার আগে যে বইগুলো যেগুলো বেরিয়েছে 2009 অবধি বেশ কিছু বই বেরিয়েছে, যেমন 4টি উপন্যাস বেরিয়েছে, পাণ্ডুলিপির কবিতা 1, 2, 3, 4, 5, 6 বেরিয়েছে, এবং 1টি ছায়ার ছায় বলে 1টি কবিতার বই বেরিয়েছে, 1টা উপন্যাস বেরিয়েছে সফলতা নিষ্ফলতা বলে, সেগুলো কিন্তু আমরা মানে ভূমিন্দ্রগু এবং আমি কিছু যৌথ সম্পাদনা একসঙ্গে করেছি, কিছু আমি সহায়ক সম্পাদক সহায়ক হিসেবে আমি কাজ করেছি। তার পরবর্তীকালে আমি চলে যাই এবং কপিরাইটটা উঠে যায়, ব্যক্তিগত উদ্যোগে আমি কিছু খাতা সংগ্রহ করেছিলাম, শুধু কবিতার খাতা নয়, আমি কিছু গল্প উপন্যাসও আমি সংগ্রহ করেছিলাম, আমি সেগুলো ভূমিন্দ্রগুকে দিয়ে দিই, আমি ওনাকে দিয়ে তো আমি তো চলে গেলাম। তারপরে ভূমিন্দ্রগুরু সেগুলো প্রকাশ করেছেন, সেখানে আমার নাম ভূমিকাতে ইয়েতে উল্লেখ করেছেন, তা একটা দুটো খাতা আমি দিইনি কাউকে, আমি খাতাগুলো আমি নিজের, আমার কেন জানি মনে হয়েছিল যে ঠিক আছে আমি রেখে দিই, এবার এত কষ্ট করে সংগ্রহ করেছি আমি রেখে দিই, তো আমি রেখে দিয়েছিলাম। এবং যখন কপিরাইট হয়ে যায় তখন প্রথম আমার কাজ হচ্ছে একা এই অপ্রকাশিত কবিতা 1 ও 2 নামে সপ্তশ্রী থেকে বেরিয়েছিল সেগুলো, সেই দুটো বই আমি সম্পাদনা করি, এবং তারপর আজ অবধি তো বেশ কিছু বই সম্পাদনা করেছি যেগুলো ন্যাশনাল লাইব্রেরিতে যে খাতাগুলো আছে সেখান থেকে অন্তত 4টে বই আমি সম্পাদনা করেছি। ইতিহাস যান এই সম্প্রতি বেরিয়েছে এই বছর, তার আগে জ্যোতিতিমির, তার আগে আলো আধারের জার্নাল বলে একটি বই, তার আগে শীত সবিতা বলে একটি বই, এগুলো সব জীবনদাসের অপরিচিত কবিতা, এই কবিতাগুলো আমি সম্পাদনা করি, এগুলো আমি একে কেন তখন ভূমিন্দ্রগুলো তখন নেই, তখন আমি একাই সম্পাদনা করি এবং এখনও এই কাজই করছি।
1: এই যে প্রকাশনা যেগুলো জীবনানন্দের অপ্রকাশিত কাজগুলোকে আমাদের সামনে এনে দিয়েছে, এই প্রকাশনাগুলো যখন আপনি করছেন তখন তো স্বাভাবিকভাবে আমাদের যেভাবে কথা বললেন যে মানে সৃষ্টির আড়ালে যে ইতিহাসগুলো সেগুলো সম্পর্কে আপনার বলার ইচ্ছে হচ্ছে, সেগুলো তো লিখেছেন নিশ্চয়ই নিয়মিতভাবে নাকি? আরও অনেক,
0: হ্যাঁ এগুলো লিখেছি। তো আমার নিজের কাজ হচ্ছে দুটো, পাণ্ডুলিপি থেকে ডায়েরি 1 আর 2, এই দুটো বই আমার বেরিয়েছে, সেখানে খুব বিস্তৃতভাবে আপনি যে প্রশ্নটা করলেন সেখানে খুব বিস্তৃতভাবে আছে সব কিছু, একটা দিক আছে, সেই লেখাগুলো আমি কোনো রেফারেন্স রাখিনি, মানে ইচ্ছে করলেই রেফারেন্স দিয়ে বা অনেক বইয়ের তালিকা দিয়ে আমি সেটাকে ভারী করতে পারতাম, আমি সেটা ইচ্ছে করেই করিনি, মানে আমার যে দুটো বই মানে সেই বইগুলোর সেইভাবে আমি করার চেষ্টা করেছি, মানে বিভিন্ন মুড বিভিন্ন মুহূর্ত ধরে জীবনদাসের জীবনের বিভিন্ন পর্ব ধরে আমি অনেক কিছু আছে, শোভনা আছে, শিক্ষা আছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে তার যে মতামত, তার বাবা মা, হ্যাঁ তার সন্তান, হ্যাঁ এবং আমি আরেকটা বইও করেছি মঞ্জুশ্রী দাসকে নিয়ে একটা বই করেছি, একটা এডিট করেছি প্রায় 3 বছরের চেষ্টায়। মঞ্জুশ্রী খুব অবহেলিত একজন মানুষ, মানে আমি বলছি যে জীবনদাস যেমন ইয়েও যেমন অবহেলিত ছিলেন, ওনার কন্যা মানে মঞ্জুশ্রীও একমাত্র মেয়ে, তো সেও খুব অবহেলিত ছিল, আমার মনে হচ্ছিল উনি কবিতা লিখতেন, সেই কবিতাগুলো সংগ্রহ করেছি, তাকে যারা দেখেছেন তাদেরকে দিয়ে লিখিয়েছি, আমি মঞ্জুশ্রীকে দেখিনি কিন্তু যারা যারা দেখেছেন আমার বন্ধুরা বা যারা দেখেছেন তাদেরকে দিয়ে লিখিয়েছি, তো 3 বছরের চেষ্টায় সেই বইটা করেছি। তো আমার এই কাজগুলো করতে গিয়ে আমার মনে হয়েছে যে মানে এখনও কিছুই হয়নি সেইভাবে, আর আমার একটা মানে জীবনী লিখতে খুব ইচ্ছে হয় যে জীবনদাসের একটা জীবনী লিখি, এখন অবধি যেগুলো লেখা একটাই বই আছে জীবনী, সেই অর্থে প্রভাত কুমার দাসের, উনি খুবই পরিশ্রম করে কাজ করেছেন, খুবই পণ্ডিত মানুষ ছিলেন, আমরা তাকে হারিয়েছি খুব কম বয়সে, কিন্তু প্রভাত কুমার দাসের বই ছাড়া বইয়ের বাইরে জীবনী সেইভাবে নেই, কিন্তু আমার জীবনীটা আমি সেইভাবে লিখতে চাইছি না, প্রচলিত অর্থের যে জীবনী, তার চাকরি, তার কোথায় তার কবে বিয়ে হয়েছে সেটা তো থাকবেই, সেটা গুরুত্বপূর্ণ নয়, আমার আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে লেখার যে বিবর্তন, মানে প্রথম কবিতাটা জীবনানন্দ দাশ লিখেছিলেন 1911-তে, হ্যাঁ, তখন ওনার বয়স 12 বছর, মানে 12 বছর বয়সে লেখা কবিতা থেকে ওনার যে শেষ কবিতাটা যেটা পাই আমরা 1954 1954-তে মারা যাওয়ার কয়েক মাস আগে যে কবিতাটা পাই, এই যে 1911 থেকে উনি 1954-তে পৌঁছলেন, এই যে সময়টা, এই দীর্ঘ সময়, তার যে লেখার কীভাবে বিবর্তন হলো তার ইতিহাসও থাকবে, তার গদ্যের ইতিহাস থাকবে, তার প্রবন্ধ, তার ডায়েরি তো থাকবেই অবশ্যই, পড়তে পড়তে ডায়েরি থাকবে, এই সব নিয়ে আমি একটা জীবনী তৈরি করতে চাই।
1: শ্রোতা বন্ধুরা, আমরা তাকিয়ে থাকবো এরকম একটা জীবনীর দিকে, কেননা এই রকম জীবনী একজন চেনা মানুষকে অচেনা আলোয় উপস্থিত করতে পারে, আমরা দেখেছি বারবার, এবং শেষ পাতাটা পড়ার পর আমাদের কেমন মনে হয়, আচ্ছা এই মানুষটিকে কি আগে চিনতাম আমরা তার লেখালেখির মধ্যে দিয়ে, না বোধ হয়, তো এরকম হয়, বারবার হয়। তো হোক, গৌতম মিত্রের কলমেই আরেকবার হোক, আমরা সেটা চাইব। আর সেটা বলে আজকের এই পর্ব, অতিথি অনুষ্ঠান, তাকে নিয়ে, গৌতম মিত্রকে নিয়ে প্রথম পর্ব আমরা এখানেই শেষ করছি।
0: ধন্যবাদ, নমস্কার,
1: আমরা কথা বলবো আবার দ্বিতীয় পর্বে এই একই বিষয়বস্তুর অন্য কোনো দিক নিয়ে। নমস্কার।

0: শুনলেন অতিথি। কবি ও সাহিত্যিক জীবনানন্দ দাশের জীবন ও অবদান নিয়ে গবেষণারত গৌতম মিত্রের সঙ্গে সাক্ষাৎকারটি শুনলেন। আজ প্রচারিত হল প্রথম পর্ব। দ্বিতীয় শেষ পর্ব শুনবেন আগামী সপ্তাহে একই দিনে একই সময়। সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: অতিথি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হয়েছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়ালে রাগ পরমেশ্বরী পরিবেশন করে শোনাবেন পল্লব ভট্টরায়। তবলায় সহযোগিতা করবেন অভিষেক চট্টোপাধ্যায়। খেয়াল শিল্পী পল্লব ভট্টরায়, রাগ পরমেশ্বরী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়ালে রাগ পরমেশ্বরী পরিবেশন করে শোনালেন পল্লব ভদ্র রায়। তবলায় সহযোগিতা করলেন অভিষেক চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

সকল শ্রোতা বন্ধুদের সুস্বাগতম আজকের মনের মতো গান অনুষ্ঠানে। গ্রীষ্ম বর্ষার মাঝামাঝি এই সময়টাতে প্রচণ্ড দাবদাহে চাতক পাখির মতো ছড়া বাদলের অপেক্ষায়। একে তো বৈশাখ মাস, দারুণ গ্রীষ্ম, যেও হায় লক লকে আগুনের স্পৃহা যেন জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে চায় সব কিছু। বাংলা ক্যালেন্ডারের একেবারে প্রথম পাতায় তার সমাদর, তারপরেই তো জ্যৈষ্ঠ। বৈশাখ জ্যৈষ্ঠের কোলাকুলিতে গ্রীষ্মের ক্যানভাস কি শুধুই আগুন রঙা, নাকি সবুজেরও পৌঁছ লাগে? গ্রীষ্মের রঙিন আবার রুক্ষতার গল্প আর বৃষ্টি ফোটার অপেক্ষার প্রহর নিয়েই আজকে মনের মতো।

গ্রীষ্ম যেন প্রত্যয়ে ভরপুর দামাল যুবরাজ, যা কিছু আপাত সুন্দর তাকে আঘাত করেই তার পথ চলা, জ্বলন্ত মশাল তার হাতিয়ার। মাটিকে চৌচির করে, নদী নালা খাল বিল জলশূন্য করে, ভয়াল ঘূর্ণি ঝড়ের দাপট দেখিয়ে তার চোখ রাঙানো বিজ্ঞাপন। এ সময় অস্থির মানুষ, অস্থির প্রাণীকুল, ভূগোলের কোন গোলার্থ থেকে এমন কালা পাহাড় আসে কে জানে।

এমন কঠিন বেয়াড়া? আপদের ঋতু তবুও যে কেমন করে অগ্নিবাণ ছুড়ে কবি সাহিত্যিক গীতিকারদেরও বশ করে নেয় তা ভাবলেই বিস্ময় জাগে বই কে। চড়া রোদে ফ্যাকাশে গাঙচিলের ডানায় ভর করে এই গ্রীষ্মই এনে দেয় আগামী ধারা বর্ষণের বার্তা। আবার গৃহস্থকে সর্বশান্ত করে ফিরে যাবার আগে তারই উঠোনে আশীর্বাণীর মতো শান্তির নিশানা এঁকে দেয় গ্রীষ্ম। তাই প্রাক বর্ষার উপাখ্যান, ঋতুরাজ না হয়েও ক্লেদাক্ত প্রকৃতিকে জাগিয়ে তোলার জাদুকর। প্রিয় বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান, এই মনের মতো গান, গ্রীষ্ম আর তার সহচরী বর্ষার মিলন আলেখ্য কথায় গানে।

রবীন্দ্রনাথ গ্রীষ্মের বৈরাগ্য সাধনে মুগ্ধ ছিলেন। বোলপুরের প্রখর দারুণ ও দীর্ঘদিনে জমজমাট গ্রীষ্মকালের রোদ ফাটা এই আনন্দটাই বোধহয় উপভোগ করতেন কবি। আর বলতেন, তপ্ত বসে খেয়ে আকাশে বসে কে আগুন ফুয়ারা হানে। দুঃসহ প্রকৃতিকে মোলায়েম করার জাদু কাঠি হয়তো ছিল তাঁর যাপনেই।

গ্রীষ্ম যেন সময়ে অসময়ে বেপরোয়া পীড়ন চালায় প্রকৃতিতে। পাখিরা রণক্লান্ত, সবুজ ঘাসের মাঠ আজ ধূসর পাংশুল, মাকের ঝিল আজ খটখটে শুকা, কেবল মরা একটা তাল গাছ, তার মধ্যে একলা একটা কাকের শুকনো ডেকে চলা, বুঝি তৃষ্ণা মেটানোর জলের খোঁজে। পিচ ঢালা কালো রাস্তা, রীতিউতি মরিচিকার হাতছানি, এই প্রখর গরমে রাস্তা চিরে যেন গরম বাতাসের কুণ্ডলী। নিদারুণ গ্রীষ্মের আর এক ছবি, আদুলকা ছেলেটির সংসার ওই ফুটপাত জুড়ে, চটি জুতোর মায়ায় জড়িয়ে থাকা তাদের ধাতে নেই। তাদের জীবন যে অন্য গতিতে চলে, যেখানে বেলা দশটা গড়ালেই বাড়ি বা অফিসের ভেতর সেঁধিয়ে যেতে পারলে নিশ্চিন্তে, সেখানে ওই ছেলেটি ফোসকা পড়া এই গরমকে নেহাতি তুড়ি মেরে রাস্তা পার করে এক্কা দোক্কা খেলতে খেলতে, রাস্তায় পা ফেলাই যে দায়।

আরও এক ছবি গ্রীষ্মের মনকে নাড়া দিয়ে যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পে। আরও একবার না হয় মনে করিয়ে দিই বন্ধুদের, বৈশাখ শেষ হইয়া আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে, সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে, অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্ব গতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে।

সারা বছর উত্তাল ঢেউ ভেঙে যে মাঝি মাল্লারা ক্লান্ত, গ্রীষ্মের মরাকাঙে তাদের মহল্লায় কিছু সময়ের নিশ্চিন্ত অবকাশ, কেবল নৌকা ঘাটে ভিড়িয়ে দেখতে চায় গ্রীষ্মের নদীর অচেনা রূপ, চেনা নদীর হঠাৎ বদলে যাওয়া, চঞ্চলা কিশোরী হঠাৎই যেন বৃদ্ধ, কুলকুল শব্দে বয়ে যেতে ভুলে গেছে, তার মাঝখানে হঠাৎই কুঁজোর মতো জেগে উঠেছে ধুধু বালুর চর, রোদের আলোয় ঝিকমিক করে রূপলী লেশের মতো। বছরের অন্য সময় যে নদী ভয়ঙ্কর, অনায়াসে তার বুকের ওপর দিয়ে হেঁটে চলে এখন কত মানুষ, গরুর গাড়ি, ছলাৎ ছলাৎ শব্দ দূর দীপবাসিনী। নদীর বহমানতা গ্রীষ্মের করাল গ্রাসে যেন থমকে গেছে।

গ্রীষ্মে বৈশাখ মাসেরই যত সম্ভাষণ। আসলে বৈশাখ মাস যে ঝড়কে বৃষ্টিকে ডাক দেয়, তপ্ত গ্রীষ্মের সাজ ঘরে ব্রাত্য না হলেও জ্যৈষ্ঠের উপস্থিতি নেহাতে মামুলি। আমাদের জীবনে গ্রীষ্মের দারুণ খরার রোদে বৈশাখ জ্যৈষ্ঠের গল্প শুরু হয় আমবাগানের আমের গন্ধে, বোলতার আনাগোনায় সিঁদুরে আমে, একটা ডুমুও মাছের বুজুর বুজুর সঙ্গীতে আর স্থির পত্র বৃক্ষরাজিতে। তবে গ্রীষ্ম তো আমাদের আমের মতো, জামের মতো, কাঁঠালের মতো রসালো হয়ে বাঁচতে শেখায়।

শুনছেন মনের মতো গান, গ্রীষ্ম আর তার সহচরী বৃষ্টির কাব্য, সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা রায়। আর এক দৃশ্য গ্রীষ্মের, লাল মেঝেতে মাদুর বিছানো, বেলা দ্বীপপ্রহর, মাদুরের ওপর ক্লান্ত এক শরীর, দিবানিদ্রার ব্যর্থ চেষ্টা, দরতরে ঘাম, হাত পাখার ক্লান্ত চলন, প্রান্তরের বুক চিরে পথ চলে যায় শ্রান্ত পথিকের মতো, গ্রামের পুকুরের জলে বড় কোনো মাছ বুঝি মাঝে মাঝে ঘাই মারছে, যেন গরম জল আর ঠান্ডা জল মেশাবার দায়িত্বটা তারই উপর বর্তেছে, আর গাছের ডালে চামচে ঠোঁট একনিষ্ঠ মাছরাঙার অসীম প্রতীক্ষা। আচ্ছা, জামরুল আর ভীমরুল ছাড়া কি গ্রীষ্ম মানায়? জামরুলের মিষ্টি গন্ধ আর ভীমরুলের ভোঁ ভোঁ ঝিম ধরানো ডাক যেন ভারিক্কি চালে পাহারা দিয়ে বেড়াচ্ছে আমবাগান থেকে লিচু বাগান, আর মৌমাছি যেন লুঠেরার দল নিম ফুল লিচু ফুল সব ফুলের মধু জড়ো করছে। গ্রীষ্মে পিঁপড়েরা যেন তীর্থযাত্রীর দল, আমসত্ব দুধে ফেলি তাহাতে কদুলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ পিপিড়া কাঁদিয়া যায় পাতে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিগুলো শুধু উস্কে দিতে আজ বড় মন চাইছে।

একটু বেহিসেবি না হলে গ্রীষ্মের মহিমা বোঝা একেবারেই সম্ভব নয়। কিশোর তরুণরা পরোয়া করে না তো এমন হাতুড়ি পেটা গরমকে। বাঁচতে ভালো লাগে বলেই তো বাঁচার উন্মাদনা গ্রীষ্মেও সতেজ। গ্রীষ্ম কিশোরের, গ্রীষ্ম তপস্বীর, কৃষ্ণ তরুণের, গ্রীষ্ম শিশুর। গ্রীষ্ম আসলে রুদ্রের পাঠশালা থেকে জীবনের পাঠশালা। এই সময় নিরালা দুপুরের আমবাগানের প্রান্তর জুড়ে ভুতুড়ে হাওয়া বাউলের মতো নেচে ওঠে। গোবর্ণী কোনো উঠোনে অশ্বতীপর ঠাকুমা দিদিমার ভাতখুম শীতল পাটির ওপর, আর গাছ থেকে নেমে কাঠ বেড়ালির আচারের বয়ামে রাহাজানির চেষ্টা। পা টিপে টিপে বাড়ির বাইরে বেরিয়ে আসা দুই কিশোর কিশোরীর গ্রীষ্মের অভিসার, হাতে হাত রাখার বিরামহীন উষ্ণ অবসর।

ওই যে ওইখানটায় বাগানের নিরালা ছায়ায় একটি কূপ, চণ্ডাল কন্যা জল তুলছে, পথ দিয়ে যেতে যেতে সন্ন্যাস ভিক্ষুকরা ক্লান্ত শ্রান্ত তৃষ্ণার্ত গম্ভীর প্রার্থনা চণ্ডাল কন্যার কাছে, জল দাও আমায় জল দাও, রৌদ্র প্রখরতর পথ সুদীর্ঘ, হা আমায় জল দাও, আমি তাপিত পিপাসিত আমায় জল দাও, আমি শ্রান্ত হা আমায় জল দাও। রবীন্দ্রনাথের আর এক অনবদ্য সৃষ্টি।

গ্রীষ্ম যখন শুষ্কং কাষ্ঠং, বর্ষা তখন সুজলং সুফলং, বৈপরীত্য তবু চির সখা হাত ধরাধরি। গ্রীষ্ম তো কেবল তাণ্ডব চালায় না, যে ব্যথা দেয় সে ব্যথা নিরসনও করে, আমরাই কেবল বুঝতে তারে নারী। হঠাৎ বৃষ্টির জন্ম কথাও তো লিখে দেয় গ্রীষ্ম। ওই তো পাড়ার বিশাল মাঠটায় ছেলেগুলোর ফুটবল খেলার মাঝেই হঠাৎই শনশন বেগে তোলপাড় বৃষ্টি, বুড়ি বসন্ত খেলার মাঝেই কালো মেঘে আকাশ ছেয়ে বাড়ি পৌঁছতে না পৌঁছতেই কাক ভেজা ভিজে একসা, ঝলসে যেতে যেতেও গ্রীষ্ম বলে ছন্দ মেলাও, নিঃস্ব হয়ে যেতে যেতেও গ্রীষ্ম বলে ছন্দ মেলাও, গ্রীষ্মের পায়ে পায়ে পা মিলিয়ে ছন্দ তোলাই যে ভার।

প্রকৃতি আদিম, সেখানে বেঁচে থাকার সংগ্রামে মানুষকে জানিয়ে রাখার দায় বর্তায় তারও। গ্রীষ্ম অধিরাজ, সূর্য যেন ঘোড়সওয়ার ছুটিয়ে দিক বিদিকে জয় করার অধিকার আদায় করে নিয়েছে। কেবলই আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির জন্য আচমন আমাদের সুতীব্র চিৎকারে তখন কি গ্রীষ্মকে অভিশাপ দিতে ইচ্ছে করে, নাকি আমাদের কর্মফলের অভিসম্পাত বলে মনে হয়? আসলে গ্রীষ্মের প্রহরে প্রহরে চমক, কখনো ভৈরব আস্ফালন, আবার কখনো মেঘ সঞ্চারী প্রেমিক, তার বজ্র নিশানে নতুনের খবর, নতুন জন্মের আশ্বাস, তার ঝঞ্ঝার ফুৎকারে যাপনের একঘেয়েমি উধাও। তারপর গ্রীষ্মের মাঝে যখন বৃষ্টি নামে, উঠে আসে সোদামাটির বৃষ্টি ভেজা সুক, সে ফোঁটায় তখন আবাহন থাকে, বহমানতা থাকে, আর থাকে পাগল পাড়া মন। বৃষ্টি সুখের উল্লাস তখন অপরূপ মনে হয়। গ্রীষ্মের দহন জ্বালা পেরিয়ে যখন বৃষ্টি নামে, ঠিক তখন প্রেমের বোধন লেখা হয়ে যায়, তারপরে শুরু হয় অঝোর ধারা। তারপর যখন বৃষ্টি নামে, বনে বনে লেখা হয় মেঘদূত বা পদাবলী, যা শেখায় অন্তহীন ভালোবাসার গল্প। বৃষ্টি নামার আয়োজনে মত্ত তখন গ্রীষ্মের গোপন।

শুনলেন মনির মতো গান, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: শুনছিলেন রামধনু। প্রথমে শুনলেন আধুনিক গান শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে এবং পরে লোকগীতি শিল্পী ছবি চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu23@gmail.com।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সংগ্রহশালা থেকে শুনবেন বিভিন্ন ধরনের গান। প্রথমেই কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত।

শুনলেন সংগ্রহশালা থেকে। এখন শুনবেন নজরুল গীতি, আকাশবাণী মৈত্রী, শিল্পী মৈত্রী সিনহার কণ্ঠে নজরুল গীতি।

কি বন্ধুরা, কেমন আছো সকলে? এই রে আমার বন্ধুরা, এই কেমন আছো প্রশ্নটা শুনে একটু মনে হয় খেপে গেল। বাইরে যা প্রচণ্ড গরম পড়েছে সত্যি বন্ধু, ভালো আছি আর কি করে বলা যায় বলো তো, একেবারে হাঁসপাস অবস্থা। এই গরমটা কবে যে একটু কমবে, মানে কবে যে একটু বৃষ্টির দেখা পাবো। সূর্যিমামা কখন যে এই মানে আকাশ জুড়ে তো এখন তিনিই রাজ করছেন, তার তো এখন বিশাল দাপট, এই দাপটটা কমিয়ে কবে যে একটু লুকোচুরি খেলবেন, মানে একটু মেঘ আসবে, সেই আশায় কিন্তু আমাদের সকলের মন খুব অধীর হয়ে রয়েছে, তাই তো? আর এই সূর্যিমামার লুকোচুরির খেলায় সকাল গড়িয়ে কিন্তু দুপুর হয়ে গেল, সেটা কি খেয়াল করেছো? নিশ্চয়ই খেয়াল করেছো, কারণ যেমনি ঘড়ির কাঁটা বারোর ঘর ছুঁয়েছে মানে দুপুর হয়েছে, তখন তো সূর্যিমামার এই যে প্রতাপ এটা অনেকটাই বেড়ে চলেছে। আর বাড়বে নাই বা কেন, আমরা যে একেবারে গ্রীষ্মের মধ্যে, মানে মধ্য গ্রীষ্মে, আবার সূর্যও ঠিক এখন মধ্য গগনে, তো এই সময় সূর্যের প্রখরতাটা তো বেশ খানিকটা বেশি, তাই না? তো সূর্যের প্রখরতা ঠিক যেমন বেশি, তেমন আমাদের আড্ডার প্রখরতাও কিন্তু কম নয়। যতই সূর্যিমামা তার তীব্র দাহন নিয়ে আকাশের মাঝখানে রাজ করুন না কেন, যেমনি ঘড়ির কাঁটা বারোর ঘর ছুঁয়েছে, মানে এখন সময়টা শুধুই যুববাণীর বন্ধুদের। আর তাই তো, তোমরা সকালের সমস্ত কাজকর্ম সেরে যেমন এক্ষুনি চলে এসেছো বেতারের ওপারে আমার সঙ্গে আড্ডা দেবে বলে, ঠিক তেমনই আমিও এই প্রচণ্ড গরমকে একেবারে মানে পাত্তাই না দিয়ে, পাত্তা দিইনি তা বললা ভুল, মানে এই প্রচণ্ড গরমে একবারে হাঁসফাঁস করতে করতেও বন্ধুদের সঙ্গে গল্প করব, এইটা ভেবেই নিজের মনকে শক্ত করে একেবারে চলে এসেছি আজকে আমাদের মৈত্রীর স্টুডিওতে। আর তোমরা মানে যারা সকাল থেকে প্রচুর খাটাখাটুনি করেছো এই গরমের মধ্যে, কেউ হয়তো নিজের কর্মস্থলে গিয়ে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছো, ছোটদের তখন স্কুল ছুটি, তারা নিশ্চয়ই সকালের হোমওয়ার্ক সেরে রেডিওটা খুলে বসেছো। এক্ষুনি যুববাণীর বন্ধুরা তোমাদের জন্য কী চমক নিয়ে এসেছে বা আজকের আড্ডায় কী আছে সেটা শোনার জন্য, তো তাদেরকে আমি একেবারেই আর বসিয়ে রাখবো না। আড্ডা যখন শুরু হয়ে গিয়েছে তখন আমরা মানে আমাদের এই

এই সময়টা তো বিভিন্ন জিনিস নিয়ে কথা বলে থাকি আমরা তোমাদের সঙ্গে, নানান রকম তথ্য নিয়ে আলোচনা করে থাকি, তোমাদের নতুন নতুন তথ্য দিই, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, আড্ডা দিই। তো আজকেও ঠিক সেরকমই একটা বিষয় নিয়ে আমরা আড্ডা দেব, যেই বিষয়টা নিয়ে আমাদের মনে অনেক কৌতূহল রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, যার সম্পর্কে আমরা অনেকে অনেকটা জানি, আবার অনেকটাই হয়তো এখনো জানা হয়ে ওঠেনি। তবে আমাদের এই আড্ডা শুরু হওয়ার আগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আমাদের আজকের অল্প অল্প গল্পকথার অনুষ্ঠানে। আর আজকের এই অল্প অল্প গল্পকথার অনুষ্ঠানে তোমাদের সঙ্গে এই আধ ঘন্টা থাকবো আমি, তোমার যুববাণীর বন্ধু আঁখি। তবে আমাদের আড্ডার মুগ্ধতাকে আরেকটু বাড়িয়ে নিতে গেলে এখন কি দরকার বন্ধু? একটা সুন্দর গানের। তাহলে চলো শিল্পী অনুপম রয়ের কণ্ঠে আমাদের আড্ডাটাকে আরও একটু মুগ্ধ করে ফেলি। আর তোমাদের জন্য রইল এই গানটা, কথা হবে গানের ওপারে। সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

অনেক কিছু বলতে চাই, আর অনেক কিছু বলবো বলেই তো আজকের আড্ডায় এসেছি বন্ধু। আর শুধু আসিনি, বেশ পড়াশোনা করে এসেছি। তো গান শুনিয়ে তোমাকে আরও একবার ফিরিয়ে আনলাম আমাদের আজকের আড্ডায়। সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু আঁখি। কিন্তু বন্ধুকে যে এত আশ্বাস দিলাম যে আমি অল্প নয়, বেশ অনেক কথা বলবো, কিন্তু কী নিয়ে গল্প করি, কী নিয়ে আড্ডা দিই, এটা ভাবতে ভাবতে আমার কি মনে পড়লো জানো, যে যেটা ছাড়া আমাদের জীবনটা একেবারেই অচল, মানে ওই ষোলো আনাই বৃথা, সেই এক আনা দু আনার উৎপত্তি কিভাবে হলো সেইটা নিয়ে যদি আজকে আড্ডা দেওয়া যায় তাহলে কেমন হয়? তবে সেই বিষয় নিয়ে আড্ডা দিতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে ইতিহাসের, মানে একটু প্রাচীন যুগে, ইতিহাসের পাতাটা একটু উল্টে পাল্টে দেখতে হবে। এই যে আগে, মানে প্রাচীন যুগে, যেখানে রাজাদের রাজত্ব ছিল, বণিকেরা ব্যবসা বাণিজ্য করতেন, তারা কিন্তু একটা ছোট্ট ধাতুর টুকরোকে ব্যবহার করেই সেই সমস্ত কাজগুলি করতেন। তো আমরা তো অনেকেই জানি যে প্রাচীন যুগে কিন্তু কোনো একটা জিনিস লেনদেন প্রথার প্রচলন ছিল, মানে ধরো যিনি চাষি, যিনি চাল উৎপাদন করছেন, তিনি অন্য কারুর কাছে সেই চাল দিয়ে তার পরিবর্তে কিছু একটা নিলেন, কিংবা যার যিনি ধরো কামার, যিনি নানা রকম জিনিস তৈরি করছেন, কিংবা কেউ মাটির জিনিসপত্র তৈরি করছেন, তিনি তার বিনিময়ে অপরের থেকে তার যেটা নেই, তার যেটা প্রয়োজনীয়, ধীরে ধীরে সেই জিনিসগুলো তার থেকে নিতে রাখছিলেন। তো এই যে এই ব্যাপার স্যাপারগুলো, এইভাবে যে বিনিময় প্রথা, সেভাবেই কিন্তু প্রথম দিকে আমাদের মানে মানুষজন সেভাবেই তাদের জীবনযাত্রা চালাতেন। কিন্তু সেখানে একটা বড় সমস্যা দেখা দিল। তো তার আগে তোমাদেরকে একবার জানিয়ে দিই, এই যে সিস্টেমটা, মানে বিনিময় প্রথাটা, সেটাকে কিন্তু বার্টার সিস্টেম বলা হতো। কিন্তু এই সিস্টেমে বা এই বিনিয়োগে কোথাও না কোথাও গিয়ে একটা অসুবিধা দেখা দিল, মানে কোনো জিনিসের সঠিক মূল্য নির্ধারণ করা যাচ্ছিল না এই পদ্ধতির মাধ্যমে। একটা গরুর বিনিময়ে ঠিক কতখানি শস্য পাওয়া যাবে, কিংবা একটা মাটির কলসির বিনিময়ে কতখানি লবণ পেতে পারি, এই প্রশ্নের কিন্তু কোনো নির্দিষ্ট উত্তর কারোর কাছে ছিল না। ফলে লেনদেনের একটা সমস্যা তৈরি হলো। এরপর মানুষ ধীরে ধীরে এমন কিছু মূল্যবান বস্তু বা এমন কিছু সামগ্রীকে বেছে নিলেন যেগুলো মোটামুটি সমসাময়িক দেশগুলো, যাদের সঙ্গে তারা বাণিজ্য করছেন, সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে তারা বাণিজ্য করতে পারবেন বা বিনিময় প্রথা চালাতে পারবেন। আর এইভাবেই তারা শঙ্খ, গবাদি পশু, লবণ ইত্যাদি প্রয়োজনীয় জিনিসগুলোকে বিনিময়ের মাধ্যম হিসেবে বেছে নিলেন। কোথাও কোথাও আবার তারা ধাতুর টুকরোকে বেছে নিলেন বিনিময়ের জন্য। তো মূলত যেই জিনিসগুলো দীর্ঘদিন ধরে নিজেদের কাছে রাখা যায়, যেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না এবং সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে, এরকম বস্তুকেই তারা বিনিময়ের মাধ্যম হিসেবে বেছে নিতে শুরু করলেন। তো তারপরে কি হলো? তারপর এই যে বললাম যে ধাতুর ছোট ছোট টুকরোগুলিকে তারা বিনিময়ের মাধ্যম হিসেবে বেছে নিলেন, সেই টুকরোগুলো কিন্তু পরবর্তীকালে মুদ্রায় পরিণত হলো। আর যদি আমরা ইতিহাসের পাতা একটু উলটে পাল্টে দেখি তাহলে আমরা মানে জানতেই পারি যে বিশ্বের প্রথম দিককার যে মুদ্রা সেগুলো কিন্তু চালিত হয়েছিল, মানে সেগুলো প্রচলিত হয়েছিল লিডিয়া নামের একটি প্রাচীন রাজ্যে যা বর্তমানের তুরস্ক অঞ্চলে অবস্থিত। খ্রিস্টপূর্ব সপ্তম শতকে যেখানে ইলেকট্রাম নামের একটা ধাতব মিশ্রণ দিয়ে প্রথম মুদ্রা তৈরি করা হয়, পরে গ্রিস, পারস্য, রোম এবং ভারতে এই মুদ্রাগুলির ব্যবহার কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আর ভারতবর্ষের ঐতিহ্যের কথা তো আমরা সকলেই জানি, তো ভারতবর্ষের মুদ্রারও কিন্তু একটা বিশাল ঐতিহ্য রয়েছে। আচ্ছা, তোমরা সকলে ষোড়শ মহাজনপদের কথা নিশ্চয়ই পড়েছ? হ্যাঁ হ্যাঁ পড়েছ, ইতিহাস পড়েছ, আর ষোড়শ মহাজনপদের কথা পড়োনি তা তো হয় না ভাই। হ্যাঁ, সকলেই পড়েছি আমরা ষোড়শ মহাজনপদের কথা। তো এই যে ষোড়শ মহাজনপদ, সেখানে কিন্তু মগধ, কৌশল, অবন্তি, কুরু, পাঞ্চাল, গান্ধার, হ্যাঁ মনে পড়ছে তো সেই দিনের কথাগুলো? মানে এই নামগুলো মনে রাখা যে কী কষ্টকর ছিল সেটা আমারও মনে পড়ছে। আমি তো আমার দিদির কাছে প্রচণ্ড পেটানি খেতাম এই নামগুলো মনে না রাখতে পারলে। কিন্তু এই যে জায়গাগুলো, সেখানে তো বাণিজ্য, মানে এগুলো তো বাণিজ্য ক্ষেত্র হিসেবেই পরিচিত ছিল। এইগুলি, এই ষোড়শ মহাজন পদে যখন বাণিজ্য আরও উন্নত হতে শুরু করলো, তখন কিন্তু নির্দিষ্ট বিনিময় মাধ্যমের প্রয়োজনীয়তা দেখা দিল। আর ঠিক তখনই ধাতুর ছোট ছোট টুকরোগুলিকে কেটে তার উপর বিশেষ চিহ্ন মেরে তৈরি করা হলো মুদ্রার। যেহেতু ধাতুর টুকরো কেটে তার উপর আঘাত দিয়ে মুদ্রার তৈরি করা হতো, তো এই মুদ্রার আরেক নাম, মানে একে আঘাত চিহ্নিত মুদ্রাও কিন্তু অনেকে বলতেন। আর
এই যে এই জিনিসটা, আঘাত চিহ্নিত মুদ্রা, এটা কিন্তু আমি নতুন জেনেছি তোমাদের সঙ্গে গল্প করব বলে। যখন এই বিষয় নিয়ে পড়াশোনা করছিলাম আমি নতুন জানলাম, তোমরাও অনেকে হয়তো এটা জানো কিংবা ভুলে গিয়েছিলে। দেখলে তো আড্ডার মধ্যে দিয়ে আমরা কিরকম নতুন নতুন করে কত কি জিনিস জানতে পারি। বন্ধু, আজকের আড্ডায় এরকম আরও নানান চমক রয়েছে, তবে আপাতত তোমাদের জন্য থাক আরও একটা সুন্দর গান। তারপর না হয় আমরা আবার, মানে আমি তোমাদেরকে আবার এরকম নতুন নতুন গল্প শোনাবো। সঙ্গে থাকো।

সত্যি তাই, টাকা ডলার যদি না থাকে তাহলে জীবনের রসও কিন্তু ভঙ্গ, মানে জীবনের যে আসল খুশি তা পাওয়া যায় না। না, এইটা নিয়ে বন্ধুরা আমার সঙ্গে কিন্তু তর্ক করতেই পারে, কারণ সকলের মতামত তো একই রকম হতে পারে না। কিন্তু তোমরা আমার সঙ্গে কথা বলবে কোথায় সেটা তো আমার তোমাদেরকে বলা হয়নি। আরে আজকের আমাদের ফেসবুক পেজে একটা সুন্দর পোস্টার রয়েছে অল্প অল্প গল্প কথার, তো আমার অনুষ্ঠান তোমাদের ঠিক কেমন লাগছে বা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তুমি কিছু জেনে থাকো, তাহলে কিন্তু আমাকে চটপট সেখানে কমেন্ট

জানাতেই পারো। আর এবার আমি তোমাদেরকে সেই গল্পে আবারও ফিরিয়ে নিয়ে যাই। তো প্রথম দিকে তো প্রাচীন ভারতের যে মুদ্রাগুলি তৈরি হতো সেখানে কিন্তু রাজাদের ছবি থাকতো না, তার বদলে সূর্য, গাছ, ষাঁড়, পাহাড়, হাতি এই সমস্ত কিছুর ছবি দেখতে পাওয়া যেত। এগুলো মূলত রূপো দিয়ে তৈরি করা হতো। ভারতীয় মুদ্রাবিদ্যার গবেষণায় দেখা গিয়েছে যে এই মুদ্রাগুলি শুধু অর্থনৈতিক লেনদেনের জন্য নয়, রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক নিয়ন্ত্রণ ইত্যাদিরও প্রতীক ছিল। একটা রাষ্ট্র, সেই রাষ্ট্র কতখানি শক্তিশালী সেটা কিন্তু বোঝা যেত তার এই মুদ্রা দেখে। আর এই যে পাঞ্চমার্কট কয়েনের কথা আমি যেটা তোমাদেরকে বললাম, তো সেই মুদ্রাগুলো কিন্তু রূপার পাত কেটেই তৈরি করা হতো এবং তার উপরে পাঁচটি বিভিন্ন রকমের প্রতীক খোদাই করা হতো, মানে মারা হতো। আর তার আকার কিন্তু গোলাকার ছিল না, মানে একটা চৌকো বা অনিয়মিত আকার দেখতে পাওয়া যেত। আর সূর্য, ষাঁড়, বৃক্ষ এই সমস্ত প্রতীকগুলির ছাপই তার মধ্যে দেখতে পাওয়া যেত। মগধ সাম্রাজ্যের সময়, মানে মগধের যখন সাম্রাজ্য ছিল তখন কিন্তু এই মুদ্রাগুলোর, এই পাঞ্চমার্কট মুদ্রার কিন্তু ব্যাপক প্রচলন ঘটে। পরবর্তীকালে মৌর্য সাম্রাজ্যরাও এই ধারা বজায় রাখে। এই মুদ্রাগুলি বর্তমানে ভারতের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত রয়েছে। আর আজ তো ওয়ার্ল্ড মিউজিয়াম ডে, তো তোমরা যদি মানে দিল্লি, মুম্বাই কিংবা যারা আমাদের কলকাতায় রয়েছে সেই সব মিউজিয়ামে ঘুরতে যাও তাহলে অবশ্যই এই কয়েনগুলো কিন্তু একবার দেখে এসো। এরপর আসা যাক চন্দ্রগুপ্ত মৌর্যের কথায়, যিনি ভারতে প্রথম বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তো আমরা তো এই কথা সকলেই জানি, তার সময় কিন্তু প্রশাসন, বাণিজ্য এবং কর ব্যবস্থা আরও সংগঠিত হয়েছিল, ফলে মুদ্রার ব্যবহারও কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পায়। মৌর্য যুগের রূপার যে পাঞ্চমার্কট কয়েন সেটা কিন্তু এখানেও ব্যবহার করা হতো, তবে তামার মুদ্রার প্রচলন এই সময় শুরু হয়ে যায়। কৌটিল্যের অর্থশাস্ত্র যদি আমরা খুলে দেখি সেখানে যে রাজকোষ, মুদ্রা সে সম্পর্কে বিস্তীর্ণ আলোচনা রয়েছে, সেখানে এই মুদ্রাগুলির কথা আমরা জানতে পারবো। আর তোমাদেরকে আমি যেমনটা বললাম যে মুদ্রার এ বিশেষত্ব কী ছিল বলতো, এই যুগের মুদ্রার বিশেষত্ব ছিল সেখানের ওজন, মানে মুদ্রার ওজনটা ঠিক কতটা হবে তার উপর ভিত্তি করেই বিভিন্ন জায়গায় সেটা দিয়ে বাণিজ্য করা হতো, জিনিসের লেনদেন করা হতো। আবার সম্রাট অশোকের সময়ে যদি আমরা ফিরে যাই তখন কিন্তু এই বিভিন্ন ধর্মীয় প্রতীকগুলো মুদ্রায় ব্যবহার করা শুরু হয়ে যায়, যেমন ধর্মচক্র, প্রাণীর প্রতীক এই সব ব্যবহার করা শুরু হয়ে যায়। কিন্তু যখন আলেকজান্ডার ভারত অভিযান করলেন তখন আমাদের ভারতীয় মুদ্রার উপর একটা ইন্দ্রগ্রিক প্রতীক, মানে তাদের যে ভাবমূর্তি, তাদের যে ধারা, আমাদের মুদ্রার উপর কিন্তু সেই ছাপও এসে পড়ল। আর তখন থেকেই কিন্তু রাজাদের মুখচ্ছবি, বিভিন্ন দেবদেবীর ছবি, তারপর গ্রিক লিপি এই সমস্ত কিছুই আমাদের মুদ্রার মধ্যে তাদের লেখালেখিগুলি দেখতে পাওয়া যাচ্ছিল। তো আজও, মানে আজও যদি আমরা ইতিহাসের আলোচনায় মুদ্রা সম্পর্কে নিয়ে পড়ি বা মুদ্রা নিয়ে আমরা পড়াশুনো করি একটু, তাহলে জানতে পারবো যে শক এবং কুষাণ যুগের যে মুদ্রা সেগুলো তো উত্তর পশ্চিম অঞ্চলের মুদ্রা, তো সেই মুদ্রাগুলোই কিন্তু বিশেষত দেবদেবীদের ছবি দেখতে পাওয়া যেত। আর ভারতের যে বহু সংস্কৃতির মিলন ক্ষেত্র সেটা কিন্তু আমাদের এই মুদ্রাই তুলে ধরে। আবার কুষাণ যুগে যদি ফিরে যাই তাহলে কিন্তু দেখতে পাবো সেখানে সোনার মুদ্রার ব্যাপক প্রচলন ছিল, আর এই মুদ্রাগুলি অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হতো, আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহার করা হতো এই মুদ্রাগুলি। রোম সাম্রাজ্যের সঙ্গে ভারতের বাণিজ্যের ফলে প্রচুর সোনার আগমন ঘটত এবং কুষাণরা সেই সোনা দিয়ে উন্নত মানের মুদ্রা তৈরি করতেন। গুপ্ত যুগেও কিন্তু সোনার মুদ্রার বিশেষ উল্লেখ পাওয়া যায়। হ্যাঁ, আমরা তো ইতিহাসের পাতায় অনেকেই পড়েছি যে গুপ্ত যুগ মানে স্বর্ণযুগ, আর এই সময়ে সোনার মুদ্রাগুলি শুধু অর্থনৈতিক দিক নয়, শিল্পকলা ইত্যাদিকেও তুলে ধরত। সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, দ্বিতীয় কুমারগুপ্ত প্রত্যেকেরই, মানে গুপ্ত সম্রাটদের বিভিন্ন ধরনের সোনার মুদ্রা, ছবি এই সব কিছু, মানে কারুকার্য, তারপর আমরা তো বিনা বাদনরত মুদ্রার কথা শুনেছি সমুদ্রগুপ্তের, তাহলে একটা মুদ্রা শুধু সেখানের বিনিময়ের মাধ্যম নয়, সেই রাজ্যের মানে সেইখানের যে শাসক, তার যে কলাকুশলী, সেখানের সংস্কৃতি সব কিছুই কিন্তু আমরা দেখতে পেতাম, মানে সব কিছুর ছাপই কিন্তু বহন করে চলেছে মুদ্রা, তাই তো? মুদ্রার কথা আরও চলবে, আমাদের গল্পে আরও চমক রয়েছে, তবে আপাতত তোমাদের জন্য রইল একটা সুন্দর গান। ফিরে আসছি গানের ওপারে।

ভারতের মুদ্রা নিয়ে গল্প করতে করতে এবার আমাদের ফিরে যেতে হবে একটু দক্ষিণের দিকে, মানে দক্ষিণ ভারতের যে চোল, পাণ্ডু, চেরা, সাতবাহন রাজবংশ ছিল তাদেরও কিন্তু নিজস্ব মুদ্রা ছিল। সাতবাহনের যে মুদ্রা সেগুলো কিন্তু প্রাকৃত ভাষায় লেখা হতো। চোলদের মুদ্রায় আমরা বাঘের প্রতীক দেখতে পাবো, পাণ্ডবদের মুদ্রায় মাছের প্রতীক, তারপর ধনুকের প্রতীক, এই সমস্ত দেখা যায়। মানে এগুলো থেকে কিন্তু স্পষ্ট হয়ে যায় যে দক্ষিণ ভারতের যে মানুষের জীবনযাত্রা তা কিন্তু সমুদ্র কেন্দ্রিক, এবং সমুদ্রের যে বাণিজ্যিক প্রভাব সেগুলো কিন্তু এই মুদ্রার মধ্যে স্পষ্টভাবে প্রকাশ পেত। তারা কিন্তু তামা, সীসা, রূপা ইত্যাদি ধাতুকে বেছে নিয়েছিলেন তাদের মুদ্রা হিসেবে। আর তারপর আমাদের ফিরে যেতে হবে সুলতানি যুগে। মোহাম্মদ বিন তুকলক, তার যে মুদ্রা সে কথা তো আমরা ইতিহাসের পাতায় সবাই পড়েছি। ইলতুৎমিশের রৌপ্য টঙ্কা, তামার জিতলা মুদ্রা, এগুলো সকলেই আমরা জানি। তো ভারতের এই সমস্ত ইসলামিক মুদ্রা ব্যবস্থাও কিন্তু আমাদের ইতিহাসের, মানে মুদ্রার বিবর্তনের ইতিহাসকে আরও বেশি দৃঢ় করে তুলেছিল। যদিও মোহাম্মদ বিন তুকলকের যে তামার টোকেন প্রচলন করেছিলেন সেটা কিন্তু ব্যর্থ হয়, তবু বিশ্বের প্রথম দিককার যে সমস্ত কাগজবিহীন টোকেন বা কারেন্সি ছিল সেখানে তাদের মধ্যে এই নামগুলো কিন্তু বারবারই আসতে থাকে। মুঘল সাম্রাজ্যের মুদ্রা ভারতীয় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবর থেকে শুরু করে ঔরঙ্গজেব পর্যন্ত প্রত্যেকটি সম্রাটের নিজস্ব মুদ্রা প্রচলিত ছিল। শেরশাহ সুরির সময় রূপার যে মুদ্রা সেটাকে কিন্তু রূপি বলা হতো। পরবর্তীকালে মুঘলরা সেটিকেই বেশি জনপ্রিয় করে তুলেছিলেন। আর আজকের ভারতের যে রূপির কথা, যে রূপির শিকড়, তা কিন্তু আমরা সকলেই জানি। আর আকবরের মুদ্রায় বিভিন্ন ধর্মীয় সহিষ্ণুতার প্রভাব দেখা গিয়েছিল। তিনি ইলাহি শন অনুযায়ী মুদ্রা তৈরি করতেন। জাহাঙ্গীরের মুদ্রা আবার যদি দেখি তাহলে সেই মুদ্রায় কিন্তু নানান রকমের ক্যালিওগ্রাফি, উচ্চমানের ক্যালিওগ্রাফির প্রতিচ্ছবি কিন্তু দেখতে পাওয়া যায়। আর এরপর আমরা বাংলার যে সমস্ত নবাব ছিলেন তারাও কিন্তু পিছিয়ে ছিলেন না, তারাও নিজস্ব মুদ্রা চালু করেছিলেন। মুর্শিদাবাদে ছিল গুরুত্বপূর্ণ টাকশাল, সেখানে কিন্তু সিরাজউদ্দৌলা, আলিবর্দীন খান এনারা বিভিন্ন ধরনের মুদ্রা তৈরি করতেন। আর ভারতের মুদ্রার ইতিহাস এবং ভারতের মুদ্রার বিবর্তনের গল্প শুরু যদি করি তাহলে তো শেষ করা যাবেই না, কারণ এমন সুন্দর একটা বৈচিত্র্যময় দেশ আমাদের, এবং তার এই মুদ্রার ইতিহাসের কথা কিছুটা আমি তোমাদের জানালাম, কিছুটা এখনো বাকি রয়ে গেল। তবে সময়ের কাছে আমরা তো সকলেই বন্দী, তাই আজকের মতন এখানেই টাটা। আর যেতে যেতে তোমাদের জন্য রইল আরো একটা সুন্দর গান।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন আঁখি মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন লোকগীতির অনুষ্ঠান। প্রথমেই শিল্পী অমর পালের কণ্ঠে।

খাপু রে পাক মেরে পাক যত রস উছলে পড়ে, চটানের মিঠা মাদুর নলেনের নবাদ ভরে। খাপু রে পাক মেরে পাক যত রস উছলে পড়ে, চটানের মিঠা মাদুর নলেনের নবাদ ভরে।

মৃত্যুর পর মানুষের কি হয় ঠিক জানা নেই, তাই তো অশরীরী আত্মা নিয়ে আবহমান কাল ধরে কত মানুষের কত কৌতূহল। মনঃসমীক্ষণের জনক প্রফেসর সিগমান্ড ফ্রয়েড এ বিষয়ে মূল্যবান গবেষণা করেছেন, বলেছেন কুসংস্কার, অন্ধবিশ্বাস, অজানা আতঙ্ক পারিপার্শ্বিক অবৈজ্ঞানিক ধ্যান ধারণার অনিবার্য ফল, একটি জটিল মনোরোগ হিপনোপম্পিক হ্যালুসিনেশন। স্বীকার করতে দ্বিধা নেই, এই মনোরোগের শিকার আমরা অনেকেই। নাটক হলুদ পোড়া।

0: আরে না না, আমি তো বলেই ছিলাম একটা কিছু করতে হয়।
1: বলাই চক্রবর্তীর বাড়ি ঘুরে এলুম গো। যা তা অবস্থা ওদের বুঝলে, তা কি নিয়ে সলা হচ্ছিল তারিণী?
0: বলাই চক্রবর্তীর খুন নিয়েই কথা হচ্ছিল।
1: আচ্ছা,
0: আরে চারদিকে সরগোল পড়ে গেছে।
1: আ গেছে, তারপর কি ব্যাপার কি?
2: আরে নিজের গায়ে সাবধানে চলাফেরা করতে হবে, আর না হলে খুন হয়ে যাব।
1: আরে খুন তো দূরের কথা, 20-30 বছরের মধ্যে কোনো মারামারি হয়নি।
0: হ্যাঁ,
1: সেই গায়ে দুটো খুন হয়ে গেল।
2: সবাই ভয় পেয়ে গেছে গো।
1: ভয় মানে? ভয় কি, খুব ভয় পেয়েছে। গায়ের বৌঝিরা তো সন্ধ্যের মধ্যে সব কাজ সেরে ঘরে খিল দিচ্ছে।
0: হ্যাঁ, তবে একটা কথা বলবো ভাই।
1: কি
0: মানে বলি কি, এই দুটো খুনের মধ্যে কোনো মানে কোনো ব্যাপার নেই তো?
1: মানে
0: মানে একজন মাঝবয়সী জোয়ান মদ্য পুরুষ আর একজন যুবতী নারী, মানে আমি বলছি যে কিছু থাকতেও তো পারে।
1: ও সব কিছু নয় গো। আরে মেয়েটা তো 1.5 বছর পর শ্বশুর বাড়ি থেকে সবে বাড়ি এসেছিল। না না না না না, সেসব কিছু নয়। তবে কি কারণে খুন সেটাই সবাইকে ভাবাচ্ছে।
2: হ্যাঁ হ্যাঁ ঘোষাল,
1: হ্যাঁ বলো,
2: চক্রবর্তী বাড়ির খবর কি?
1: ও হ্যাঁ, শুনেছ তো?
0: কি
1: বলছে, বলায়ের ভাইপো নবীন, নবীন তোর সম্পত্তি পেয়েছে।
0: হ্যাঁ সে শুনেছি, শহরে চাকরি ছেড়ে নবীন বউ নিয়ে পাকাপাকি ভাবে গায়ে থাকতে এসেছে, সেসব শুনেছি।
3: সন্ধ্যেবেলা দামিনী রান্নাঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে শোবার ঘরে যাচ্ছিল।
4: হ্যাঁ,

0: ওদের বাড়ির পূব কোণে একটা তেঁতুল গাছ আছে না?
1: আছে তো।
0: যেই দামিনী উঠোনে পা রেখেছে, ব্যাস তেঁতুল গাছ থেকে হাওয়া উঠে দিয়েছে এক ধাক্কা।
1: সে কি রে! তারপর?
0: তারপর আবার কি, উঠোনে পড়ে হাত পা ছুটছে, বিকট ভাবে গু গু করছে গো। দেখি না, আমার কেমন ভয় লেগে যাচ্ছে। শরীরটা কেমন উথাল পাথাল করছে। চলো না গো মনোরমা দি, একবার দেখতে চলো। ভয় করছে গো। ও মনোরমা দি, একবার চলো না।
1: চল।
2: দেখলে ধীরেন কি বুঝছ হে?
3: দেখছি নবীন, শাহপুরের কৈলাস ডাক্তারকে ডাকা দরকার। না, আমি চিকিৎসা করতে পারি, কিন্তু কিন্তু কি জানো, আমি তো পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না।
4: ডাক্তার কি হবে গো? আমার কথা শোনো নবীন, তুমি কুঞ্জগুনিনকে ডেকে পাঠাও।
3: এসব দুর্বুদ্ধি করো না নবীন, এটা একটা অসুখ, অন্য কিছু নয়। সঠিক চিকিৎসা করা দরকার।
2: না, আমি বলছি কি যে খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসা ভালো ফল দেয় ভাই।
4: নবীন নবীন, আমার কথা শোনো।
2: ঠিক আছে, দুজনকে ডাকতে লোক পাঠিয়ে দিচ্ছি।
5: ছাড়তে হবে, কুঞ্জ ওজার সাথে চালাকি চলবে না। এই যে মেয়েরা, বোমের চুলটা দাওয়ার খুঁটির সঙ্গে বেঁধে ফেলো, আর আমাকে এক ঘড়ি জল দাও তো। এখনো বলছি ভালো কথা, ছাড়।
3: নবীন, এসব কি করছে কুঞ্জ? তুমি কি পাগল হয়ে গেলে? নিজের বউকে এমন হেনস্থা করাচ্ছ?
2: তুমি চুপ করো ভাই, গুনিনকে ওর কাজ করতে দাও।
6: সব মন্ত্রতন্ত্র পড়ছে গো,
7: আমাকে একটু ধরনা জোরে, আমার ভীষণ ভয় করছে।
3: মালসাটা দিয়ে কি করছে রে?
6: আগুনে শুকনো পাতা আর শেকড় পুড়াচ্ছে।
3: এখন এসব বন্ধ করাও নবীন, দামিনী বিকারগ্রস্ত হয়ে পড়বে, কুঞ্জকে থামাও। এসব বুঝলো কি? এসব চলতে থাকলে দামিনী বিশ্বাস করবে ওকে ভূতে ধরেছে, সেই মতো কথা বলবে।
2: থামো এবার।
6: কুঞ্জটা কি পোড়াচ্ছে রে?
3: এই কাঁচা হলুদ পুড়িয়ে দামিনীকে শোকাচ্ছে। হলুদ পোড়া!
6: আমি শুভ্রা গো, শুভ্রা।
5: আমার মধ্যে ছাড়বো, ঠিক করে বল।
6: বলাই খুড়ো,
8: আমায় খুন কর।

0: দামিনী কি বললো শুনলে?
1: হ্যাঁ,
0: এ হয় নাকি? বলাই তো শুভ্রা খুন হবার 3 দিন আগে নিজেই খুন হয়েছে।
2: আরে কৈলাস ডাক্তার কি বললো শুনলে না? এটা একটা রোগ, মানুষের মন দুর্বল হয়ে ভয়ে আতঙ্কে এরকম করে।
3: শুনেন শুনেন, বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে, তবে সোজাসুজি ভাবে নয়।
1: সোজাসুজি ভাবে নয়? কি বলছো কি তুমি বলো তো।
3: আরে ওনারা কি করেন জানেন? নিজের কাজ ছাড়তে ওরা জ্যান্ত মানুষের শরীরে ঢুকে পড়ে।
1: কি কাণ্ড হে! তার মানে এই গায়ের কোনো একজনের হাত দিয়ে বলাই এই খুন করিয়েছে?
3: হ্যাঁ।
1: হে বাবা, কি বলছো হে!
3: ঠিক বলছি।
2: এ তো আরেক গেলই ফেললে, এখন সবাই সবাইকে খুনি বলে সন্দেহ করবে।
1: শুভ্রার চেনাশোনাই কেউ হবে জানো তারিনী? অচেনা কেউ ভর সন্ধে ধীরেনের বাড়ির পেছনের ডোবার কাছে যাবেই বা কি করে?
0: আশ্চর্য, কি সব বোকা বোকা কথা বলছে এরা! যত সব কুসংস্কার, এই গায়ের মানুষের কিচ্ছু হবে না।
4: তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও দেখি।
0: শান্ত হবো? ভাবতে পারো আমার ছোট বোনটা ভূত হয়ে এর ওর ঘাড়ে চাপছে, এসব হয় নাকি?
4: এই না, ভাত দিয়ে গেলাম, খেয়ে না, সন্ধে পার হয়েছে, আর বাইরে থাকা নয়, ঘরে ঢুকে খিল দিয়ে দেবো। আমার ভয় করে বাবু। শোনো একটা কথা বলি, আমার কিন্তু মনে হয় ওরা যা বলছে সেটাই ঠিক, নইলে।
0: ঠিক কথা বলছে, আমি বলাই চক্রবর্তী হয়ে নিজের বোনকে খুন করেছি না? ঠিক কথা বলছে, তুমিও বলছো কথা। চুপ চুপ, একদম চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না আমায়, কিচ্ছু না, খবরদার। শান্তা শান্তা, আমার খাওয়া হয়ে গেছে, আমি বেরোচ্ছি, স্কুলের সময় হলো।
5: ঠিক আছে, ছাতাটা নিয়েছো তো? খুব রোদ দুর্গ।
4: দুকা দুকা দুকা দুকা।
0: কি সবাই যেন কিরম কিরম করে তাকাচ্ছে আমার দিকে, কি অস্বস্তিকর।
6: এই যে ধীরেন, স্কুলে চললে বুঝি? দাঁড়াও দেখি একটু।
0: দেখবেন কি? দেখবেন বলুন পুরুতমশাই।
6: বলছি কি, তোমার বাড়িতে একটা পুজো দেওয়া দরকার।
0: পুজো?
6: হ্যাঁ, এরকম একটা অঘটন ঘটে গেল, বাড়িতে বউ ছেলে মেয়ে আছে তো,
0: পুজো দেব।
6: হ্যাঁ, আরে আমি সব ব্যবস্থা করে দেবো। শোনো, বাড়ি ফেরার পথে একবার দেখা করো, সবাই একজন মাদুলি দিয়ে দেবো।
0: মাদুলি?
6: হ্যাঁ,

0: ভালো আছো তো ধীরেন?
1: স্কুলে এলে বিশ্রাম নিলে না কেন?
2: কি বলছো বলো তো, কি হয়েছে আমার যে স্কুলে আসবো না?
0: না মানে সবাই তোমায় নিয়ে খুব কৌতূহলী কিনা তাই বলছি আর কি।
1: দেখলে না, ক্লাস ম্যানেজ করতে পারছো না, ছেলেরা যা খুশি বলছে।
2: সবাই মিলে আমাকে দেখার কি আছে? আমি কি একটা দেখার বস্তু?
0: ঠিক আছে ঠিক আছে, শোনো, হেডমাস্টার মশাই তোমাকে একবার ডেকে পাঠিয়েছেন, দেখা করো গিয়ে।
2: ও হেডমাস্টার মশাই আমাকে? ডেকেছেন আমায় মাস্টার মশাই?
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমায় ডেকেছি, এসো এসো, বসো বসো বসো বসো। যা ঝড় বইছে তোমার উপর দিয়ে, বলছি তুমি এক মাসের ছুটি নাও ধীরেন।
2: হ্যাঁ
3: হ্যাঁ, তোমার বিশ্রাম দরকার।
2: ছুটি নেব কেন মাস্টার মশাই?
3: দেখো, তুমি এখন সবার আলোচনার পাত্র হয়ে পড়েছ। তোমার অজান্তেই শুভ্রা খুনের ব্যাপারে তোমাকে ব্যবহার করা হয়ে থাকতে পারে, এসব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এখন তোমার ছাত্রদের থেকে মানে দূরে থাকা দরকার।
2: কিন্তু নিজের বোনকে আমি নিজেই?
3: না না না না না না না, আমি কিছুই বলছি না। ওই স্কুলের সেক্রেটারি মথুরবাবু এইমাত্র এসেছিলেন, তিনিও বললেন তোমাকে ছুটি নিতে।
2: কিন্তু আমার তো ছুটির দরকার নেই। আচ্ছা আচ্ছা, আমি কি মথুরবাবুর সঙ্গে একবার কথা বলবো?
3: কথা তো তুমি বলতেই পারো, তবে এখন না যাওয়াই ভালো। মানে উনি হয়তো এখন খেয়ে দিয়ে বিশ্রাম করছেন, তুমি বরং ওই ছুটির মধ্যে একদিন চলে যাও।
2: ও ঠিক আছে, আমি তাহলে যাই।
4: কি হলো ধীরেন মাস্টার, ওরকম করছো কেন? হাঁটতে কষ্ট হচ্ছে?
2: কদিন ধরেই মাঝে মধ্যে ঝাঁকি লেগে মাথাটা ঘুরে যাচ্ছে।
4: ও একটু বসো বসো, ওখানে ওই গাছের ছায়াটায় বসো।
2: একটু বসি, মাথাটা কিরম করছে।

0: যে মাথার মধ্যে, তাহলে তাহলে তাহলে কি আমি ঘোরের মধ্যে শুভ্রাকে?
1: কি গো ধীরেন, এখানে বসে কি এত বিড়বিড় করছ? এ কি তোমার চোখটা এমন ঘোলাটে লাগছে কেন? যাও বাড়ি যাও, আমি তোমায় পৌঁছে দেব।
0: না না না, আমি নিজেই যেতে পারবো। আমি যাই, আমি যাই বাড়ি গিয়ে শুয়ে পড়ি। আমি যাই, না না না, রাস্তা দিয়ে যাব না, আবার কার সঙ্গে দেখা হয়ে যাবে। না না না, বরঞ্চ ওই মাঠের পথ ধরি।
2: বলি সারাটা দুপুর তো বিছানা ছটপট করে কাটালে, বেলা পড়ে এলো, বাইরে গিয়ে একটু বসো, ভালো লাগবে।
0: বাইরে তাই করি, একটু বাইরে গিয়ে বসি।
3: কে ওখানে বাঁশঝাড়ের ওখানে কি নড়ছে?
2: ঘাটের পথে আর আড়ি ফেলে রাখতে।
3: কি হবে তাতে?
2: ওই ডোবার পথে ফেলে রাখবো, তাহলে ওনারা ওটাকে ডিঙিয়ে এদিক পানে আসতে পারবেন না, সন্ধ্যের আগে পেতে আবার ভোরবেলা তুলে নেবো। দেখো তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যাও না।
0: ছেলেমেয়েরা সব কোথায় দেখছি না।

0: অন্ধকার নামলে এখন খুব ভয় করে গো, গা কেমন ছমছম করে। তাই রান্না বান্না ঘর কন্যার কাজ সন্ধ্যার আগে শেষ করে ওদের খাইয়ে দিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছি।
1: বাড়ির মধ্যে বাড়ির বাইরে সব জায়গায় এই একই বিষয় নিয়ে কথা হচ্ছে।
0: শোনো না গো, তামাক খাওয়াটা শেষ হলে ঘাটের পথে বাঁশটা গিয়ে পেতে দিও।
1: না, বাঁশ পাততে হবে না।
0: বেশ, তোমায় পাততে হবে না, আমি পেতে দিচ্ছি। ডোবার পার থেকে যদি শুভ্রা বাড়ির উঠোনে আসতে চায়, এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। শুনছো, বাঁশটা পেতে দিলাম, তুমি যেন এই বাঁশটা আবার ডিঙিয়ে দেও না। আমি ঘরে গেলাম ওদের খেতে দিই। ওমা, তোমার চোখটা কেমন লাল হয়েছে, টকটকে লাল। যাকে, শুনছো, তুমি এখন খাবে না তো? তাহলে তোমার খাবারটা ঢাকা দিয়ে রাখছি, ঘরে আসবে তো নাকি?
1: না,
0: দেরি করো না।

0: মৃতের সাথে সংযোগ স্থাপনের সবচেয়ে ভালো সময় হলো এই সন্ধ্যেবেলা। হ্যাঁ, সেই রকমই তো বলে ওরা। শুভ্রা কি কিছু বলতে চাইছে আমায়? ওকে একটা সুযোগ দেওয়া উচিত। শুভ্রা দামিনীকে ভর করেছিল এই রকম সন্ধ্যেবেলায়। কি বলতে চায় বোনটা আমার? চাই চাই পাঁচটা ডিঙি দুবার কাস্টায় গিয়ে দাঁড়ায়।
1: কিসের আওয়াজ? কি হলো? কি আবার কি কে যেন ডাকছে? কি ওকে দেখছি না তো, কোথায় গেল? দেখি বাইরে বেরোই একবার। আরে ওই তো, ওকে শুনছো? শুনছো? হ্যাঁ হ্যাঁ, তুমি অন্ধকারে ডোবার ধারে দাঁড়িয়ে কি করছো? আরে ওখানে গেলে কেন? শুনছো কি হচ্ছে? তোমার কাপড়ে চোপড়ে কাদা, রক্তের দাগ কিসের? পড়ে গেছে না কি গা? কি হচ্ছে তোমার? ওগো কি হয়েছে বলো না গো। কি ঠোঁট থেকে তো রক্ত পড়ছে, কি হলো কি তোমার? শোনো না,
0: বাসটা সরিয়ে দাও।
1: আরে দিদি ডিঙিয়ে চলে এসো, বাসটা ডিঙিয়ে চলে এসো।
0: কি হচ্ছে? ডিঙাতে পারছি না, বাসটা সরিয়ে দাও।
1: পায়ে ভেঙেছে নাকি? ডিঙাতে পারছো না কেন? উমা শোয়ানো বাস ডিঙাতে পারছো না কি গো? ও আমার কি

0: এদের পরিবারে একের পর এক কি যে হচ্ছে,
1: একের পর এক উপদ্রব।
2: আরে জলান জলান, আরে ভালো করে চান করা, একে
3: গ্রামটাকে একেবারে নিকেশ করে দেবে নাকি গো?
2: আরে বেঁধে ফেল, বেঁধে ফেল, বেঁধে ফেল খুঁটির সাথে।
1: ওহে তোমরা একটু সরো তো, সরো সরো সরো সরে দাঁড়াও। ওই তো কুঞ্জ গুলি রয়েছে, এসো কুঞ্জ, কুঞ্জ এদিকে এসো, এদিকে এসো,
3: দাও। ফকি, আরে মাল সাথে ওসব কি পড়াচ্ছে, কি গন্ধ!
4: আরে ওই হলুদ পোড়া শোকাচ্ছে।
5: কে কে তুই বল, তুই কে বল, বল কে বল, না বল আবার হলুদ পোড়া শোকাবো, বল।
6: আমি পলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি।

0: হলুদ পোড়া, নাটকটি শেষ হল। কাহিনী মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবাশিস বন্দ্যোপাধ্যায়। অভিনয় করেছেন তারিণী শ্যাম বন্দ্যোপাধ্যায়, ঘোষাল অশোক চক্রবর্তী, মহেশ সমর সেন, এক ব্যক্তি সোমনাথ চৌধুরী, অন্য ব্যক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়, এক মহিলা কাবেরী গোস্বামী, মনোরমা এনা রায়, দামিনী তুহিনা দত্ত, নবীন শুভব্রত দে, ডাক্তার দেবব্রত বন্দ্যোপাধ্যায়, কুঞ্জ ওঝা ফকির দাশকুমার, পুরুতমশাই দেবব্রত দাস, হেডমাস্টার দীপক বসু ও শান্তা নমিতা চক্রবর্তী এবং ধীরেন দেবরাজ রায়। শব্দ সংযোজনা রফিউদ্দিন। হলুদ পোড়া নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
1: শুনলেন নাটক হলুদ পোড়া, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছে। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairitrwkathamaitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অস্ট্রোয় গিয়ে পৌঁছেছেন। এই সফরে ভারত নরওয়ে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেবেন। শ্রী মোদী সুইডেন সফরকালে সে দেশের কোম্পানিগুলিকে আরও বেশি করে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সতর্কবার্তার পর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। কেরালামে আজ শপথ নিয়েছে ভিডি সতীশনের নেতৃত্বে নতুন ইউডিএফ মন্ত্রিসভা। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজ দ্বিতীয় বৈঠকে বসে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এ মাসের 26 তারিখে কেরালামে প্রবেশ করার সম্ভাবনা। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অসলোয় গিয়ে পৌঁছেছেন। এই সফরে ভারত নরওয়ে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেবেন। নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে এই তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন হবে। শ্রী মোদী রাজা হ্যারল্ড ও রানী সঞ্জয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরও থাকবেন। শ্রী মোদী তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য ও পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে গেলেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইটালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডিশ কোম্পানিগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন ও বিরল খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে ভারতে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন। গোথেনবার্গে বাছাই করা সুইডিশ কোম্পানিগুলির সিইওদের সঙ্গে আলাপচারিতায় শ্রী মোদী ভারতের পণ্য প্রস্তুত, পরিবেশ অনুকূল হাইড্রোজেন মিশন, স্বচ্ছ জ্বালানি সহ অন্যান্য ক্ষেত্রে আরও বেশি করে অংশ নেবার অনুরোধ জানান। ভারত ও সুইডেনের মধ্যে উদ্ভাবন, স্বচ্ছতা, সুস্থায়ী উন্নয়ন ও গণতন্ত্রের অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরে সুইডিশ কোম্পানিগুলির অংশগ্রহণ আরও অর্থবহ হয়ে উঠবে। মোবাইল প্রযুক্তির মানোন্নয়নের ওপর তিনি জোর দেন।
1: ভোডাফোন, এরিকসন, নোকিয়া, ওরাঞ্জ জেসি কম্পানিয়ন কা ভারত মে বিশাল অনুভব হ্যায়। ভারত 5G সে 6G ট্রানজিশন, AI enabled networks, secure connectivity और digital inclusion में बड़ा partner बन सकता है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের লক্ষিমপুর ফেরির দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। নিহত প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছেন। উল্লেখ্য, উত্তরপ্রদেশের লক্ষিমপুর ফেরির কাছে আজ সকালে একটি দ্রুতগামী ট্রাক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তেহরানের উদ্দেশ্যে নতুন করে কড়া সতর্কবার্তা জারি করায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এক

বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের হাতে সময় ফুরিয়ে আসছে, তাদের দ্রুত চুক্তির পথে এগোতে হবে। এদিকে ইরানের সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়েছে যে ওয়াশিংটনের দেওয়া মূল শর্তগুলি কোনোভাবেই মেনে চলা সম্ভব নয়। এতে বলা হয়েছে ইরানকে তাদের মজুদ 400 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকটের মধ্যেই 20,000 মেট্রিক টন এলপিজি নিয়ে একটি জাহাজ গুজরাটের কান্দলায় দীনদয়াল বন্দরে এসে পৌঁছেছে। মার্শাল আইল্যান্ডের পতাকা বহনকারী জাহাজ এমভি সাইমি কাতার থেকে যাত্রা করে চলতি মাসের 13 তারিখে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে নতুন দিল্লি থেকে রওনা হয়েছেন। এই দুই দেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি আলোচনা করবেন। ভিয়েতনাম সফরে প্রতিরক্ষা মন্ত্রী সেদেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জেনারেল ফ্যান ভ্যান গিয়াংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। আগামীকাল ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি হো চি মিনের 136তম জন্মবার্ষিকীতে শ্রী সিং সেখানে থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইডাওতে গতকাল এক বায়ুসেনা ঘাটিতে এয়ার শো চলার সময় দুটি ফাইটার জেটের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়। তবে 4 জন ক্রু সদস্যের সকলেই সংঘর্ষের আগে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন। মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষের কারণ অবশ্য কর্তৃপক্ষ জানায়নি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেরালামে প্রবীণ কংগ্রেস নেতা VD সতীশনের নেতৃত্বে নতুন UDF মন্ত্রিসভা আজ তিরুবনন্তপুরমে শপথ নিয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার নতুন মন্ত্রীদের পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। কেরালার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন বিরোধী নেতা রমেশ চেন্নিথালা, সনি জোসেফ, কে মুরলীধরন এবং IUML নেতা PK কনহারি কুট্টি নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। কেরালামে 21 সদস্যের মন্ত্রিসভা আজ শপথ নিল। প্রধানমন্ত্রী শ্রী সতীশনকে কেরালামের মুখ্যমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রায়পুরে 400টি নেক্সট জেন ডায়াল 112 গাড়ির যাত্রার সূচনা করলেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই, রাজ্য বিধানসভার অধ্যক্ষ রমন সিং এবং উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা উপস্থিত ছিলেন। ডায়াল 112 পরিষেবাটি ছত্তিশগড়ের 16টি জেলায় উপলব্ধ ছিল। রাজ্য সরকার এখন এই পরিষেবাটিকে রাজ্যের 33টি জেলায় সম্প্রসারিত করেছে। এরপর শ্রী শাহ বস্তারের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি নেতানাল গ্রামে অবস্থিত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর ক্যাম্প চত্বরে স্থাপিত একটি জনসেবা কেন্দ্রের উদ্বোধন করবেন। এই কেন্দ্রটি প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষদের সরকারি ও ডিজিটাল পরিষেবাগুলি সহজে পেতে সহায়তা করবে। 5 লক্ষ টাকার বিনিময়ে নিটের প্রশ্নপত্র কেনার অভিযোগে CBI মহারাষ্ট্রের নান্দেড় থেকে এক ব্যক্তিকে তলব করেছে। গতকাল তাকে CBI এর পুনে কার্যালয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। আগামীকালও ফের তাকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। অন্যদিকে এই একই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত পুনের বাসিন্দা মনীষা মান্ধারেকে 14 দিনের CBI হেফাজতে পাঠিয়েছে। গত শনিবার এই মামলার তদন্তে তাকে গ্রেপ্তার করে CBI। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, অন্নপূর্ণ যোজনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানান, অন্নপূর্ণা যোজনায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। রাজ্য সরকারি বাসে মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, নিগম, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পগুলি এ মাস পর্যন্ত চলবে, পরের মাস থেকে তা বন্ধ করা হবে। সংরক্ষণ ও তালিকা পুনর্বিবেচনার ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে অনুসন্ধানের পর হাইকোর্ট যে সমস্ত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করেছে সে বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলতি মাসের 26 তারিখে কেরালামে প্রবেশ করতে পারে বলে মৌসুম বিভাগ জানিয়েছে। এদিকে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ পূর্ব আরব সাগর, বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের আরও কিছু অংশে প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। IMD আরও জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, উপকূলীয় কর্ণাটক এবং কেরালা ও মাহেতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু,

0: পুদুচেরি এবং কড়াইকলেও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আইএমডি। মধ্য আফ্রিকার কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু উদ্বেগ প্রকাশ করেছে। এখনও পর্যন্ত 80 জন ইবোলা আক্রান্তে মৃত্যু হয়েছে বলে 80 জনের ইবোলা আক্রান্তে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিহারের সাসারাম রেল স্টেশনে প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত চলছে বলে ভারতীয় রেল জানিয়েছে। আজ ভোরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা খালি সাসারাম পাটনা প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় আগুন ধরে যায়। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অলসোয় গিয়ে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সতর্কবার্তার পর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। কেরালামে আজ শপথ নিয়েছে ভিডি সেডিশনের নেতৃত্বে নতুন ইউডিএফ মন্ত্রিসভা। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। মৈত্রীর সকল শ্রোতা বন্ধুদের সুস্বাগতম বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে, সঙ্গে রয়েছি শর্মিষ্ঠা রায়। যারা বলেন জীবন বড় একঘেয়ে, চেনা হাওয়া বুকে টেনে টেনে ক্লান্ত, ঘরবন্দি প্রতি মুহূর্তে রুটিনে ঘুরপাক খেতে খেতে গড়িয়ে যাচ্ছে সময়, তাদের বলতে ইচ্ছে করছে বাংলা ব্যান্ডের গান শুনুন, একটানা বৃষ্টির বিরতিতে রামধনু ওঠার মতোই আনন্দ দেবে। দেখবেন এক একটা সময় কোথাও কিছু নেই, চোখের তারায় আটকে গেল ঝাপসা প্রহর, সরে না কিছুতেই, নিজেই নিজেকে বলে উঠিয়ে দূর ছাই। আবার কখনো সমুদ্র স্নানের ইচ্ছে হচ্ছে, অথচ চোরা বালির অজানা ভয় গ্রাস করছে বারবার, সৈকতকে মনে হচ্ছে কোনো বদ্ধভূমি, ফিরে আসতে হয় পায়ে পায়ে, এমন সন্ধিক্ষণে চাই একটা অভিঘাত। তার নাম ব্যান্ডের গান, বাংলা ব্যান্ডের গান, যেটা ফিরিয়ে দেয় হারিয়ে ফেলা যাপনের একটা সুগন্ধ। শুনি পরশ পাথর থেকে একটি ব্যান্ডের গান।

সব কিছুকে বাঁধা গতে বেঁধে না হয় নাই রাখলাম। অবশ্য হাজার কাটা ছেঁড়া বিচার চুলঝেড়া বিশ্লেষণের পরেও ধরে রাখা যায়নি বাংলা ব্যান্ডের গানকে। গান যে নদীর মতো, দিক পাল্টায়, সময়কে ধরে ধরে বয়ে যায়। বাংলা ব্যান্ডের গানও তাই, গিটার, ড্রামস, ব্যাঞ্জো, কথা, সুর, গান গাওয়া, একটা যেন হঠাৎ আলোর ঝলকানি, যৌথতার একসাথে হওয়ার সেই আলিঙ্গনে আমরাও বাধা পড়েছি বারবার। আজ আরও একবার ক্যাকটাস থেকে।

খণ্ড খণ্ড নানান উপকরণ জুড়ে জুড়ে যেমন কোলাজ তৈরি হয়, কিংবা জঙ্গলি গাছের শেকড় বাকড়ের ইষ্টেকুটুম, কেমন যেন মন ভালো করে দেয়, আমাদের মন ছুঁয়ে যায়। বাংলা ব্যান্ডের গানও তেমনি। এই সময় দাঁড়িয়েও, এই উৎকট বেসামালের মাঝেও ফসফরাসের নীল আলো হয়ে জাগিয়ে রেখেছে। পরের গানে যাব, চন্দ্রবিন্দু ব্যান্ড থেকে। গানটি শুনতে শুনতে বিদায় নেব আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান থেকে।

শুনলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। খবর একটু পরেই।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 14 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:57। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আগামী 24 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ মূলত মেঘাচ্ছন্ন, কিছু কিছু অঞ্চলে বিকেল এবং সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সঞ্চারের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বিগত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 89%, সর্বনিম্ন 63%। বিগত 24 ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর 18 মে 2026 সোমবারের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 শুনবেন মহিলাদের আসর, বিষয় চেনা পথের বাইরে, উপস্থাপনা শর্মিষ্ঠা দত্ত। 4:35 শুনবেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দুর্বাদে, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা দুর্বাদে। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় শাগনিকা চৌধুরী। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, আমাদের রাজ্যে কৃষি ও ভৌগোলিক নিদর্শন ট্যাগ, এই নিয়ে ডক্টর মানস ঘোষের সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য, ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে নিয়ে বলবেন ডাক্তার রুদ্রজিৎ পাল। 7:00 বেতার নাটক হলুদ পোড়া, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবাশিস বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, খাবারের রাসায়নিক দূষণ নিয়ে ডক্টর অনুপম পালের সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পল্লব ভদ্ররায়, রাগ কৌশিধ্বনি, তবলা অভিষেক চট্টোপাধ্যায়, হারমোনিয়ামে রতন নট্য। 10:45 শুনবেন উপমহাদেশের খবর, 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মৈত্রীর 18 মে 2026 সোমবারের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি।

সময়টা ঘড়ির কাঁটায় ঠিক 3:35। আর এই সময়টা আমরা থাকি আকাশবাণী মৈত্রী থেকে আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান নিয়ে অনুরোধের আসর। একেবারে চটপট চলে যাই আজকের প্রথম অনুরোধে। অনুরোধ করেছেন গয়াচরণ রানু, নবনীতা রানু, প্রিয়ব্রত রানু, ধান্দলাসা, পূর্ব বর্ধমান, কেতুগ্রাম থেকে। শিল্পী শ্যামল মিত্র।

আপনারা শুনছেন অনুরোধের আসর, সঙ্গে রয়েছে মৈত্রী বন্ধু শাগনিকা চৌধুরী। এর পরের গানের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। অনুরোধ করেছেন গণেশ গোস্বামী, সোনালী গোস্বামী, বাগনাপাড়া, পূর্ব বর্ধমান থেকে।

পরের গানের শিল্পী সলিল চৌধুরী। অনুরোধ করেছেন সৌমেন্দু সামন্ত, ঋতুজা সামন্ত, বৈভব সামন্ত ও কল্পনা সামন্ত, নাড়া দাড়ি, ব্যবত্তার হাট, পূর্ব মেদিনীপুর থেকে।

পৃথিবীর গাড়িটা থামাও, এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে, এই গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, এই এই রোকো রোকো পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে, এই গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, এই এই এই এই রোকো রোকো

আড়াটা বড্ড বেশি, আড়াটা বড্ড বেশি, 1000 মায়া আর 200 ভালোবাসা, বুঝল খরচ কিছু আশা প্রত্যাশা, তাছাড়া জলাঞ্জলি দিতে হবে ভাষা।

রকম পৃথিবীর গাড়িটা থামাও, এই রকম পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব, আমার টিকিট কাটা অনেক দূরে, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব, এই রকম পৃথিবীর গাড়িটা থামাও, এই এই এই রোকো রোকো পৃথিবীর গাড়িটা থামাও, এই এই এই রোকো রোকো।

0: পৃথিবীর গাড়িতে থামাও, এই রকম পৃথিবীর গাড়িটা থামাও।
1: শুনছেন অনুরোধের আসর। এর পরের গানটি অনুরোধ করেছেন সাধন বিশ্বাস, অম্বরপুর মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে।

নামে ডর যায়, রোজ রোজ রাগ করে ছুটে ছুটে যায়, ঠিক ঠিক করে ওঠে চোখ দুটো তার, সকল শোনায় তাকে চাচা বাই বাই। খুশি বল খুশি বল তুমি যে আমার, খুশি বল খুশি বল আমিও তোমার, দুজনে তে খেলা করি দুজনে বেড়াই, খুশি বল এই শহরে আছি একটাই। পার্কে নিয়ন জলে যে বিকেলে সে আমার সাথে চলে পা ফেলে ফেলে, রাস্তা

একটা বেনামি কুকুর বললো বন্ধু শেষ হলি রে কুকুর, বেইমানি মানুষকে দিলি ভালোবাসা, রাখলি না কুকুরের ছাতের বালা। সেই থেকে কি

মোটরের চাকায় সে দিল প্রাণ তাই কুচ কুচে কা।

0: বসিবার এ শহরে ছিল
1: শুনছিলাম অনুরোধের আসর। এই গানটির শিল্পী রানু মুখোপাধ্যায়, আর গানের অনুরোধ করেছিলেন অজয় কুমার সরকার, শম্ভুনাথ চক্রবর্তী, মিঠুন ঘড়া, দেবব্রত ব্যানার্জি, সঞ্জীব ভৌমিক, অমর ব্যানার্জি, স্বপন চক্রবর্তী ও স্বপন সরকার, মির্ছোবা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান থেকে। হয়তো এবার চলে যাব আমাদের অনুরোধের আসরের শেষ গানে। অনুরোধ করেছেন সঞ্জিত পাল, গৌরীপুর, হাওড়া থেকে।

আজকের অনুরোধের আসরে আর একটা গান শুনিয়ে দিতেই পারবো। আজকের অনুরোধের আসরে শেষ গান অনুরোধ করেছেন সীমা দাস, শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

0: আমার দুই বাংলা শ্রোতা বন্ধুকে নমস্কার, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, আজকের মহিলাদের আসর কিন্তু চেনা পথের বাইরে, অর্থাৎ আপনারা তো জানেনই যে এমন অনেক মানুষ আছেন, বিশেষত আমাদের মতন অনেক মেয়ে আছেন, মহিলা আছেন, যারা ঠিক চেনা গণ্ডির মধ্যে তাদের কাজ করেন না, হয়তো অনেকটা বাইরে অনেকটা অন্য রকমের কিছু করেন, যে জন্যে আমরা তাদেরকে ভালোবাসি এবং তাদের কাজের জন্য আমরা অনুপ্রেরণা পাই, আমরা খুব গর্বিত হই তাদের কাজে। তো সেরকমই একজন মানুষ আমার আজকের অতিথি, শ্রীমতী সুরভি নাথ। তিনি যে কাজটি করেছেন একেবারেই আমাদের চেনা পথের অনেকটাই বাইরে। একটা সময় ছিল অবশ্য এরকম কাজ আগে মানুষে করতেন, এখন হয়তো অনেকে করেন, কিন্তু আমরা সব খবর তো সবসময় পাই না। তো আমরা সুরভিনাথের যে কাজের কথা জেনেছি সেটা হলো, তিনি বিদ্যালয় স্থাপন করেছেন আমাদের একটি প্রত্যন্ত এলাকায়, যেখানে শিক্ষার আলো হয়তো সব ঘরে পৌঁছয়নি, সেখানে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে তাদের একেবারে যারা কুঁড়ি সেই সমস্ত বাচ্চাদের শিক্ষার অঙ্গনে এনে তাদেরকে উন্নত মানুষ তৈরি করার কাজে ব্রতী হয়েছেন এই সুরভিনাথ, আমাদের আজকের অতিথি। সরাসরি চলে যাব তার কাছে।
1: নমস্কার, আকাশবাণী মহিলাদের আসরে আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: আচ্ছা, আমরা জানি যে আপনি একটি অভিনব কাজ করছেন, খুব ছোট বাচ্চাদের আপনি শিক্ষার আলো দেখাচ্ছেন। তো এই যে আপনার জার্নি, এই সেই জার্নির শুরু থেকে যদি আমাদের একটু বলেন।
2: প্রথমে একটা কথা বলি, একদম ছোটদের নিয়েই কাজ শুরু করেছিলাম, কাজের পরিধি একটু বেশি মানে বেড়ে গেছে, বিস্তৃত হয়েছে। আগে যেমন ছিল, শুরু হয়েছিল একেবারে ছোট বাচ্চা, থ্রি প্লাস এজের বাচ্চাদের নিয়ে শুরু করেছিলাম, বর্তমানে সেই ক্লাসটাই বাড়ছে, সপ্তম শ্রেণী পর্যন্ত আমার বিদ্যালয় এখন চলছে। এবং এইগুলো আমি যে জায়গায় কাজ করি, প্রথমে শুরু করেছিলাম তিনজন দিয়ে জার্নিটা, এবং বুঝতে পারেন মানে মনে হয়েছিল যে একটা করা দরকার এই জায়গায়, তো সেটাও একটা, আর পারিপার্শ্বিক পরিস্থিতিটাও আমাকে এই দিকে পাঠিয়েছিল কিছুটা।
1: আচ্ছা,
2: সেই অর্থে শুরু হয়েছে 2009 সাল থেকে শুরু হয়েছে আমার জার্নি। তার আগে কিন্তু প্রস্তুতিটা বেশ অনেকটাই ছিল, ছোট থেকে একটা বলতে পারেন মনের একটা বেশ ইচ্ছে ছিল, আমার পড়াশোনাটা যেভাবে করা দরকার ছিল বা করতে পারতাম সেই জায়গাটা অনেকটা হ্যাম্পার হয়, বা আমার মনে হয় আমি আরো অনেক কিছু করতে পারতাম, সেগুলো সেই সময় সুযোগগুলো আমার কাছে আসেনি। পরবর্তী সময় করেছি, শিখেছি, কিন্তু ওই সময়ে সেই মিস করেছি যে ব্যাপারটা আমি কিন্তু আজও ভুলতে পারি না আর কি। সেই জায়গা থেকেই একটা জন্ম ফুলের। তো আমার মনে হয়েছে যে যে সমস্ত আমি কাজ করি যেখানে মানে প্রত্যন্ত এলাকা, তো এখানের অনেক মধ্যেই অনেক প্রতিভা আছে যেটা তার প্যারেন্টসরা জানেই না, বুঝতেই পারে না যে এই বাচ্চাটাকে এদিকে লিড করলে এ অনেক দূর এগোতে পারবে, এটা তারা রিয়েলাইজ করতে পারে না। তো সেই সমস্ত বাচ্চাদেরকে মানে বিনে পয়সাই বলতে পারেন এই ধরনের পরিষেবাগুলো দিয়ে থাকি, পড়াশোনার জন্য, পড়াশোনার সাথে সাথে এগুলো দেওয়া হয়, ওগুলো কোনো টাকা নেওয়া হয় না, শুধুমাত্র পড়াশোনা। ধরুন টিচার তো আমাকে এক্সপ্লেন করতেই হয়, মানে টিচারকেই নিতে হয়, তাদের তো একটা মিনিমাম স্যালারি পেমেন্ট করতে হবে, তার জন্য ভীষণ কম একটা মিনিমাম একটা অর্থনৈতিক সাহায্য প্যারেন্টসের থেকে নেওয়া হয়। তো সেক্ষেত্রেও বলা হয় যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করি তাদের সাহায্য করার, মানে যে কোনো ক্ষেত্রে বাচ্চা যদি করতে চায়, প্যারেন্টসরা যদি রাজি থাকে আমার কাজের ক্ষেত্রে কোনো রকম মানে আমি ভীষণভাবে স্যাটিসফাইড হই তখন, যে না হ্যাঁ ওকে করাতে হবে এই জায়গাটা।
1: মানে শত বাধা সম্মুখীন হলেও আপনি কিন্তু এই কাজটি করবেন।
2: হ্যাঁ হ্যাঁ, এটা আমি করতে চাই আর কি, ভালো লাগে বলতে পারি।
1: নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, এই যে আপনি প্রথমেই বললেন পারিপার্শ্বিকতার চাপ ছিল একটা, হয়তো আপনি একটা সময় যেটা করতে চেয়েছেন করতে পারেননি, তো সেটা কি রকমের চাপ যদি আমরা একটু শুনতে চাই?
2: পারিপার্শ্বিক চাপ বলতে, যখন শুরু করি আমি এই জায়গাতেই, আমি যেখানে কাজ করেছি করছি বর্তমানে, সেটা আপনি জানছেন, বললামই প্রত্যন্ত একটা এলাকা। এছাড়াও অন্তত 1 কিলোমিটার বা 2 কিলোমিটারের মধ্যে আরো বেশ আমার মানে সারাউন্ডিং মানে ফোর দিকেই চারদিকেই আর কি অনেক অনেক স্কুল আছে, যে স্কুলে স্কুলগুলো মানে প্রতিষ্ঠিত স্কুল বলতে পারেন, কিন্তু সেই সমস্ত স্কুলের সাথে যে আমার যোগাযোগ নেই বা এই ধরনের একেবারে পছন্দ করি না এমন ব্যাপারও নয়, কিন্তু আমি যেহেতু আগে প্রফেশনালি স্কুলেও আমি করেছি আর কি, সরকারি বলুন বা বেসরকারি বলুন, দু রকম স্কুলেতেই করেছি। তো
1: মানে কি করতেন, পড়াতেন?
2: হ্যাঁ অবশ্যই, টিচারই করতাম, বেসরকারি স্কুলেও টিচারই করতাম, আর এখানে সরকারি স্কুলেও আমার পাশাপাশি একেবারে নিকটবর্তী স্কুল, যখন সেখানে টিচার ছিল না, স্কুল খুব অসুবিধার মধ্যে পড়েছিল, আমাকে স্কুল থেকে বলা হয়েছিল, আমি অবশ্যই গ্ল্যাডলি সেটা অ্যাকসেপ্ট করেছিলাম, আমি বলেছিলাম যে অবশ্যই আমি আমার অসুবিধা থাকলেও আমি ওখানে আমার চেষ্টা করব সময় দেওয়ার, আমি এখনো প্রয়োজন পড়লে যেতে অস্বীকার করব না, কেন আমার সেটা আমার গ্রামের জায়গা, সেটা একটা সরকারি স্কুল, সবাইকে এই বেসরকারি আওতায় আনা সম্ভব নয়, সমস্ত বাচ্চার কথা ভাবতে হবে, আমার তো ভাবনাটা ওখানে মানে স্টুডেন্ট হেলথ মেন্টালি তার টোটাল এনভায়রনমেন্টটাই এমন যেন হোক সেটা সে যেন এগিয়ে যেতে পারে, হতে পারে সে পড়াশোনা নিয়ে এগোলো কিংবা ছবি আঁকা নাচ গান whatever, তো সেক্ষেত্রে আমি ওই জায়গাটা, সে যদি না থাকে তার মধ্যে প্রতিভা, সে যদি না এগিয়ে যেতে পারে, তাকে নিয়েই আমি কাজটা করতে চাইছি। আর এই ধরনের অ্যাকচুয়াল আমার কাছে আসেও এই ধরনের প্যারেন্টসরাই আমাকে ক্র্যাক করার চেষ্টা করে, আমাকে মিনস আমার স্কুলকে জয়েন করে, কেন চারিদিকে এত স্কুল, তো সেই স্কুলকে পেরিয়ে আমার এই ভিতরে এতটা যেখানে কোনো যোগাযোগ ব্যবস্থা সেইভাবে নেই, তারা দিতে আসছে, এটা একটা অনেক অসম্ভব ব্যাপার তাদের পক্ষে, কষ্ট করে আসে, তাদের স্বাদ আছে অথচ সাধ্য নেই, মানে অনেকটা এফোর্ট তারা নিতে পারে না, তারা জানে যে এখানে থাকলে টোটাল এনভায়রনমেন্টটা পাবে, সুতরাং সার্বিক যদি একটা বাচ্চার উন্নয়ন হয়, তারা যদি একটা বুঝতে পারে যে এই জায়গাটা পজিটিভ আছে, তাকে আরো ডেভেলপমেন্টের দিকে এগিয়ে দেওয়া যেতে পারে, এরকম সচেতন অনেক অভিভাবক অভিভাবিকা আমাদেরকে পছন্দ করে আসেন।
1: আচ্ছা, আপনারটা কি আবাসিক স্কুল নাকি এমনি সাধারণ স্কুল?
2: সাধারণ স্কুলই, আর তবে থাকতে ভীষণ ভালোবাসে বাচ্চারা।
1: আচ্ছা আচ্ছা,
2: মন খারাপ করে যায় যখন অনেকদিন ছুটি থাকে, ওরা মাঝে মাঝে ঘুরতেও চলে আসে।
1: ও আচ্ছা আচ্ছা,
2: ওদের এত ভালো লাগার জায়গা এটা,
1: মানে আপনি পরিবেশটাকে সেইভাবে তৈরি করেছেন।
2: অবশ্যই,
1: বাহ খুব ভালো। আচ্ছা, একটা কথা জানতে ইচ্ছে করছে যে এই যে স্কুলটা আপনি তৈরি করলেন, এর জন্যে আপনি কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন নাকি খুব সুষ্ঠুভাবে এগিয়ে গেছেন?
2: না না, একেবারেই না, সেটা কখনো সম্ভবই না, বাধা তো পদে পদে বাধা সব রকম দিক থেকে।
1: মানে কি রকম?
2: সব রকম সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সব রকম সমস্যার সম্মুখীনই হতে হয়, তারই মধ্যে এগিয়ে যাওয়া, মানে সবকিছু মিটিয়ে সবার সাথে আলোচনা করে বিষয়টাকে মধ্যস্থতা করে এগিয়ে নিয়ে যাওয়া। সবচেয়ে বেশি অর্থনৈতিক সংকটটা খুব বড় সংকট, এই ধরনের

0: সেবা দেওয়ার জন্য অনেক অনেকটা অ্যামাউন্টই খরচ করতে হয়, সেই জায়গাটা একটা কিছু সাপোর্ট পেলে আমরা আরেকটু এগিয়ে যেতে পারি, কিন্তু সেই ধরনের সাপোর্ট এখনো পর্যন্ত পাইনি
1: আসেনি?
0: কখনো,
1: আচ্ছা,
0: আসেনি।
1: হুম হুম
0: ইভেন আমরা বলছি, আমি নিজে ব্যক্তিগত ভাবেও কিছু অন্যরকম কাজ টাজ করি, বা আমার হাজব্যান্ডও কাজ, মানে উনি একজন চিত্রশিল্পী,
1: আচ্ছা, বাহ,
0: তো আমরা দুজনে মিলেই এই কাজটাকে পছন্দ করে করেছি। স্কুলটা আমাদের ভাবনাটা দুজনকারই একই জায়গায়, আমাদের
1: হুম
0: ছোট থেকেই স্বপ্ন ছিল, আমরা অনেক কিছু এগোতে পারতাম, সেই জায়গাটা যে পারিনি সেটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই বলতে পারেন স্কুলের ভাবনাটা এসেছে। এবং আরো একটা বড় ইন্সপিরেশন,
1: হুম
0: সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মা বড় প্রেরণা আমার কাছে। হ্যাঁ,
1: আচ্ছা,
0: তো উনি আমাকে, উনি চেয়েছিলেন, মানে উনি আমাকে খুব একটা মিস করতেন, খুব, মানে আমি যখন বাইরে জবে যেতাম উনি মানে চাইতেন যে আমার কাছাকাছি থাকলে ভালো হয়,
1: হুম হুম
0: কাছাকাছি কোনো সার্ভিস, তবে এটা বলতেন না যে তুমি কাজ করো না, কোনো কিছু করবে না, বা যে কোনো ছোট কিছু কাজ করলেও উনি কিন্তু ইন্সপিরেশন দিতেন, কিন্তু ওনার মধ্যে একটা ভয় ছিল যে আমি যদি অসুস্থ হয়ে পড়ি, আমার যদি শরীর খারাপ করে, আমি যদি মৃত্যুর সময় আমার পাশে না থাকে কেউ, এরকম
1: হুম
0: একটা ওনার মধ্যে একটা ভয় কাজ করছিল। উনি চাইছিলেন যে তুমি যা করো কাছাকাছি আমার করো একটু।
1: আচ্ছা,
0: তারপর ওনারই ইচ্ছে বলতে পারেন স্কুলটা আমি, আমরা যখন বলি উনি অনেকটাই বলেছেন যে হ্যাঁ করো তোমরা, মানে উনি বলেছিলেন আর কবে করবে, শুরু করো, এবার ওখান থেকে সরে এসে তোমাকে শুরু করতে হবে তোমার জায়গায়। এইভাবে উনি অনেকটা ইন্সপিরেশন, এবং
1: আচ্ছা
0: মানে আমার শাশুড়ি মার নাম দিয়েই শুরু করা, ওনার নাম বিভা,
1: আচ্ছা আচ্ছা, বাহ,
0: সেই অর্থেই ওনার নাম দিয়ে শুরু করেছি বিভাবন। উনি শুরুটা করেছেন, সঙ্গে ছিলেন, ভীষণ ভাবে প্রেরণা জুগিয়েছেন, স্ট্রং হতে শিখিয়েছেন, কিভাবে স্ট্রাগল করতে হয় অনেক কিছু বলেছেন।
1: হুম
0: তারপর তো দুজনের পথ চলা, দুজনে মিলে চেষ্টাই করে যাই, মানে নতুন করে ভাষা জানার, স্কুল ভাঙছি আবার নতুন করে, নতুন
1: গড়ছি,
0: রকম ভাবে ভাবছি, ডে টু ডে আপডেট দিতেই হবে, না হলে বাচ্চারা পিছিয়ে পড়বে।
1: ঠিক
0: শুধুমাত্র নাচ গান ছবি আঁকা দিয়েই তো আমি সব কিছু করতে পারবো না, তার সাথে সাথে যদি আমি কম্পিউটার ইনপুট না করতে পারি,
1: হুম হুম
0: নতুন নতুন অ্যাক্টিভিটিস যেগুলো আছে, ক্যারাটে, যোগা, এগুলো, যদিও যোগা কিন্তু নতুন বলবো না, আমাদের এনশিয়েন্ট টাইম থেকে চলে
1: হুম
0: আসছে,
1: হুম
0: সেটা অবশ্যই আমাদের এখানে ইনক্লুড আছে এর সাথে সাথে আমাদের। তাছাড়াও হচ্ছে আমরা চেষ্টা করি কোনো কিছু ইনোভেটিভ সায়েন্স প্রজেক্ট বানানোর, সেক্ষেত্রেও বেশ মানে দৃষ্টি আকর্ষণ করার মতন, আমার বাচ্চারা কিন্তু এই ক্ষেত্রে বেশ পারদর্শী হয়ে উঠছে ডে বাই ডে, এটা ভালো লাগছে।
1: মানে সর্বতোভাবে আপনি শিক্ষা দিয়ে থাকেন আর কি?
0: অবশ্যই অবশ্যই
1: বাহ,
0: চেষ্টা করছি যাতে করে ওদের ইমপ্রুভমেন্টটা হয় এবং একটা ভালো জায়গা তৈরি হয়, যে জায়গা থেকে মানে মানুষ ভালো লাগবে যে হ্যাঁ ওখানটা, ওই জায়গাটা থেকে গেলে আমি শিখতে পারবো,
1: হুম
0: আমার
1: হুম
0: জায়গাটা টোটাল এনভায়রনমেন্টটাই সেভাবে, চারিদিকে কিছু শেখার কিছু আছে, প্রকৃতি এমনি সবসময় আমাদের শিক্ষা দেয়,
1: ঠিক,
0: সেটা যদি আবার শিক্ষণীয় আকারে একটু গুছিয়ে দেওয়া যায় সেটা আরো ভালো হয়, চেষ্টা করছি ওইভাবেই চলার।
1: আচ্ছা আচ্ছা, এরা তো সপ্তম শ্রেণী পর্যন্ত আপনারা উন্নীত হয়েছেন বললে, এর পরে এরা কোথায় যায়? মানে এরা
0: সপ্তম
1: নিশ্চয়ই বোর্ডের পরীক্ষা দেয় বা তারও পরে পরে?
0: এইরকম না, আমরা,
1: হুম
0: আমার স্কুল আস্তে আস্তে ইনক্রিজ করছে ডে বাই ডে। লাস্ট
1: আচ্ছা,
0: ইয়ার ফাইভ, ক্লাস 5 ছিল, তারপর সেই স্টুডেন্টরাই এক্সটেন্ড করে 6-এ গেছে, 6 থেকে 7 যাচ্ছে, 8 পর্যন্ত গেল। এরপর যদি আমি, গভর্নমেন্ট যদি আমাকে পারমিশন দেন যে হ্যাঁ উপযুক্ত পরিবেশ আছে, আমি অ্যাপ্লাই অবশ্যই করেছি, অ্যাপ্লাই করেই যাচ্ছে, তো সেক্ষেত্রে যদি আমি অবশ্যই পাই তো আমি এগিয়ে যাব।
1: না মনে করুন আপনি এবছর পেলেন না, কিন্তু আপনার কেউ তো আজকে 7-এ উঠেছে, এর পরে তারা তো 8-এ যাবে, 9-এ যাবে, 10-এ যাবে, এরকম পর পর,
0: যে কোনো স্কুলে যেতে পারে,
1: ও
0: কোনো
1: যে কোনো স্কুলে? আচ্ছা আচ্ছা
0: যে কোনো স্কুল, রেগুলার যে কোনো স্কুল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবে, কেন
1: আচ্ছা,
0: তারা তৈরি হয়েই আছে, তারা তো শিখেছে, অন্য স্কুলে গিয়ে রেজাল্ট ভালো করবে, এটা আমি আমি ডেফিনেটলি বলতে পারবো প্রত্যেকটা
1: আচ্ছা
0: বাচ্চার জন্য।
1: আচ্ছা আচ্ছা, আপনি এই যে স্কুলটি তৈরি করলেন, আপনার এই জমিটা কোথা থেকে পেলেন? মানে আপনার নিজের জমি নাকি আপনি কিনেছেন?
0: অ্যাকচুয়াল এটা পৈতৃক সম্পত্তি আমাদের,
1: আচ্ছা আচ্ছা,
0: এবং সেই জন্য সেই সম্পত্তির ওপরেই আমরা অন্য কিছু ভাবিনি, আমরা ভেবেছি

0: এটাকে যদি আমি আমাদের যে মানে পাওয়া যায়নি যে জিনিসটা, সেইটা যদি সবার মধ্যে সম্প্রসারণ কিছু করা যায়, তারা যদি কিছু পায়, সেখানেও একটা পাওয়া না,
1: নিশ্চয়
0: সার্বিকভাবে অনেক বৃহত্তর পাওয়া সেটা।
1: নিশ্চয় নিশ্চয়। তো আপনি আর কি কি ভাবছেন স্কুল নিয়ে?
0: স্কুলকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, এতে তো আজকে যে 5 বা 6-এর বাচ্চা, সে যদি ডেভেলপ করে 10 পর্যন্ত যদি ডেভেলপ করে, তার তো ডে বাই ডে ইনক্রিজমেন্ট দরকার। তার যে পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো, যে কোনো সাপোর্টিং যে জিনিসগুলো, সিস্টেমগুলো, সেগুলো আমাকে আপডেট করতেই হবে যে কোনো ক্ষেত্রে। সেই কম্পিউটার হোক, আজকে সেমনের ছেলে যে কম্পিউটার শিখছে, সে কিন্তু সেই কম্পিউটার শিখবে না, আরো আপডেট তাকে দিতে হবে। তাই যে যে কোনো মেকিং, ধরেন প্রজেক্ট যেটা আজকে বানাচ্ছে, নেক্সট ইয়ারে আমি অবশ্যই এই প্রজেক্ট নয় ইনক্রিজ করতে হবে ডে বাই ডে এই জায়গাগুলো। সেক্ষেত্রে আমার ল্যাবের দরকার, শুধুমাত্র আর দুটো ল্যাব নিয়ে আমার কিছু কাজ হবে না, তখন আমাকে কেমিস্ট্রি ল্যাবের দিকে ভাবতে হবে, ওদেরকে টার্ন করতে হবে, ফিজিক্সের ল্যাব, এরকম ধরনের ল্যাব গুলোকে ওদের মধ্যে দিতে হবে, যাতে করে ওরা মানে কে কোন দিকে যেতে চাইছে, কোন শাখা তার ভালো লাগছে, এগুলোকে আমাকে বুঝতে হবে, তাকে সেই শাখার দিকে এগিয়ে দিতে হবে। এগুলো একটা ডেভেলপমেন্টের দিক থাকবে, বা ওদেরও আরো তো নিরাপত্তার ব্যাপারটা থাকবে, সমস্ত বিষয়টা নিয়েই ওদেরকে নিয়ে ভাবনার মধ্যে আছি। শুধু তাই না, একটা সুস্থ সংস্কৃতি যদি করতে চাই, আমার একটা লাইব্রেরি আছে, অবশ্যই লাইব্রেরি আছে, সেক্ষেত্রে ওদের জন্য ক্লাস, আমি যেটা আমার যেটা আছে স্টক, সেটা তো নিশ্চয়ই ওই স্টকে চলবে না, আমাকে আরো অন্য অন্য অন্য ওদের হায়ার লেভেলের বুক সেখানে অ্যালটমেন্ট করতে হবে, যাতে করে ওরা সেটা স্টাডি করে। এই ধরনের ছোট ছোট তাদেরকে পরিবেশ দেওয়া, একটা সময় দেওয়া, সেই সময়টার মধ্যে গিয়ে করা, তারা রিয়েলাইজ করবে নিজেকে। এখন তো পড়াশোনার সময় কমে যাচ্ছে, পড়তে বই পড়তে আগ্রহী হচ্ছে না বাচ্চারা, সোশ্যাল মিডিয়ায় এত অ্যাট্রাক্টেড, তারা বই পড়ার কথা ভাবে না, সেই বই পড়ার কথা ভাবে না, কিন্তু কিছু কখনো কখনো সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়েও কিন্তু ওদেরকে ইমপ্রুভমেন্ট করানো যেতে পারে। কিছু কিছু আমরা যদি স্মার্ট ক্লাস ওদেরকে অ্যাটেন্ড করাতে পারি, সেক্ষেত্রে কিন্তু করাই আমরা, যেমন আমাদের এই এত প্রত্যন্ত এলাকাতেও করানো হয় আর কি। ওরা ওরা জানে, ধরুন আপনার যখন চন্দ্র অভিযান বা এই ধরনের মঙ্গল অভিযানের এই সমস্ত ঘটনাগুলো যখন হয়, তখন আমরা সরাসরি ওদেরকে, ইভেন আমরা সরাসরিও করেছি, সম্প্রচার করি যে আমরা কম্পিউটার ল্যাবে নিয়ে গিয়ে ওদেরকে পুরো দেখাই যে দেখো কিভাবে হচ্ছে, এবং তাদেরকে ক্লাস আগে থেকে করিয়ে দিয়ে তাদেরকে বোঝানোর জন্য পেপার তাদেরকে দিয়ে, নিউজ পেপার আমরা তখন বলি তোমরা নিজেরা রিড করে দেখো কি হয়েছে, এবং ওদের বলে দিই তোমরা নিজেরা নিজেরা, যেহেতু তোমরা সোশ্যাল মিডিয়া নিজে নিজে হ্যান্ডেল করছো, তো তোমরা সেগুলো খোঁজো, তোমরা আদার্স না করে সেটা কাজে লাগাও, সেটাকে পজিটিভ দিকে ভাবো। ওরা তখন নিজেরাই এসে প্রশ্ন করতে থাকে, ওই নিয়ে, ওই সংক্রান্ত ব্যাপার নিয়ে ওরা নিজেরাই প্রশ্ন করতে থাকে।
1: আচ্ছা,
0: তো এর ফলে ওরা ওরা কিন্তু অনেকটা জানে, অনেকেই ভাবেছে এরা জানলো কোথা থেকে, কিন্তু আমরা এই ধরনের কাজ, এগুলো এগুলো কোনো তো এই ধরনের অ্যাক্টিভিটি তো বলা যায় না, পেরেন্টসদের সাথে আলোচনা করারও দরকার নেই, বা এগুলো কোনো বুঝতেও নেই, এগুলো কোনো কাউকে বলারও নয়, কিন্তু ওরা জানে এই ব্যাপারটা, কেউ জিজ্ঞেস করলে ওরা বেশ মানে এগুলো ওদের কাছে ক্যাজুয়ালি ওরা আনসার দেবে।
1: মানে এখন যেটা বলা হচ্ছে যে আধুনিক ক্লাসরুম, আধুনিক শিক্ষা ব্যবস্থা, সেই ক্ষেত্রে আপনারা একেবারে সেই শিক্ষা ব্যবস্থাটাকে গ্রহণ করছেন এবং বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। নিশ্চয়ই নিশ্চয়ই,
0: আমাদের অতীতকে নিতে হবে, সেখান থেকে আমাদের রিয়েলাইজেশন থাকবে, সেটা তো আমাদের ভিত্তি, হ্যাঁ সেটা আমাদের করতেই হবে, কিন্তু তার উপরে যে ভিত গড়তে গেলে আমাকে যদি মডার্ন এজটা আমি না জানলাম, তাহলে আমি লড়াইটা করবো কার সাথে? তাকে তো মডার্ন সোসাইটির সাথে থাকতে হবে, সে যদি না জানে এনকারেজটা ওই জায়গায় না হয়, তাহলে সে তো লড়াই করতে পারবে না, সে তো টিকে থাকতে পারবে না। টিকে থাকার লড়াইয়ের জন্য এগুলো, আর ভালো থাকা, মন ভালো রাখার জন্য এগুলোর জন্য আলাদা একটা ব্যাপার, এগুলো তৈরি করা যায় না, ওর মধ্যে যদি থাকে আপনা আপনি। অ্যাকচুয়াল আমরা বলি যে বাচ্চাদের রেডি করছি, তা কিন্তু না, ওর মধ্যে যদি কিছু সম্ভাবনা থাকে, আমরা সেটাকে শুধুমাত্র জল সিঞ্চন করতে পারি, ডেভেলপ আপনি থেকে, তাই না?
1: ঠিক ঠিক
0: ও
1: একদম,
0: নিজে নিজে নিজে ওর নিজস্ব পাওয়ার, এই পাওয়ারটার উপরে আমাদের কাজ। ওই পাওয়ারটা যদি আমরা একটু ভাবে কিছু ভাবে ওদেরকে পুশ করতে পারি, ওরা যে ওই পাওয়ারটা নিয়ে, ওরা ওদের কি পাওয়ার আছে সেটা ওরা রিয়েলাইজ করে এগিয়ে চলুন।
1: আচ্ছা আপনার স্কুলে এখন কত বাচ্চা আছে?
0: 150
1: 150, মানে একেবারে প্রি প্রাইমারি থেকে একেবারে 7 অব্দি? আচ্ছা আচ্ছা, বাহ। আর শিক্ষক শিক্ষিকা কি প্রতি ক্লাসের জন্য মানে রেশিও অনুযায়ী নাকি প্রতি ক্লাসের একজন করে?
0: না না না, প্রতি ক্লাসের একজন এক্সট্রা, এগুলো মানে রেশিও মেনে হচ্ছে না আর কি, সম্ভব না।
1: আচ্ছা
0: আমাদের ধরুন এরই মধ্যে টিচিং নন টিচিং স্টাফ মিলিয়ে আমরা 15 জন ওদেরকে দেখভাল করি।
1: মানে সাবজেক্ট টিচার আলাদা, সমস্ত কিছু আলাদা?
0: হ্যাঁ, ছোটদের অ্যাকচুয়াল ওইভাবে আমরা বলি সাবজেক্ট টিচার। আপনি ভেবে দেখুন তো, বৃহত্তর ক্ষেত্রে কি বাংলার সাথে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সমস্ত সমস্ত বিষয়টাই কি কিছু না কিছু রিলেশন পাবে? না,
1: নিশ্চয়ই ইন্টার রিলেটেড তো বটেই,
0: বিশেষ রিলেশন। আপনি যত
1: হুম হুম
0: উপর দিকে যাবেন প্রত্যেকটা বিষয় কিন্তু রিলেটেড,
1: হুম
0: কেউ একে অপরের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কেউ বলতে পারবে না যে আমি শুধুমাত্র ভূগোল পড়বো, মানে ভূগোল পড়বো, বাংলা ইতিহাস ভূগোল কিছু আমি জানি না, শুধু ভূগোল পড়েই যাবো, সেটা হয়? সে
1: ঠিক
0: কিন্তু ভূগোলটাকেও জানতে পারবে না, সম্ভব নয়। কেউ যদি ভাবে আমি শুধু বাংলাই পড়বো, আমি আদার্স কিচ্ছু পড়বো না, জানবো না, সাহিত্যটাই করে যাবো, সাহিত্য, আরে সাহিত্য আসতে গেলেও তো আমাকে বাকি পারিপার্শ্বিক ব্যাপারগুলো জানতে হবে, না হলে আমি সাহিত্য পড়বো কি করে, সৃষ্টি করবো কি করে, তাই না?
1: ঠিক
0: এগুলো মানে এগুলো আমি ওই জন্য ভাবি যে মানে সবার একটা নলেজটা থাক, এবার তার একটা স্পেশালাইজেশন থাকতেই পারে, সে ব্যাপারটা সে দক্ষ, সে ব্যাপারটা অবশ্যই গাইডেন্স দেবে। তাই বলে এই না যে ওইটা গাইডেন্স দিচ্ছে বলে এই সম্পর্কে সে আর একেবারে অভিজ্ঞতা থাকবে না। এটা মানে অনেকেই ভাবে, মানে আজকালকার দিনে যে কোন বিষয়ে স্পেশালাইজেশন করেছেন সেটাই শুধু এ করুন, সেটা না। আমি যদি বাংলা পড়াই বলে বাংলাটুকুই পড়িয়ে বেরিয়ে গেলাম, আমি কিছুই বললাম না, তার বাংলা বলতে গেলেও তো তো আপনার সেই চারপাশ কিছু নিতে হয়, সেটাই তো আমার জীবনযাত্রীর ব্যাপার। আপনি একটা বাংলার মধ্যে আপনি যদি বলে দেন সূর্য পশ্চিম দিকে ওঠে, সে তো রঙই হয়ে গেল,
1: ঠিক ঠিক
0: সে তো তাকে সায়েন্সটা জানতেই হবে। এই এগুলো ছোট ছোট ব্যাপার, তাই না? আর বৃহত্তর যদি ভাবনা আসে তাহলে কিন্তু দেখা যাবে সবকিছু অঙ্গাঙ্গি ভাবে জড়িত
1: একেবারে
0: একটা সিস্টেমের মধ্যে, এগুলো এগুলো একে অপরকে পরিপোষক, না হলে কাজ সম্ভব নয়। এগুলো সাবজেক্ট তো পরে এসেছে
1: অবশ্যই, ঠিক। তো আপনার আরেকটা কথা আমার জানতে ইচ্ছে করছে, যে এই যে আপনি যে ভাবনায় আর কি স্কুলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তো সেই ভাবনার সাথে আমাদের প্রাচীন যে শিক্ষা ব্যবস্থা তারও খানিকটা যোগ আছে,
0: ভীষণ ভাবে যোগ আছে।
1: হ্যাঁ, তো আপনি কি সেইটাকেই মেনে চলছেন নাকি একেবারে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা বা আমরা পাশ্চাত্য দিক থেকে যে শিক্ষা ব্যবস্থাকে পেয়েছি সেটার উপরে আপনি জোর দেবেন?
0: আপনি কোনোদিন যদি আমার স্টার্টিং মুহূর্তে, মানে একেবারে প্রেয়ার টাইম যেটা আসেন, আপনি দেখবেন আমার স্কুলে ওম দিয়ে শুরু হচ্ছে, এই এই গান একটা ছোট বাচ্চা যখন আসে তার মধ্যেও আমরা ইনপুট করি, এবং ধ্যানস্থ হওয়ার জন্য ওই যে ওম, ওই ব্রিদিং, এই এক্সারসাইজ গুলোর মাধ্যমে ওদেরকে কুল করার চেষ্টা করা হয়, এটা দিয়ে শুরু হয়। এরপর ছোটরা তো সরাসরি পড়তে ভালো লাগে না, ওদের কখনো কোনোদিন একটু ছোট্ট করে একটু নাচ করানো হলো, কবিতা, অ্যাকশন সব নানান ধরনের, মানে কোন দিন কি হবে ওয়েদারও ব্যাপার একটা থাকে, যদি ওয়েদার ভালো হলো আমরা মাঠের মধ্যে করি, ওয়েদার খারাপ হলে ওদের খুব মন মেজাজ খারাপ হয়ে যায়। মাঠের বাইরে যখন ক্লাসরুমে এগুলো করানো হয়, অ্যাক্টিভিটি বাইরের একটা ওপরে নীল আকাশ, চারিদিকে সবুজ সবুজ চারিদিকে রয়েছে, তার মধ্যে নিচেও হাসি সবুজ, তো এমনি মন ভালো হয়ে যাবে, একটু দৌড়দৌড়ি করলো তারপর গিয়ে বাচ্চারা ক্লাসে। কিন্তু যখন দিনের পর দিন, কখনো কখনো হয় এমন বৃষ্টির জন্য হলো না, তো সানলাইট যে আমি বাচ্চাকে রৌদ্রের মধ্যে দাঁড় করাতে পারলাম না, করানো উচিত না, সেক্ষেত্রে ওদের 2-3 দিন এরকম হয়ে গেলে ওদের খুব মন খারাপ হয়ে যায় যে কি হচ্ছে ব্যাপারটা। আজকে যেমন ওয়েদারটা আমি আজকেই বলছি, আজকেই ওয়েদার বেশ মানে খুব গরমও না খুব ঠান্ডাও না, মোটামুটি দুপুরের দিকটা ভালোই ছিল, তো বড়দের একটুখানি সময় বের করে নিয়ে ওরা একটু মাঠে একটু ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করে নিলো,
1: হুম
0: তার সাথে সাথে একটু পিটি অ্যাক্টিভিটি করলো, এই ধরনের ছোটখাটো একটুখানি বল নিয়ে একটু করে নিলো। তো অনেকদিন এই খেলা হয়।

0: নিয়ে আমাদেরকে একটু অন্য কিছু হাতে সময় ছিল না, তোমরা চলে যাও,
1: একদম
0: টাইম বেরিয়ে গেছে, আমাদের ঘন্টা পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আরো একটা আমি বলি, থ্যাংকস টু গার্জিয়ান,
1: হুম
0: কেউ কেউ অফেন্ডেড হয়, আমাদের অনেক সময় সময় বেরিয়ে যায়, সময় অতিক্রান্ত হয়ে যায়।
1: আচ্ছা
0: অনেক প্যারেন্টস কে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে, অনেকেই দাঁড়িয়ে থাকে, এবং অনেকে অবশ্য

0: মুড নিয়ে খেলছে বা মুড নিয়ে, এমনও আছে আমার কাছে অনেক পুয়ার বাচ্চা, মানে অলরেডি মানে আমি ইকোনমিক্যালি পুয়ার বলছি না, অনেক বাচ্চা আছে পড়াশোনাটা সেভাবে করতেই পারছে না, মানে শেখার সেই জায়গাটা এমন একটা জায়গা তারা ভ্যাকেন্সি করে দিয়েছে, মানে পড়াশোনাটা করেই নি, আমার কাছে যখন এলো তখন মানে 2-3টে বছর চলে যাওয়া, মানে কত কিছু সময় চলে যাওয়া বলে একটা বাচ্চার জীবন থেকে সে শিখে নি ওই জায়গাটা, আমার কাছে এসে যখন পড়লো, মানে এই 3 বছরের লেসনটাকে আমি তাকে ইনপুট করবো, যে আমাকে তো ভাবতে হবে সেও তো একটা মানুষ, সেও তো একটা বাচ্চা, তাকে পড়বোটা কিভাবে, তাকে তো সময় দিতে হবে, সময় ছাড়া তো আর কোনো এর কোনো বিকল্প কোনো ওয়ে নেই, সময়টা দিয়ে তাকে ধরে শেখাতে হবে, সেক্ষেত্রে প্যারেন্টস যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে বাচ্চা অবশ্যই এগিয়ে যাবে। এটা এটা এটা তো আমার মানে অনেক সময় চ্যালেঞ্জও বলে দিই, যে একটা বাচ্চা যদি ইম্প্রুভমেন্ট করে ডে বাই ডে আমার ভালো লাগার ব্যাপার,
1: অবশ্যই এবং সার্থকতাও বটে,
0: অবশ্যই ভালো লাগে, সার্থকতা এগুলো এভাবেই চলছে আর কি।
1: তো খুব ভালো লাগছে আপনার এই কথাগুলো শুনতে, এত সুন্দর করে আপনি মানে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন এবং যাচ্ছেন, এইটা কিন্তু একটা বড় পাওয়া, যেখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই বিভিন্ন সমীক্ষায় যে এখন স্কুল ছুটের পরিমাণ হয়তো বেড়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে হয়তো অনেক স্কুল খুব ঢুকছে নানা কারণে, সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেরকম ভাবে বাচ্চাদের কথা ভেবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু অনেকের কাছে অনুপ্রেরণা। তো আমরা আর শেষে একটা কথাই জানতে চাইবো যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা।
0: ভবিষ্যৎ পরিকল্পনা স্কুলটাকে ডেভেলপমেন্টের কথা ভাবছি, আর একটা আপনি প্রথমেই শুরু করেছিলেন আবাসিক কিনা পরিকল্পনাও একটা আছে ভবিষ্যৎ পরিকল্পনা। অনেকেই আমাকে এই প্রশ্নটা করে আবাসিকের ব্যাপারটা, কিন্তু আবাসিকের জন্য যে অর্থের বা যে একটা বড় পরিকাঠামো দরকার সেটা এখনো পর্যন্ত করে উঠতে পারেনি, যার জন্য একটা তবে এই ইচ্ছে কিন্তু আছে, অনেক দিন থেকেই আছে, কিন্তু আমার অর্থনৈতিক ক্ষমতা সেভাবে নেই বলে আমি সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারেনি। যদি কখনো কিছু সহযোগিতা পাই মেন্টালি ফিজিক্যালি আপনার অর্থনৈতিক এমনি ইকোনমিক্যালি যে কোনো দিক থেকে একটু হেল্প পেলে আমি অবশ্যই এই জায়গাটা নিয়ে ভাববো, মানে ভাববো মানে ভেবে রেখেছি করবো।
1: খুব ভালো, আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাফল্যের দিকে তাকিয়ে থাকব। তাহলে আজকের মতো অনেক ধন্যবাদ আর নমস্কার।
0: আপনাকেও ধন্যবাদ, এবং সবাইকে অনুরোধ রইল কখনো যদি সুযোগ হয় স্কুলে ঘুরে যাবেন, ভালো লাগবে, এবং মানে পরবর্তী সময়ে দেখবেন আপনাদের নিশ্চয়ই কখনো মনে হবে যে হ্যাঁ ওখানেও একটা স্কুল আছে।
2: আমরা কথা বললাম শ্রীমতী সুরভি নাথের সঙ্গে, যিনি একটি প্রত্যন্ত অঞ্চলে একটি স্কুল তৈরি করেছেন এবং ছোট বাচ্চাদের বড় করছেন একটা অন্যভাবে শিক্ষা দিয়ে প্রকৃত মানুষ করে তোলার আশায়। আমরা তার সাফল্যের দিকে এগিয়ে আরও তিনি এগিয়ে যান, আমরা তার সাফল্যের দিকে তাকিয়ে থাকি, কিন্তু ঘড়ির সময় বলছে মহিলাদের আসর থেকে বিদায় নিতে হবে। ভালো থাকুন আর অবশ্যই মহিলাদের আসরের সঙ্গে থাকুন। আপনাদের সঙ্গে ছিলাম আমি শর্মিষ্ঠা, নমস্কার।

এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দুর্বাদে, সম্পাদনা অঙ্কিতা দাশ।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা,
1: নমস্কার।
0: আজ আকাশবাণী মৈত্রীর এই আসরে আমরা এসে গেছি আবার চিঠির ঝাঁপি খুলে আমাদের অতি প্রিয় অনুষ্ঠান বন্ধু তোমারই জন্য।
1: ঠিক তাই।
0: আর আমার সঙ্গে রয়েছে যার গলা আপনারা ভীষণ রকম ভাবে শুনতে চান, সেই সুমধুর উপস্থাপিকা সুতপা চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি দুর্বা দে। এবারে চিঠির ঝাঁপি খোলার আগে প্রথমেই জানিয়ে দেব কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। সেই তথ্য কি তা বলবে আমাদের সুতপাদি।
1: বলি, আমাদের চিঠি লেখার ঠিকানা বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করবেন তারা লিখবেন মৈত্রীবন্ধু @gmail.com, MAITREBANDHU, মৈত্রীবন্ধু 23@gmail.com। তাহলে শুরু করি দুর্বা?
0: অবশ্যই।
1: প্রথম যার লেখা আমার হাতে, তিনি দেবীদাস এবং ডলি বন্দ্যোপাধ্যায় দিগবার বাঁকুড়ার। বন্ধু তোমারই জন্য হারানো দিনের গানে শিপ্রা বসু, ললিতা ধর চৌধুরী, সবিতা চৌধুরী, পিন্টু ভট্টাচার্য, সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন এদের গান আর শোনা যায় না, পর্যায়ক্রমে শোনালে হারানো গান ফিরে আসে। ইতি দেবীদাস ও ডলি বন্দ্যোপাধ্যায়, দিগবার বাঁকুড়ার।
0: আপনাদেরকে এই বিষয়ে একটা জানিয়ে রাখি, আমরা খুব সম্প্রতি উৎপলা সেন, পিন্টু ভট্টাচার্য এবং সতীনাথ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী এবং জন্মদিন উপলক্ষে হারানো দিনের গানে যে অনুষ্ঠান করেছিলাম তাতে শুধুমাত্র তাদেরই গান বাজানো হয়েছিল। এই বিষয়টা আমি অন্তত আপনাকে এই কমাসের মধ্যে জানিয়ে দিতে পারি। আর আপনি যেগুলো বলছেন, সবিতা চৌধুরী, ললিতা ধর চৌধুরী বা শিপ্রা বসুর গান শোনানো একেবারেই যে হয় না তা নয়। বিষয় ভিত্তিক যখন হারানো দিনের গানের অনুষ্ঠান আমরা উপস্থাপনা করে থাকি, তখন সেই বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে যে সকল পুরনো দিনের শিল্পীদের গান বা পুরনো সুরকার বা গীতিকারদের গান আমাদের কাছে রয়েছে, আমাদের ঝুলিতে রয়েছে, তাদের গান আমরা ঘুরিয়ে ফিরিয়ে প্রায়ই আমরা সম্প্রচার করে থাকি। এছাড়াও আমাদের অন্যান্য যে অনুষ্ঠানগুলি এখন চলছে তাতেও, যেদিন মনে করুন যার জন্মদিন আমরা উদযাপন করছি, সেই দিন সকালের আড্ডার অনুষ্ঠানেই বলুন, মনের মতো গানের অনুষ্ঠানেই বলুন, আজ সন্ধ্যার অনুষ্ঠানেই বলুন বা হারানো দিনের গানের অনুষ্ঠান, এই চারটে অনুষ্ঠানে আমরা চেষ্টা করি অন্তত একটি করে গান সেই মানুষের বা সেই শিল্পীর একটি করে গান যেন আমরা অন্তত পরিবেশন করতে পারি। সেটা আমাদের সবসময় একটা লক্ষ্য থেকে থাকে। এর সঙ্গে হারানো দিনের গান বা মনের মতো গানে আমরা এও চেষ্টা করে থাকি যে সেই শিল্পীর গান দিয়ে সেই শিল্পীর জন্মদিনকে আমরা উদযাপন যাতে করতে পারি। তাই যদি হারানো দিনের গান বা মনের মতন গান অনুষ্ঠানে আপনি কান পাতেন, তাহলে আপনি শুনতে পাবেন যে সেখানে অন্তত 10টা থেকে 12টা গান পরিবেশিত হচ্ছে, শুধুমাত্র সেই শিল্পীর গানই পরিবেশিত হচ্ছে। এটা যে শুধুমাত্র গায়ক গায়িকার ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, তিনি সুরকার হতে পারেন, গীতিকার হতে পারেন, নির্দেশক হতে পারেন, পরিচালক হতে পারেন, প্রযোজক হতে পারেন, যারা স্বনামধন্য আমাদের বাংলা সিনেমায় বিভিন্নভাবে বা বাংলা গানের ক্ষেত্রে যাদের অবদান আমাদের আজও সবসময় আমাদের মাথা নত করে দেয়, তাদের আমরা সবসময় স্মরণ করার, তাদেরকে মনে রাখার আমরা সবসময় চেষ্টা করি। হ্যাঁ, এবারে আপনি বলতে পারেন যে হয়তো সারাদিন ধরে তার গান বাজানো সম্ভব হয়নি, সেটা হতেই পারে। তার এটাও একটা বড় কারণ যে আমাদের এই অনুষ্ঠানে বেশ কিছু বিষয় আমাদেরকে তুলে ধরতে হয়। যেমন সকালের আড্ডায় আমরা শুধুমাত্র যে কাউকে শ্রদ্ধা জ্ঞাপন করছি বা তার জন্মবার্ষিকী উদযাপন করছি তা তো নয়, বিভিন্ন খবরের বিষয়েও আমরা তুলে ধরি, আমরা জানাই আপনাদেরকে আবহাওয়া সংক্রান্ত খবরাখবর, এই সমস্ত কিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা অন্যান্য গানও পরিবেশন করে থাকি।
1: এবারে যার লেখা পড়ব তারা হলেন হীরামন শেখ, রেহানা শেখ, গ্রাম গুংরা, জেলা নদিয়া, পশ্চিমবঙ্গ। আপনার চিঠিতে না কোথাও কোথাও আমার বাক্যের অসম্পূর্ণতা মনে হয়েছে, তবু ঠিক যেমনটা আমি পেয়েছি তেমনটাই আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনি লিখেছেন, প্রিয় আকাশবাণী মৈত্রী থেকে প্রচারিত সকল অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আসুন বেরিয়ে যান ভারতে ঐতিহাসিক স্থান অনুষ্ঠান থেকে, মধ্যপ্রদেশের গোলিয়ারি সম্পর্কে বিস্তারিত জীববিজ্ঞান পর্ব কোষ থেকে কম্পিউটারের তথ্যবহুল আলোচনা শুনলাম। আকাশবাণী মৈত্রী, শুভ সন্ধ্যা। মৈত্রী থেকে প্রচারিত যাত্রাপালা রানী ভবানী শুনলাম। রানী ভবানী চরিত্র অসাধারণ লাগল, কবিকণ্ঠ শুনে মন ভরে গেল। হীরামন শেখ, রেহানা শেখ, গ্রাম গোংরা, জেলা নদিয়া। আপনার লেখা থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছু কিছু অসম্পূর্ণ বাক্য, এইভাবেই আমাদের কাছে মেলটা এসেছে। তবু মোটামুটি বুঝে নিয়েছি। আসুন বেরিয়ে যান ভারতে, ঐতিহাসিক স্থান মধ্যপ্রদেশের গোলিয়ারি এসেছে, হয়তো আপনি গোয়ালিয়ার বলতে চেয়েছেন, এবং জীববিজ্ঞান পর্ব, সেখানে কোষ থেকে কম্পিউটার, আবার যাত্রাপালা, রানী ভবানী এবং কবিকণ্ঠ, এই এতগুলো বিষয়ের কথা আপনারা উল্লেখ করতে চেয়েছেন।
0: আমাদের জেনে ভালো লাগলো যে আপনি সকালের অনুষ্ঠান এবং বিকেলের অনুষ্ঠান দুটোই সমান মন দিয়ে শুনছেন, তাই জন্য আমাদের এই বিভিন্ন বিষয় নিয়ে আপনি আমাদের লিখে পাঠিয়েছেন। কারণ সকালের অনুষ্ঠানে আসুন বেরিয়ে যান ভারতের এবং ঐতিহাসিক স্থানের কথা আমরা পরিবেশন করে থাকি, আবার বিকেলের অনুষ্ঠানে যাত্রাপালা আমাদের পরিবেশিত হয়, আর কবিকণ্ঠ অনুষ্ঠানটি আমাদের দুবারই প্রচারিত হয়ে থাকে, প্রতি রবিবার সকাল 8:30 এবং মঙ্গলবার সন্ধে 7:45। তাই আমার একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে আপনি কোন সময়ে এই অনুষ্ঠানটি শুনেছেন। আমার ভাবতে অবশ্য ভালো লাগছে, হয়তো আপনি দুইবারই আমাদের এই অনুষ্ঠানটি শুনেছেন, তাই আপনি সেই বিষয়ে আমাদের লিখে পাঠিয়েছেন। এবং জ্ঞান বিজ্ঞানের আসরে যে অনুষ্ঠানটি পরিবেশিত হয়েছিল কোষ থেকে কম্পিউটার, সেই আলোচনা শুনে আপনার ভালো লেগেছে জেনে আমাদের ভীষণ ভালো লাগলো। জ্ঞান বিজ্ঞানের আসর আমাদের সম্প্রচারিত হয় 9:45, তাই আমরা বুঝতে পারছি যে আপনি শুধু সন্ধ্যার অনুষ্ঠানই শোনেন না, রাতের অনুষ্ঠানও আপনি শুনে থাকেন। সারাদিন ব্যাপী আমাদের যে অনুষ্ঠান আপনি শুনছেন তা জেনে আমরা ভীষণ উৎসাহিত বোধ করছি। এইভাবেই আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের উৎসাহ দিতে থাকুন, ভালো থাকবেন।
1: পড়ব দীপক চক্রবর্তীর লেখা ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি হাজিরাডাঙ্গা সুন্দরদিঘি দেবীগঞ্জ পঞ্চগড় বাংলাদেশ থেকে আপনি লিখেছেন 10 মে 2026 তারিখে। শুরুতেই জানাচ্ছি নমস্কার এবং চন্দ্রমল্লিকা ফুলের শুভেচ্ছা। মৈত্রী থেকে বন্ধু তোমারই জন্য একটি জনপ্রিয় ও ভালো লাগার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি সবার কাছেই অনেক চমৎকার একটি অনুষ্ঠান, কিন্তু অনুষ্ঠানটি সরাসরি লাইভ সম্প্রচার করার জন্য প্রস্তাব করছি। নমস্কার দীপক চক্রবর্তী ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি হাজিরাডাঙ্গা সুন্দরদিঘি দেবীগঞ্জ পঞ্চগড় বাংলাদেশ।
0: দীপকবাবু বাংলাদেশ থেকে আমাদের নিয়মিতভাবে চিঠি লিখে থাকেন এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠান শুনে তার মতামত উনি আমাদেরকে নিয়মিতভাবে জানান। এই প্রস্তাবও ভীষণ ভালো লাগলো জেনে যে উনি চাইছেন অন্যান্য অনুষ্ঠানের মতন, অন্যান্য প্রচার তরঙ্গে যেসব অনুষ্ঠান এখন সম্প্রচারিত হচ্ছে সেখানে স্টুডিও থেকে লাইভ সরাসরি অনুষ্ঠান দেখানো বা ফেসবুক লাইভের মাধ্যমে সেই অনুষ্ঠানকে শুধুমাত্র শ্রুতির আঙিনায় না ধরে রেখে তা দৃশ্যর আঙিনাতেও নিয়ে যাওয়ার একটা বিষয় এখন চলছে, সেই ট্রেন্ড বলতে পারেন এখন নতুন শুরু হয়েছে। কিন্তু এটা তো বুঝতেই পারছেন এটি একটা বিশেষ প্রচার তরঙ্গ। আকাশবাণী মৈত্রী শুধুমাত্র যে ভারতে এর সম্প্রচার শোনা যায় তা তো নয়, বাংলাদেশের বাইরেও আরও সুদূরে এর সম্প্রচার শোনা যাচ্ছে, আর এখন অ্যাপের মাধ্যমে তো সারা বিশ্বে আমাদের অনুষ্ঠান আপনারা শুনতে পান। তাই জন্য আমাদের কিছু বিধি নিষেধ, কিছু নিয়মের বেড়াজালে আমরা রয়েছি। আমাদের কাছে এই প্রস্তাব খুবই ভালো লাগছে জেনে যে আপনারা চান যে আমরা সরাসরি লাইভ প্রচারও শুরু করি, সেই সম্পর্কিত বিষয়ে হয়তো পরবর্তীকালে ভালো হয়তো আমরা পদক্ষেপ নিতে পারবো, আর বলতে পারা যায় না। যেমন এবারে এপ্রিল মাসে নতুন বছর যখন শুরু হলো তারপর থেকে যেমন আমরা নতুন অনুষ্ঠানের ডালি সাজিয়ে আপনাদের কাছে শুরু করতে পেরেছি, হতে পারে যে আগামীকালে হয়তো আমরা লাইভ করারও সুযোগ পাব, আপনারা সেই লাইভ অনুষ্ঠানের সঙ্গে আমাদের সরাসরিভাবে যুক্ত হতে পারবেন। এবং এখন যেভাবে আপনারা ফেসবুকের পেজের মাধ্যমে আমাদের কাছে, মানে শুধুমাত্র এখন অনুরোধের আসরের জন্যই আপনারা নিজেদের অনুরোধ লিখে পাঠাচ্ছেন, এবং আমরা তো সবসময় আপনাকে বলেছি আমাদের ফেসবুক পেজ, যেটা মৈত্রীর ফেসবুক পেজ রয়েছে আকাশবাণী মৈত্রী,

0: দিয়ে থাকি। শুধু তাই নয়, আমাদের যে অতিথিরা আসছেন যেসব অনুষ্ঠানে, যেমন ধরুন তা হতে পারে কবিকণ্ঠ, ষোলো আনা বাঙালি, কিংবা ধরে নিন হাউসফুল, নন্দনিক, নস্টালজিয়া, এছাড়াও আমাদের অন্যান্য যে সকল অনুষ্ঠান আমরা এখানে সম্প্রচার করছি, সেই সব অনুষ্ঠানের ছোট ছোট ভিডিও, ছোট ছোট রিল বানিয়ে আমরা আমাদের ফেসবুক পেজে নিয়মিতভাবে দিয়ে থাকি। আপনারা সেই পেজ ফলো করতে পারেন, দেখতে পারেন আমাদের অনুষ্ঠান আগামীকালে কি উঠে আসছে, আগামী দিনে আমরা নতুন কি অনুষ্ঠান পরিবেশন করব, তার একটা ছোট্ট ঝলক আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে থাকি। আপনারা দেখতে পারেন, আমাদেরকে উৎসাহ দিতে পারেন, আর অবশ্যই এইভাবে হয়তো আমরা একদিন লাইভ প্রচারের জগতেও হয়তো আকাশবাণী মৈত্রীকে দেখতে পাব। আপনাদের শুভেচ্ছা আমাদের প্রয়োজন। আকাশবাণী পরিবারে আপনারা যদি রয়েছেন, আপনারা তো পরিবারেরই লোকজন, এইভাবে আমাদের উৎসাহ দিতে থাকুন। আমরা চেষ্টা করব পরবর্তীকালে কিছু অনুষ্ঠান যদি লাইভ প্রচারও করা যেতে পারে। ভালো থাকবেন আর আমাদের অনুষ্ঠান শুনতে থাকবেন।
1: নুরুল হুদা, গ্রাম পার্বতীপুর, মুর্শিদাবাদ থেকে আপনি আমাদের নিয়মিত লেখেন, আজও লিখেছেন। প্রতি বন্ধুবর বন্ধু তোমারই জন্য, বাল্যকাল থেকে অদ্যাবধি নিয়মিত বেতার হিতার্থী শ্রোতা, এই সুবাদে জানাই বুধ সকালের অনুষ্ঠান পরিচিতিতে ইতিপূর্বে শুনতাম বুধ সকালে আকাশবাণী মৈত্রী, এডেন গার্ডেন্স, পশ্চিমবঙ্গ, ভারত, কলকাতা 700001, এখন শুনছি আকাশবাণী মৈত্রী কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, পশ্চিমবঙ্গ, ভারত, কলকাতা 700001। এখন আমরা কোন ঠিকানায় লিখব? ইতি বেতার শুভার্থী নুরুল হুদা, গ্রাম পার্বতীপুর, মুর্শিদাবাদ থেকে আপনি লিখেছেন।
0: কেন্দ্র অধিকর্তা শব্দটা সংযোজন হয়েছে, তাতে উনি একটু
1: কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, আচ্ছা আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স তো ঠিকই আছে, এখানেও ইডেন গার্ডেন্স, পশ্চিমবঙ্গ, ভারত, পশ্চিমবঙ্গ, ভারত, এই ঠিকানার মধ্যে
0: সংযোজন যেটা হয়েছে তা হচ্ছে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন।
1: কেন্দ্র অধিকর্তা তো আমরা বলেই থাকি।
0: হ্যাঁ, উনি বলছেন যে এর আগে হয়তো উনি কোনো কোনো অনুষ্ঠানে শুধুমাত্র আকাশবাণী মৈত্রী, ইডেন গার্ডেন্স, পশ্চিমবঙ্গ, ভারত শুনেছেন, সেই সম্পর্কে উনি একটা দ্বিধার মধ্যে রয়েছেন যে ঠিক কোন ঠিকানায় চিঠি পাঠানো উচিত। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের সমস্ত চিঠি, যেহেতু এটা আকাশবাণী ভবন তাই প্রথমেই তো আপনাকে বাড়ির নামটা দিতে হয়, তো সেই হিসেবে আকাশবাণী ভবনটা দিতেই হবে, এই নামটা আপনাদের উল্লেখ করতেই হবে। এবং যে কোনো বাড়িতে, যেমন প্রথমেই নামের পরে বাড়ির যিনি অধিকর্তা তারও নাম আমরা দিয়ে থাকি কেয়ার অফ বলে, তেমনি কেন্দ্র অধিকর্তা আমাদের সমগ্র আকাশবাণী ভবন কলকাতার অভিভাবক, সেই হিসেবেই কেন্দ্র অধিকর্তা নামটিও আমরা উল্লেখ করে থাকি।
1: আসলে আমি একটু বলি, দুর্বার একটু সংযোজন করি, যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের একেবারে শীর্ষে যিনি আছেন, যত কিছু অফিসিয়াল চিঠি আসে, যা কিছু আসে, সবকিছু আমরা কিন্তু সেই প্রতিষ্ঠানের যে শীর্ষে আছেন তাকেই আমরা অ্যাড্রেস করি। যেমন আপনি একেবারে ছোটবেলায় মনে করে দেখুন, যখন কোনো স্কুলে কোনো ছাত্র বা ছাত্রী সে অ্যাবসেন্ট হয়েছে, তার একটা অ্যাবসেন্ট লেটার লিখতে হবে, তখন আমরা কিন্তু ক্লাস টিচারকে কেউ চিঠি লিখি না, চিঠি লিখি টু দ্য হেডমিস্ট্রেস, টু দ্য হেডমাস্টার, এমন। বা কলেজের ক্ষেত্রে যদি আমাদের কোনো আবেদন কোনো কিছু করার থাকে, তাহলেও কিন্তু আমরা টু দ্য প্রিন্সিপাল কথাটা লিখি। এইটা একটা প্রচলিত রীতি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই, সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই, যে কোনো প্রতিষ্ঠানের একেবারে শীর্ষে যিনি আছেন আমরা যা কিছু লিখছি তাকেই লিখছি। এবার তার হয়ে বিভিন্ন বিভাগে বিভিন্ন জন কাজ করছেন, সেই চিঠি সেই বিভাগের নাম অনুযায়ী সেই সেই জায়গায় পৌঁছে যায়। আমাদের ক্ষেত্রেও তাই, যা কিছু চিঠি সব এই আকাশবাণী ভবনের শীর্ষে যিনি আছেন তাকেই পাঠানো হয়, তাকে পাঠানোটাই রীতি। এবার তার পক্ষে তো একা সমস্ত ধরনের কাজ করে ফেলা সম্ভব নয়, তিনি কাউকে কাউকে দায়িত্ব দিয়ে রেখেছেন যে এই ভাগটা তোমার, ওই ভাগটা তোমার, সেই ভাগটা তার। এবার সেই চিঠির বিষয়বস্তু অনুযায়ী সেই চিঠিগুলো বিভিন্ন বিভাগে পৌঁছে যায়, ব্যাপারটা এইরকমই।
0: হ্যাঁ, তাই জন্য আপনারা যদি কোনো দ্বন্দ্বের মধ্যে থাকেন যে সঠিক ঠিকানা কি হবে, সেই সঠিক ঠিকানা আপনাকে জানিয়ে দিচ্ছে সুতপাদি।
1: আরেকবার সত্যি বলে দিই, যদিও আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের ঠিকানা বলেছি, এবং ব্যাপারটা একই, বন্ধু তোমারই জায়গায় আপনি শুধু বুধ সকালে করে দেবেন, বুধ সকালের জায়গায় বন্ধু তোমারই জন্য করে দেবেন, আপনি দেখুন না, আপনি এই চিঠিতে যে ঠিকানা লিখেছেন

0: বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স পশ্চিমবঙ্গ ভারত কলকাতা 700001 চিঠি চলে এসেছে তোমাদের কাছে, এটা লিখলেও চলে আসবে। তবু একবার আমরা বলে দিই যে যেটা আমরা বলে থাকি, বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। তাহলে আশা করি আর কোথাও কোনো অসুবিধে থাকার কথা নয়, অন্তত এই ঠিকানা সংক্রান্ত বিষয়ে।
1: বেশ,
0: এবারে আমাদের কাছে প্রতি সপ্তাহের মতোই বেশ কিছু চিঠি, যা লিখেছেন প্রসেনজিৎ পাত্র, প্রযত্নে সরমা পাত্র, ইন্দপুর বাঁকুড়া থেকে। 8ই এপ্রিলের চিঠিতে আপনি লিখেছেন, সকাল 7:05 ডক্টর অনুপ ঘোষালের কণ্ঠে লোকগীতি, বিকেল 5:05 তন্ময় ভট্টাচার্যের উপস্থাপনায় আজ সন্ধ্যায় অনুষ্ঠান আপনার ভালো লেগেছে।

0: 7 এপ্রিলের একটি চিঠি আমার কাছে, পৃথা কুণ্ডুর উপস্থাপনায় ডক্টর মানস প্রতিম দাসের প্রযোজনায় ঐতিহাসিক শহরের কথা অনুষ্ঠান আপনার ভালো লেগেছে। এরপরে 20 মার্চের একটি চিঠি আমার হাতে, সেখানে আপনি এই মহাজীবন অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন যোথিকা নাজিরের উপস্থাপনায়। আসুন বেরিয়ে যান ভারতে, উত্তরবঙ্গ ভ্রমণ ভালো লেগেছে। সুপ্রীতি চৌধুরীর রচনা অবলম্বনে ডক্টর দীপক চন্দ্র পোদ্দারের প্রযোজনায় নাটক ভালো লেগেছে। মাধবীলতা সাহার উপস্থাপনায় আজ সন্ধ্যায় অনুষ্ঠান ভালো লেগেছে। বিভিন্ন গান আর গল্প শুনে আপনার মন ভরে গেছে জানিয়েছেন। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে সুখে থাকার চাবিকাঠি আপনার ভালো লেগেছে। এছাড়াও আরও একটি চিঠি আমার হাতে, 22 মার্চের লেখা শাশ্বত ভারত অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ শুনেছেন ভালো লেগেছে। সাধনা রায়ের উপস্থাপনায় আজ বাংলাদেশের দর্শনীয় স্থান এই অনুষ্ঠান ভালো লেগেছে। সেন্ট মার্টিন দ্বীপের ইতিহাস ভালো লেগেছে। নরেন্দ্রনাথ মিত্র রচনা অবলম্বনে শ্রীধর ভট্টাচার্যের প্রযোজনায় নাটকটি আপনার ভালো লেগেছে। শর্মিষ্ঠা রায়ের উপস্থাপনায় হারানো দিনের গানের অনুষ্ঠান আপনার ভালো লেগেছে। আপনার বেশ কয়েকটি চিঠি পড়লাম, সবকিছুতেই ভালো লাগার কথা দুর্বা।
1: আর উনি বেশ কয়েকটি চিঠি আমাদের কাছে অনেকটা দেরিতে এসে পৌঁছেছে, তাই জন্য আমি জানিয়ে দিই শ্রোতা বন্ধুদের যে দেরিতে এলেও আমরা সেই চিঠিগুলো আমাদের এই বন্ধুতমারি জন্যের আসরে নিয়মিতভাবে আনার চেষ্টা করি, আপনাদেরকে পড়ে শোনাবার চেষ্টা করি। এইভাবে ভাববেন না যে একজন মানুষেরই কেন এতগুলি চিঠি পড়া হলো। পড়া হলো এই কারণে যে তার চিঠিগুলি আমাদের কাছে একসঙ্গে এসে পৌঁছলো এতদিন পরে। যেহেতু এসে পৌঁছেছে এবং তিনি সময় করে ডাকযোগে লিখেছেন, আমাদেরকে চিঠি পাঠিয়েছেন, আমরা চেষ্টা করি আমাদের সমস্ত বন্ধুদের চিঠি পড়ে শোনাবার। অবশ্যই যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম যে চিঠির ভাষায় কিন্তু শালীনতা বজায় রাখতে হবে, কাউকে ব্যক্তি আক্রমণ করবেন না। আপনার ভালো লাগা খারাপ লাগা বলতে পারেন, উষ্মা প্রকাশ করতে পারেন, অভিমান প্রকাশ করতে পারেন,
0: ক্ষোভ প্রকাশ করুন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাক সংযম থাকাটা খুব জরুরি।
1: হ্যাঁ, কারণ আমরা যখন বাড়িতেও কথা বলি ছোটদের সামনে, আমরা তো কোনো রকমভাবে অশালীন কথাবার্তা বা অশালীন আচরণ তো করি না। আমাদের তো সবসময় এটা মাথায় রাখতে হয় যে ছোটদের সামনে এরকম আচরণ করলে বা এই রকম কথাবার্তা বললে তাদের ওপর একটি কুপ্রভাব পড়বে। এবং আমাদের আকাশবাণীর এটা তো একটা রীতি বলতে পারেন যে আমরা সবসময় ভালো কিছু বলতে চাই, জানাতে চাই, আমরা চাই সমাজের মধ্যে ভালোর আলো ছড়িয়ে পড়ুক। আমরা সেই পথেই তো রোজ কাজ করে থাকি, তাই নয়? আপনারাও যখনই চিঠি লিখবেন সেই কথাটি মাথায় রেখে অন্তত চিঠি লিখুন।
0: ঠিক তাই। এবারে প্রদীপ কুমার চক্রবর্তীর লেখা আমাদের হাতে, ভুবনেশ্বর ধাম পূর্ব বর্ধমান থেকে লেখা।
1: এখানেও আমাদের কাছে দুটি চিঠি এসে পৌঁছেছে, একটি মার্চ মাসের লেখা চিঠি এবং একটি এপ্রিল মাসের লেখা চিঠি।
0: ঠিক তাই, একটি 30 মার্চ আর একটি 5 এপ্রিল। 30 মার্চ আগে পড়ি। মনোমোহিনী মৈত্রী, তোমার প্রচার সর্বস্বতা আমার খুশির মাত্রা বৃদ্ধি করে। আজ অর্থাৎ 28 মার্চ 2026 সন্ধ্যা 7টায় কবিগান অনুষ্ঠানে মন ভরে যায়। নারায়ণের অবতার রামবন্দনা ভালো লাগল। সহশিল্পী সহ মুর্শিদাবাদের বিখ্যাত শিল্পী জালান শেখ কবিগানের মাধ্যমে সুর বৈচিত্র্যে ভরিয়ে দিলেন রাম জীবনের মাহাত্ম্য। শৈশবে পড়া বিখ্যাত ব্যক্তি এস ওয়াজেদ আলীর ভারতবর্ষ মনে পড়ে। ধন্য এই গ্রাম বাংলারই লোকগীতি ও কবিগান বা তর্জা। সত্যি আকাশবাণী আমাদেরকে বৈচিত্র্যের স্বাদ থেকে বঞ্চিত করেনি। কবিগান বেঁচে থাকুক, স্বাগত প্রয়াস। মৈত্রী পরিবারের কলাকুশলী শিল্পী উপস্থাপক ও উপস্থাপিকাদের আগামী নববর্ষের শুভেচ্ছা জানাই বিনীত প্রদীপ কুমার চক্রবর্তী। আসলে ওই আগামী নববর্ষ বলেছেন, কারণ এটি 30 মার্চের লেখা চিঠি। এবারে 5 এপ্রিল আপনি যেটি লিখেছেন সেটি পড়ি। মুশকিল আসান মৈত্রী, আজ অর্থাৎ 5 এপ্রিল 2026 সন্ধ্যায় ক্ষেত খামারের কথা থেকে আংশিক বিরত হয়েছি, বিলম্বে রেডিও চালু করি। শেষ মুহূর্তে যেটুকুই কর্ণগোচরে আসে তা আদা চাষের সুপারিশ। পূর্বেও এই অনুষ্ঠানের নির্দেশ মতো চাষ করে উপকৃত হয়েই এই আবেদন। আমাদের বাস্তু সংলগ্ন বাঁশবাগানের আওতার উপযোগী চাষ করার জন্য হলুদ ও

0: আদাকে বেছে নিই। এই বিষয়ে বিশেষজ্ঞ মহলের সম্মুখ ধারণা পাওয়ার জন্য আলোচনার দাবি করছি। কৃষি বিভাগ ও মাননীয় রামরঞ্জন দাস মহাশয়কে বিশেষ ধন্যবাদ জানাই। মৈত্রী ধন্য প্রদীপ কুমার চক্রবর্তী, ভুবনেশ্বর ধাম, পূর্ব বর্ধমানের।
1: প্রদীপবাবুরও এই দুটি চিঠি আমাদের কাছে সম্প্রতি এসে পৌঁছলো বলে, এই চিঠিগুলি অনেক মাস আগে উনি লিখেছেন, কিন্তু আমাদের কাছে এই সম্প্রতি এসে পৌঁছলো বলে আমরা এই দুটি চিঠিকে এবারের মৈত্রী তোমারই জন্যের আসরে বেছে নিয়েছি। এবং জানাতে চাই যে উনি শুধুমাত্র যে সুন্দর হাতের লেখায় আমাদেরকে চিঠি লিখে পাঠান তা নয়, খুব সুন্দর ছবিও এঁকে পাঠান। যেমন প্রথম চিঠি অর্থাৎ 30 মার্চের চিঠিতে উনি গ্রাম জীবনের এক সুন্দর ছবি তুলে ধরেছেন, যেখানে নৌকা বাইছে মাঝি, পাশে সুন্দর এক রাস্তা ধরে চলে যাচ্ছে মানুষ, সঙ্গে গরুর গাড়ি, দুটি গবাদি পশু তাদের তৃষ্ণা নিবারণ করছে একটি গাছের ছায়ার তলায়। দেখে বেশ ভালো লাগলো, মনটাও ভরে গেল। এবং পরের যে চিঠিটি উনি লিখেছেন অর্থাৎ 5 এপ্রিলে যে চিঠিটি উনি লিখে পাঠিয়েছেন, সেখানেও এক সুন্দর গ্রাম বাংলার সুন্দর ছবি তুলে ধরেছেন, যেখানে তিনি এঁকেছেন একটা সুন্দর গ্রামের দৃশ্য, যেখানে সূর্যাস্তের সময় আমরা যে শস্য সুফলা মাঠ দেখতে অভ্যস্ত, যেখানে ধানের শীষ দুলছে হাওয়াতে এবং ওই সময়তেই পাখিরা নিরে ফিরে যাচ্ছে, এই সুন্দর একটি দৃশ্য তিনি এঁকে পাঠিয়েছেন।
0: পাশে গোলাভরা ধান।
1: হ্যাঁ, পাশে গোলাভরা ধান। আর সত্যি তো আমাদের তো এটাই প্রয়োজন, আমরা সবসময় চাই আমাদের সুখ সম্পদ এইভাবে বৃদ্ধি হোক, আনন্দ আমাদের এর মধ্যেই আমরা খুঁজে নিই, ছোট ছোট বিষয়ে, ছোট ছোট প্রাকৃতিক যে অনুভূতিগুলো আমাদের মনকে নাড়া দিয়ে যায়, সেইগুলোই তো আমাদের মনে আনন্দ যোগায়, সেইগুলো উনি প্রতিবারই নিজের চিঠিতে এঁকে পাঠান, আর অবশ্যই তার সুন্দর হাতের লেখা। এবং যা ভালো লাগলো জেনে যে তিনি আমাদের নিয়মিতভাবে কৃষি বিষয়ক অনুষ্ঠান শুনছেন এবং তিনি উপকৃত হয়েছেন আমাদের এই অনুষ্ঠান শুনে, যেটা আমাদের কাছে এক বাড়তি পাওনা। আমরা শুধু অনুষ্ঠান যখন সম্প্রচার করি সবসময় আমরা এইটা ভাবনা চিন্তা করেই করি যে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন তারা নিশ্চয়ই কিছু না কিছু অন্তত উপকার লাভ করছেন, তারা কোনো না কোনোভাবে নিশ্চয়ই উপকৃত হচ্ছেন, কিন্তু কিভাবে উপকৃত হচ্ছেন বা কোন সময় এই উপকার তারা পেয়েছেন আমরা সেই সম্পর্কে কখনো জানতে পারি না, আর আমাদের কখনো সেই সম্পর্কে কেউ চিঠি লিখে জানায়ও না সচরাচর। এই যে আপনি লিখে জানিয়েছেন যে আমাদের অনুষ্ঠানে কিভাবে আদা চাষের বিষয়ে জেনে আপনি নিজে সেই চাষ করে উপকার পেয়েছেন, তা জেনে আমাদের বেশ ভালো লাগলো। কোথাও না কোথাও মনে হলো আমাদের অনুষ্ঠান শুনে আপনি যে উপকৃত হলেন তাতেই আমাদের অনুষ্ঠানের সার্থকতা। এইভাবে আপনারা সবাই যদি কোনো দিন কোনো অনুষ্ঠানে কোনোভাবে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন জানাবেন আমাদের, আমাদের জেনে খুব ভালো লাগবে যে কিভাবে অনুষ্ঠান পরিবেশন করলে আপনাদের জীবনযাপন আরও সহজ হয়, আরও ভালো হয়ে ওঠে, আপনাদের স্বাস্থ্য ভালো হয়ে উঠুক, এটাই আমাদের কাছে সবসময়ের কামনা।
0: ঠিক তাই।
1: এই চিঠির সঙ্গেই আজ বন্ধু তোমারই জন্য এই আসর আমরা আপাতত শেষ করছি। আবার দেখা হবে পরের সপ্তাহে বন্ধু তোমারই জন্যের এই আসরে, প্রতি সোমবার বিকেল 4:35। যাবার আগে সেই যে আমাদের যে কাজটা আমরা প্রতিবার করে যাই, এবারেও আপনাদের জানিয়ে দিই আমাদের ঠিকানা এবং ইমেল আইডি, যার মাধ্যমে আপনারা আমাদের চিঠি লিখে বা ইমেল করে পাঠাতে পারেন।
0: বেশ, আমাদের চিঠি লেখার ঠিকানা বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করবেন তারা লিখবেন মৈত্রীবন্ধু @gmail.com, MAITREBANDHU, মৈত্রীবন্ধু @gmail.com। তাহলে আজ এখানেই শেষ করি।
1: অবশ্যই, আপনারা সবাই খুব ভালো থাকবেন, অনুষ্ঠান শুনতে থাকুন, আপনাদের মতামত আমাদের লিখে পাঠান, খুব ভালো থাকুন। নমস্কার।
0: নমস্কার।

শুনলেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায় ও দুর্বাদে, সম্পাদনা অঙ্কিতা দাস। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনবেন একটু পরেই।

0: প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairtrweekatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা। 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আপনাদের সঙ্গে আজ রয়েছি মৈত্রী বন্ধু শাগনিকা চৌধুরী, সঙ্গে নিয়ে আজ সন্ধ্যায়। আজ সন্ধ্যায় আমরা থাকি আমাদের চারপাশে এই যখন সমস্ত দিকে হিংসা হানাহানির খবর বা হয়তো মন খারাপ করা খবর, তার মধ্যে একটু কিছু ভালো খবর খুঁজে নিয়ে। হ্যাঁ, আমাদের চারপাশে কিন্তু এমন অনেক অনেক খবর রয়েছে, এমন অনেক অনেক ঘটনা রয়েছে যে খবরগুলো আমাদের সত্যি আশা জোগায়, নতুন করে বেঁচে থাকার কথা বলে আবার করে, বা শুধু যে বাঁচাটা নিজের জন্যই নয়।

অন্যের জন্য সেরকম একটা শিক্ষাও দিয়ে যায়। থাকি সেসব কিছু নিয়ে আরও টুকিটাকি নানা খবর, নানা কথা, এই সমস্ত কিছু নিয়েই সাজানো আমাদের আজ সন্ধ্যার আসর। ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার পেলেন জলপাইগুড়ির বেলাকোবা গ্রামীণ হাসপাতালের অবসরপ্রাপ্ত নার্স গীতা কর্মকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি বিশেষ পুরস্কার গ্রহণ করেন। অবসর নিলেও বিশেষভাবে সক্ষম গীতার স্বীকৃতিতে খুশির হাওয়া জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে। জলপাইগুড়ি শহরের শান্তিপাড়া এলাকার বাসিন্দা গীতা উনিশশো তিরাশির ফেব্রুয়ারিতে এএনএম হিসেবে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে যোগদান। এরপরে বিভিন্ন সময়ে তার পদোন্নতি হয়েছে। চার দশকের চাকরি জীবনে চলতি বছরের জানুয়ারিতে স্বাস্থ্য সুপারভাইজারের পদ থেকে তিনি অবসর নেন। 40% বিশেষভাবে সক্ষম গীতা সম্পর্কে জলপাইগুড়ি সদর বিএমওএইচ প্রীতম বসু বলেন, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও গীতা নিজের কাজ সম্পর্কে খুবই সচেতন ছিলেন। অভিজ্ঞতা দিয়ে নবীনদের সাহায্য করতেন। তার কাজ দেখে ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য পরিদর্শক পুরস্কার দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারের জন্য সমস্ত কাগজপত্র এই দপ্তর থেকেই পাঠানো হয়। জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অন্য একজন কর্মী জানান যে জেলা স্বাস্থ্য দপ্তরের জন্য বিশেষ গর্বের দিন। গীতা আমাদের গর্বিত করেছেন। এর আগে জেলা থেকে বেশ কয়েকজন এই পুরস্কার পেয়েছেন, তবে গীতার লড়াইটা তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। সুতরাং শুধুমাত্র শরীরের কোনো অংশের বিশেষভাবে সক্ষমতা, হ্যাঁ আমরা এই শব্দটাই ব্যবহার করি, অক্ষমতা নয়, বরং সেটা পেরিয়েও আরও অনেক কিছু, আরও প্রচুর মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার সুস্থ জীবনের পথে তার অঙ্গীকার আমাদের করে দেখিয়েছেন নার্স গীতা। নাইটিঙ্গেল সম্মানে ভূষিত তিনি।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: আজ সন্ধ্যায় নিয়ে ফিরে এলাম আমি আবার। বলছি, ছোট ছোট আমাদের চারপাশে ছড়িয়ে থাকা ভালো খবর, হ্যাঁ, এত খারাপের মাঝে হয়তো সেই খবরগুলো ছোট হয়ে গেছে, কিন্তু যারা এই কাজগুলো, যেই অসম্ভবগুলো সম্ভব করেছেন, তারা যে কী পরিমাণ বড় বিশাল হিমালয় পেরিয়ে বা হিমালয় সমান বোঝা পিঠে নিয়েও এগিয়ে চলেছেন, সে কথাই বলবো আজকের অনুষ্ঠানে। বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ করে গ্রিন অস্কার পেয়েছেন ভারতের দুই মহিলা। এবছর বিশ্বের ছয়জন মর্যাদাপূর্ণ হুইটলি অ্যাওয়ার্ড বা গ্রিন অস্কার পেয়েছেন, তাদের মধ্যেই জায়গা করে নিয়েছেন ভারতের পারভিন শেখ ও বারখা সুব্বা। বিরল প্রজাতির পাখি এবং বিলুপ্ত

উভচর প্রাণী রক্ষা করে তারা এই শিরোপা জিতেছেন। তাদের লড়াই আজ আন্তর্জাতিক মহলে স্বীকৃত। পারভিন এবং বরখা প্রমাণ করে দিয়েছেন, সঠিক পরিকল্পনা থাকলে ধ্বংসের হাত থেকে প্রাণীদের রক্ষা করা সম্ভব। পারভিন মূলত বিপন্ন ইন্ডিয়ান স্কিমার পাখি রক্ষায় কাজ করছেন। বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সঙ্গে যুক্ত হয়ে তিনি চম্বল নদীতে গার্ডিয়ান্স অব দ্য স্কিমার অভিযান শুরু করেন। তিনি স্থানীয়দের প্রশিক্ষণ দিয়ে বাসার প্রহরী হিসেবে গড়ে তোলেন। বাসার প্রহরী কি? বাসার প্রহরী তাদের বলা হয় যারা বালি খনন ও গবাদি পশুর হাত থেকে পাখির বাসা পাহারা দেন। পারভিনের প্রচেষ্টায় 2017 সালে যেখানে পাখির সংখ্যা ছিল মাত্র 400, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1000। তিনি জানিয়েছেন, পুরস্কারের অর্থ দিয়ে তিনি গঙ্গা ও যমুনা নদীর সংযোগস্থলে প্রয়াগরাজে আরও বড় পরিসরে এই কাজ করতে চান। জিপিএস প্রযুক্তির সাহায্যে পাখির বাসা পর্যবেক্ষণ, তার বেড়া দিয়ে সুরক্ষা দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার। প্রথমে বললাম পারভিন শেখের কথা, আরেকজনের কথা বলবো এই গানটার পরে।

ফেলার কথা। দার্জিলিংয়ে বারখা সুব্বা কাজ করেছেন বিরল হিমালয়ান স্যালামান্ডার নিয়ে। হিমালয়ের জলাভূমিতে বসবাসকারী এই প্রাণীকে বাঁচানোই তার মূল লক্ষ্য। সার্ভাইভার অফ আ লাস্ট ওয়ার্ল্ড প্রকল্পের মাধ্যমে তিনি স্থানীয় চা বাগানের শ্রমিক ও আদিবাসীদের এই লড়াইয়ে সামিল করেছেন। দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমালয়ান স্যালামান্ডার আজ বিলুপ্তির পথে। বারখা জলাভূমি সংস্কারের মাধ্যমে স্যালামান্ডারদের প্রজননের পরিবেশ ফিরিয়ে আনছেন। তার দীর্ঘমেয়াদী লক্ষ্য হল পূর্ব হিমালয় জুড়ে একটি সুরক্ষিত নেটওয়ার্ক তৈরি করা, যাতে এই জীবন্ত জীবাশ্ম টিকে থাকে। এই দুই কন্যার বিশ্বজয় আজ ভারতের গর্ব হয়ে দাঁড়িয়েছে। ভাবুন তো, যেখানে আমরা একটু ঘরের কোণে টিকটিকি দেখলেই কত লাফালাফি করি, কত পারলে ঘর থেকে দরজা বন্ধ করে বেরিয়ে যাই, সেখানে কেউ জলে জঙ্গলে নেমে বাঁচাচ্ছে সরীসৃপদের।

0: আর দুটোকেই ধরে নেবে ফট করে।
1: জঙ্গলের নাম জঙ্গল, জানোয়ার আছে এক দঙ্গল, বাঘ মামা ধারে কাছে আমাকে বসে আছে, গায়ে এসে পড়বে দাঁত করে, আর দুটোকেই খেয়ে নেবে ফট
2: করে।
3: শুনছেন আজ সন্ধ্যায়।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: আজ এক বিশেষ মানুষের জন্মদিন। হয়তো আমরা বিভিন্ন সময়ে তার কথা বিভিন্ন জায়গায় উদ্ধৃত করেছি, অথচ ঠিক জানি না যে কার কথা। হয় না, কিছু কিছু মানুষ এতটাই পরিচিত হয়ে যান যে তাদের নামটাও সরে যায় তাদের কাছ থেকে, তারা হয়ে যান জীবন্ত কিংবদন্তি। যার কথা বলবো, তিনি একজন দার্শনিক, কবি, গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ। রসকষির অঙ্ক নিয়ে কাজ করেছেন, আবার তিনি কখনো লিখেছেন মধুর সব কবিতা, কখনো বর্ষপঞ্জিকা নিয়ে কাজ করেছেন, আবার কখনো চতুর্দশপদী কবিতার অমর সংকলন রুবাইয়াত রচনা করেছেন। আধুনিক বীজগণিতের ভিত্তি তৈরি হয়েছে তাঁর হাতে। কাজ করেছেন ইউক্লিডীয় জ্যামিতি নিয়ে, ভূগোল, বলবিদ্যা, খনিজ বিজ্ঞান, আইন, এমনকি সঙ্গীত বাদ যায়নি তার জ্ঞান পিপাসার তালিকা থেকে। একটা কথা আমরা এখন হয়তো অনেকেই পরিচিত, পলিম্যাথ। যখন এই নাম বা এই শব্দ হয়তো এত পরিচিত ছিল না, তখনও কিন্তু এমন মানুষ ছিলেন। জীবনের শেষ দিকে এসে তিনি হয়েছেন শিক্ষক, শিক্ষাদান করেছেন ইবনে সিনার দর্শন ও গণিত বিষয়ে। তিনি সত্যিই অসাধারণ, অতুলনীয়, অনুপম। তিনি ওমর খৈয়াম। ওমর খৈয়াম 1848 সালের 18 মে পারস্যের বিখ্যাত বাণিজ্যিক শহর নিশাপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ইব্রাহিম খৈয়াম ছিলেন সে শহরের বিখ্যাত চিকিৎসক। তার মায়ের নাম জানা যায় না। ওমর খৈয়ামের পুরো নাম ঘিয়াত আদ-দ্বীন আবু ফাতাহ ওমর ইবনে খৈয়াম নিশাপুরি। নামের প্রথম অংশ ঘিয়াত আদ-দ্বীন, অর্থ বিশ্বস্ত কাঁধ বা যাকে বিশ্বাস করা যায়। তার কোনো পুত্র সন্তান ছিল কিনা সে ব্যাপারে ইতিহাসে কোনো তথ্য পাওয়া যায় না, তবু আবু ফাতাহ শব্দের অর্থ ফাতাহের পিতা, ইবনে খৈয়াম অর্থ খৈয়ামের পুত্র। অনেক ইতিহাসবিদ বলেন ওমর তার বাবার কাজের প্রতি সম্মান প্রদর্শন করতে নামের শেষে খৈয়াম যুক্ত করেন এবং নিশাপুরি অর্থাৎ নিশাপুরে জন্ম। যাই হোক, তার নামের ব্যাপারে অনেক বিতর্ক আছে, কারণ খৈয়াম শব্দের অর্থ যে ব্যক্তি তাঁবু তৈরি করে, একদিকে শোনা যায় তার বাবা ধনী চিকিৎসক ছিলেন, অন্যদিকে কেউ কেউ দাবি করেছেন ওমরের বাবা খৈয়াম একজন তাঁবু তৈরির কারিগর ছিলেন। ওমর খৈয়াম ভাগ্যবানী ছিলেন বলা চলে, কারণ তিনি এক স্বর্ণযুগে জন্মগ্রহণ করেছিলেন। ওমরের বাবা ইব্রাহিমও ছিলেন একজন মুসলিম, যিনি ছেলের জন্য জরাথ্রুষ্টের ধর্মে বিশ্বাসী এক শিক্ষক বামান্নার বিন মায়াওয়ানকে নিয়োগ করেন। এই বামান্নারই কিশোর ওমরকে গণিত, বিজ্ঞান ও দর্শনের বিষয়ে শিক্ষা দেন। ইবনে সিনার ছাত্র বামান্নারের কাছেই ওমর খৈয়াম ইবনে সিনার দর্শন শিক্ষা লাভ করেন। সবকিছুই চলছিল ঠিকঠাকভাবে, তবে 18-তে পা দিতেই পা পিছলে পড়তে হলো ওমরকে। 1066 সালে, অর্থাৎ যে বছর ওমর 18 বছরের কিশোরে পরিণত হন, সে বছরই তার পিতা এবং শিক্ষক উভয়ই মৃত্যুবরণ করেন। অবশ্য সে বছর একটি ভালো ঘটনাও ঘটে। সে বছরের শেষ দিকে আকাশে উজ্জ্বল হয়ে ওঠে হ্যালির ধূমকেতু, আর তা দেখে ওমরের মনে ডালপালা ছড়িয়েছিল জ্যোতির্বিজ্ঞানের কৌতূহল। পিতা এবং পিতৃতুল্য শিক্ষকের মৃত্যুতেও ভেঙে না পড়ে সংসারের হাল ধরেন ওমর। প্রথমে কিছুদিন নিশাপুরেই টুকটাক কাজ করেন। 1868 সালে তিনি সমরখন্দে চলে আসেন। সেখানে তিনি তার বাবার বন্ধু ও সে শহরের গভর্নর আবু তাহিরের অধীনে কাজ শুরু করেন। কিছুদিনের মধ্যেই ওমরের অসাধারণ গাণিতিক জ্ঞান দেখে তাকে সরকারি অফিসে চাকরি দেন তাহির। এর কয়েক মাস পরেই ওমর রাজার কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। এ সময় তিনি বীজগণিত চর্চা করতে থাকেন। এ বিষয়টা কিন্তু এখনও সত্যি, দেখবেন মানে যারা একটু ভালো যোগবিয়োগ করতে পারে তাদের একটু আলাদাই কদর আছে, আর আমরা যারা একটু কাঁচা মানে একটু ক্যালকুলেটরটা খুললে ভালো হয় তাদের অবশ্য এই ধরনের মানুষগুলোকে দেখলে বেশ আলাদাই সম্ভ্রম জেগে ওঠে। তবে তিনি কিন্তু শুধুই যোগ বিয়োগের গণিতজ্ঞ ছিলেন না, ছিলেন বীজগণিত চর্চার মানুষ। বীজগণিত দিয়েই নিজের গবেষণা জীবন শুরু করেন খাইয়াম। প্রথমেই তিনি অনুধাবন করেন প্রচলিত গ্রিক পদ্ধতিতে ত্রিঘাত সমীকরণের সমাধান সম্ভব নয়, তাই নতুন পদ্ধতি নিয়ে ভাবতে শুরু করেন। 1070 সালে মাত্র 22 বছর বয়সে তিনি এর সমাধান করে ফেলেন। সে বছর তিনি তার জীবনের অন্যতম সেরা কাজ ডেমনস্ট্রেশনস অফ প্রবলেম অফ অ্যালজেব্রা অ্যান্ড ব্যালেন্সিং প্রকাশ করেন। সেখানে তিনি বৃত্ত, প্যারাবোলার মতো কোনিক ব্যবহার করা সহ ত্রিঘাত সমীকরণের একাধিক সমাধান পদ্ধতির উল্লেখ করেন। তবে তার সমাধানে ঋণাত্মক সংখ্যা এবং ঋণাত্মক রুট উপেক্ষিত ছিল, কেননা ঋণাত্মক সংখ্যা তখনও ইসলামিক গণিতবিদদের মাঝে প্রচলিত হয়নি। তবে এই অসাধারণ কীর্তিতেও অতৃপ্ত ছিলেন ওমর। তিনি সবসময় চাইতেন বীজগাণিতিক সমস্যার সমাধান বীজগাণিতিক কোনো সূত্র বা পদ্ধতি ব্যবহার করেই করতে। জ্যামিতিক পদ্ধতিতে ত্রিঘাত সমাধান করে তিনি সন্তুষ্ট হতে পারেননি, আর এই অসন্তুষ্টি থেকেই তিনি রচনা করলেন ট্রিটিজ অন ডেমনস্ট্রেশন অফ প্রবলেমস অফ অ্যালজেব্রা অ্যান্ড ব্যালেন্সিং। এখানে তিনি সম্পূর্ণ বীজগাণিতিক উপায়ে ত্রিঘাত সমাধান করেন, আর তার এই কাজই তখন তাকে প্রথম সারির গণিতবিদ হিসেবে খ্যাতি এনে দেয়। ওমর খৈয়ামের মৃত্যুর প্রায় 500 বছর পর্যন্ত ত্রিঘাত সমীকরণের তেমন কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। 1535 সালে নিকোলো তাতাগিলা ত্রিঘাত সমীকরণ সমাধানে সাধারণ সূত্র তৈরি করলে বীজগণিত ওমর খৈয়ামের যুগ থেকে এক কদম মাত্র এগিয়ে যায়।

1073 সালে ওমর খায়ামের জীবনের মোড় অন্যদিকে ঘুরে যায়। সেলজুক সাম্রাজ্যের সুলতান মালিক শাহ তাকে সেলজুকের রাজধানী ইস্ফাহানে আমন্ত্রণ জানান। একটি অপরিবর্তনীয় এবং চিরস্থায়ী বর্ষপঞ্জিকা তৈরি করে দিতে হবে। উল্লেখ্য, তখনকার সময়ে পঞ্জিকাগুলো স্থায়ী ছিল না এবং ঘন ঘন বছরের দৈর্ঘ্য পরিবর্তন করা হতো। সুলতানের ডাকে সাড়া দিয়ে আরও কয়েকজন বিজ্ঞানীকে সাথে নিয়ে 1074 সালে সেলজুক গমন করেন ওমর খায়াম। সুলতান মালিক শাহ ওমরকে ভালো বেতন এবং সব রকম সুযোগ সুবিধার নিশ্চয়তা দেন। প্রথমেই ওমর তাকে দিয়ে একটি মান মন্দির, বা যেটাকে বলা হয় অবজারভেটরি, তৈরি করিয়ে নিলেন। সেখান থেকে অন্তত 30 বছর আকাশ পর্যবেক্ষণ করা যাবে। 30 বছরের লক্ষ্য এজন্য ঠিক করা হয়েছিল যে এ সময় শনিগ্রহ তার কক্ষপথে একবার ঘূর্ণন শেষ করবে। পর্যবেক্ষণে ওমর খায়াম 1029.98 দিনে 2.82 বছর হিসাব করলেন। সে হিসেবে এক বছরের দৈর্ঘ্য দাঁড়ায় 365.2422 দিন। বর্তমানে আধুনিক জ্যোতির্বিজ্ঞান বছরের দৈর্ঘ্য পরিমাপ করেছে 365.242189 দিন, বা 365.2422 দিন। ঠিক ওমর খায়াম যা বহু বছর আগে হিসাব করেছিলেন তাই। ওমর তার বর্ষপঞ্জির কাজ শেষ করেছিলেন 1078 সালে। পরের বছর থেকেই সুলতান মালিক শাহ নতুন বর্ষপঞ্জি হিসেবে ওমরের বর্ষপঞ্জি চালু করেন, যা বিংশ শতক পর্যন্ত প্রচলিত ছিল। ওমর খায়াম একজন অসাধারণ কবি ছিলেন। আসলে কি ছিলেন তার রুবাইয়াত পড়লে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। কিন্তু কেউ কেউ যে বলে থাকেন রুবাইয়াতের এক লাইনও ওমরের লেখা নয়। তবে অধিকাংশ ইতিহাসবিদই রুবাইয়াতকে ওমরের কবিতা বলেই ধরে নিয়েছেন। আসলে ভাবতে সত্যিই অসুবিধা হয়, যিনি বছর গণনা করছেন, যিনি বীজগণিতের সূত্র তৈরি করছেন, তিনিই আমার একেবারে পাগল পাড়া কবিতাও লিখছেন। একটি কবিতা নয়, শত শত কবিতার সংকলন। ইতিহাসবিদ সাইয়েদ নাফসির মতে রুবাইয়াতে প্রায় 2000 চতুষ্পদী কবিতা আছে, যেগুলোর সব বর্তমানে পাওয়া যায় না। তবে সর্বনিম্ন সংখ্যাটিও বলে ওমর প্রায় 1200 মতো চতুষ্পদী কবিতা লিখেছেন। তার এই কবিতার সংকলন 19 শতকের মাঝামাঝি পর্যন্ত অবহেলিতই ছিল। 1859 সালে এডওয়ার্ড ফিটজেরাল্ড এই কবিতা সংকলনের ইংরাজি অনুবাদ রুবাইয়াত অব ওমর প্রকাশ করলে ওমরের কবি খ্যাতি ছড়িয়ে পড়ে। তার কবিতাগুলি বিশ্বে, অর্থাৎ পশ্চিমা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় হয়, এমনকি তার নিজের দেশের চেয়েও বেশি। ওমর খায়ামের জীবনের অনেক দিকে আমাদের অজানা। তার অনেক কাজও দুর্ভাগ্যজনকভাবে হারিয়ে গিয়েছে কালের স্রোতে। তার দাম্পত্য জীবন সম্পর্কেও বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। তবে আমাদের খুব বিশেষ জানার দরকারও নেই, তার কাজ আমাদের কাছে অবধি এসে পৌঁছেছে। তিনি মৃত্যুর আগে এমন একটি বাগানে তাকে সমাহিত করার কথা বলে গিয়েছিলেন যেখানে বছরে 2 বার ফুল ফোটে। সেখানেই তাকে সমাহিত করা হয়েছিল। দীর্ঘকাল তার কবরেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। 1963 সালে প্রত্নতাত্ত্বিক খননে কবর খুঁজে পাওয়া যায় এবং তা নিশাপুরে স্থানান্তরিত হয়। কবি নরেন্দ্র দেবের অনুবাদে ওমর খায়ামের রুবাইয়াতের ছোট্ট কয়েকটি লাইন বলে আজকে তার সম্বন্ধে কথা বলা শেষ করব। গড়লে যখন আমায় তাতে হাত ছিল কি আমার কভু, পড়াও যায় এই বেশভূষানাথ আমার সে কি ইচ্ছা প্রভু, করাও যে সব মন্দ ভালো দয়াল সে কি আমার কাজ, মোর ললাটের লিখন সে তো তোমার হানা ঠিকানা বাজ, স্বর্গ স্বর্গ সবাই করো স্বর্গ সে এই ধরায় রাজে, নরক বলো তোমরা যাকে তাও দেখেছি এই সমাজে, জানতে কি চাও ভবিষ্যৎ কি হবে কার কোন জন্মে, এখানকার এই জীবন ছাড়া নেই কিছু আর প্রিয়তমে,

আজকে আমাদের আজ সন্ধ্যায় সময় প্রায় ফুরিয়ে এসেছে, তবু যেতে যেতে একটা বিশেষ খবর দিয়ে যাই। আজকে ছিল আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস, অর্থাৎ ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। কলকাতায় আমরা প্রত্যেকেই জানি, যদি ইতিহাস ও সংস্কৃতির খোঁজ করি তবে ভারতীয় জাদুঘর বা সংগ্রহশালার নামই প্রথমে উঠে আসে। কিন্তু এই শহরের আনাচে কানাচে এমন আরও অনেক জাদুঘর ও সংগ্রহশালা রয়েছে, সেখানে থরে থরে দুষ্প্রাপ্য ও ঐতিহাসিক সমস্ত সামগ্রী ছড়িয়ে রয়েছে। সেই সব খনির সন্ধান করার ইচ্ছা থাকলে বিশেষ কিছু জায়গা চিনে নিতে হবে। আজকে বলবো তেমনই কয়েকটি জায়গার হদিশ। ব্রিটিশ ভারতে নির্মিত কলকাতার প্রাচীনতম সংশোধনাগারের মধ্যে একটি হল আলিপুর সেন্ট্রাল জেল। তৈরি হয়েছিল 1906 সালে, হেরিটেজ ঘোষণা হওয়ার পর 2019 সালে 20 ফেব্রুয়ারি থেকে আর কোনো আবাসিককে রাখা হয় না সেখানে। সরকারি উদ্যোগেই এই সংশোধনাগার রূপান্তরিত হয় জাদুঘরে। এখন এটি কলকাতার অন্যতম ভ্রমণ স্থান। এই সংশোধনাগারের মধ্যেই একসময় বন্দী ছিলেন সুভাষচন্দ্র বসু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় থেকে শুরু করে যতীন্দ্রমোহন সেনগুপ্ত, দীনেশ গুপ্ত, রাধাচরণ পাল, প্রমোদ রঞ্জন চৌধুরীরা। তাঁদের থাকার

জোন। সময় মঙ্গলবার থেকে রবিবার দুপুর 12টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। ধনী আলোর অনুষ্ঠান দেখতে হলে তা শুরু হয় সন্ধ্যা 7টার পরে। এবার আসি নেতাজি ভবনের কথায়। 1919 সালে এলগিন রোডের এই বাড়িটি তৈরি করেছিলেন সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু। এখানেই সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী করে রেখেছিল ইংরেজরা। সুকৌশলে ব্রিটিশদের চোখে ফাঁকি দিয়ে বহু দুর্গম পথ অতিক্রম করে দেশ ছেড়েছিলেন সুভাষচন্দ্র। ইতিহাসের অনেক স্মৃতিবিজড়িত এই বাড়িটি পরে সরকারকে দিয়ে দিয়েছিলেন পরিবারের সদস্যরা। 1961 সালে এই বাড়িটিকেই জাদুঘর ও গবেষণা কেন্দ্রের রূপ দেয় নেতাজি রিসার্চ ব্যুরো। সুভাষচন্দ্রের জীবন ও কর্ম নিয়ে গবেষণা করা হয় সেখানে। আপনারা জেনে থাকবেন যে কোনো সংগ্রহশালায় মূলত সোমবার দিন বন্ধ থাকে, তাই এটিও সোমবার ছাড়া প্রতিদিন বেলা 11টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এছাড়া রয়েছে এশিয়াটিক সোসাইটি। 1784 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি। সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি স্যার উইলিয়াম জোন্স কলকাতায় ফোর্ট উইলিয়ামে এই প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। ভারতের তদানীন্তন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর পৃষ্ঠপোষক ছিলেন। 1808 সালে দক্ষিণ কলকাতার পার্ক স্ট্রিটের একটি ভবনে এই প্রতিষ্ঠানকে স্থানান্তরিত করা হয়। পরে 1965 সালে এই ঐতিহাসিক ভবনটির পাশেই আরও একটি ভবন তৈরি করা হয়। বর্তমানে এশিয়াটিক সোসাইটির নিজস্ব গ্রন্থাগার ও সংগ্রহশালা রয়েছে। লক্ষাধিক দুষ্প্রাপ্য বই, পুঁথি, মুদ্রা সংগ্রহিত রয়েছে সেখানে। বর্তমানে এশিয়াটিক সোসাইটি কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তবে এটি সোমবার থেকে শুক্রবার সকাল 5:45 থেকে সন্ধ্যা 6:15 পর্যন্ত এবং শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এরপরে চলে আসি মার্বেল প্যালেসের কথায়। 1835 সালে রাজা রাজেন্দ্র মল্লিক এই প্রাসাদটি তৈরি করেন। জোড়াসাঁকোর কাছে মুক্তারামবাবু স্ট্রিটে রয়েছে এই রাজকীয় প্রাসাদ। এখানকার অফিস ঘরে কাঠের ঝাড়বাতির দিকে চোখ পড়লে অবাক হয়ে যেতে হয়। দেয়ালে হাডসানের 150 বছর আগের তৈলচিত্র মুগ্ধ করবে। শিল্পরসিক রাজেন মল্লিকের আর্ট গ্যালারিও আছে এখানে। মার্বেল প্যালেসের সেরা আকর্ষণ হল এখানকার চিড়িয়াখানা ও পক্ষীশালা। বিভিন্ন প্রজাতির পাখি ও হরিণের দেখা মিলবে সেখানে। প্রাসাদোপম এই বাড়ির নিচের তলা রয়েছে সংগ্রহশালা। বিশাল বিশাল ফুলদানি থেকে ঝাড় লণ্ঠন মূর্তি সংরক্ষিত রয়েছে। মার্বেল প্যালেসে রাজেন মল্লিকের যাবতীয় শখ, আহ্লাদ, শিল্প সংস্কৃতি চর্চা, ধর্মকর্ম সবেরই নিদর্শন রয়েছে। বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম। এছাড়াও রয়েছে জিপিও মিউজিয়াম। 1868 সালে ইউরোপীয় স্থাপত্যের আঙ্গিকে তৈরি জিপিওর সাদা ভবন। তারই পশ্চিমে ইতালীয় ধাঁচের লাল ইটের তিনতলা বাড়িটি বর্তমানে ডিরেক্টর জেনারেল অফ কলকাতা জিপিও। ভবনের একতলায় রয়েছে সংগ্রহশালা, যা পোস্টাল মিউজিয়াম নামেও পরিচিত। জিপিও সংগ্রহশালায় গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের পাস বই ও তাঁর সেই মহামূল্য স্বাক্ষর দেখতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম শাগনিকা চৌধুরী।

নমস্কার দুই বাংলা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

এক নজরেতে কিন্তু আজকে প্রথমেই চোখ থাকবে আইপিএল এর দিকে। আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যেদিকে তাকিয়ে থাকে গোটা ক্রিকেট বিশ্ব। তো আইপিএলে কিন্তু গতকাল পাঞ্জাব কিংসকে 23 রানে হারিয়ে প্লে অফে প্রথম দল হিসেবে পৌঁছল আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 4 উইকেটের বিনিময়ে 222 রান করে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে 20 ওভারের শেষে 8 উইকেটের বিনিময়ে 199 রান করতে পারে পাঞ্জাব কিংস। এদিকে আইপিএলের অন্য ম্যাচে কিন্তু ডেলহি ক্যাপিটালস 5 উইকেটে হারালো রাজস্থান রয়্যালসকে। প্রথমে ব্যাট করে 8 উইকেটের বিনিময়ে 193 রানে শেষ হয় রাজস্থান রয়্যালসের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে 4 বল বাকি থাকতেই 5 উইকেটের বিনিময়ে 197 রান তুলে দেয় ডেলহি ক্যাপিটালস। ক্রিকেট মাঠ থেকে এবার চোখ রাখব ফুটবল মাঠের দিকে, ডার্বি, যেদিকে তাকিয়ে থাকে গোটা বাঙালি। সেই ডার্বি অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ। আইএসএলে গতকাল হয়ে গেল অবিস্মরণীয় একটি ডার্বি, সেখানে কিন্তু 1-1 গোলে ড্র হল ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যেকার ম্যাচ। ম্যাচের 85 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন এডমুন্ড। জবাবে 90 মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে গোল শোধ করেন কামিংস। এই ড্রয়ের ফলে প্রথমবার আই লিগ জয়ের পথে এগিয়ে থাকলো ইস্টবেঙ্গল। আইএসএল এর পরে এবার চোখ রাখবো আই লিগের দিকে। আই লিগ জয়ী হল ডায়মন্ড হারবার এফসি। গতকাল রাতে ডেম্পোর সঙ্গে খেলা ছিল ডায়মন্ড হারবারের, সেখানে খেলার ফল হয় 1-1, অর্থাৎ 1-1 ম্যাচ ড্র হয়। এবং এই ম্যাচ ড্র হতেই কিন্তু এক ম্যাচ বাকি থাকতেই জিতে যায় ডায়মন্ড হারবার। এই জয়ের ফলে পরের বার আইএসএলে খেলতে দেখা যাবে ডায়মন্ড হারবার এফসিকে। ঘরোয়া ফুটবল থেকে এবার চোখ রাখব ইন্টারন্যাশনাল ফুটবলের দিকে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2। তো এসিএল 2 এর ফাইনালে কিন্তু রোনাল্ডোর টিম আল নাসার 1-0 গোলে পরাজিত করল, পরাজিত হল জাপানের গাম্বা ওসাকার কাছে। মেজর লিগ সকার ইউএসএতে যে ফুটবল টুর্নামেন্ট চলে, সেখানে কিন্তু ইন্টার মায়ামি 2-0 গোলে হারালো পোর্টল্যান্ড টিম্বার্সকে। ম্যাচে LM10 অর্থাৎ আর্জেন্টিনীয় মহানায়ক লিওনেল মেসি 1টি গোল করেন এবং আরও 1টি গোল করান। বিশ্বের অপর প্রান্তে ঘটে চলেছে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবল প্রতিযোগিতা, লা লিগা। তো সেই লা লিগায় রিয়াল বেতিসকে 3-1 গোলে হারালো বার্সেলোনা। এই ম্যাচের পরেই বার্সা ক্লাব থেকে বিদায় নিলেন রবার্ট লেওন্ডস্কি। এদিকে লা লিগায় অন্য ম্যাচে আথলেটিকো মাদ্রিদ 1-0 গোলে হারালো জিরোনাকে। ফুটবল মাঠ থেকে চোখ রাখব টেনিস কোর্টের দিকে, সেখানে ইটালিয়ান ওপেন জিতলেন ইয়ানিক সিনার। ফাইনালে ক্যাসপার রুডকে 6-4, 6-4 গেমে হারান তিনি। এদিকে ভারতীয় ক্রীড়া জগতের জন্য কিন্তু একটি দুঃসংবাদও অপেক্ষা করে রয়েছে। প্রয়াত হলেন অলিম্পিয়ান জেনিফার পেজ, কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের মা তিনি। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন জেনিফার, কিন্তু অবশেষে এই মারণ রোগের কাছে তাকে হার মানতে হল। তার প্রয়াণে শোকবিহ্বল গোটা ক্রীড়ামহল।

তো আজকে আড্ডা শুরুতেই কিন্তু চোখ রাখবো খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে। এক নজরে

0: এবার চলে আসছি খেলার বিস্তারিত খবরে। আর আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন খেলার আড্ডা সফরে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রবীন্দ্রনাথ চৌধুরী, যাকে আমরা প্রত্যেকেই জয় চৌধুরী নামেও চিনি। নমস্কার জয়দা।
1: নমস্কার।
0: তো জয়দা, আমি প্রথমেই কিন্তু খবর, যে বিষয়ে আজকে আমাদের কথাটা হবে সেটা হচ্ছে গতকালের ম্যাচ অর্থাৎ ISL। কেমন লাগলো বলুন গতকালের ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচটা? আপনি তো মাঠে উপস্থিত ছিলেন।
1: দেখুন, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ম্যাচের এই যদি কাটাছাড়া করি আমরা খুব সংক্ষিপ্তভাবে,
0: একদমই
1: ইদানিংকালে ডার্বি কিন্তু ডার্বির মতো হতো না। খেলার মাঠটা দেখে খেলোয়াড়দের ভালো লাগতো না। কালকে ম্যাচটার হাই স্টেক ছিল এবং দুই দলই ম্যাচটা জিততে চেয়েছে। ম্যাচটা ড্র করলেও ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে। ইস্টবেঙ্গল নেগেটিভ ফুটবল খেলতেই পারত, কিন্তু সেটা খেলেনি, সবচেয়ে বড় কথা। এবং মোহনবাগান মরিয়া হয়ে চেষ্টা করেছে
0: অবশ্যই
1: শেষ পর্যন্ত, তাই জন্য একটা উপভোগ্য ম্যাচ দেখেছি। গতকালের ডার্বিতে একটা রেকর্ড হয়নি। আমরা ভেবেছিলাম যখন 84 মিনিটে এগিয়ে গেল এডমন্ডের
0: পরিবর্তে
1: খেলোয়াড় হিসেবে,
0: ইস্টবেঙ্গল
1: তখন এই ম্যাচ আর মোহনবাগান ধরে রাখতে পারবে না, এরকমই আমরা ভেবেছিল, সকলেই ভেবেছিল। কিন্তু শেষ মুহূর্তে কামিংস একটা সেট পিস থেকে কর্নার, দিমির কর্নার থেকে অসাধারণ একটা ফ্লিককে হেড করেন। প্রক্সুকনের সেই অর্থে কিছু করার ছিল না, ম্যাচটা 1-1 হয়েছে। এটা কিন্তু স্বাধীনতার পরে গত 75 বছরের ডার্বির ইতিহাস খাটলে দেখা যাচ্ছে যে কোনো দল 89 মিনিটে গোলটা শোধ করতে পারেনি।
0: এটা কিন্তু একদম রোমহর্ষক ম্যাচ,
1: এবং আপ অ্যান্ড ডাউন ম্যাচ। ঠিক ঠিক বিচারে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল 2-1 গোলে এগিয়ে যেতে পারত, দুটো ওপেন চান্স এসে গিয়েছিল। সোলসবার্গ একটু,
0: আমি এই প্রসঙ্গে কথায় আসছিলাম যে গতকালের ম্যাচটা যখন আমরা দেখছিলাম, আমরা দেখছিলাম যে দুপক্ষই কিন্তু বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে। তো এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? মানে ভারতীয় ফুটবলে আমরা অনেক দিন ধরেই দেখে আসছি, মানে স্পেশালি ইউরোপিয়ান ফুটবল এবং ভারতীয় ফুটবলের মধ্যে যদি আমি কম্পেয়ার করতে বসি, তাহলে আমরা দেখবো যে ইউরোপিয়ান ফুটবল কিংবা ধরুন MLS, যেখানে মেজর লিগ সকার যেটা চলছে, সেখানেও কিন্তু গোল নষ্ট হয়, কিন্তু গোল নষ্ট হওয়ার যে পার্সেন্টেজটা সেটা কিন্তু ভারতীয় ফুটবলে বোধহয় একটু বেশি।
1: আমি একটা কথা বলবো,
0: অবশ্যই
1: ঠিক ঠিক বিচারে ইউরোপিয়ান ফুটবল কি মেজর সকার লিগ কিংবা সৌদি আরবের লিগ যেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলছেন, তার সাথে এই ইন্ডিয়ান সুপার লিগের তুলনা না করাই ভালো। একদিক থেকে হয় না, এই লিগের স্ট্যান্ডার্ড অনেক নিচে। হ্যাঁ, আমরা ইউরোপিয়ান লিগগুলোর কথা ছেড়ে দিন, এমনকি সৌদি আরবের লিগের সাথেও আপনি একটু তুলনা করতে পারেন। মেজর লিগ সকারও এখন অনেকটা এগিয়ে গেছে,
0: অবশ্যই।
1: হ্যাঁ, মানে টেকনিক্যালি এইসব লিগে যারা খেলেন তাদের প্লেয়াররা এতটাই সক্ষম, টেকনিক্যালি তাদের স্কিল এতটাই বেশি, তাদের ফিটনেস লেভেল একই জায়গায় যে জায়গায় আছে সেখানে আমাদের এইভাবে তুলনা হয় না। হ্যাঁ, গোল নষ্ট এটা ফুটবলের পার্ট, গোল যারাই করেন তারাই গোল নষ্ট করে,
0: অবশ্যই।
1: হ্যাঁ, এটা দুটো রিপোর্টার আর স্ট্রাইকারদের কিন্তু একরকম, যে যারা খবর করে,
0: হ্যাঁ,
1: তারাই কিন্তু খবর মিস করে।
0: হ্যাঁ, সে
1: সাব এডিটর কপি সাব করে ঠান্ডা ঘরে বসে, সে কোনোদিন কপি মিস করে না।
0: হ্যাঁ, কিন্তু ফিল্ডে যারা যান তারাই কপি মিস করে, যারা
1: গ্রাউন্ড জিরোতে কাজ করে তারাই এক্সক্লুসিভ করে, তারাই মিস করে। তেমনি একটা গোলকিপার আর একটা স্ট্রাইকার, একটা গোলকিপার প্রচুর ভালো
0: সেভ করতে পারে,
1: কিন্তু একটা ভুল, এক কয়েক মুহূর্তের কয়েক সেকেন্ডের একটা ভুল, তার চরম মূল্য দিতে হতো।
0: মানে গোলকিপারের কথা যখন উঠলো, তখন কালকে লাস্টে মোমেন্টে ওই প্রপসুকন গিল, যে
1: প্রপসুকন গোলে, প্রপসুকন গিলের যে সেভটা, সেটা পা দিয়ে সেভ করেছে,
0: একদম আমার ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছিল। ওয়ার্ল্ড কাপ ফাইনাল ঠিক এইভাবেই গোলটা সেভ করেছিলেন,
1: একদম। হ্যাঁ, এই গোলটাই হয়তো ইস্টবেঙ্গলকে, যদি কালকে, তখন তো লিগ শেষ, আজকে আমরা এত আলোচনা করতে পারতাম না। এরপরে যে ওই যে ওর সেভের জন্যই মুম্বাই এবং পাঞ্জাব, তারাও কিন্তু প্রবলভাবে দৌড়ে আছে। আমরা একটা আবেগপ্রবণ, আমরা বলছি কালকে ম্যাচের পরে মোহনবাগানের প্রেসিডেন্ট দেবাশিস দত্তর মতো মানুষও বলে গেছে 1-2 হচ্ছে বাংলার ফুটবলের শুভ, কিন্তু 1-2 যে মোহনবাগান ইস্টবেঙ্গলই হচ্ছে আপনি এখন বলতে পারবেন
0: না। সে তো বটেই,
1: 21 তারিখে 3টে ম্যাচ আছে, অত্যন্ত ভাইটাল ডে। 5টার সময় মুম্বাই খেলবে পাঞ্জাবের সঙ্গে, দিল্লিতে খেলাটা হবে। সেই খেলায় যে দল জিতবে সেই দল কিন্তু 1 পয়েন্টে পিছিয়ে আছে, অর্থাৎ 22 থেকে 25 চলে যাবে। এবার 7:30টার সময় মোহনবাগান খেলবে আপনার স্পোর্টিং দিল্লির সাথে,
0: আর
1: ইন্টার কাশির সাথে
0: খেলবেন,
1: খেলবে কিশোর ভারতী স্টেডিয়ামে, মোহনবাগানের খেলাটা যুব ভারতী স্টেডিয়ামে। দুটো দলে কিন্তু মানসিক চাপে থাকবে যে আমাকে জিততেই হবে, আমি যদি না জিতি, যদি ড্র করি আমরা, তবে মুম্বাই বেরিয়ে, বা মুম্বাই বা পাঞ্জাব যেই জিতুক তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে।
0: একদমই
1: এরকম কিন্তু যে লাস্ট রাউন্ডের খেলা, বাকি চারটে দল চ্যাম্পিয়নশিপ রাউন্ডে আছে, এরকম কিন্তু দেখা যায়নি।
0: মানে এটাও বলতে গেলে কালকের ম্যাচের মতোই কিন্তু লীগটাও এরকম একদম রোমহর্ষক পর্যায়ে পৌঁছে
1: গেছে। এতটা উপভোগ্য লীগ, আইএসএল বলুন, আই লীগ বলুন, 1995-96 থেকে আমাদের দেশে জাতীয় লীগ শুরু হয়েছিল, এটা কিন্তু হয়নি গত 30 বছরে।

0: হ্যাঁ, এই একটা জিনিসই ইউরোপিয়ানের লিগের সাথে আপনি এই জায়গাটাই কম্পেয়ার করতে পারেন, আপনি সৌদি লিগের সাথে এই জায়গাটাই হয়তো কম্পেয়ার করতে পারেন যে লাস্ট রাউন্ডে গিয়ে ফয়সালা হচ্ছে, কিন্তু মানের দিক থেকে, গুণগত মানের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এবং গুণগত মানে এই ইন্ডিয়ান সুপার লিগ বলুন করে কোনো লাভ হয়নি, একটাই কারণ, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই যে ছটা বিদেশি সই করতে দেয় চারটে খেলায়, হ্যাঁ এতে তো ইন্ডিয়ান ছেলেরাই সুযোগ পায় না। আপনি সব দেখছে একটা গোল, একটা স্ট্রাইকার নেই দেশে গোটা, সুনীল ছেত্রী 42 বছর বয়সে খেলে যাচ্ছে, ভাবা যায়। তার কারণটা হচ্ছে দেশে তো কোনো স্ট্রাইকাররা তো জায়গাই পায় না। আজকে ঋত্বিক দাস বা আমাদের রহিম আলী, এরা তো সুযোগ না পেয়ে হারিয়ে গেল। সব দলে দুটো বিদেশি স্ট্রাইকার, মানে কতগুলো স্ট্রাইকার বলুন তো, হ্যাঁ ম্যাকা আছে, দিমিত্রি আছে, রবসন আছে, সবাই কিন্তু অ্যাটাকিং বা স্ট্রাইকার হিসেবে খেলে, কামিংস আছে, কোথায় ইন্ডিয়ান কোন ছেলেটা খেলবে? মোহনবাগান, যে তাই জন্য মোহনবাগানের যে যে গোল করেছে, গোল করেছে তাতে অধিকাংশ মানে 80% গোল বিদেশিরা করেছে, তিনটে গোল শুধু ইন্ডিয়ানরা করেছে।
1: তার মানে আপনি বলতে চাইছেন যে এই যে আইএসএলটা হচ্ছে তাতে আখেরে ভারতীয় ফুটবলের খুব একটা উন্নতি হচ্ছে না?
0: ভারতীয় ফুটবলে আইএসএল করে ভারতীয় ফুটবলের উন্নতি হচ্ছে না, এর জন্য এটাকে একদম গলা টিপে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা FSDL যারা এরা এগে চালিয়েছিল তারাই দায়ী। এইভাবে হয় না কোনো দেশের। আমরা তো উন্নতিশীল দেশ ভারতীয় ফুটবল, আমরা তো খুব একটা উন্নত দেশ নই,
1: অবশ্যই।
0: হ্যাঁ, তাদের যদি প্লেয়ার তুলতে হয় সেখানে যদি আমি ছটা রেজিস্ট্রেশন করি, সব ম্যাচে যদি চারটে করে খেলাই, সব লিগের সব স্ট্রাইকারই যদি বিদেশি খেলে, তবে ইন্ডিয়া টিমের জন্য সেই জন্য এই অবস্থা। যখন ইন্ডিয়া টিম খেলতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবলে স্ট্রাইকারের অভাব, অবসর ভেঙে ফিরিয়ে আনছে কোচ,
1: সেটা তো দেখতেই পাচ্ছি আমরা। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন আমি করব, সেটা হচ্ছে যে আইএসএল যে মডেলটা, সেই মডেলটা কিন্তু নেওয়া হয়েছিল জে লিগ থেকে, মানে জাপানের জে লিগ, যেখানে কিনা এই জে লিগ করে আলটিমেটলি জাপানের প্রভূত উন্নতি হয়েছিল, যখন কিনা প্রথমে জাপানেও কিন্তু এরকম একটা নিয়ম ছিল যে চারজন বিদেশিকে খেলানো যাবে, তারপরে তারা ওখান থেকে বিদেশির সংখ্যা কমিয়ে নিজেদের স্বদেশী প্লেয়ারকে সংখ্যা বাড়িয়ে আস্তে আস্তে নিজেদের স্ট্যান্ডার্ডটাকে তুলে নিয়ে আসলো। তো এই ব্যাপারটাকে আমাদের আইএসএল এ মিসিং কেন?
0: আমরা কি করেছি? আমরা তো উল্টো কাজটা করেছি। আমরা যখন করেছিলাম, আমাদের যখন জাতীয় লীগ শুরু হয়েছিল, প্রিয়তা একবার আই লীগের কথা মানে ইন্ডিয়া লীগ,
1: হ্যাঁ জাতীয়
0: এরকমও বলেছিলেন জাতীয় লীগকে জে লীগের মতো, তখন আমাদের ছিল তিনটে রেজিস্ট্রেশন, দুটো প্লেয়ার খেলতে পারবে। সেই রেজিস্ট্রেশনটা ডবল হয়ে গেল, প্লেয়ারের সংখ্যা তো দুটো থেকে চার হলো। জাপান আগে চারটে খেলিয়েছিল, তারপর কমিয়েছে, আর আমরা আগে কম ছিলাম, আমরা ক্রমশ বাড়িয়েছি। তা যা যা হওয়ার তাই হয়েছে। আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা রয়েছে,
1: মানে
0: এটা খুব ভাইটাল প্রশ্ন,
1: খুবই আর কি, মানে আমাদের প্ল্যানিংটা আরও ভালো করে করা উচিত ছিল এবং ভবিষ্যতেও হয়তো করাটা দরকার।
0: আর ভবিষ্যতে ভারতীয় ফুটবল নিয়ে কেউ ভাবেও না, কেউ কাজও করে না, ওই গয়ঙ্গচ্ছ ভাবের মধ্যে দিয়েই হবে। খুব খারাপ লাগে বলতে, কিন্তু যারা ফুটবলটাকে ভালোবাসে তারাই হয়তো তথাগতিত মানে ফুটবলকে ভালোবেসে কেউ এখন এই ফুটবল জগতে আসে না, এবং তারাই আর কর্পোরেট স্ট্রাকচার আসার পরে অনেক নিয়মকানুন আছে, আপনি এখান দিয়ে যেতে পারবেন না, ওখান দিয়ে যেতে পারবেন না, ওখানে মিডিয়ার সাথে কথা বলতে পার, প্লেয়ারের সাথে কথা বলতে পারবেন না, এসব এইসব হয়েছে ইউরোপিয়ান ফুটবলের মতো, খেলাটা খেলা হয়নি।
1: আচ্ছা, তো আরও একবার ফিরে আসছি আমাদের আইএসএলের টুর্নামেন্টের দিকেই। তো আইএসএলের টুর্নামেন্টে ভবিষ্যতে আপনার সঙ্গে একটু আগে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে ইন্টারকাশি আর ইস্টবেঙ্গলের যে ম্যাচটা, সেখানে টিকিটের মূল্য অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে, তো সেটা
0: ইন্টারকাশির হোম ম্যাচ,
1: অবশ্যই
0: হোম ম্যাচে টিকিটের দাম কী হবে হোম টিম ঠিক করে,
1: একদম।
0: যুব ভারতীতে ইনসাইড ফেন্সিংটা অনেক দূরে, কারণ একটা অ্যাথলেটিক্সের ট্র্যাক আছে,
1: একদম
0: সন্তোষপুর স্টেডিয়ামে, কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠের মতো, মানে কোনো ট্র্যাক নেই তো, তাই জন্য খুব কাছে। এবার ইন্টারকাশির কথা হচ্ছে যে আমার তো সমর্থক আসবে না, সমর্থক হবে ইস্টবেঙ্গল ক্লাবের,
1: একদমই,
0: তারা একটা আবেগে ভাসবে, তারা যদি স্মোক বোম নিয়ে আসে, বাজি ফটকা নিয়ে আসে, তারা যদি মাঠের মধ্যে ছড়ে অভিব্যক্তি উল্লাস করতে গিয়ে, হ্যাঁ আমি যদি টিকিটের দাম কম করি, এই কাজটা কারা করে? যারা মানে 200-300 টাকার টিকিট হলে তাদের কাছে এফোর্ড করা সম্ভব, এই ক্লাসটা করে,
1: একদম।
0: তাদের বক্তব্য হচ্ছে আমি 800-1000 টাকার টিকিট করব, ক্রিম দর্শক আসবে, তারা অন্তত এই কাজটা করবে না, কারণ দিনের শেষে আমার ক্রাইসিস আছে, আমি ফিনান্সিয়াল অসুবিধার মধ্যে আসছি।

0: আমার হোম ম্যাচ ওখানে যদি ইস্টবেঙ্গল সাপোর্টাররা এটা করে আমাকে 5 লাখ টাকা জরিমানা দিতে হবে।
1: আচ্ছা,
0: হ্যাঁ আমি সেটা করতে যাব কেন? দরকার হলে আমি ফিনান্সিয়াল আচিজ, আমি বেশি টিকিটের দাম করব, তাতে আমার ঘরেও বেশি কিছু টাকা আসবে। এটাও তাদের অবচেতন মানে কাজ করছে। আজকে রাত্রির মধ্যে সন্ধ্যের পরে আমি স্টুডিওতে ঢোকার আগে এই লাস্ট খবর নিয়ে এসেছি, তারা এই প্রপোজাল পাঠিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, টিকিটের দাম ওরাই ঠিক করবে, তবে এটা ছুঁয়ে নিতে হয়, এখন দেখা যাক কি হয় আজকে রাত্রির মধ্যে, কারণ টিকিট ছাপতে দিতে হবে, স্টাম্পিং করতে হবে, অনেক ব্যাপার আছে। আর যুব ভারতী থেকে কিশোর ভারতীর মাঠটা ইয়েটা প্রস্থে এবং দৈর্ঘ্যে কম, ইন্টারন্যাশনাল রুল মেনেই হয়েছে। ইন্টারন্যাশনাল ফিফা রুল হচ্ছে একটা মাঠের দৈর্ঘ্য হবে 110 থেকে 120 আর 70 থেকে 80। সল্টলেক স্টেডিয়ামে যে মাঠটা আপনারা দেখেন সেটা কিন্তু সর্বোচ্চ, মানে 120 আর 80 সেই গজের মাঠ, আর এখানে 110 আর 70 থেকে 72-এর,
1: মানে তুলনামূলক ছোট,
0: তুলনামূলকভাবে ছোট। এখানে যদি কোনো টিম যদি ডিফেন্ড করতে চায় তা বা কাউন্টার অ্যাটাকে খেলতে চায় তাদের পক্ষে কিন্তু অনেক সুবিধা, মানে মাঠটা ছোট। এখানে ইস্টবেঙ্গলের যে উইং প্লে একটা, বিপিন সিং এর উইং প্লে বা এডমন্ডের উইং প্লে বা নন্দকুমারের উইং প্লে, এই মাঠে কিন্তু অসুবিধা হবে। এবং একটা কথা হচ্ছে এই ধর্মের কল বাতাসে নড়ে, ইস্টবেঙ্গলের যে লগ্নিকারী সংস্থা ইমামি আপনার মনে থাকতে পারে, তারা প্রথমে কিশোর ভারতীতেই খেলাটা করতে চেয়েছিল, কিশোর ভারতীতে ম্যাচ করার খরচা কম। তখন কিন্তু ইস্টবেঙ্গলের যারা সাবেক কর্তা তারা রেড়ে করে উঠেছিলেন, তারা তখন ইমামির সঙ্গে সংঘাতে গিয়েছিলেন। শেষ পর্যন্ত এই সংঘাতের ফলে পূর্বতন সরকার মুখ্যমন্ত্রী তিনি এই দুটো মাঠেই কিশোর ভারতী এবং যুব ভারতীতে এই 13টা ম্যাচটাকে ফ্রি করে দিয়েছেন। হয়তো 13 লাখ 80 হাজার খরচা হতো, এই বছর সে টাকাটা দিতে হচ্ছে না। ইস্টবেঙ্গল কিন্তু সন্তোষপুর স্টেডিয়ামে খেলতে চায়নি, কিন্তু তারা যদি ISL জেতে আগামী 21 তারিখ তারা কিন্তু ওই স্টেডিয়ামেই জিতবে, যুব ভারতীতে নয়। এটাও হয়তো একটা খুব ইন্টারেস্টিং ঘটনা।
1: আচ্ছা, একটা প্রিডিকশন মানে আপনার থেকে একটা, মানে যদিও প্রিডিকশন দেওয়াটা খুবই দুরূহ, কিন্তু তবুও আমি জাস্ট একটা 21 তারিখের ম্যাচে ইন্টারকাশি আর আপনার ইস্টবেঙ্গলের মধ্যে তুল্য মূল্য বিচারে আপনি কাকে এগিয়ে রাখছেন?
0: দেখুন, কলকাতা লিগ হলে যখন আমরা এইসব মাস্ট উইন হয় লাস্ট ম্যাচটা ইস্টবেঙ্গল বা মোহনবাগানের ক্ষেত্রে, আমরা বলে দিতে পারতাম যে কোনো ব্যাপার না, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে গেছে বা মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে গেছে। এটা ISL-এর ম্যাচ, এখানে একটু অন্যরকম ব্যাপার আছে। এখানে কিন্তু ইন্টারকাশি খুব একটা যে দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা না, তাদের চিফ কোচ চলে গেছেন, তাদের যে অ্যাসিস্ট্যান্ট কোচ অভিজিৎ মণ্ডল তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, গোলকিপার কোচ হিসেবে অরিন্দম আছেন, তাদের আমলে দুটো ম্যাচে কিন্তু কোনো গোল খায়নি ইন্টারকাশি
1: একদমই।
0: তারা চেষ্টা করছেন খেলোয়াড়দের সাথে কথা বলে, তারা যেহেতু এক্স প্লেয়ার এবং ইন্ডিয়ান ছেলে, ওই দলে যারা ইন্ডিয়ান ছেলে আছে তাদের বোঝানোর চেষ্টা করছেন, তাদের কিছু বঙ্গ সন্তানও আছে। এবার এখানে যা হয়ে থাকে, এখানে ইন্টারকাশির কিছু এখন তো এজেন্টরা চলছে, এজেন্টের মাধ্যমে প্রতিপক্ষ দল ইন্টারকাশির কোনো প্লেয়ারকে চাইছে, আগামী বছরের জন্য চাইছে, অবচেতন মানে এই এই এই ব্যাপারগুলো কাজ করবে। পাশাপাশি যেটা অভিজিৎ এবং অরিন্দম যেটা করতে চাইছেন, তারা বলতে চাইছেন যে ইন্টারকাশি আজকে হাবাস চলে গেছেন, প্রেস কনফারেন্স করে তিনি ক্লাবের কর্মকর্তাদের বলেছেন অর্থ নেই বলে, পেশাদার কোচ হিসেবে ঠিকই বলেছেন, আমাদের যে সম্মানহানি হয়েছে সেই সম্মানটা আমরা ফিরিয়ে দিতে পারি যদি আমরাই ডিসাইডিং, আমরাই যদি ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠি যে আমাদের জন্যই কে লিগ পাবে না পাবে আমরা ঠিক করতে।
1: অবশ্যই
0: এটা একটা মোটিভেট করার চেষ্টা করছেন, প্লেয়াররা কতটা মোটিভেট হবে তার উপর ডিপেন্ড করছে। খাতায় কলমে ইস্টবেঙ্গলই টেকনিক্যালি এগিয়ে আছে, যদিও এডমুন্ড খেলতে পারবেন না, ওদের সল ক্রেসপোও নেই, মহেশ সিংও নেই, উইং প্লেটা একটু অসুবিধাজনক হয়ে গেছে, বিপিন আছেন, নন্দকুমার আছেন, উইং প্লের ওপরে না দিয়ে আমার মনে হয় আসল লোকটা মিগুয়েল, মিগুয়েলের একটা ডিফেন্স ছাড়া থ্রু ম্যাচের ভাগ্য যে কোনোভাবে ঘুরিয়ে দিতে পারে, মিগুয়েল হ্যাভ টু স্টপ বাই ইন্টারকাশি, এটাই হচ্ছে ইন্টারকাশির সত্য। আর মিগুয়েলের উপরই সবচেয়ে বেশি ভরসা, এবং বাসিম রশিদ এবং জিকসান সিং গোল পাওয়াটা, দু একটি ছেলে আছে আসিফ বলে একটি ছেলে নজর কেড়েছে, খুব অল্পই ইন্ডিয়ান ছেলে এবারের লিগে নজর কেড়েছে, পাঞ্জাবের কিছু ছেলে এবং ইন্টারকাশির ছেলে, যে আসিফ গোলটা মিস করেছিল মোহনবাগানের ক্ষেত্রে 6 মিনিটে দেখবেন ও গোলটা প্রায় ওপেন পেয়ে গিয়েছিল, তা এই ছেলেরা

0: যদি ঝটকা দিতে পারে তবে আমরা একটা তুল্যমূল্য লড়াই দেখব, কিন্তু ইস্টবেঙ্গলও তো জেগে থাকবে, হয়তো 7,000-10,000-এর বেশি পাবলিক থাকবে না, কিন্তু প্লেয়াররা তো জেগে থাকবে,
1: প্রথমবার
0: বড় একটা
1: আইএসএল
0: জয়ের সামনে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল, কিন্তু দেখতে হবে সবচেয়ে ভালো হয় বাংলার ফুটবলের পক্ষে পাঞ্জাব এবং মুম্বাইয়ের ম্যাচটা যাতে ড্র হলে এরা অনেক খোলা মনে খেলতে পারবে, মোহনবাগানের পক্ষে খেলা
1: মোহনবাগানের পক্ষে যদি
0: অনেক কঠিন,
1: একদম
0: অনেক বেশি গোলে জিততে হবে, গোল অ্যাভারেজ পুষে দিতে হবে, কিন্তু মোহনবাগানের তো গোলই পাচ্ছে না, শেষ তিনটে ম্যাচে তারা ড্র করেছে। মোহনবাগানের বিদেশিরা এই গরমের সময় যত গরম এসছে তারা দাঁড়িয়ে পড়েছে, ওয়ান অফ প্লেয়ারে হয়েছে, এর জন্য দায়ী কিন্তু মলিনা এবং মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট। একটা জিনিস দেখবেন, এটা 5 দিনের প্রিসিজন করে ডুরান্ডে খেলতে নেমেছিল
1: একদম
0: আগস্ট মাসে, আর অস্কার কিন্তু 5 সপ্তাহ ট্রেনিং করে ডুরান্ডে খেলতে নেমেছিলেন, এর জন্য টিমটার এই অবস্থা।
1: মানে আপনি বলছেন প্রি কন্ডিশনিং ক্যাম্প যেটা, সেক্ষেত্রে
0: কন্ডিশনিং ক্যাম্পটা ঠিক মতো হয়নি,
1: একটু ফাঁকিবাজি ছিল।
0: হ্যাঁ, খুব ফাঁকিবাজি ছিল, এটা এটা কিন্তু দেখা যায় না। আর আপনি দেখবেন চিফ টেকনিক্যাল অফিসার হিসেবে সিংটো বলে একটি প্লেয়ার, মানে প্লেয়ার নাম, ও এ লাইসেন্স করা প্রো লাইসেন্স করাই কোচ, ও কিন্তু ইস্টবেঙ্গলে জয়েন করেছিল, ইমামি ইস্টবেঙ্গল তাকে নিয়ে এসেছিল, মানে বিভাসী তাকে নিয়ে আসে, এবং সিংটোকে যখন রিক্রুট করা হয় ক্লাব কর্মকর্তারা কিন্তু জানতেন না, সেই নিয়ে তারা বিস্ময় প্রকাশ করেছিলেন। এই ছেলেটি কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডটাকে অনেক বেটার করেছে, এবার লিগে মোহনবাগানের ইন্ডিয়ান স্কোয়াডের ছেলেদের থেকে ইস্টবেঙ্গলের ইন্ডিয়ার ছেলেদের পারফরমেন্সটা কিন্তু বেটার।
1: মানে আপনি বলছেন যে ইস্টবেঙ্গল ক্লাব ইন্ডিয়ান ছেলেদের তুলে আনার একটা চেষ্টা করছে,
0: বিষ্ণুকে তুলে এনেছে, এডমন্ডকে তুলে এনেছে, এটা কিন্তু আগে যিনি টেকনিক্যাল অফিসার ছিলেন তিনি ওই সাবেক কর্তাদের খুব কাছের লোক অময় ঘোষাল, তিনি নন টেকনিক্যাল লোক, তিনি পড়াশোনায় খুব ভালো ছিলেন হয়তো, কিন্তু এ তো টেকনিক্যাল লোক। এই সিং আজকে যদি চ্যাম্পিয়ন হয় এই সিংটোকে কিন্তু আপনার নম্বর দিতেই হবে, আমরা অস্কারের কথা বলছি, এই ছেলে সিংটোকে আমরা ভুলে যাচ্ছি, কিন্তু সিংটোকে আপনাকে নম্বর দিতেই হবে, এটা আমি আগের বার ভুলে গেছিলাম বলতে।
1: তো এখন শুনে নেব মোহনবাগান কোচ লোবেরা এবং ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুসো ম্যাচের শেষে তারা ঠিক কী বলেছিলেন, তারপরে চলে আসবো আইপিএল নিয়ে কিছু আলোচনায়।
0: আইপিএলটাও ইন্টারেস্টিং জায়গায় রয়েছে, যদিও কেকেআর এর কোনো সম্ভাবনা নেই।
1: আমি জাস্ট পরপর দুটো ওনাদের কথা শুনে নেব, প্রথমে ব্রুসো তারপরে লোবেরা, তারপরেই ফিরে আসছি আবার আলোচনায়।
2: So again, in the first 20 minutes it was very clear that Mohunbagan was not speculating and going with very high pressure and trying to spoil our build-ups, not allowing us to make combinations. But after 20 minutes, when the game tempo was reduced a little bit in terms of intensity, I think that slowly we were gaining the possession, we were controlling the midfield and we were doing the best openings. The first half was tactical, one team, as I say, going all in, and we knowing that the game of today was going to be 90 minutes and very long, and that slowly we were going to control the game. In the second half, it was only one-sided, one side on the pitch. We created the most of the chances, the biggest chances. It's true that we spoiled a lot of them, and one more time, I cannot be satisfied with the set pieces. Right now, if we don't concede that goal with Kerala, and if we don't concede that goal today, right now we would be champions.
1: তো ইস্ট বেঙ্গল কোচের অস্কার ব্রুসোর কথা শুনলাম, তিনি বলছিলেন যে শেষ মুহূর্তে গোলটা না খেলে তাহলে কিন্তু আজকে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যেতেন। তো এবার শুনে নেব মোহনবাগান কোচ লোবেরা, তিনি ঠিক কি বললেন।
3: আই থিঙ্ক আওয়ার প্ল্যান ওয়ার্কস, আই থিঙ্ক উই হ্যাভ চান্সেস, উই আর স্টার্ট দ্য গেম ভেরি ওয়েল, আই থিঙ্ক মেবি ওয়াজ ভেরি গুড প্লে for both teams, I think they play well also. But maybe we deserve a little bit more, no? This is my feeling as a coach. I want to watch the game again. But my feeling now, if I need to answer to you, our plan worked well, and we got our chances to win the game. But was it possible? I think it was more than our mistakes than maybe the plan of our opponent, with maximum respect, no? If we scored the last goal with Maka, we are speaking about another thing.

0: and the plan doesn't work in one action. No, I don't think so. I think was more than our mistakes than maybe the plan of government don't allow to us to win a league.
1: তো লুবেরার কথা শুনছিলাম, মোহনবাগান কোচ, তার এই প্রান্তে আমি গৌরব মুখোপাধ্যায় বসে আছি আপনাদের মুখোমুখি ক্রীড়াঙ্গনে, এবং আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক রবীন্দ্রনাথ চৌধুরী, যাকে আমরা জয় চৌধুরী নামেই বেশি চিনি। তো জয়দা, এবার চলে আসব আমরা আইপিএলের নিয়ে কিছু কথা বলতে। তো আইপিএল, বর্তমান যে আইপিএলটা চলছে সেখানে প্রথম কিন্তু আমার একটা কথাই মনে হচ্ছে, পুরনো চাল ভাতে বাড়ে। কারণ হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং বিরাট কোহলি
2: এবং পাশাপাশি ভুবনেশ্বর কুমার
1: এবং ভুবনেশ্বর কুমার, একদমই। তো কোথাও গিয়ে একটা পুরনো প্রবাদ কিন্তু চলে আসছে যে পুরনো চাল ভাতে বাড়ে, মানে এদের খেলা দেখে মনে হচ্ছে এরা কেন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিলেন, কি মনে হয়?
2: দেখুন, এই অবসরটা ওরা যে নিয়েছেন এই ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে, সেটা হয়তো একটা বলে অত বড় একটা সুযোগ, চ্যাম্পিয়ন হলো, চ্যাম্পিয়ন হয়ে আমি খেলা ছেড়ে দিচ্ছি, এরকম একটা এক্সিট,
1: স্বপ্নের এক্সিট আর কি। অবশ্যই অবশ্যই। আর এবার চলে আসবো কেকেআর এর কথায়। কেকেআর এর কি হলো বলুন তো, মানে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার আর কোন রকম সম্ভাবনা আছে?
2: কেকেআর এর টু সাম এক্সটেন্ট ব্যাড লাক। প্রথমে দেখুন, হর্ষিত রানা ছেলেটা চোট পেয়ে সারা মরশুমের জন্য বেরিয়ে গেল। কেকেআর এর একটা টিম ম্যানেজ মুস্তাফিজুর রহমান ছিল ওদের প্রথম পছন্দের ফার্স্ট বোলার, তাকে টেকনিক্যাল কারণে
1: বাদ দিয়ে দেওয়া হলো।
2: এই কারণটা বাংলাদেশের সঙ্গে ভারতীয় ক্রিকেট বলে যে একটা, সেটা আমি তার মধ্যে ঢুকতে চাইছি না, কিন্তু মুস্তাফিজুরকে আমরা দুর্ভাগ্য যে কলকাতার মানুষ তাকে
1: খেলাটা দেখতে
2: পেল না, অত্যন্ত বড় মাপের বোলার।
1: অবশ্যই।
2: এরপরে দেখা গেল পাথি রানা, তিনিও ক্লিক করলেন না, মানে তাকে এত টাকা দিয়ে নিল, হ্যাঁ, কিন্তু তাকে তার বল করার উপরে নিষেধাজ্ঞা জারি আছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের, এবং এই লিগের যা নিয়ম ওখান থেকে ক্লিয়ারেন্স না এলে তাকে কেকেআর ব্যবহার করতে পারছে না। এবার হচ্ছে কেকেআরের, আপনি যদি বোলিং ইউনিটটা দেখেন, এটা ফার্স্ট বোলার সব বেরিয়ে গেলেন, প্রথম সারির ফার্স্ট বোলাররা সব বেরিয়ে গেলেন। এবার কেকেআর কি করতে পারতো? কেকেআর ইডেনের স্পিনিং ট্র্যাক বানিয়ে বাজিমাত করতে পারতো, কারণ ওর কাছে বরুণ চক্রবর্তী বা অনুকূল রায়ের মতো বোলাররা ছিলেন, কিন্তু যিনি কিউরেটার আছেন বা সিএবিতে এখন সৌরভ গাঙ্গুলি প্রেসিডেন্ট হিসেবে আছেন, তারা কিন্তু স্পিনিং ট্র্যাক চাননি, তারা কিন্তু স্পোর্টিং ট্যাকের ওপরই নজর রেখেছেন, এই অ্যাডভান্টেজটাও কিন্তু কেকেআর পেল না।
1: তা একদম শেষ মুহূর্তে চলে এসেছি দাদা, জাস্ট একটা কথা জানতে চাইবো যে কেকেআর এর কি আদৌ কোনো সম্ভাবনা আছে?
2: কেকেআর এর কোনো চান্স নেই, আরসিবি চলে গেছে, এরপরে জিটি খুব ভালো জায়গায় আছে, গুজরাট টাইটান্স, আমার ধারণা এরপরে যে পাঞ্জাব, হায়দ্রাবাদ এবং আরআর, রাজস্থান রয়্যালস, এই তিনটে টিমের মধ্যে দুটো দল যাবে।
1: তার মানে কেকেআর সম্ভাবনা প্রথম দিকেই মিস করে ফেলেছে, পরপর ছটি
2: অজয়, ওদের সম্ভাবনা শেষ হয়ে গেছে।
1: অজস্র ধন্যবাদ দাদা, আর আপনাদেরও অজস্র ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কিন্তু সময় একদম শেষ, আজকে এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথাই জানতে ইচ্ছে করছে, কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আমাদের আড্ডা সফর, অবশ্যই জানান aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম, খুব ভালো থাকবেন দুবাংলার শ্রোতা বন্ধুরা, এবং অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। নমস্কার।

0: এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। রাম ভাই বলছি, কেমন আছেন বন্ধু আপনারা? আসলে ইচ্ছা করছে আপনাদের সঙ্গে এমন একটা বিষয় শেয়ার করা যা কিনা আজকের দিনে ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে, হোক আমাদের কৃষি বা কৃষি সংক্রান্ত সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কেও হতে পারে। আসলে বলতে চাইছি ভৌগোলিক নিদর্শক ট্যাগের কথা। খটকা লাগছে তাই না? ভৌগোলিক নিদর্শক সেটা আবার কি? কিন্তু খুব ভালো হয় বোধহয় বুঝতে।

0: জিআই টেক, জিআই এর কথা অনেকেই শুনেছেন, আমাদের রাজ্যে কৃষি ও জিআই টেক, এ ব্যাপারেই আজকে জানার চেষ্টা করব। আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের অধীন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল ও স্টেট এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের ডিরেক্টর ডক্টর মানস ঘোষ। ডক্টর ঘোষ, স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: হ্যাঁ নমস্কার, সকলকে আমার নমস্কার জানাই।
0: প্রথমেই যে কথাটা বলছিলাম শ্রোতা বন্ধুদের, যে জিআই টেক বিষয়টা কিন্তু আজকের দিনে খুব একটা প্রচলিত শব্দ হয়ে গেছে, মানে আমরা সেরকম ভাবেই বুঝি, তো একটু জানার চেষ্টা করব আপনার কাছে জিআই টেক বলতে আমরা ঠিক কি বুঝবো।
1: এটা সহজেই বোঝা যাচ্ছে যে জিআই একটা অ্যাব্রিভিয়েশন, এখন জি ফর জিওগ্রাফিক্যাল এবং আই ফর ইন্ডিকেশন। সহজ করে বলতে গেলে এটা কোনো একটা বিশেষ ভৌগোলিক অবস্থানের কথা বোঝাচ্ছে, যেখানে একটা বিশেষ প্রোডাক্ট তৈরি হয় এবং সেই নামেই সেটি বিখ্যাত। যেমন যদি খুব সহজেই আমরা বলি জয়নগরের মোয়া, মানে মোয়া বলতেই জয়নগরের কথাটা মাথায় আসে এবং ওই জয়নগরের মোয়া নামেই বিখ্যাত। এই জন্যে এরকম বিভিন্ন আমাদের বস্তু রয়েছে, কৃষি তো রয়েছেই, অন্যান্য বিভিন্ন রয়েছে যেটা স্থান স্পেসিফিক। যেমন আমরা অনেক সময় কারোর ঘরে যখন ওই মাটির ঘোড়া দেখি তখন প্রথমেই জিজ্ঞাসা করি এটা বাঁকুড়ার ঘোড়া, তো স্বাভাবিকভাবেই যদি বলে যে না অন্য কোনো জায়গা থেকে কিনেছি, মনের মধ্যেই যেন আচ্ছা আচ্ছা তাহলে এটা ঠিকঠাক নয়, এরকম একটা মনে হয়। ব্যাপারটা এই ধরনের জিনিস, এই জন্যেই এই জিআই এই কথাটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, কোনো একটা প্রোডাক্টকে বিশেষ স্থানের সঙ্গে জুড়ে দেওয়া, এটাই হচ্ছে জিআই।
0: তার মানে আপনি কি বলতে চাইছেন, এর উপযোগিতাটা কি দাঁড়ালো?
1: উপযোগিতাটা হচ্ছে এই যে কোনো, দেখুন এটার সাথে সম্পূর্ণভাবে ব্যবসা জড়িত, মানুষের কনজিউমারের তাদের পছন্দ জড়িত এবং এর সঙ্গে টোটালটাই ট্রেড ইত্যাদি ইত্যাদি বহির্দেশীয় অন্তর্দেশীয় সব কিছুই জড়িয়ে আছে। যখন একজন মানুষ কোনো একটা বিশেষ স্থানের প্রোডাক্টের প্রতি তার নিজস্ব একটা টান রয়েছে, তখন তিনি আমাদের দেশের বাইরে থাকুন বা ভিতরে থাকুন, যেখানেই থাকুন না কেন, তিনি চাইবেন যেন ঠিক সেই জায়গাটার প্রোডাক্টটাই তিনি পান। এবার ঠিক সেই জায়গাটার প্রোডাক্টটা পাচ্ছেন কি না সেটা তার কাছে বোঝাটা খুব দুরূহ ব্যাপার। যেমন আবার আগের কথায় ফিরে আসি, যে আগে দেখবেন মুর্শিদাবাদ থেকে দার্জিলিং এমনকি আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গায় জয়নগরের মোয়া প্যাকেটে বিক্রি হয়েছে, তৈরি হচ্ছে সেখানেই। তা স্বাভাবিকভাবেই যারা খায়, একবার জয়নগরের মোয়া খেয়েছে, তাদের কাছে সেগুলি ঠিক পছন্দের নয়, না না ঠিকঠাক জিনিস নয়, তোমরা জয়নগরের মোয়া বলে চালাচ্ছ কিন্তু জিনিসটার স্বাদটা ঠিক আসছে না। এবার যদি সত্যিই মানুষ সেই জয়নগরে তৈরি সঠিক মোয়াটি চায়, তাহলে তার উপায়টা কী? এই জিআই এর মধ্যে দিয়ে যে সমস্ত প্রোডাক্ট এখানে বিভিন্ন স্থান স্পেসিফিক রয়েছে তাদেরকে অথেন্টিকেশন করা এবং কনজিউমারের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া, এইটাই হচ্ছে জিআই এর বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য।
0: মাথায় রাখতে হবে যে বন্ধুরা যারা আজকের অনুষ্ঠান শুনছেন আমাদের, যে দেখুন ব্যবসাটা কিন্তু আসতে হবে, কারণ আমরা যাই কৃষিক্ষেত্রে উৎপন্ন করি না কেন, কেন করি, সবটা কি আমরা খাই বাড়িতে, বাজারজাত করি, তার থেকে আমরা যে আর্থিক উপার্জন করি সেটাই কিন্তু আমাদের পরিবার প্রতিপালন বা অন্যান্য কাজে ব্যয় করি। সুতরাং ব্যবসা কেন্দ্রিক ভাবনাটাকে মাথায় রেখে যাতে গ্রামীণ অর্থনীতি, বিশেষত কৃষিক্ষেত্রে বলবো, তাকে যেন চাঙ্গা করা যায়, এটা মাথায় রেখেই হয়তো জিআই এর কথা ভাবা হয়েছে বা আমরা ভাবতে পারি।
1: হ্যাঁ, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের উদ্দেশ্য অন্তত এগ্রিকালচারের ক্ষেত্রে তাই, যে আমাদের যারা কৃষক বা যারা এই ধরনের প্রোডাক্ট তৈরি করছে তারা যেন অনেক বেশি সঠিক বেশি দাম পান, কারণ এর কোয়ালিটি আলাদা। এগ্রিকালচারের ক্ষেত্রে এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে, যেমন আমি জয়নগরের মোয়ার কথা যদি আবার বলি, যে জয়নগরের মোয়া হচ্ছে কনকচুর ধানের খই আর নলেন গুড় এবং তার প্রপার মিক্সচার ইত্যাদি ইত্যাদি। এখন এই সেম জিনিস যদি অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে, মানে এখান থেকে

0: গুড় এবং খই নিয়ে গিয়ে তৈরি করা হয় তাহলে হয়তো অনেকটাই স্বাদ আসবে। কৃষির ক্ষেত্রে ব্যাপারটা এরকম নয়। যেমন তুলাইপাজি, হ্যাঁ তুলাইপাজি ধান, এটা বলা হয় দিনাজপুরের ধান। এখন দিনাজপুরের ধান কেন বলা হয়, কারণ তার যে অ্যারোমা সুগন্ধ বা পায়েস রান্না করার পরে যে তার স্বাদ বা অন্যান্য কিছু রান্না করার পরে, ওই সেম আপনি বীজ নিয়ে গিয়ে যদি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় এনে তৈরি করেন তাহলে কিন্তু সেই অ্যারোমা বা আসবে না, কিছুতেই আপনি সেটা আনতে পারবেন না। সেই জন্য কৃষির ক্ষেত্রে এটা হচ্ছে আরও স্পেসিফিক, যে জায়গার প্রোডাক্ট সেই জায়গাতে যদি না যান তাহলে কিন্তু কোনোভাবেই সেটাকে মান্যতা দেওয়া মুশকিল আছে।
1: তো কৃষি ক্ষেত্রের ব্যাপারটা যখন এসেই গেল ডক্টর ঘোষ, আপনার কাছে জানতে চাইবো আমাদের রাজ্যে কৃষি ক্ষেত্রে কি কি পণ্য জিআই ট্যাগ পেয়েছে।
0: তার আগে আমি বোধহয় একটু বলে নিলে সুবিধা হবে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে আমরা সাধারণ মানুষ যেগুলো শুনি সেগুলো কোনগুলো জিআই ট্যাগ পেয়েছে সেটা সেটা সেটা বলতে পারলে ভালো হবে। এখন এক নম্বর তো জয়নগরের মোয়ার কথা বলেছি, আর সবথেকে বিখ্যাত হয়ে গেছে কলকাতার রসগোল্লা, যেটা নিয়ে ওড়িশার সাথে বহুদিন মারামারি চলেছে। ওড়িশা বলতে চেয়েছে যে তারা ঠিক স্বাদের রসগোল্লা, আমরা বলতে চেয়েছি না কলকাতার রসগোল্লা আমাদের কলকাতার এখানের। এখন অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান যাকেই বলুন না কেন, তারা কলকাতার নাম করলেই সঙ্গে সঙ্গে বলে কলকাতার রসগোল্লা আর মিষ্টি দই। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গেছে। একটা টাইমে শুধুমাত্র কলকাতার রসগোল্লা পাওয়ার জন্য এটা তো আর অন্য জায়গায় নিয়ে যাওয়ার মতো ছিল না, হাড়িতে বিক্রি হতো, চার পাঁচ দিন থাকলো। কিন্তু যখন বাইরে এর কদর বাড়লো কলকাতার, তখন প্যাকিং সিস্টেম এলো, টিনের প্যাকে নিয়ে যাওয়া হলো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে কলকাতার তারা সেখানে ইউরোপ বা আমেরিকায় নিয়ে গেল খেলো, কিন্তু দেখলো যে না কলকাতার রসগোল্লার সেই স্বাদটা তো নেই।
1: একদম
0: কলকাতার রসগোল্লার যে স্পঞ্জিনেস বে যে ছানার কোয়ালিটি, সুতরাং এটা কিন্তু যেখানে তৈরি করে সেই কারিগরদের হাতের ব্যাপার আছে এবং সেই এলাকায় লোকেরা কিভাবে কোন সময়ে, যেমন একটা রান্না একই মশলা সব কিছুই দিচ্ছে কিন্তু কোন টাইমে দিচ্ছে একজন রাঁধুনি সেই অনুযায়ী ডিফার করে যায়, এটা তার আর্ট, সেই জন্যে এর ইম্পর্টেন্সটা এত বেশি। এবার অন্যান্য যে সমস্ত জিআই প্রোডাক্ট রয়েছে ওয়েস্টবেঙ্গলের, সবার প্রথম হচ্ছে দার্জিলিং চা। এটা আমাদের 2004-05 সালে প্রথম আমাদের পশ্চিমবঙ্গ থেকে জিআই ট্যাগ পায়। এছাড়া রয়েছে আমাদের যে মালদার লক্ষণভোগ আম, আবার মালদারি খিরসাপাতি বা হিমসাগর আম, মালদার ফজলি আম, সুন্দরবনের মধু রিসেন্টলি এটা ইনক্লুড হয়েছে, বাড়ুইপুরের পেয়ারা রিসেন্টলি ইনক্লুড হয়েছে, নলেন গুড়ের সন্দেশ, এটা অন্যান্য গুড়ের ঠিক হবে না, ঠিক নলেন গুড় এবং স্পেসিফিক ওই যে জিরেন কাট বলা হয় ওইটা না হলে হবে না, সুতরাং নলেন গুড়ের সন্দেশ। তাছাড়া কামার পুকুরের সাদা বোঁদে, এই সাদা বোঁদে কামার পুকুর ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, এটা আবার রামকৃষ্ণ স্মৃতির সাথে জড়িয়ে আছে, বহুদিনের যুগের সময় আগেকার থেকে এটা চলে আসছে। সেরকমই রয়েছে বাংলার রসগোল্লার কথা আমরা বললাম, বালুচরি শাড়ি, তারপরে রয়েছে ধনেখালির শাড়ি, টাঙ্গাইল জামদানি শাড়ি, গড়দের শাড়ি, কড়িয়াল শাড়ি, নিস্তারি সিল্ক শাড়ি, এগুলো রয়েছে। এছাড়া রয়েছে শান্তিনিকেতনের লেদার প্রোডাক্ট, রবীন্দ্রনাথের সময়ে তিনি যে ধরনের আর্ট তৈরি করেছিলেন এই লেদার কাজের উদ্ভাবন কিন্তু রবীন্দ্রনাথের ওখানে, বিশেষ করে যে ধরনের ডিজাইন সুন্দর করে লেদারের উপর দেওয়া যায় তারপরেই কিন্তু আমার কুটির সেটিকে গ্রহণ করলো, যারা শান্তিনিকেতনে যান আমার কুটিরের কথা তারা জানেন। ওই এলাকার যারা আর্টিজান এই চামড়ার কাজের উপরে, এটা কিন্তু অন্য জায়গায় পাওয়া মুশকিল আছে, সেজন্য শান্তিনিকেতনের লেদার প্রোডাক্টও জিআই ট্যাগ পেয়েছে। বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু, এর একটা স্পেশালিটি রয়েছে, পুরুলিয়ার ছৌ মাস্ক, এর প্রচুর বাইরে ডিমান্ড, এটার তৈরির বিশেষ পদ্ধতি আছে, সেখানকার কারিগররাই একমাত্র সেটা তৈরি করতে পারেন। তার থেকেও বড় কথা, একজন আর্টিস্ট যখন সেই ছৌ নাচের মুখোশটি পরে তাকে একটা বিশেষ মর্যাদা দান করল, সেই মাস্কের মর্যাদা তো অন্যরকম হবেই, সুতরাং এটা জিআই ট্যাগ পেয়েছে। পটচিত্র, আমাদের গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় যে পটের মধ্যে কাহিনী অবলম্বন করে বিভিন্ন যে কাহিনীগুলো বলা হয় এবং তার একটা আলাদা ধরনের আর্ট রয়েছে, গ্রামের লোকরা মেয়েরা বা

0: তৈরি করে, সেটা মানুষের স্ট্রাকচার হোক বা অন্যান্য যাই হোক না কেন, এর একটা বিশেষ সত্য রয়েছে। এছাড়াও আমরা যদি এবারে আসি পিওর এগ্রিকালচারের কথায়, যেটা আপনি বলছিলেন,
1: একটা কথা এখানে ছোট্ট করে আমি একটু বলি ডক্টর ঘোষ, যে আপনি বলতে চাইছেন শুধু কৃষি নয়, আমাদের গ্রাম বাংলার যে সমস্ত লোকসংস্কৃতিও জড়িয়ে আছে, যেমন আপনি পটচিত্রের কথা বললেন, হ্যাঁ, তার মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে নানা ধরনের নানা কিছু তুলে ধরা হয়, এবং যে এরিয়া স্পেসিফিক যে কথাটা বলছেন, যে জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক, বাঁকুড়ার হোক কি পুরুলিয়া কিংবা মালদা, প্রত্যেক জায়গারই, দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর যাই হোক না কেন, প্রত্যেকটা জায়গা বিশেষে বিশেষত্ব রয়েছে, এবং সেইগুলোকে চিহ্নিত করা এবং তাকে রিকগনিশন বা স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়েই কিন্তু জিআই ট্যাগ সেটা একটা পরিচয়।
0: একদম।
1: এবার আসি কৃষি ক্ষেত্রের ব্যাপারে, যেটা আপনি বলতে চাইছেন।
0: এবারে কৃষির, একদম পিওর কৃষির কথা যদি বলি, বিশেষত এখন ধানের এতেই এসছি আমরা, তো সেখানে আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং সামেতি নরেন্দ্রপুর, এদের যৌথ সহযোগিতায় সেখানে গোবিন্দভোগ যে ধান, এর জিআই ট্যাগ পেয়েছে 2017 সালে সবার প্রথম, তারপরে পরেই পেয়েছে তুলাই পাঁজি, এটা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হয়ে থাকে, তারপরে পেয়েছে কালো নুনিয়া, চারটে ডিস্ট্রিক্টের নর্থ বেঙ্গলের পাওয়া গেছে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ের এই জায়গাগুলোতেই এরা হয়। শুধু হয় না, ওখান থেকে সরিয়ে নিলেই তার স্পেশালিটিটা চলে যায়, এটা হচ্ছে সব থেকে বড়ো কথা। আর এক যে রাঁধুনি পাগল, এই রাঁধুনি পাগলের এটা হচ্ছে মোটামুটি আমাদের সাউথ বেঙ্গলের 15টা ডিস্ট্রিক্টের ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় হয়ে থাকে। এগুলো সবগুলোই আমাদের অ্যারোমেটিক রাইস বা সুগন্ধি ধান, এবং এর প্রত্যেকটারই একটা ইউনিকনেস আছে, যার সাথে অন্য কোনো ধান বা অ্যারোমেটিক রাইসকে মেশানো যাবে না, এবং ইন্টারন্যাশনালি এর বিভিন্ন জায়গায় ডিমান্ডও রয়েছে, দেশের মধ্যে তো রয়েছেই, সেটা বিভিন্ন কারণেও রয়েছে।
1: আচ্ছা,
0: এটা হচ্ছে আমাদের ওভারঅল পশ্চিমবঙ্গের জিআই, স্পেশালি আমাদের এগ্রিকালচার জিআই নিয়ে।
1: তো এই যে আমরা যদি এগ্রিকালচার পণ্যের ক্ষেত্রে ভাবি, তাহলে গুরুত্বটা ঠিক কোথায়?
0: অন্যান্যদের যে গুরুত্ব রয়েছে এগ্রিকালচারেও, গুরুত্বটা সেখানেই, যে আমাদের এগ্রিকালচারের গুরুত্ব সেটা হচ্ছে কৃষক বেশি দাম পাবে, এটা হচ্ছে প্রথম, এবং কনজিউমার যে নামে কিনছে, যে জ্ঞানে কিনছে, সঠিক জিনিসটা পাবে, এইটা হচ্ছে গুরুত্ব। এখন এই
1: মানে একটা উদ্দেশ্য মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার, এর কৃষি বিভাগ, সামিটি সম্মিলিতভাবে কৃষকদের যাতে করে বেশি পরিমাণে ওনারা লাভ পেতে পারেন, সেই কথা মাথায় রেখেই কৃষিক্ষেত্রে জিআই ট্যাগের ব্যবস্থা চালু করা হয়েছে। বিশেষত্বটা কি?
0: এর বিশেষত্বটা, সবার আগে আমাদের যে চারটি ধানের আমরা জিআই ট্যাগ পেয়েছি, এছাড়াও কিন্তু হর্টিকালচারের দিক থেকে আপনারা দেখলেন আম বা গুয়াভা ইত্যাদি ইত্যাদি আছে, দার্জিলিং ম্যান্ডারিনও এর মধ্যে এসে যাচ্ছে, তো সেগুলো তো রয়েছেই। খাদ্য প্রোডাক্ট ধরলে জয়নগরের মোয়া, সে কনকচুর ধান থেকে আসছে, সুতরাং এগ্রিকালচারের ব্যাপ্তিটা,
1: যেটা দার্জিলিং এর চায়ের কথা,
0: চায়ের সেগুলো
1: প্রথম জিআই ট্যাগ,
0: সেই কৃষিরই অন্তর্গত হয়ে যাচ্ছে। এবারে আমাদের দেখুন, যখন আমরা বলছি জয়নগরের মোয়া, তখন এই জয়নগরের মোয়া, জয়নগর বা বহরু এলাকায় ধরুন খুব বেশি হলে 50 জন দোকানদার আছেন, যেটা ওই জিআই যেখানে বলা হয়েছে যে এই প্রসেসে নির্মিত হবে, যে এত পার্সেন্ট খেজুর গুড়, কোন দিনের খেজুর গুড়ের রস থেকে এটা তৈরি হবে, কোন খই তৈরি হবে, তার কি ধরনের মিক্সচারটা কি হয়, কত টেম্পারেচার, এই যে প্রপারলি মেনটেন করা, যারা প্রপারলি মেনটেন করছে সেখানকার ব্যবসায়ী সমিতি তাদেরকেই এর অন্তর্ভুক্ত করছে, তাদেরকেই তাদের প্রোডাক্টে জিআই ট্যাগটা, জিআই এর যে চিহ্ন, সেটা বসাবার অনুমতি দিচ্ছে।
1: তাহলে কি বলা যেতে পারে এটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন প্রক্রিয়া?
0: নিশ্চয়ই, অবশ্যই। এটা অন্যান্য জিনিসের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ডাইজেশন রয়েছে, যেমন ধরুন কোন একটা নির্দিষ্ট কোম্পানির যে ইলেকট্রিক পাখা, ফ্যান যেগুলোকে বলি, তাদের নাম রয়েছে, এবং তাদের নাম নিয়ে অন্য কেউ চালিয়ে দিতে পারে, এটা হয়ও। এখন তার জন্য, অথেন্টিকেশনের জন্য বিভিন্ন রকম আমাদের সিস্টেম রয়েছে, আগমার্ক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম রয়েছে,
1: আইএসআই
0: বিভিন্ন রকম রয়েছে। এইবারে আমাদের ক্ষেত্রে যখন ঘটছে, যখন জয়নগরের মোয়ার 100 জন দোকানদার তারা এই জিনিসটা করে।

0: এটা কোনো কোম্পানি নয়, তাহলে তাদের ক্ষেত্রে ট্যাগটা কে দেবে, তাদের ক্ষেত্রে অথেন্টিকেশনটা কে দেবে? সেই জন্যে ওই অ্যাসোসিয়েশন এরা হচ্ছে সিগনেটারি।
1: এভাবে যদি বলা যায় যে আমাদের গ্রামে গঞ্জে যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে বা ক্ষুদ্র চাষি রয়েছে, তাদেরকে একটা স্ট্যান্ডার্ডাইজেশন প্রক্রিয়ার অন্তর্ভুক্তিকরণ নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে এবং তাদের একটা বলা যেতে পারে যে মানোন্নয়ন ঘটানোর একটা প্রক্রিয়া,
0: নিশ্চয়ই তাদের প্রোডাক্টগুলো নিয়ে যে কারণে তারা বিখ্যাত সবার আগে সেটাকে আইডেন্টিফাই করা হয়। আমি একটু আগে বলছিলাম যে এর ছোট করে প্রসেসটা যদি বলি, এর মূল তিনটে ধাপ রয়েছে।
1: আমরা বরং তাহলে এবারে আসি যে কি প্রক্রিয়া রয়েছে কোনো এলাকায় যদি কোনো একটা নির্দিষ্ট যে কোনো পণ্য হতে পারে, জিনিস হতে পারে, তারা জিআই পেতে গেলে কি করতে হবে।
0: মূলত এর তিনটে ধাপ আছে। প্রথম ধাপটা হচ্ছে গবেষণা, যে আমি একটা গোবিন্দভোগ ধানের কথা বলছি, এই গোবিন্দভোগ ধান আমার পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও হয় না, এই কথাটা আমাকে প্রমাণ করতে হবে। আমি বলছি গোবিন্দভোগ ধান বর্ধমানের একটা সম্পদ, তাহলে আমাকেই প্রমাণ করতে হবে যে এটা বর্ধমান ছাড়া অন্য কোথাও হয় না। এটা হচ্ছে সবার প্রথম।
1: বেশ,
0: যদি বর্ধমান ছাড়া অন্য কোথাও হয়ে থাকে তাহলে এর সাথে কোয়ালিটিগত তফাত এসে যাচ্ছে, অর্থাৎ এর ইউনিকনেসটা স্থান সাপেক্ষে এর ইউনিকনেসটা সবার আগে রিসার্চ করে আমাকে বার করতে হবে। এখন এর অ্যারোমা, অ্যারোমার বিভিন্ন কোয়ালিটি সায়েন্টিস্টরা জানেন, তারা বলতে পারেন অ্যারোমার বিভিন্ন রকম ইন্ডিকেটর আছে যে এর এত অ্যারোমা, এত পার্সেন্টেজ ইত্যাদি ইত্যাদি। এবারে নেক্সট যেটা আসছে এর সাথে, আমি যে বলছি গোবিন্দভোগ ধান বর্ধমানের কতদিন থেকে হচ্ছে, এটা কি রিসেন্টলি এনে কেউ চালু করে দিয়েছে? তাহলে কিন্তু জিআই পাবে না, কারণ এটা স্থানের সঙ্গে জড়িয়ে রয়েছে, এটা পাশের ডিস্ট্রিক্টেও ছড়াতে পারে। তাহলে আমাকে পুঁথি ঘেটে ইত্যাদি ইত্যাদি ঘেটে বার করতে হয়েছে পরম্পরাগত। এটা হচ্ছে বিরাট একটা রিসার্চ। একটা হচ্ছে সায়েন্টিফিক, সবটাই সায়েন্টিফিক, কেমিক্যাল অ্যানালিসিস ইত্যাদি ইত্যাদিগত, আর একটা হচ্ছে তার তথ্য সংক্রান্ত, যে কোন পুঁথিতে কবে বলেছে, চর্যাপদে বলেছে, বাইয়েতে বলেছে যে এটা পশ্চিমবঙ্গেরই সম্পদ, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন লিটারেচারে রয়েছে, এইগুলো সবার আগে প্রমাণ করতে হয়। এটা যদি প্রমাণ করা যায় তাহলে জিআই এর যে নির্দিষ্ট ফর্ম রয়েছে সেই অনুযায়ী তথ্য দিয়ে একটা একটা বই, জিআই যখন আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় বা আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট যখন এগুলো করেন তখন দীর্ঘদিন ধরে রিসার্চ চলে এবং এক একটা থিসিসের মতো বই তৈরি হয় এর উপরে। সেই টোটালটা নিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে পেটেন্ট ইনফরমেশন অফিস রয়েছে সল্ট লেকে, সেখানে আমরা জমা দিই। তারা সবার প্রথম সেগুলো ভেরিফাই করেন, তাদের যদি কোয়ারি থাকে তারা সেই কোয়ারিগুলোকে মিট আপ করে আমাদের ইন্ডিয়ার যে মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি প্রমোশন অ্যান্ড ইন্টারনাল ট্রেড এর আন্ডারে রয়েছে জিআই রেজিস্টার, রেজিস্টার অফ জিআই, সেটা চেন্নাইয়ে তাদের অফিস, তাদের কাছে আমাদেরকে অ্যাপিল করতে হয়। এই অ্যাপিল করার পরে এটাও দীর্ঘ প্রসেস চলে, তারা অ্যাপিল করার সঙ্গে সঙ্গে তারা মেনে নেবে তা নয়, তারা বিভিন্ন রকম কোয়ারি করতে থাকেন অনলাইন এবং লাস্টলি পার্সোনাল অ্যাপিয়ারেন্সে, যে আমাদের এই অবজেকশন আছে, তোমরা কেন এটা ডিমান্ড করছো, এর ইউনিকনেসটা কী, সবথেকে বড় কথা এর ট্রেডেবিলিটি। হ্যাঁ, একটা স্পেসিফিক জিনিস হতেই পারে কিন্তু ব্যবসায়িক মূল্যটা কোথায়, যদি ট্রেডেবিলিটি না থাকে তাহলে কিন্তু সেটাকে কখনো এ করা হবে না। তো সেগুলোকে প্রমাণ করার পরে সেটাকে তারা অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট যদি করে তাহলে জার্নালে প্রকাশিত হয়। যেমন জিআই জার্নাল আছে, সেটা ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এই মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে আলাদা করে ওয়েবসাইট রয়েছে, সেখানে প্রকাশ হওয়ার পরেই একমাত্র সেই জিআই ট্যাগটা আমরা বলতে পারি যে এটা জিআই ট্যাগ পেয়েছে। তারা কনসার্ন সিগনেটারিসদের জানিয়ে দেন, এটা হচ্ছে একটা ধাপ। দ্বিতীয় ধাপের বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসটা, প্রথম ধাপ গবেষণা, দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, থার্ড প্রসেস ইজ ভেরি ডিফিকাল্ট অন্তত এগ্রিকালচারের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এই তো জিআই ট্যাগ পেয়ে গেলাম, যেটা জয়নগরের মোয়ার ক্ষেত্রে খুব সহজ, যেটা বাঁকুড়ার ডোকরার বা পাঁচমুড়ার ঘোড়ার ক্ষেত্রে খুব সহজ, ওখানে মাত্র হয়তো খুব বেশি হলে 50 জন শিল্পী আছে যারা এই ঘোড়া তৈরি করেন, তাদেরকেই যখন বিক্রি করছে, তাদের একটা অ্যাসোসিয়েশন বললে এই তোমাকে দিলাম, তোমাকে দিলাম, তোমাকে দিলাম, তোমরা প্রোডাক্টটা তৈরি করে নিয়ে এসে আমার কাছে ছাপটা নিয়ে যাবে। কিন্তু যখন গোবিন্দভোগ আমি ধান তৈরি করছি, আমার পশ্চিমবঙ্গে নট লেস দেন মানে 2 লাখ ফার্মার্স তারা এই গোবিন্দভোগ ধান তৈরি করছে, এবং তাদের কাছে গিয়ে তারা প্রত্যেকেই দাবি করতে পারে আমি তো গোবিন্দভোগ ধান তৈরি করছি। তাহলে তাদেরকে এই যে ভাস্টে, এটাই হচ্ছে এগ্রিকালচারের সব থেকে বড় ডিফিকাল্টি অন্যান্য জিআইএস সঙ্গে। এবার তাহলে আমি কিভাবে, সবার প্রথম আমাকে বলতে হবে, ভাবতে হবে যে যে ভদ্রলোক বলছে গোবিন্দভোগ ধান, সে সত্যিই গোবিন্দভোগ ধান করছে নাকি অন্য কোন সুগন্ধি ধান তার সাথে মিশে আছে। তার মানে আমি যখন, আমাকে গোড়ার থেকে শুরু করতে হবে, আমাকে আমার মাদার সিড গোবিন্দভোগের তৈরি করতে হবে, তার মাল্টিপ্লিকেশন করতে হবে। আমি নির্দিষ্ট ফার্মারদের মধ্যে দিলাম, তারা করছে, তাদেরকেই আমি প্রাইমারিলি জিআই ট্যাগ দিলাম, মনিটর করলাম। আবার এর মধ্যে আরও একটা প্রবলেম হচ্ছে, সে তো মিলারের কাছে যাবে, মিলার মিক্সচার করে দিতে পারে, সেখানে আবার গণ্ডগোল হতে পারে। সুতরাং প্রত্যেকটি পদে কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়, যেটা এগ্রিকালচারের জিআই এর ক্ষেত্রে সব থেকে কঠিন সমস্যা। আমরা যে থার্ড প্রসেসের কথা বলছি, ইমপ্লিমেন্টেশন, আলটিমেটলি কৃষকের কাছে তার গুরুত্বটাকে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে সবথেকে বড় কঠিন অবস্থা যেটা এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা ফেস করছি, এবং তার ওয়ে আউট অবশ্যই আমাদেরকে বার করতে হচ্ছে।
1: জিআই ট্যাগ যদি কোনো কৃষক বা কৃষক সম্প্রদায় পেলেন, তো সেই ক্ষেত্রে তারা কিভাবে সরাসরি বেনিফিটেড হচ্ছে?
0: হ্যাঁ, এই বেনিফিটটা যেহেতু দেখুন সরকারের পক্ষে বা সায়েন্স অ্যান্ড টেকনোলজির এদের পক্ষে এই 2-3 লাখ ফার্মারের কাছে পৌঁছানোটা মুশকিল, সেজন্য আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে সিস্টেম করা হয়েছে যে FPO বা যে FIG বা ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ বা SKUS যে রয়েছে আমাদের কোঅপারেটিভ সংস্থা, এদেরকে বলা হচ্ছে অথরাইজ ইউজার্স, এদেরকে আমরা ট্যাগটা দিচ্ছি। এবার এরা সমস্ত ফার্মারদেরকে, ধরুন আমার কাছে 5 কুইন্টাল ভালো বীজ আছে গোবিন্দভোগের, আমি একটা FPOকে দিলাম, সেই FPOকে কাকে কাকে দিচ্ছে সে তার লিস্ট আমাদের কাছে এসে যাচ্ছে, কি পরিমাণ দিচ্ছে, সে কতটা এরিয়াতে করছে, এগুলো সমস্ত এসে যাচ্ছে। এবার আসার পরে আমাদের কিন্তু গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার থেকে তাদেরকে মনিটর করছে 2 স্টেজে, একটা হচ্ছে ঠিক স্টেজে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা, আর হারভেস্টিংয়ের সময় তার কত হারভেস্ট হবে। কারণ আমার দেখা গেল আমার টোটাল যা প্রোডাকশন হয়েছে তার থেকে জিআই ট্যাগের রাইস বেশি, তাহলে তো গণ্ডগোল ব্যাপার আছে। সুতরাং এই প্রত্যেক পদে কিন্তু মনিটরিংটা রয়েছে, খুব জরুরি, কারণ এটা ইন্টারন্যাশনালি দেখুন এটার সাথে স্টেটের একটা সম্মান জড়িয়ে আছে। এটা ইন্টারন্যাশনালি একটা প্যাকেট চলে গেল এবং তারা বললো এটা গোবিন্দভোগ নয়, এই জিআই দেওয়া আছে, তাহলে তো মুশকিলে পড়ে যাবো আমরা। সেক্ষেত্রে সারা বর্ধমান বা অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সব চাষি মার খাবে। এর মান উন্নয়নের জন্য 1 নম্বর ওই ফার্মারদেরকে বলা হচ্ছে যে তারা কী পরিমাণ গোবর সার দেবে কি না, এইগুলো যেমন শেখানো হচ্ছে যাতে গোবিন্দভোগের কোয়ালিটিটা সঠিক থাকে। তার জন্য আমাদের 2টো ইউনিভার্সিটি, উত্তরবঙ্গ এবং বিধানচন্দ্র, তারা সমানে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এরপরে আমরা সাপোর্ট দিচ্ছি এই সুফল বাংলা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে বা FPOদের মাধ্যমে, তারা যাতে বেশি দাম পান জিআই ট্যাগ। এই প্রসেসিংটা কিন্তু চলছে এখনও, যে ফুল স্টেজে আমরা এসে গিয়েছি আপনি বুঝতে পারছেন, এটা একটা বিরাট প্রসেস এগ্রিকালচারের ক্ষেত্রে। যখনই এলাম, যখনই ফার্মার নাম্বার অফ গ্রোয়ার্স প্রচুর হয়ে যাচ্ছে, তখন কিন্তু জিনিসটা কঠিন, এবং আমাদের প্রতি পদে ভেবেচিন্তে স্টেপ নিয়ে তারপর আমাদের আগাতে হচ্ছে। তবে নিঃসন্দেহে ফার্মাররা বেশি দাম পাবে।
1: কি অভিমত আপনি, ঠিক কি মনে করছেন পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে জিআই ট্যাগের বিষয়ে?
0: সমিতি অ্যাকচুয়ালি অন বিহাফ অফ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের হয়েই কাজটা করছে। সে গবেষণার ক্ষেত্রে আমি যে 2টো ইউনিভার্সিটির কথা বললাম, দে আর ডেডিকেটেড, দে হ্যাভ ডেডিকেটেড পার্সন, এবং আমি জাস্ট নাম উল্লেখ করছি না, এখানে নাম উল্লেখের ব্যাপার নয়, তারা ডেডিকেটেডলি এই রিসার্চগুলো করছেন। তারা পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয় সেই রাজ্যকে তুলে ধরার জন্য প্রচণ্ড রকম চেষ্টা করছেন। তারা নিজেরাই আইডেন্টিফাই করার চেষ্টা করছেন যে এই এই প্রোডাক্টগুলো জিআইএ আসতে পারে, যেমন সোনামুগের কথা আসছে বা অন্যান্য প্রোডাক্ট, তারা সেইগুলো নিয়ে রিসার্চ অলরেডি আরম্ভ করেছেন। তারা আইডেন্টিফিকেশনের জন্য যে আর কোন কোন ধান বা আর কোন কোন প্রোডাক্টকে আমাদের পশ্চিমবঙ্গের বিশেষত্ব নিয়ে জন্মাচ্ছে এবং বিভিন্ন জায়গায় তার ব্যবহার হচ্ছে, এগুলোকে আইডেন্টিফাই করছে। যেমন হর্টিকালচারে ঢুকে গেলে তো আরও অনেক বেশি, আপনি বাড়ুইপুরের পেয়ারা, বাড়ুইপুরের লিচু ইত্যাদি ইত্যাদি একটার পর একটা, আপনি আমের যেমন আগে হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় আরও

0: একটা একটা করে হবে এবং আমরাও অভিজ্ঞতা অর্জন করছি।
1: এইখানে কি আপনি মনে করেন যে কোনো এলাকায় ব্যক্তি মানুষের বা গোষ্ঠীর কোনো দায়বদ্ধতা আছে বা দায়িত্ব আছে?
0: নিশ্চয়ই, যদি গোষ্ঠীর বা এলাকার মানুষের দায়বদ্ধতা না থাকে তাহলে এর পিওরিটি আপনি মেনটেন করতে পারবেন না, কিছুতেই পারবেন না, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টেটের বা সেই জায়গার বদনাম।
1: ডক্টর ঘোষ, আমাদের সময় সীমিত। বন্ধুরা, আজকে যারা অনুষ্ঠান শুনছিলেন, আমরা কিন্তু একটু অন্য প্রসঙ্গে কথাবার্তা বললাম। আপনারা যারা অনুষ্ঠান শুনছেন, যে যে এলাকায় থাকেন, তারাই কিন্তু আদর্শ মানুষ বলবো বা মানুষজন বলবো, গোষ্ঠী বলবো, যারা নাকি সেই এলাকার বিশেষত্ব কি রয়েছে সেটা কিন্তু আপনি চিহ্নিত করতে পারেন। এবং সেইভাবে যদি আপনারা রাজ্য কৃষি দপ্তর সামিটি বা ইউনিভার্সিটির কাছে বিষয়টা তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনার এলাকা ওই বিশেষ জিনিসের জন্যই কিন্তু বিখ্যাত হয়ে উঠবে এবং গর্ব বোধ যারা করবেন তার মধ্যে আপনি একজন। অনুষ্ঠান এখানে শেষ করব। ডক্টর ঘোষ, আজকে আপনি আমাদের অনেক কিছু জানালেন রাজ্যের কৃষি ও জিআই ট্যাগ সম্পর্কে, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: আপনাকে অনেক ধন্যবাদ।
1: বন্ধুরা, কথা বলছিলাম রাজ্যে জিআই বা ভৌগোলিক নিদর্শক ট্যাগ নিয়ে। এতক্ষণ এ বিষয়ে আমাদের জানালেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের অধীন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল এবং সামিটি বা স্টেট এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর মানস ঘোষ। নমস্কার।
0: নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

প্রত্যেক বছর মে মাসের 18 তারিখ পালন হয় ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে হিসাবে। কিন্তু কেন এই দিনটি এই নামে পালিত হয় তার একটা খুব আকর্ষণীয় ইতিহাস আছে। সাধারণত আমরা একটা দিন যখন সেলিব্রেট করি, কোনো একটা অ্যাচিভমেন্টকেই আমরা তুলে ধরতে চাই, যেমন কোনো একটা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে বা কোনো একটা অসুখ আবিষ্কার হয়েছে, সেই দিনটিকেই আমরা কমেমোরেট করি। কিন্তু আজকের দিনটিতে যে কথাটা আমরা বললাম, ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে, সেই ভ্যাকসিন কিন্তু এখনো আবিষ্কার হয়নি এবং এখন সায়েন্সের রিসার্চ যে স্টেজে আছে তাতে যে খুব তাড়াতাড়ি ভ্যাকসিন তৈরি হয়ে মানুষের প্রাণ বাঁচাবে সেই সম্ভাবনাও নেই। তাহলে যে ভ্যাকসিন তৈরি হয়নি বা যে ঘটনা ঘটেনি তার জন্য আজকের দিনটি সেলিব্রেট হচ্ছে, এটা আপনাদের নিশ্চয়ই শুনতে খুব অদ্ভুত লাগছে, তাই না? এরকম দিন অন্তত হেলথ সায়েন্সে বোধহয় আর নেই যে কোনো একটা ঘটনা ভবিষ্যতে ঘটবে তার কথা ভেবেই একটা দিন পালন হচ্ছে। আসলে এই দিনটি পালন করার তাৎপর্য অন্য, কোনো অ্যাচিভমেন্ট সেলিব্রেট করা না, বরং যে জিনিসটা দরকার সেটা মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্যই এই দিনটি সেলিব্রেট করা। তাহলে আপনারা বলতে পারেন যে এরকম তো অনেক অসুখ আছে, হয়তো লিটারালি 500 অসুখ আছে যাদের ভ্যাকসিন এখনো তৈরি হয়নি, ইনক্লুডিং ম্যালেরিয়া, ডেঙ্গি, চিকুনগুনিয়া এক্সেট্রা। সেগুলোও তৈরি হলে মানুষের প্রাণ বাঁচবে, তাহলে সেগুলোর ভ্যাকসিন দিয়েও আমরা তো এইভাবে সেলিব্রেট করতে পারি যে এখনো তৈরি হয়নি কিন্তু তৈরি হলে ভালো হয়। সেটা করা হয় না এটা ঠিক, কিন্তু এইচআইভি ভ্যাকসিন ডে সেলিব্রেট করা হয় এটা বোঝানোর জন্য যে এই অসুখের প্রিভেনশনের জন্য ভ্যাকসিন কতটা দরকার। এবং এটা ঠিক যে শুধু যে এই অসুখের কথাই বলা হবে তা তো নয়, যখন এই এইডস ভ্যাকসিন ডে সেলিব্রেট করা হয় তখন ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, যাদের এখনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি তাদের কথাও কিন্তু আমরা মনে করি। এই দিনটিতে আমরা সেই সব সায়েন্টিস্ট, হেলথ ওয়ার্কার, ডক্টর এবং কমিউনিটি ওয়ার্কার, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এনজিও সবাইকে সম্মান দিতে চাই যারা এইচআইভি এপিডেমিকের জন্য কাজ করছেন। আপনারা জানেন যে কোভিড প্যান্ডেমিক আসার আগে সব থেকে মারাত্মক এপিডেমিক ছিল এইচআইভি এপিডেমিক। 1980 সালের শুরু থেকে এপিডেমিকটি শুরু হয়, সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়ে, যদিও আফ্রিকা, কিছুটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় সব থেকে বেশি এফেক্টেড হয়েছিল এবং প্রচুর মানুষের কিন্তু মৃত্যু হয়েছে। কিন্তু এইচআইভি ঠিক কোভিডের মতো ছিল না, ফলে ইনিশিয়ালি এটা নিয়ে যতটা হইচই ছিল তার কিছুদিনের মধ্যেই এটা নিয়ে আকর্ষণ বা বলতে পারেন

0: ইন্টারেস্ট লোকে চলে যায়। এইচআইভি ভাইরাস আবিষ্কার হয়, অবশ্যই এর ওষুধও আবিষ্কার হয় এবং সেই ওষুধের ফলে বহু লোকের প্রাণও বেঁচেছে। কিন্তু কোভিড যেমন 1 থেকে 2 বছরের মধ্যে ভ্যাকসিন নিয়ে এসে প্যান্ডেমিকটাকে পুরোপুরি তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে, এইচআইভির ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয়নি। এইচআইভির ওষুধ আছে, সেই ওষুধ খেলে খুব সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব, কিন্তু সেই ওষুধ সারা জীবন খেয়ে যেতে হয় এবং সেই ওষুধ বন্ধ করলেই ভাইরাসের প্রকোপ আবার বৃদ্ধি পেয়ে ইমিডিয়েট মৃত্যুর সম্ভাবনা আসে। সুতরাং এইচআইভির প্যান্ডেমিকের বিরুদ্ধে আমরা যে সাকসেসটা পেয়েছি সেটা পার্শিয়াল বলা যায়। হ্যাঁ, লোককে আমরা বাঁচিয়ে রাখতে পারছি, কিন্তু প্রিভেন্ট আমরা করতে পারছি না। মানে এইচআইভি হবে না এই জায়গাটা, যেটা মিজলস বা ডিপথেরিয়ার ক্ষেত্রে আমরা জোর গলায় বলতে পারি, এইচআইভির ক্ষেত্রে সেই জায়গাটায় এখনো আমরা পৌঁছতে পারিনি। সুতরাং আজকের দিনটি সেলিব্রেট করার মাধ্যমে এই কথাটাও মনে করিয়ে দেওয়া হয় যে সায়েন্স যথেষ্ট অ্যাডভান্স হয়েছে এবং আমাদের প্রাণ বাঁচিয়ে রাখার ব্যাপারে সায়েন্সের অবদানের কোনো সীমা পরিসীমা নেই, কিন্তু এখনো অনেক কাজ বাকি এবং এইচআইভির মতো একটা ভয়ঙ্কর ইনফেকশন কিন্তু এখনো রয়েছে, যে কাউকে যে কোনো সময় সেই ইনফেকশন আক্রমণ করতে পারে, তার বিরুদ্ধে ভ্যাকসিন দরকার। এই ভ্যাকসিন তৈরির জন্য সারা পৃথিবীতে বহু ইউনিভার্সিটি বা প্রাইভেট ফার্মা কোম্পানিতে কাজ চলছে, বিভিন্ন লেভেল অফ সাকসেস এখন অবধি পাওয়া গেছে, কিন্তু ওই যে বললাম এখন অবধি এই জায়গাটায় আমরা পৌঁছতে পারিনি যে ভ্যাকসিন তৈরি হয়ে গেছে বা অদূর ভবিষ্যতে তৈরি হবে, এইটা আমরা জোর গলায় বলতে পারবো। সুতরাং আজকের দিনটি আমরা এক অর্থে বলতে পারি যে বিজ্ঞানীদের এবং পলিসি মেকারদের প্রায়োরিটি ঠিক করার দিন। এই দিনটি আবার স্মরণ করিয়ে দেওয়া হয় যে অনেক অসুখের মধ্যে এইচআইভিও আছে এবং তারও ভ্যাকসিন দরকার।
1: এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর 19 মে 2026 মঙ্গলবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5টা বেজে 56 মিনিটে। 6টা বেজে 5 মিনিটে শুনবেন সুচিন্তন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6টা বেজে 10 মিনিটে প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত, সেতার পরিবেশন করবেন সৌমাল্য চক্রবর্তী, রাগ ললিত ও আহির ভৈরব। 6টা বেজে 30 মিনিটে এই মহাজীবন, মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা। 6টা বেজে 35 মিনিটে বাংলাদেশ প্রেস রিভিউ। 6টা বেজে 40 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, মনোজ মুরলী নায়ের। 6টা বেজে 55 মিনিটে কৃষক বন্ধুদের জন্য সুন্দরবনের সাদা সোনা, বলবেন ডক্টর সোমনাথ সর্দার। 7টা বেজে 5 মিনিটে লোকগীতি। 7টা বেজে 15 মিনিটে আসুন বেরিয়ে যান ভারতে, স্থান ওয়ারিচোরা মেঘালয়, উপস্থাপনায় পল্লবী সিনহা। 7টা বেজে 35 মিনিটে সকালের আড্ডা, উপস্থাপনায় পল্লবী সিনহা। 8টা বেজে 30 মিনিটে ঐতিহাসিক শহরের কথা, শহর বেনারস, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 8টা বেজে 45 মিনিটে কথাকার লোকসংস্কৃতির আনাজ কানাজ, বাংলার ডিঙি নৌকার ইতিহাসে বলাগর, বলছেন সাত্যকী বন্দ্যোপাধ্যায়। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী সংযুক্তা বিশ্বাস, রাগ জৌনপুরী, তবলায় অশোক দত্ত, হারমোনিয়ামের রতন নট্য। 9টা বেজে 30 মিনিটে মনের মতো গান, উপস্থাপনায় পুনম বাগ। 10টা বেজে 30 মিনিটে রামধনু অনুষ্ঠানে প্রথমে নজরুল গীতি কল্যাণ চট্টোপাধ্যায়, এরপরে আধুনিক গান দেবস্মিতা দাস। 11টায় গ্রামীণ মহিলাদের জন্য, 11টা বেজে 30 মিনিটে রৌম্যগীতি। 12টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। 12টা বেজে 30 মিনিটে নাটক তোমরা সবাই ভালো, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবু বসু, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। 1টা বেজে 40 মিনিটে বাংলা ব্যান্ডের গান। দুপুর 2টা বেজে 30 মিনিটে মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3টা বেজে 30 মিনিটে। ভারতীয় সময় 3টা বেজে 35 মিনিটে শুনবেন অনুরোধের আসর, 4টা বেজে 5 মিনিটে শুনবেন মহিলাদের আসর, বিষয় রেডিও ক্লিনিক, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল। বিকেল 4টা বেজে 35 মিনিটে অন্বেষা বিজ্ঞানের খবর, সাক্ষাৎকার অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়, বিষয় রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা ও নির্মাণ। সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানুষ প্রতিম দাস, চিকিৎসা বিজ্ঞানে লেজার, এ নিয়ে বলবেন ডক্টর এস এন সরকার। 5টা বেজে 5 মিনিটে আজ সন্ধ্যায় উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। 5টা বেজে 50 মিনিটে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা। 6টা বেজে 20 মিনিটে খেত খামারের কথা, পরজীবী বাহিত মানুষ মনুষ্যরোগ, এ বিষয়ে সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর সুরজিৎ বৈদ্য, সঙ্গে সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে দাঁত ও মুখের সার্বিক স্বাস্থ্য উপস্থাপনায় পার্থ প্রতিম চৌধুরী। 7:00 যুববাণী থেকে দিশারি। 7:45 কবি কণ্ঠে কবির অনুজিত দাস, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা তানিয়া বিশ্বাস। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 8:15 একমাটি একসুর, লোকশিল্পী মৌমিতা সাহা, সাক্ষাৎকার গ্রহণে শৈলেন চক্রবর্তী, প্রযোজনা শুভেন্দু বাগ। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতান, সম্পাদনা বিদিশা বসু। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কিরাওয়ানি রাগে সেতার পরিবেশন করবেন সৌমাল্য চক্রবর্তী, তাঁকে তবলায় সহযোগিতা করবেন সনজিৎ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারোনা দিনের গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মৈত্রীর 19 মে 2026 মঙ্গলবারের অনুষ্ঠান।

বাংলা গানের সুরলোকে এক অনন্য নির্মাতা সুরকার প্রবীর মজুমদার, যার সুরে কখনো প্রেমের নরম আবেশ, কখনো জীবনের গভীর অনুভব মিশে উঠেছে অমলিন সুরধারায়। সেই সুরস্রষ্টার স্মৃতিমাখা সঙ্গীত যাত্রাকে ঘিরে আগামীকাল, মাফ করবেন, আজ হারানো দিনের গান। তার সুরে গাওয়া বহু কালজয়ী গানের আবেশে অজস্র স্মৃতি আর নস্টালজিয়ার রঙে সাজানো এই পর্বে সঙ্গে থাকছেন স্বর্ণাভরায়। আসুন ফিরে যাই সেই সোনালি সময়ে, যেখানে সুর মানেই ছিল হৃদয়ের কথা আর গান মানেই ছিল অনন্ত অনুভব। ঠিক রাত ১১টায় আজ মৈত্রী প্রচার তরঙ্গে, সঙ্গে স্বর্ণাভরায়।

মৃত্যুর পর মানুষের কি হয় ঠিক জানা নেই, তাই তো অশরীরী আত্মা নিয়ে আবহমান কাল ধরে কত মানুষের কত কৌতূহল। মনঃসমীক্ষণের জনক প্রফেসর সিগমান্ড ফ্রয়েড এ বিষয়ে মূল্যবান গবেষণা করেছেন, বলেছেন কুসংস্কার, অন্ধবিশ্বাস, অজানা আতঙ্ক পারিপার্শ্বিক অবৈজ্ঞানিক ধ্যান ধারণার অনিবার্য ফল, একটি জটিল মনোরোগ হিপনোপম্পিক হ্যালুসিনেশন। স্বীকার করতে দ্বিধা নেই, এই মনোরোগের শিকার আমরা অনেকেই। নাটক হলুদ পোড়া।

0: আরে না না, আমি তো বলেই ছিলাম একটা কিছু করতে হয়।
1: বলাই চক্রবর্তীর বাড়ি ঘুরে এলুম গো। যা তা অবস্থা ওদের বুঝলে, তা কি নিয়ে সলা হচ্ছিল তারিনী?
0: বলাই চক্রবর্তীর খুন নিয়েই কথা হচ্ছিল।
1: আচ্ছা,
0: আরে চারদিকে সরগোল পড়ে গেছে।
1: আ গেছে, তারপর কি ব্যাপার কি?
2: আরে নিজের গায়ে সাবধানে চলাফেরা করতে হবে, আর না হলে খুন হয়ে যাব।
1: আরে খুন তো দূরের কথা, 20-30 বছরের মধ্যে কোনো মারামারি হয়নি।
0: হ্যাঁ,
1: সেই গায়ে দুটো খুন হয়ে গেল।
2: সবাই ভয় পেয়ে গেছে গো।
1: ভয় মানে? ভয় কি, খুব ভয় পেয়েছে। গায়ের বৌঝিরা তো সন্ধ্যের মধ্যে সব কাজ সেরে ঘরে খিল দিচ্ছে।
0: হ্যাঁ, তবে একটা কথা বলবো ভাই।
1: কি
0: মানে বলি কি, এই দুটো খুনের মধ্যে

0: কোনো ইয়ে মানে কোনো ব্যাপার নেই তো,
1: মানে
0: মানে একজন মাঝবয়সী জোয়ান মদ্য পুরুষ আর একজন যুবতী নারী, মানে আমি বলছি যে কিছু থাকতেও তো পারে।
1: ও সব কিছু নয় গো। আরে মেয়েটা তো 1.5 বছর পর শ্বশুরবাড়ি থেকে সবে বাড়ি এসেছিল। না না না না না, সেসব কিছু নয়। তবে কি কারণে খুন সেটাই সবাইকে ভাবাচ্ছে।
2: হ্যাঁ হ্যাঁ ঘোষাল,
1: হ্যাঁ বলো,
2: চক্কুত্তি বাড়ির খবর কি?
1: ও হ্যাঁ, শুনেছ তো?
0: কি
1: বলছে, বলায়ের ভাইপো নবীন,
0: হ্যাঁ
1: নবীন তোর সম্পত্তি পেয়েছে।
0: সে শুনেছি, শহরে চাকরি ছেড়ে নবীন বউ নিয়ে পাকাপাকি ভাবে গায়ে থাকতে এসেছে, সেসব শুনেছি।
3: ওদের বাড়ির পুপকোনে একটা তেঁতুল গাছ আছে না?
4: আছে তো।
3: যেই দামিনী উঠোনে পা রেখেছে, ব্যাস তেঁতুল গাছ থেকে হাওয়া উঠে দিয়েছে এক ধাক্কা।
4: সে কি রে, তারপর?
3: তারপর আবার কি, উঠোনে পড়ে হাত পা ছুটছে, বিকট ভাবে গু গু করছে গো, দেখি না আমার কেমন ভয় লেগে যাচ্ছে। শরীরটা শরীরটা কেমন উথাল পাতাল করছে। চলো না গো মনোরমা দি, একবার দেখতে চলো, ভয় করছে গো। ও মনোরমা দি, একবার চলো না,
4: চল।
5: দেখলে ধীরেন কি পুচ্ছ হে?
6: দেখছি নবীন, শাহপুরের কৈলাস ডাক্তারকে ডাকা দরকার। না আমি আমি চিকিৎসা করতে পারি, কিন্তু কিন্তু কি জানো, আমি তো পাস করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না।
1: ডাক্তার কি হবে গো? আমার কথা শোনো নবীন, তুমি কুঞ্জগুনিনকে ডেকে পাঠাও।
6: এসব দুর্বুদ্ধি করো না নবীন, এটা একটা অসুখ, অন্য কিছু নয়, সঠিক চিকিৎসা করা দরকার।
5: না আমি আমি বলছি কি যে খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসা ভালো ফল দেয় ভাই।
1: নবীন নবীন আমার কথা শোনো।
5: ঠিক আছে, দুজনকে ডাকতে লোক পাঠিয়ে দিচ্ছি।
7: চালাকি চলবে না। এই যে মেয়েরা বোমের চুলটা দাওয়ার খুঁটির সঙ্গে বেঁধে ফেলো, আর আমাকে এক ঘড়ি জল দাও তো। এখনো বলছি ভালো কথা, ছাড়।
8: চল খুললে দে, চল খুললে দে।
7: এখনই হয়েছে কি? মজাটা টের পাচ্ছি।
8: নবীন, এসব কি করছে কুঞ্জ? তুমি কি পাগল হয়ে গেলে? নিজের বউকে এমন হেনস্থা করাচ্ছ?
5: তুমি চুপ করো ভাই, গুনিন তোর কাজ করতে দাও।
2: সব মন্ত্রতন্ত্র পড়ছে গো,
9: আমাকে একটু ধর না জোরে, আমার ভীষণ ভয় করছে।
8: মালসাটা দিয়ে কি করছে রে?
2: আগুনে শুকনো পাতা আর শেকড় পুড়াচ্ছে।

0: এখন এসব বন্ধ করা নবীন, দামিনী বিকারগ্রস্ত হয়ে পড়বে, কুঞ্জকে থামাও। উফ, এসব বুঝলো কি? এসব চলতে থাকলে দামিনী বিশ্বাস করবে ওকে ভূতে ধরেছে, সেই মতো কথা বলবে।
1: থামো এবার।
2: কুঞ্জটা কি পড়াচ্ছে রে?
3: এই কাঁচা হলুদ পুড়িয়ে দামিনীকে শোকাচ্ছে। হলুদ পোড়া
4: বল বল কেটে
5: আমি আমি শুভ্রা গো, শুভ্রা।
6: কে ওকে খুন করেছিল? শুধো না কুঞ্জ, ও কুঞ্জ শুনছো, শুধিয়ে নাও না চট করে।
4: বল বল কে খুন করেছিল? শুভ্রাকে কে খুন করেছিল বল?
5: আমায় খুন করেছে।
6: ওটা তো নেতিয়ে পড়েছে হে, আর তো কথা বলছে না।
4: দাঁড়ান দাঁড়ান, আরেকটা চাল দিচ্ছে। আমি
7: বউটাকে মেরে ফেলবে নাকি? কুঞ্জ তুই হারাম জাদা, আবার এসে জুটেছিস? ঝাড়ফুঁক দিয়ে লোক ঠকানো হচ্ছে? ভাগ এখান থেকে, ভাগ ভাগ। হ্যাঁ, আর তোমরা তোমরা ভিড় করে কি দেখতে এসেছো? মজা? হ্যাঁ, কুঞ্জর তামাশা? ভাগো ভাগো সব এখান থেকে, ভাগো ভাগো। আচ্ছা নবীন, তুমি কুসংস্কারকে প্রশ্রয় দিচ্ছ? হ্যাঁ, আরে এটা একটা রোগ। শোনো শোনো, মনের ভয় আগে কাটাতে হবে, বিশ্রামে আর চিকিৎসায় সেরে যাবে।
1: ঠিক আছে,
7: এখন বৌমার বাঁধন খুলে দিয়ে ওকে শুয়ে দাও। একটু একটু একটু তোমরা কেউ ধরো ধরো ধরো। একটু ঘুমুক।
1: আমি
5: মেরো না গো, মেরো না, আমি আমি চাটুতে বাড়ি শুভ্রা।

0: দামিনী কি বললো শুনলে?
1: হ্যাঁ,
0: এ হয় নাকি? বলাই তো শুভ্রা খুন হবার তিন দিন আগে নিজেই খুন হয়েছে।
2: আরে কৈলাস ডাক্তার কি বললো শুনলে না? এটা একটা রোগ, মানুষের মন দুর্বল হয়ে ভয়ে আতঙ্কে এরকম করে।
3: শুনেন শুনেন, বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে, তবে সোজাসুজি ভাবে নয়।
1: সোজাসুজি ভাবে নয়? কি বলছো কি তুমি বলো তো।
3: আরে ওনারা কি করেন জানেন? নিজের কাজ ছাড়তে ওরা জ্যান্ত মানুষের শরীরে ঢুকে পড়ে।
1: কি কাণ্ড হে! তার মানে এই গায়ের কোনো একজনের হাত দিয়ে বলাই এই খুন করিয়েছে?
3: হ্যাঁ।
1: হে বাবা, কি বলছো হে!
3: ঠিক বলছি।
2: এ তো আরেক গেলই ফেললে, এখন সবাই সবাইকে খুনি বলে সন্দেহ করবে।
1: শুভ্রার চেনা শোনাই কেউ হবে জানো তারিনী? অচেনা কেউ ভর সন্ধে ধীরেনের বাড়ির পেছনের ডোবার কাছে যাবেই বা কি করে?
0: আশ্চর্য, কি সব বোকা বোকা কথা বলছে এরা! যত সব কুসংস্কার, এই গায়ের মানুষের কিচ্ছু হবে না।
4: তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও দেখি।
0: শান্ত হবো? ভাবতে পারো আমার ছোট বোনটা ভূত হয়ে এর ওর ঘাড়ে চাপছে, এসব হয় নাকি?
4: না, ভাত দিয়ে গেলাম, খেয়ে নাও। সন্ধে পার হয়েছে, আর বাইরে থাকা নয়, ঘরে ঢুকে খিল দিয়ে দেবো। আমার ভয় করে বাবু। শোনো একটা কথা বলি, আমার কিন্তু মনে হয় ওরা যা বলছে সেটাই ঠিক, নইলে।
0: ঠিক কথা বলছে, আমি বলাই চক্রবর্তী হয়ে নিজের বোনকে খুন করেছি না? ঠিক কথা বলছে, তুমিও বলছো কথা। চুপ চুপ, একদম চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না আমায়, কিচ্ছু না, খবরদার।

0: শান্তা, আমার খাওয়া হয়ে গেছে, আমি বেরোচ্ছি, স্কুলের সময় হলো।
1: ঠিক আছে, ছাতাটা নিয়েছো তো? খুব রোদ দুর্গ।
2: দুকা দুকা দুকা দুকা।
0: কি সবাই যেন কিরম কিরম করে তাকাচ্ছে আমার দিকে। কি অস্বস্তিকর।
3: এই যে ধীরেন, স্কুলে চললে বুঝি? দাঁড়াও দেখি একটু।
0: দেখবেন কি? দেখবেন বলুন পুরুতমশাই।
3: বলছি কি, তোমার বাড়িতে একটা পুজো দেওয়া দরকার।
0: পুজো?
3: হ্যাঁ, এরকম একটা অঘটন ঘটে গেল, বাড়িতে বউ ছেলে মেয়ে আছে তো।
0: পুজো দেব?
3: হ্যাঁ, আরে আমি সব ব্যবস্থা করে দেবো। শোনো, বাড়ি ফেরার পথে একবার দেখা করো, সবাইয়ের জন্য মাদুলি দিয়ে দেবো।
0: মাদুলি?
3: হ্যাঁ।
4: এখন ভালো আছো তো ধীরেন?
5: স্কুলে এলে বিশ্রাম নিলে না কেন?
0: কি বলছো বলো তো, কি হয়েছে আমার যে স্কুলে আসবো না?
4: না মানে সবাই তোমায় নিয়ে খুব কৌতূহলী কিনা তাই বলছি আর কি।
5: দেখলে না, ক্লাস ম্যানেজ করতে পারছো না, ছেলেরা যা খুশি বলছে।
0: সবাই মিলে আমাকে দেখার কি আছে? আমি কি একটা দেখার বস্তু?
4: ঠিক আছে ঠিক আছে, শোনো, হেডমাস্টার মশাই তোমাকে একবার ডেকে পাঠিয়েছেন, দেখা করো গিয়ে।
0: ও, হেডমাস্টার মশাই আমাকে? ডেকেছেন আমায় মাস্টার মশাই?
6: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমায় ডেকেছি, এসো এসো, বসো বসো বসো বসো। যা ঝড় বইছে তোমার উপর দিয়ে। বলছি তুমি এক মাসের ছুটি নাও ধীরেন।
0: হ্যাঁ
6: হ্যাঁ, তোমার বিশ্রাম দরকার।
0: ছুটি নেব কেন মাস্টার মশাই?
6: দেখো, তুমি এখন সবার আলোচনার পাত্র হয়ে পড়েছ। তোমার অজান্তেই শুভ্রা খুনের ব্যাপারে তোমাকে ব্যবহার করা হয়ে থাকতে পারে, এসব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এখন তোমার ছাত্রদের থেকে মানে দূরে থাকা দরকার।
0: কিন্তু নিজের বোনকে আমি নিজেই?
6: না না না না না না না, আমি কিছুই বলছি না। ওই স্কুলের সেক্রেটারি মথুরবাবু এইমাত্র এসেছিলেন, তিনিও বললেন তোমাকে ছুটি নিতে।
0: কিন্তু আমার তো ছুটির দরকার নেই। আচ্ছা আচ্ছা, আমি কি মথুরবাবুর সঙ্গে একবার কথা বলবো?
6: কথা তো তুমি বলতেই পারো, তবে এখন না যাওয়াই ভালো। মানে উনি হয়তো এখন খেয়ে দিয়ে বিশ্রাম করছেন, তুমি বরং ওই ছুটির মধ্যে একদিন চলে যাও।
0: ও ঠিক আছে, আমি তাহলে যাই।
7: কি হলো ধীরেন মাস্টার, ওরকম করছো কেন? হাঁটতে কষ্ট হচ্ছে?
0: কদিন ধরেই মাঝে মধ্যে ঝাঁকি লেগে মাথাটা ঘুরে যাচ্ছে।
7: ও, একটু বসো বসো, ওখানে ওই গাছের ছায়াটায় বসো।
0: একটু বসি, মাথাটা কিরম করছে।

0: হচ্ছে মাথার মধ্যে, তাহলে তাহলে তাহলে কি আমি ঘোরের মধ্যে শুভ্রাকে?
1: কি গো ধীরেন, এখানে বসে কি এত বিড়বিড় করছো? এ কি তোমার চোখটা এমন ঘোলাটে লাগছে কেন? যাও বাড়ি যাও, আমি তোমায় পৌঁছে দেব।
0: না না না না, আমি নিজেই যেতে পারবো। আমি যাই, আমি যাই বাড়ি গিয়ে শুয়ে পড়ি। আমি যাই, না না না, রাস্তা দিয়ে যাব না, আবার কার সঙ্গে দেখা হয়ে যাবে। না না না, বরঞ্চ ওই মাঠের পথ ধরি।
2: বলি, সারাটা দুপুর তো বিছানা ছটপট করে কাটালে, বেলা পড়ে এলো, বাইরে গিয়ে একটু বসো, ভালো লাগবে।
0: বাইরে? হ্যাঁ তাই করি, একটু বাইরে গিয়ে বসি।
3: কে ওখানে বাঁশ ঝাড়ের ওখানে কি নড়ছে?
2: ডোবার পথে ফেলে রাখবো, তাহলে ওনারা ওটাকে ডিঙি এদিক পানে আসতে পারবেন না, সন্ধ্যের আগে পেতে আবার ভোরবেলা তুলে নেবো। দেখো তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যাও না।
0: ছেলে মেয়েরা সব কোথায় দেখছি না?
2: ও অন্ধকার নামলে এখন খুব ভয় করে গো, গা কেমন ছমছম করে। তাই রান্না বান্না ঘর কন্যার কাজ সন্ধ্যার আগে শেষ করে ওদের খাইয়ে দিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছি।
0: বাড়ির মধ্যে, বাড়ির বাইরে, সব জায়গায় এই একই বিষয় নিয়ে কথা হচ্ছে।
3: ও আর পাচ্ছি না, পাচ্ছি না।
2: শোনো না গো, তামাক খাওয়াটা শেষ হলে ঘাটের পথে বাঁশটা গিয়ে পেতে দিও।
3: না, বাঁশ পাততে হবে না।
2: বেশ, তোমায় পাততে হবে না, আমি পেতে দিচ্ছি। ডোবার পার থেকে যদি শুভ্রা বাড়ির উঠোনে আসতে চায়, এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। শুনছো, বাঁশটা পেতে দিলাম, তুমি যেন এই বাঁশটা আবার ডিঙিয়ে দেও না। আমি ঘরে গেলাম ওদের খেতে দিই। ওমা, তোমার চোখটা কেমন লাল হয়েছে, টকটকে লাল। যাকে শুনছো, তুমি এখন খাবে না তো? তাহলে তোমার খাবারটা ঢাকা দিয়ে রাখছি, ঘরে আসবে তো নাকি?
3: না,
2: দেরি করো না।

0: মৃতের সাথে সংযোগ স্থাপনের সবচেয়ে ভালো সময় হলো এই সন্ধ্যেবেলা। হ্যাঁ, সেই রকমই তো বলে ওরা। শুভ্রা কি কিছু বলতে চাইছে আমায়? ওকে একটা সুযোগ দেওয়া উচিত। শুভ্রা দামিনীকে ভর করেছিল এইরকম সন্ধ্যেবেলায়। কি বলতে চায় বোনটা আমার? চাই চাই পাঁচটা ডিঙি দুবার কাছটায় গিয়ে দাঁড়ায়।
1: কিসের আওয়াজ? কি হলো? কি আবার কি কে যেন ডাকছে? ওকে দেখছি না তো, কোথায় গেল? দেখি বাইরে বেরোই একবার। আরে ওই তো, ওকে শুনছো? শুনছো? হ্যাঁ গো, তুমি অন্ধকারে ডোবার ধারে দাঁড়িয়ে কি করছো? আরে ওখানে গেলে কেন? শুনছো কি হচ্ছে? তোমার কাপড় চোপড়ে কাদা, রক্তের দাগ কিসের? পড়ে গেছে নাকি গো? কি হয়েছে তোমার? ওকে কি হয়েছে বলো না গো। একে ঠোঁট থেকে তো রক্ত পড়ছে, কি হলো কি তোমার? শোনো না,
0: বাসটা সরিয়ে দাও।
1: আরে দিদি ডিঙিয়ে চলে এসো, বাসটা ডিঙিয়ে চলে এসো।
0: কি হচ্ছে? ডিঙোতে পাচ্ছি না, বাসটা সরিয়ে দাও।
1: পায়ে লেগেছে নাকি? হ্যাঁ, ডিঙোতে পাচ্ছ না কেন? উমা শোয়ানো বাস ডিঙোতে পাচ্ছ না? কি গো ও আমার, কি হলো গো?
2: Yeah.

0: এদের পরিবারে একের পর এক কি যে হচ্ছে,
1: একের পর এক উপদ্রব।
2: আরে জলান জলান, আরে ভালো করে চান করা, একে
3: গ্রামটাকে একেবারে নিকেশ করে দেবে নাকি গো?
2: আরে বেঁধে ফেল, বেঁধে ফেল, বেঁধে ফেল খুঁটির সাথে।
1: ওহে তোমরা একটু সরো তো, সরো সরো সরো, সরে দাঁড়াও। ওই তো কুঞ্জগুলি রয়েছে, এসো কুঞ্জ, কুঞ্জ এদিকে এসো, এদিকে এসো,
3: দাঁড়াও। ওকে
4: আবার হলুদ পোড়া শোকাবো বল।
5: আমি পলাই চক্রবর্তী আমি খুন করেছি।

হলুদ পোড়া, নাটকটি শেষ হল। কাহিনী মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবাশিস বন্দ্যোপাধ্যায়। অভিনয় করেছেন তারিণী শ্যাম বন্দ্যোপাধ্যায়, ঘোষাল অশোক চক্রবর্তী, মহেশ সমর সেন, এক ব্যক্তি সোমনাথ চৌধুরী, অন্য ব্যক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়, এক মহিলা কাবেরী গোস্বামী, মনোরমা এনা রায়, দামিনী তুহিনা দত্ত, নবীন শুভব্রত দে, ডাক্তার দেবব্রত বন্দ্যোপাধ্যায়, কুঞ্জ ওঝা ফকির দাশকুমার, পুরুতমশাই দেবব্রত দাস, হেডমাস্টার দীপক বসু ও শান্তা নমিতা চক্রবর্তী এবং ধীরেন দেবরাজ রায়। শব্দ সংযোজনা রফিউদ্দিন। হলুদ পোড়া নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেন। উভয় নেতা ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়ে সহমত হন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয় পৌঁছেছেন। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তার অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধে সহ একগুচ্ছ বড় সিদ্ধান্তে ছাড়পত্র। কেরালামে নতুন ইউডিএফ মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন নরওয়ের রাজধানী অসলোয়ে। সেখানে তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেন। উভয় নেতা ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়ে সহমত হন। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক খতিয়ে দেখে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃত্রিম মেধা ও মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সহমত পোষণ করেছেন। বৈঠকের পর দুই নেতা এক যৌথ প্রেস বিবৃতি দেন। প্রধানমন্ত্রী বলেন, গত বছর তাঁর নরওয়ে সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দরুন তা বাতিল করতে হয়। সংকটের সেই সময়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার জন্য তিনি নরওয়েকে ধন্যবাদ জানান এবং একে প্রকৃত বন্ধুত্বের প্রতিফলন হিসেবেও অভিহিত করেন।
1: मैं पिछले वर्ष नॉर्वे आने वाला था, लेकिन पहलगाम में हुए आतंकी हमले के कारण वह यात्रा स्थगित करनी पड़ी। उस कठिन समय में नॉर्वे ने आतंकवाद के विरुद्ध भारत के साथ मजबूती से खड़े होकर सच्ची मित्रता का परिचय दिया। आज जब मैं नॉर्वे आया हूँ तो मैं इस सॉलिडेरिटी के लिए हृदय से आभार व्यक्त करता हूँ।
0: ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি যা গত বছর কার্যকর হয়েছে তাকেও স্বাগত জানান প্রধানমন্ত্রী। ভারত প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে সামিল হওয়ার নরওয়ের সিদ্ধান্তেও সন্তোষ প্রকাশ করেন তিনি। দুদেশের প্রধানমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন।

0: এই সফরে প্রধানমন্ত্রী তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে এই তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন হবে। উল্লেখ্য, এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে গেলেন। নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক এই সফরে আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আগামীকাল যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী সুইডিশ কোম্পানিগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন ও বিরল খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গোথেনবার্গে বাছাই করা সুইডিশ কোম্পানিগুলির সিইওদের সঙ্গে আলাপচারিতায় শ্রী মোদী ভারতে পণ্য প্রস্তুত, পরিবেশ অনুকূল হাইড্রোজেন মিশন, স্বচ্ছ জ্বালানি সহ অন্যান্য ক্ষেত্রে আরও বেশি করে অংশগ্রহণের অনুরোধ জানান। ভারত ও সুইডেনের মধ্যে উদ্ভাবন, স্বচ্ছতা, সুস্থায়ী উন্নয়ন ও গণতন্ত্রের অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরে সুইডিশ কোম্পানিগুলির অংশগ্রহণ আরও অর্থবহ হয়ে উঠবে। মোবাইল প্রযুক্তির মানোন্নয়নের ওপরেও তিনি জোর দেন। বিজেপি প্রধানমন্ত্রীকে সুইডিশ কোম্পানিগুলি সর্বোচ্চ সম্মান দেওয়ায় তাকে স্বাগত জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয় পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই দুদেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কৌশলগত সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে অংশীদারিত্ব আরও মজবুত করা, সমুদ্রপথে সহযোগিতা এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার বিষয়ে আলোচনায় প্রাধান্য দেওয়া হবে বলেও রাজনাথ সিং জানান। উল্লেখ্য, ভিয়েতনাম সফরে প্রতিরক্ষামন্ত্রী সেদেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জেনারেল ভ্যান ফ্যান গিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি হো চি মিনের 136তম জন্মবার্ষিকীতেও আগামীকাল শ্রী সিং সেখানে থাকবেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় প্রতিরক্ষামন্ত্রী সেদেশের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী আহান গিউ বাউকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পন্থা পদ্ধতিও খতিয়ে দেখবেন তারা। সরকার জানিয়েছে, দেশে তৈল শোধনাগারগুলি স্বাভাবিকভাবে কাজ করছে এবং পশ্চিম এশিয়ায় চলতি সংকট সত্ত্বেও ভারতে পর্যাপ্ত অপরিশোধিত তেল মজুত রয়েছে। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দেশে যথেষ্ট পরিমাণে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে, এখনও পর্যন্ত কোনো ঘাটতির খবর নেই। এদিকে রসায়ন ও সার মন্ত্রকের যুগ্ম সচিব অপর্ণা শর্মা বলেছেন, খরিফ মৌসুমের জন্য দেশে 50% বেশি বা 2 কোটি মেট্রিক টন সার মজুত রয়েছে। কেন্দ্রীয় সরকার জলজীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আজ এই চুক্তি স্বাক্ষরিত হয়। 2028 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, গত 5 বছরে কেন্দ্র পশ্চিমবঙ্গকে 29,000 কোটি টাকা দিলেও প্রকল্পের বাস্তব অগ্রগতি হয়নি এবং বহু ক্ষেত্রে কাজ শুধুমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল।
1: আনে বালা দিন মে সেকেন্ড ফেজ মে 39,000 করোড় কা আজ আমারি এগ্রিমেন্ট হো গিয়া হ্যায়, বাঙ্গাল কা জনতা ওয়েট কর রহা হ্যায়। 29,000 করোড টিল নাও পশ্চিম বঙ্গাল সরকার কো মিলা হ্যায়, লেকিন গ্রাউন্ড রিয়েলিটি তো আচ্ছা নেই হিসকো উপর ভি হাম লোক কো আনে বালা দিন মে সোচনা চাইয়ে দেখনা চাইয়ে।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল জানান, 2026 সালে জলজীবন মিশন শুরু হয়েছে 169,000 কোটি টাকার বাজেট নিয়ে। 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত তা চলবে। তার দাবি, 2019 সালে পশ্চিমবঙ্গে মাত্র 1% গ্রামীণ পরিবারে নলবাহিত জল পৌঁছত, বর্তমানে সেই হার বেড়ে হয়েছে 56%। শ্রী পাতিল আরও জানান, মোট বরাদ্দের মধ্যে কেন্দ্রের অংশ 33,363 কোটি টাকা হলেও এখনও পর্যন্ত প্রায় 13,000 কোটি টাকা খরচ হয়েছে এবং 11,670 কোটি টাকা অব্যবহৃত।
2: पश्चिम बंगाल में जल जीवन मिशन के लिए कुल लागत 67.811 करोड़ है, जिसमें से केंद्र का हिस्सा 33,363 करोड़ है। 2019-20 से 2025-26 के दौरान राज्य को अब तक 24,645 करोड़ का केंद्रीय आमंत्रण किया गया है, जिसमें से केवल 13,000 करोड़ प्रतिशत ही खर्च हुआ है। राज्य के राज्यांश में देरी एवं आवश्यक दस्तावेज समय पर प्रस्तुत न होने के कारण 11,670 करोड़ की राशि अपव्यक्त रही है।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা ভাণ্ডার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধে, রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন সহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আজ এই সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের অধীনে সরকার 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলাদের 3,000 টাকা করে অর্থ সহায়তা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্প এই মাস পর্যন্ত চালু থাকবে।
3: তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেইলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন।
0: কেরালামে নতুন ইউডিএফ মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধে দানের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী ভিডি সতীশন আজ নবনির্বাচিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। উল্লেখ্য, ভিডি সতীশনের নেতৃত্বে 21 সদস্যের নতুন ইউডিএফ মন্ত্রিসভা আজই শপথ নিয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে, লাতুর ও অহল্যানগর থেকে এদের ধরা হয়। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি। টসে জিতে চেন্নাই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে তারা 2 ওভারে 1 উইকেটে 31 রান করেছে। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 7:50।
4: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা আধুনিক গান। আজ বাংলা আধুনিক গানের অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন আশা ভোঁসলের কণ্ঠে।
5: Tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha, tak dimitha

0: বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে পরবর্তী গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে

ফুলে অন্য ছাঁদের মালা, বাজছে মেঘের গোরু গোরু, বাদল ঝর ঝর, সজল বাই কদম্ব বন কাঁপছে।

শুনলেন বাংলা আধুনিক গান আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান, প্রথমেই চন্দ্রবিন্দু।

0: begun on wings of hope and words to go, with the music inside, feelings you can't hide, in the slow river's flow, in the early morning glow, in the dreams that you find, in your peace of mind.
1: শুনছেন বাংলা ব্যান্ডের গান, এবারে শুনবেন অলিক বাংলা ব্যান্ডের এই গানটি।

আত্মচেতনার কথা বারবার লালনের গানে ফিরে ফিরে এসেছে। লালনের গানের মূল কথা মানুষ। তিনি বিশ্বাস করতেন মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজ করেন। তিনি তাঁর গানে দেহতত্ত্বের আলোচনা করেছেন। তিনি মনে করতেন মানব দেহই সাধনার প্রধান ক্ষেত্র, মানুষের নিজের মধ্যেই লুকিয়ে আছে সত্য ও পরমাত্মা। তাই তিনি আত্ম অনুসন্ধানের উপরই বারবার জোর দিয়েছেন। তাঁর গানের ভাষা অত্যন্ত সহজ, গ্রামীণ কথ্য ভাষা, কিন্তু সেই সহজ শব্দের মধ্যেই গভীর দার্শনিক অর্থ নিহিত থাকে। তাঁর গান সাধারণ মানুষ সহজে বুঝতে পারলেও তার অন্তর্নিহিত তত্ত্ব অত্যন্ত গভীর, এবং তার জন্য কোথায় যেন সেই নিজের মধ্যে ডুবতে হয় আত্মচেতনার খোঁজে। পরের গানটি দীপা ব্রহ্মের কণ্ঠে।

লালন ফকিরের গান কেবল লোকসঙ্গীত নয়, এটি মানবতার এক চিরন্তন দর্শন। তাঁর গান মানুষকে আত্ম অনুসন্ধান, ভাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দেয়। আজকে যদি কোনো সংকীর্ণতায় সমাজকে জড়িয়ে ধরে, তখন লালনের বাণী আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। তিনি শিখিয়েছেন মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। লালনের গান তাই যুগ যুগ ধরে বাংলা সংস্কৃতির আকাশে দীপশিখা হয়ে জ্বলতে থাকবে, এই আশা নিয়েই ডক্টর মনিকা রয়কুণ্ডুর কণ্ঠে এই গানটি শোনানোর মাধ্যমে আজকের কথায় গানে অনুষ্ঠান থেকে বিদায় নেব। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু স্বর্ণাভ রায়।

0: আকাশবাণী মৈত্রী, দেশ বিদেশের খবর নিয়ে বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন দিব্যতে। ভারত বিশ্বের বিনিয়োগকারীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য, সুইডেনে ফের বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনায় অস্ত্র নতুন দিল্লি সম্পর্কে পরিবেশ সংক্রান্ত কৌশলগত অংশীদারিত্ব উন্নীত করার ঘোষণা। পাঁচ দেশ সফরের শেষ পর্বে আগামীকাল ইটালি পৌঁছবেন নরেন্দ্র মোদী।
1: ভিয়েতনাম সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল হোচিমিনের 136তম জন্মবার্ষিকী উদযাপনে অংশ নেবেন।
0: তেহরানকে আবার হুমকি দিলেন ট্রাম্প। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠল। ইরানের বিরুদ্ধে আরও কড়া নিষেধাজ্ঞার পক্ষে সওয়াল G7-এর।
1: পশ্চিম এশিয়ার পরিস্থিতির জেরে জ্বালানি সংকটের মধ্যেই 20,000 মেট্রিক টন এলপিজি নিয়ে গুজরাটের কান্দলায় পৌঁছাল মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ MV সাইনি।
0: পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি শীঘ্রই কার্যকর হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন গঠনে রাজ্য মন্ত্রিসভার ছাড়পত্র। রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর নির্যাতনের ঘটনায় দুটি তদন্ত কমিশন করার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে সহায়তামূলক প্রকল্প আগামী মাস থেকে বন্ধ হচ্ছে।
0: ভারত এখন বিশ্বের বিনিয়োগকারীদের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যের একটি। সুইডেন সফরে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রির সভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত 12 বছরে ভারতে পরিকাঠামো ক্ষেত্রে যেভাবে কাজে গিয়েছে এবং অর্থনৈতিক সংস্কার হয়েছে তার সুযোগ নেওয়ার জন্য তিনি বিশ্বের বিনিয়োগকারীদের প্রতি আবেদন রেখেছেন। অত্যাধুনিক প্রযুক্তি, পরিবেশ বান্ধব শক্তি সহ ইউরোপের দেশগুলির সঙ্গে ভারত সহযোগিতার ভিত্তিতে কাজ করবে বলে প্রধানমন্ত্রী জানান। ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি এবং ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর ভারতের সঙ্গে ইউরোপের বাণিজ্যিক অংশীদারত্ব বৃদ্ধিতে বিশেষ ভূমিকা নেবে বলে প্রধানমন্ত্রী আশাবাদী। এই আলোচনাচক্রে উপস্থিত ছিলেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন প্রমুখ। গতরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুইডেনের প্রধানমন্ত্রীর আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতাকে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে সেদেশের সরকার। উল্লেখ্য, পাঁচ দেশ সফরের তৃতীয় পর্বে প্রধানমন্ত্রী গতকাল নেদারল্যান্ড থেকে সুইডেনে পৌঁছান।
1: পাঁচ দেশ সফরের চতুর্থ পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গন্তব্য ছিল নরওয়ে। সেদেশের প্রধানমন্ত্রী জোনাস গাহার স্টোরের সঙ্গে একান্ত এবং প্রতিনিধি স্তরের বৈঠক হয়েছে তাঁর। নরওয়ের রাজধানী অসলোয় এই বৈঠকে দুদেশের সম্পর্ককে পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব জ্বালানির ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠকের পর জানান প্রধানমন্ত্রী।
2: আজ হম ভারত নরওয়ে সম্বন্ধোঁ কো এক গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কা স্বরূপ দে রহে হ্যায়। ইস স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সে ক্লিন এনার্জি সে লেকর ক্লাইমেট রেজিলিয়েন্স, ব্লু ইকোনমি উসসে লেকর কে গ্রিন শিপিং হর ক্ষেত্র মে ভারত কি স্কেল, স্পিড অর ট্যালেন্ট কো নরওয়ে কি টেকনোলজি অর ক্যাপিটাল কে সাথ জোড়কর হামারি কম্পানিজ গ্লোবাল সলিউশন।

0: সলিউশনস ডেভেলপ করেগি।
1: সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী। এই বিষয়টিও যৌথ বিবৃতি দেওয়ার সময় উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0: मैं पिछले वर्ष नॉर्वे आने वाला था, लेकिन पहलगाम में हुए आतंकी हमले के कारण वह यात्रा स्थगित करनी पड़ी। उस कठिन समय में नॉर्वे ने आतंकवाद के विरुद्ध भारत के साथ मजबूती से खड़े होकर सच्ची मित्रता का परिचय दिया। आज जब मैं नॉर्वे आया हूँ तो मैं इस सॉलिडेरिटी के लिए हृदय से आभार व्यक्त करता हूँ।
2: পাঁচ দেশ সফরের শেষ পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইটালি পৌঁছবেন। সে দেশের প্রধানমন্ত্রী জিওর্জিও মেলোনির পাশাপাশি প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সঙ্গেও বৈঠক করবেন তিনি। বাণিজ্য জগতের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম এবং দক্ষিণ কোরিয়া সফরে নতুন দিল্লি থেকে রওনা হয়েছেন। এই দুই দেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি আলোচনা করবেন। ভিয়েতনাম সফরে প্রতিরক্ষা মন্ত্রী সেদেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জেনারেল ফ্যান ভ্যান গিয়াং এর সঙ্গে বৈঠকে বসবেন। আগামীকাল ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি হো চি মিনের 136তম জন্মবার্ষিকীতে শ্রী সিং সেখানে থাকবেন।
2: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের উদ্দেশ্যে নতুন করে সতর্কবার্তা জারি করায় পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের হাতে সময় ফুরিয়ে আসছে, তাদের দ্রুত চুক্তির পথে এগোতে হবে। এদিকে ইরানের সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়েছে যে ওয়াশিংটনের দেওয়া মূল শর্তগুলি কোনোভাবেই মেনে চলা সম্ভব নয়। এতে বলা হয়েছে ইরানকে তাদের মজুদ 400 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে এবং একটিমাত্র পরমাণু কেন্দ্র সচল রাখার অনুমতি পাওয়া যাবে। একই সঙ্গে যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ কোনো অর্থ তারা দাবি করতে পারবে না। অন্যদিকে তেহরান আমেরিকার এই শর্তাবলীকে সম্পূর্ণভাবে খারিজ করে পাল্টা শর্ত আরোপ করেছে। হরমুজ প্রণালীর ওপর ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেওয়ার দাবির পাশাপাশি অবিলম্বে লেবানন সহ সমগ্র অঞ্চলে সামরিক অভিযান বন্ধের দাবি করা হয়েছে।
1: আজ একাধিক দিক থেকে ক্রমবর্ধমান কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপের মুখে পড়েছে ইরান। প্যারিসে G7 গোষ্ঠীভুক্ত দেশের অর্থমন্ত্রীদের বৈঠকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞারও কঠোর করার আহ্বান জানিয়েছেন। একই দিনে সাইপ্রাসের উপকূলের কাছে গাজাগামী একটি ত্রাণবাহী নৌবহর আটক করেছে ইসরায়েলের নৌবাহিনী। এর পাশাপাশি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন এক রিপোর্টে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্যারিসে G7 অর্থমন্ত্রীদের বৈঠকে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট মিত্র দেশগুলিকে ইরানে যুদ্ধযন্ত্র অচল করার লক্ষ্যে একটি সমন্বিত নিষেধাজ্ঞা ব্যবস্থার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ইরানকে ঘিরে G7 জোটের ঐক্যবদ্ধ অবস্থানের প্রচেষ্টা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেজিং সফরের কয়েকদিন পর। ওই সফরে ওয়াশিংটন এবং বেজিং একটি বিরল অভিন্ন অবস্থানে পৌঁছায়। তারা একমত হয় যে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ইরান কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে 2025 সালে ইরানে কমপক্ষে 2159 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা 2024 সালে তুলনায় দ্বিগুণেরও বেশি এবং 1981 সালের পর সে দেশে সর্বোচ্চ। এর ফলে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা 4 দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অ্যামনেস্টিও বলেছে ইরানের কর্তৃপক্ষ ক্রমেই মৃত্যুদণ্ডকে রাজনৈতিক দমনপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিশেষ করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের গতি আরও বেড়ে গেছে। মানবাধিকার সংগঠনগুলির দাবি 2026 সালে বিক্ষোভে অংশগ্রহণ এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা বাড়িয়ে চলেছে ইরান। অন্যদিকে তুরস্ক থেকে যাত্রা করা নতুন একটি গাজাগামী ত্রাণবাহী নৌবহর আজ সাইপ্রাস উপকূল সংলগ্ন আন্তর্জাতিক জলসীমে আটক করেছে ইসরায়েলের নৌবাহিনী। নৌবহরের আয়োজকরা এই ঘটনাকে ইসরায়েলের এখতিয়ারের বাইরে নিরস্ত্র অসামরিক নৌযানের উপর হামলা বলে বর্ণনা করেছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নৌবাহিনী প্রশংসা করে বলেন, আয়োজকেরা যতটা প্রচার চেয়েছিল তার থেকে অনেক কম হইচইয়ের মধ্যেই জাহাজগুলিকে থামানো সম্ভব হয়েছে। ইরানের বিদেশ মন্ত্রক এই ঘটনাকে জলদস্যুর হামলা বলে নিন্দা জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের বিদেশ মন্ত্রক অভিযানের পক্ষে অবস্থান নিয়ে দাবি করেছে ওই নৌভরের উদ্দেশ্যে ছিল হামাসকে সহায়তা করা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করা। একই সঙ্গে গাজায় মানবিক সংকটের অভিযোগও খারিজ করে দিয়েছে ইসরায়েল। তাদের দাবি, অক্টোবর মাসের পর থেকে গাজায় 15 লক্ষ টনের বেশি ত্রাণ সামগ্রী প্রবেশ করেছে।
2: পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকটের মধ্যে 20,000 মেট্রিক টন এলপিজি নিয়ে একটি জাহাজ গুজরাটের কান্দলায় দীনদয়াল বন্দরে এসে পৌঁছেছে। মার্শাল আইল্যান্ডের পতাকা বহনকারী জাহাজ এমভি সাইমি কাতার থেকে যাত্রা শুরু করে চলতি মাসের 13 তারিখ হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। উল্লেখ্য, গত মার্চ মাসে শুরু থেকে ভারতের পতাকা বহনকারী 12টি এলপিজি ট্যাঙ্কার এবং একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ওমানের উপকূলের সন্নিকট অবস্থিত এই সংকীর্ণ জলপথটি দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ চলাচল হয়।
1: পশ্চিমবঙ্গে পেট্রোল ডিজেল এবং তরল পেট্রোলিয়াম গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পেট্রোপণ্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। রাজ্য জুড়ে IOCL, BPCL এবং HPCL এর মতো রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির বিপণন সংক্রান্ত কাজকর্ম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে রাজ্যস্তরীয় কোঅর্ডিনেটর এবং পশ্চিমবঙ্গের রাজ্য দপ্তরের প্রধান তথা পূর্বাঞ্চল এক্সিকিউটিভ ডিরেক্টর জিতেন্দ্র কুমার এই কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, এই অঞ্চলে পণ্য পরিবহন, মজুত এবং খুচরো বিপণন সংক্রান্ত বিষয়গুলির উপর নজর রাখা হচ্ছে, যাতে জ্বালানি সরবরাহে কোনো অসুবিধা না হয়। আতঙ্কিত হয়ে জ্বালানি কেনা থেকে বিরত থাকতে সাধারণ নাগরিকদের পরামর্শ দিয়েছেন তিনি। গুজবে কান না দিতে এবং তথ্যের ক্ষেত্রে তেল বিপণন সংস্থাগুলির বিবৃতির উপরই আস্থা রাখতে বলেছেন শ্রী কুমার। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
2: কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তার অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আজ এই চুক্তি স্বাক্ষরিত হয়। 2028 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দ্বিতীয় পর্যায়ে 39,000 কোটি টাকার নতুন চুক্তির মাধ্যমে প্রতিটি ঘরে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আরও গতি পাবে। তিনি দাবি করেন, গত 5 বছরে কেন্দ্র পশ্চিমবঙ্গকে 29,000 কোটি টাকা দিলেও প্রকল্পের বাস্তব অগ্রগতি হয়নি এবং বহু ক্ষেত্রে কাজ শুধুমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল। তার অভিযোগ, মাঝখানে প্রকল্পের নাম বদলে জল স্বপ্ন করা হয়েছিল। পাশাপাশি সেচ প্রকল্পের ক্ষেত্রেও কেন্দ্রীয় সহায়তা চেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে কেন্দ্রের সহযোগিতা ছাড়া বৃহৎ পরিকাঠামো প্রকল্পের বাস্তবায়ন কঠিন। অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সিআর পাতিল জানান, 2026 সালে জল জীবন মিশন 2 শুরু হয়েছে 1,69,000 কোটি টাকার বাজেট নিয়ে, যা 2028 সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। তার দাবি, 2019 সালে পশ্চিমবঙ্গে মাত্র 1% গ্রামীণ পরিবারে নলবাহিত জল পৌঁছত, বর্তমানে সেই হার বেড়ে 56% হয়েছে। যদিও স্কুল ও অঙ্গনওয়াড়িতে পানীয় জল পরিষেবার হার এখনও জাতীয় গড়ের নিচে রয়েছে বলে জানান তিনি। পাতিল আরও জানান, মোট বরাদ্দের মধ্যে কেন্দ্রের অংশ 33,363 কোটি টাকা হলেও এখনও পর্যন্ত প্রায় 13,000 কোটি টাকা খরচ হয়েছে এবং 11,670 কোটি টাকা অব্যবহৃত রয়েছে। গঙ্গার উপর এসটিপি তৈরির জন্য দ্রুত জমি দেওয়ার আবেদনও করেন তিনি।
1: পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি কার্যকর করা হবে। আজ ধনধান্য প্রেক্ষাগৃহে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও এই অনুষ্ঠানে তিনি জানান, শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়গুলির স্বশাসন ফেরাতে সরকার ব্যবস্থা নিচ্ছে। এর পাশাপাশি সরকারি শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং নারী শিক্ষার উন্নয়নকেও সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান।
2: জাতীয় শিক্ষানীতি পশ্চিমবঙ্গে কার্যকর করার বিষয়ে আজ বিকাশ ভবনে বৈঠক করেন বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ প্রমুখ। বৈঠকে শিক্ষা সচিব বিনোদ কুমার সহ অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
1: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন, অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানান, অন্নপূর্ণা যোজনায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। রাজ্য সরকারি বাসে মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন।
3: অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে।
1: রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, নিগম, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পগুলি এই মাস পর্যন্ত চলবে, পরের মাস থেকে তা বন্ধ করা হবে। সংরক্ষণ এবং তালিকা পুনর্বিবেচনার ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে অনুসন্ধানের পর হাইকোর্ট যেসব গোষ্ঠীকে অন্তর্ভুক্ত

0: অন্তর্ভুক্ত করেছে সে বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে।
1: প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর নির্যাতনের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার দুটি তদন্ত কমিশন তৈরি করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত দুটি প্রস্তাব গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, আগের সরকারের আমলে মিড ডে মিল, আবাস যোজনা, 100 দিনের কাজ, আমফান, কাটমানি, অবৈধ নির্মাণের মতো ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল তার তদন্তে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু ও এডিজি জয়রামনকে সদস্য সচিব করে একটি, এবং অন্যদিকে নারী ও শিশুদের উপর নির্যাতনের ঘটনায় হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এবং এডিজি দময়ন্তী সেনকে সদস্য সচিব করে অপর একটি কমিশন তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ, ঠিকাদারী সংস্থা, লোকায়ুক্তের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং সাংসদ, বিধায়ক বাদে অন্য জনপ্রতিনিধিরা এই কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবেন বলে তিনি জানান।
0: কোনো ধর্মীয় স্লোগান তুলে পুলিশের উপরে হামলা, পাথর ছোড়া বা বিক্ষোভের জেরে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকার জানিয়েছে। গতকাল কলকাতার পার্ক সার্কাসে 7 পয়েন্টে প্রতিবাদ বিক্ষোভ সামাল দিতে গেলে জনতা পুলিশ খণ্ডযুদ্ধের পরে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আহত পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করতে ডেপুটি কমিশনারের কার্যালয়ে যান। তাদের স্বাস্থ্য নিয়ে খোঁজ খবর নেন তিনি। রাজ্য সরকার সবসময় পুলিশ কর্মীদের পাশে থাকবে বলে জানিয়ে তিনি বলেন, পুলিশের গায়ে হাত দিলে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে, এক্ষেত্রে সম্প্রদায় বা রাজনীতির রং দেখা হবে না বলে পুলিশ মন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন। পুলিশকে সব ধরনের স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। গতকালের ঘটনায় এখনো পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
1: বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2 দিনের জন্য জেলা সফরে যাচ্ছেন। আগামী বুধবার সকালে কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা পৌঁছে শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন তিনি। এই জন্য আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং এবং কোচবিহারের মতো জেলার জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
0: এদিকে প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ থেকে জনতার দরবার শুরু করেছেন। সল্টলেকের বিজেপির কার্যালয়ে অনুষ্ঠানে তিনি চাকরি প্রার্থীদের অভাব অভিযোগ শোনেন।
1: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। তিনি রক্ষা কবচের আবেদন জানিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলা দায়ের করেছেন। তার পক্ষে আইনজীবী অর্ক কুমার নাগ এই মামলা দায়ের করেন। 2026 সালে বিধানসভা নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় একটি FIR দায়ের করা হয়। রাজীব সরকার নামে বাগুইআটির এক সমাজকর্মী অভিযোগ করেছেন, ভোটের প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বেশ কিছু মন্তব্য সম্প্রচার করা হয়েছিল। অভিযোগ, ওই বক্তব্যগুলিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে প্ররোচনামূলক ও আপত্তিকর শব্দ ব্যবহার করা হয় যা সমাজে হিংসা ও অশান্তি সৃষ্টি করতে পারে।
0: নতুন বিধানসভা গঠনের পরে প্রথম অধিবেশন হয়ে গেল, তাকে এখনো বিরোধী দলনেতার মর্যাদা না দেওয়া তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তথ্য জানার অধিকার আইন RTIতে আবেদন করেছেন। দলের তরফে গত 13 মে অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে চিঠি পাঠিয়ে 80 জন বিধায়কের সমর্থন নিয়ে তৃণমূল পরিষদের দলের নেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়, মুখ্য সচেতক ফিরাদ হাকিম এবং নয়না বন্দ্যোপাধ্যায় এবং অসীমা পাত্রকে উপদলনেতার নাম হিসেবে জানানো হলেও এখনও কেন তাকে বিরোধী দলনেতার মর্যাদা দেওয়া হয়নি সেই প্রশ্ন তুলেছে তৃণমূল পরিষদীয় দল। এদিকে পরিষদীয় দলের যে বৈঠকে তাকে বিরোধী দলনেতা বেছে নেওয়া হয়েছে সেই প্রস্তাবে 80 জন বিধায়কের স্বাক্ষরিত পত্রটি পাঠানোর কথা জানিয়ে বিধানসভার সচিবালয় থেকে তৃণমূল কংগ্রেসকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিরোধী দলনেতা আজ বিধানসভায় আসলেও তার ঘর তালাবন্ধ থাকায় দীর্ঘক্ষণ বিধানসভার লবিতে বসে নিজের কাজকর্ম সেরে ফিরে যান।
1: আগামী 28 মে পশ্চিমবঙ্গ জুড়ে ঈদ উল আজহা পালিত হবে বলে কলকাতার নাখোদা মসজিদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মসজিদ কমিটি গতকাল এক বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন মসজিদ কমিটির ট্রাস্টি বোর্ডের কনভেনার নাসির ইব্রাহিম।
0: 5 লক্ষ টাকার বিনিময়ে নিটের প্রশ্নপত্র কেনার অভিযোগে CBI মহারাষ্ট্রের নান্দেড় থেকে এক ব্যক্তিকে তলব করেছে। গতকাল তাকে CBI পুনে কার্যালয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। আগামীকালও ফের তাকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। অন্যদিকে একই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত পুনের বাসিন্দা মনীষা মান্ধারেকে 14 দিনের CBI হেফাজতে পাঠিয়েছে। গত শনিবার এই মামলা তদন্তে তাকে গ্রেপ্তার করে CBI। অভিযুক্ত মান্ধারে নিটের জীববিদ্যার প্রশ্নপত্র ফাঁসের মূল ষড়যন্ত্রকারী বলে মনে করছে CBI।
1: মহারাষ্ট্রের পালঘাট জেলার ধানিফাড়িতে আজ বিকেলে বরযাত্রীবাহী ট্রাক এবং একটি কন্টেনারের সংঘর্ষে অন্তত 13 জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত আরও 20 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুসারে ওই ট্রাকে 100 জনেরও বেশি যাত্রী ছিলেন। আহতরা কাসা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
0: বিহারের সাসারাম রেল স্টেশনে প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত চলছে বলে ভারতীয় রেল জানিয়েছে। আজ ভোরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা খালি সাসারাম পাটনা প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় আগুন ধরে যায়, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর নেই।
1: উত্তরপ্রদেশের লক্ষিমপুর ভেরির কাছে আজ সকালে একটি

0: দ্রুতগামী ট্রাক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রায়পুরে 4টি নেক্সট জেন ডায়াল 112 গাড়ি যাত্রা সূচনা করেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই, রাজ্য বিধানসভার অধ্যক্ষ রমন সিং এবং উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা উপস্থিত ছিলেন। ডায়াল 112 পরিষেবাটি ছত্তিশগড়ের 16টি জেলায় চালু ছিল। রাজ্য সরকার এখন এটি রাজ্যের 33টি জেলায় সম্প্রসারিত করেছে।
0: কেরালায় প্রবীণ কংগ্রেস নেতা ভি ডি সতীশনের নেতৃত্বে নতুন ইউডিএফ মন্ত্রিসভা আজ তিরুবনন্তপুরমে শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী ভি ডি সতীশনকে অভিনন্দন জানিয়েছেন। মৈত্রীপ্রজ তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: আইডাহোর মাউন্টেন হোম বিমান ঘাটিতে গতকাল একটি বিমান প্রদর্শনী চলাকালীন মাঝ আকাশে দুটি মার্কিন যুদ্ধ বিমানের সংঘর্ষ ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে দুটি EA-18G গ্রোলার যুদ্ধ বিমান এই দুর্ঘটনায় পড়ে। সংঘর্ষের পরে জরুরি উদ্ধারকারী দলগুলি ঘটনাস্থলে ছুটে যায়। দুর্ঘটনাস্থলের অদূরে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। যুদ্ধ বিমান দুটির আরোহী 4 ক্রু সদস্য বিমান ভেঙে পড়ার আগেই নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসেন। এই ঘটনার জেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমান ঘাঁটিটিকে লকডাউনের আওতায় নিয়ে আসে এবং পূর্ব নির্ধারিত অবশিষ্ট সব কর্মসূচি বাতিল ঘোষণা করে। মাঝ আকাশে সংঘর্ষের কারণ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকরা এখনও পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেননি। এই ঘটনা তদন্ত চলবে বলে মনে করা হচ্ছে।
0: মধ্য আফ্রিকার কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ প্রকাশ করেছে। এখনও পর্যন্ত 80 ইবোলা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাষ্ট্রসংঘ বিবৃতিতে জানিয়েছে, কঙ্গোর বেশ কিছু এলাকায় গত শনিবার পর্যন্ত অন্তত 246 জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
1: শ্রীলঙ্কায় লিবারেশন টাইগার্স অব তামিল ইলাম এলটিটির সঙ্গে সংঘাতের অবসান ঘটনার 17 পর প্রায় 3 ধরে চলা গৃহযুদ্ধের সমাপ্তি উপলক্ষে দ্বীপজুড়ে স্মরণসভার আয়োজন করা হচ্ছে। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ 2009 সালের 18 মেকে উত্তর শ্রীলঙ্কার নান্দিকাদাল উপহ্রদ এলাকায় এলটিটি নেতা ভেলুপিল্লায় প্রভাকরণের মৃত্যুর পর এলটিটির বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হওয়ার দিন হিসেবে চিহ্নিত করে। কলম্বোর কেন্দ্রীয় ব্যাংক এবং কাটুনায়কের আন্তর্জাতিক বিমানবন্দর সহ অসামরিক অর্থনৈতিক এবং ধর্মীয় পরিকাঠামোকে নিশানা করে চালানো ধারাবাহিক হামলার জন্য এলটিটিকে দায়ী করা হয়ে থাকে। আগামীকাল বাত্তারুমল্লায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজয় দিবসের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
0: নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস উদযাপিত হচ্ছে। আন্তর্জাতিক জাদুঘর পরিষদ উদ্যোগে 1977 সালে প্রথম আন্তর্জাতিক জাদুঘর দিবস পালনের সূচনা হয়। এবার খেলার খবর।
1: চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে জয়ের জন্য 181 রানের লক্ষ্য রেখেছে। টসিতে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। চেন্নাই নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 180 রান করে।
0: কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এফসি গোয়াকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে।
1: মোহনবাগানে জেসি মুখার্জি ট্রফি টি-20 ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে। হাওড়ার ডুমুর জল আজ প্রি কোয়ার্টার ফাইনালে মোহনবাগান 139 রানে রাজস্থান ক্লাবকে হারিয়ে দেয়। ভবানীপুর, কালীঘাট এবং খিদিরপুর স্পোর্টিং ক্লাব এই প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছে। কোয়ার্টার ফাইনালে ভবানীপুর ক্লাব 5 উইকেটে মোহামেডান স্পোর্টিংকে, কালীঘাট ক্লাব 4 উইকেটে এরিয়ানকে, খিদিরপুর স্পোর্টিং ক্লাব 35 রানে বরিশাল স্পোর্টিংকে পরাজিত করেছে।
0: যুবভারতী ক্রীড়াঙ্গনে গত ডিসেম্বর মাসে লিওনেল মেসিকে দেখতে এসে যেসব দর্শক বঞ্চিত হয়েছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ওয়েস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ দেখতে এসে তিনি এই মন্তব্য করেন।
1: এবার দৃষ্টিকোণ। অভিনেত্রী রিমা লাগুর প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: মিডিয়া তাকে বর্ণনা করে নিউ এজ মাদার বা আধুনিক যুগের মা রূপে। জন্ম ১৯৫৮র ২১শে জুন। অভিনয় জগতের শুরু মারাঠি থিয়েটারে। বলিউডে প্রথম নজর কাড়া উপস্থিতি কায়ামত সে কায়ামত তক ছবিতে।
1: দেখো না, অচ্ছি সহেলি হো, মেহমানো কি তরহ চলি আ রহি হো, অভি কিতনে কাম কাজ পড়ে হ্যায়,
2: বতাইয়ে ক্যা করনা হ্যায়।
1: সবসে পহলে তো রশ্মি কো তৈয়ার করনা হ্যায়, ৬ বজনে আয়ে হ্যায়, লড়কে ওয়ালে আতে হি হোঙ্গে।
2: ঠিক হ্যায়, মে কর দেতি হু, পহলে আপ গানা বজানা তো বন্ধ করবাইয়ে।
1: হ্যাঁ, ও তো কর দেতি হু। আচ্ছা সুনো পন্না ভাই,
2: জি
1: ও পন্না ভাই, ইয়ে সব গানা বজানা বন্ধ কর দো, আর আপ লোক নিচে জাকে মন্ডলি জমাও, রশ্মি কো অভি তৈয়ার হোনা হ্যায়।
0: বিতর্কিত চরিত্র দেখা যায় রিহাইতে।
3: আচ্ছা এক বাত বতাও, ও সুখী তুমি লেকর কহাঁ গই থি?
4: সুখী মুঝে কহীঁ নহীঁ লেকর গই থি, মুঝে কুছ জমিন খরিদনি হ্যায় তো জমিন দিখানে লেকে গই থি।
3: আরে তো তুমি মুঝে কিউ নহীঁ বতায়া কি তুমি জমিন খরিদনি হ্যায়, মে তুমি দিখা লাতি। উস পাহাড়ি কে পিছে বহুত অচ্ছি বিকাউ জমিন হ্যায়।
4: আচ্ছা
3: কহাঁ তো দিখা লাও।
0: তারপর ব্লকবাস্টার মেনে প্যার কিয়া।
3: প্রেম,
5: হাই মা,
3: দফতর যা রহা বেটে।
5: হ্যাঁ কিউ?
3: কুছ নহীঁ, নাশতা কর লে আর থোড়ি দের বেঠ হামারে সাথ।
5: শিওর মা।
3: আও, ক্যা হুয়া?
5: না কুছ ভি তো নহীঁ।
3: প্রেম, হাম লোগ তেরি শাদি কি বাত করনে আয়ে হ্যায়।
5: শাদি?
3: হ্যাঁ, তেরে লিয়ে লড়কি ঢুঁড় লি হ্যায় না মেনে। ক্যা হুয়া রে? জেসি তুনে কাহা থা বিলকুল ভাইসি হ্যায় ও লড়কি, সলওয়ার কমিজ চুড়িদার বুড়িদার কুছ নহীঁ পহনতি, পহনতি হ্যায় তো বস জিন্স স্কার্ট মিডি মিনি বস।
5: লেকিন মা মেরি বাত তো সুননা।
3: আরে ঘাবরা মত, উসকে বাল বিলকুল বড়ে নহীঁ হ্যায়, ছোটে ছোটে।
0: এরপর আবার বক্স অফিস হিট ছবি।

0: একের পর এক হিট সুপারহিট ছবিতে দেখা যায় তার উজ্জ্বল উপস্থিতি, আকর্ষণীয় ব্যক্তিত্ব, হাম আপকে হ্যায় কন, ইয়ে দিল লাগি, দিলওয়ালে, রঙ্গিলা, কুছ কুছ হোতা হ্যায়, কাল হো না হো। বাস্তব ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান তিনি।
1: মানে মারা নি উসকো, মানে তো মুক্তি দি হ্যায় আপনে বেটে কো, সচ মে মানে নেই মারা উসকো, ও তো মানে নেই মারা উসকো, ও তো কব কা মর গয়া থা, আজ জান নিকল গই, মানে নেই মারা মেরে বেটে কো, সচ মে মানে নেই মারা মেরে বেটে কো, ও তো বেটি মানে নেই মারা উসকো, মে তো মা হু না উসকি, তুমি তো এক মা হ্যায় না, মানে নেই মারা মেরে বেটে কো।
0: টেলিভিশনেও তার সাবলীল অভিনয়ে দর্শকদের নজর টেনেছে।
2: চাবি দে দিজে, মে গাড়ি চালানা আকেলি শিখ লুগি। তোমার ডালনা চাহতি হ্যায় মুঝে, মে তুঝে বাদ মে সিখাউঙ্গি।
3: বাদ মে কিউ, আবে কিউ নাহি,
2: তু নাহি মানেগি না, আপ কিতনি আচ্ছি তরহ সে জানতি হ্যায় মুঝে,
3: আবি তো
2: চল আজা। চল মে তুঝে সিখাতি হুঁ গাড়ি চালানা।
3: সাসু বাপ কুছ ভুল গই হ্যায়,
2: ক্যা
3: গাড়ি বাহার পার্ক হ্যায়,
2: পতা হ্যায় মুঝে, হমে সির্ফ ইয়ে প্রিটেন্ড করনা হ্যায় কি গাড়ি ইয়হীঁ পর হ্যায়, সিট পর বেঠতে হ্যায়,
3: ইয়ে তো মোড়ে হ্যায়,
2: তবি তো বাবা ইসমে খতরা কম হ্যায়, তু ড্রাইভার ওয়ালি সিট পে বেঠ।
3: হ্যাঁ বেঠ।
0: যেমনই পার্শ্ব চরিত্র হোক না কেন, যত ছোট ভূমিকাই হোক না কেন, পর্দায় তার উপস্থিতি সবসময় এক অন্য মাত্রা এনে দিয়েছে। 2017 রাতে হঠাৎই বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি, ভর্তি করা হয় মুম্বাইয়ের হাসপাতালে।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত বিশ্বের বিনিয়োগকারীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য, সুইডেনে ফের বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনায় অসলো নতুন দিল্লির সম্পর্ককে পরিবেশ সংক্রান্ত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার ঘোষণা। পাঁচ দেশ সফরের শেষ পর্বে আগামীকাল ইটালি পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
1: ভিয়েতনাম সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল হো চি মিনের 136তম

0: জন্মবার্ষিকী উদযাপনে অংশ নেবেন।
1: তেহরানকে আবার হুমকি দিলেন ট্রাম্প। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠল। ইরানের বিরুদ্ধে আরও কড়া নিষেধাজ্ঞার পক্ষে সওয়াল G7-এর।
0: পশ্চিম এশিয়ার পরিস্থিতির জেরে জ্বালানি সংকটের মধ্যেই 20,000 মেট্রিক টন LPG নিয়ে গুজরাটের কান্দলায় পৌঁছল মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ MV সাইমি।
1: পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি শীঘ্রই কার্যকর হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
0: পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন গঠনে রাজ্য মন্ত্রিসভা ছাড়পত্র। রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় দুটি তদন্ত কমিশন গড়ার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারী মন্ত্রিসভা। ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে সহায়তামূলক প্রকল্প আগামী মাস থেকে বন্ধ হচ্ছে।
1: বিশ্ব পরিক্রমা আজ এই পর্যন্তই। নমস্কার।
0: নমস্কার।

0: আজকে আলোচনা, আজকে কথা। আর সেই কথা আমরা প্রথমে বলবো যার সঙ্গে, তিনি কৃষি বিশেষজ্ঞ ডক্টর অনুপম পাল। নানা বিষয় রয়েছে যা নিয়ে ভাবিত আমরা, যে খাবার আমাদের প্লেটে আসছে, নিয়মিতভাবে যেসব উৎস থেকে আমরা আমাদের পুষ্টি সংগ্রহ করছি সেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে অনেকদিন থেকেই। আজকে সেই সব প্রশ্নই আরও একবার আমরা রাখব ডক্টর অনুপম পালের কাছে। আমরা প্রশ্ন রাখব, রাসায়নিক সার নিয়মিতভাবে আমাদের শরীরে ঢুকছে, এটা কতটা ক্ষতিকর হতে পারে?
1: এটা শুধুমাত্র মানুষ কেন বলি, এটা প্রাণীকুল, সমস্ত প্রাণীকুলেই এর একটা বিরূপ প্রভাব পড়ছে। যেমন রাসায়নিক সার, রাসায়নিক সার যখন মাটিতে দেওয়া হয় তখন সেটা জলে গুলে যায় এবং গুলে গিয়ে গাছ কিছুটা পায়। যেমন ইউরিয়ার ক্ষেত্রে গাছ 30% পেতে পারে, বাকি 70% বিভিন্নভাবে নষ্ট হয়ে যায়। তার একটা বড় অংশ মাটির নিচে যে জলস্তর আছে সেখানে পৌঁছে যায়, অন্যান্য সার কীটনাশকও মাটির জলস্তরে পৌঁছে যায়। এরপরে যখন আমরা সেই জল পান করি তখন সেই পানীয় জলের মধ্যে এই রাসায়নিক সার এবং কীটনাশকের অবশেষ থেকে যাচ্ছে। জলের মধ্যে যদি প্রচুর পরিমাণে নাইট্রেট থেকে থাকে, নাইট্রোজেন সার থেকে, তাহলে সেই জল যদি গর্ভবতী মায়েরা পান করেন তাহলে যে শিশু জন্মায় সেই শিশু একটা বিশেষ রোগ দেখা যায়, সেটা হচ্ছে ব্লু বেবি, অর্থাৎ এই শিশুর অক্সিজেন পরিবহন করার ক্ষমতাটা কমে যায় এবং নীল নীলাভ রং তার শরীরে থাকে এবং বাচ্চাটি মারা যায়। এরকম একটা অ্যালার্মিং ঘটনা আমাদের দেশেরই, মানে গুজরাটের একটা অংশে, রাজস্থানে, পাঞ্জাবের একটা অংশে দেখা দিয়েছে এবং আমাদের বহু রাজ্যেই কিন্তু এই রাসায়নিক সারের ব্যবহার হচ্ছে, বিশেষত নাইট্রোজেন থেকে সমস্ত রাসায়নিক সারই। এখন এটা নিয়ে বিস্তারিত গবেষণা প্রয়োজন। আর একটা বলি যে আমাদের কলকাতার কাছে যে ধাপার মাঠ, সেটা আমরা অনেকেই দেখেছি, ধাপার মাঠে যে শাকসবজি উৎপাদন হয় সেই উৎপাদন হয়, তার যে সেচ করা হয় সেটা কিন্তু গোটা কলকাতা শহরে যত নোংরা জল যে ড্রেন দিয়ে প্রবাহিত হয় সেই ড্রেনের জল দিয়ে সেচ করা হয়। এবং এটা বহু পরীক্ষিত, বহুবার পরীক্ষা হয়েছে যে এই ধাপার মাঠের জলের মধ্যে অনেক ভারী ধাতু, ক্যাডমিয়াম, সীসা, আর্সেনিক, পারদ, বিভিন্ন কারখানার বর্জ্য থেকে এগুলো এসছে এবং সেগুলো ওই সবজির মধ্যে চলে যাচ্ছে, মানে হেভি মেটাল পয়জনিং এই সবজিগুলোতে হচ্ছে।
0: বেশ, বুঝলাম ব্যাপারটা। রাসায়নিক সারের মতোই রাসায়নিক কীটনাশকও তো কোনো না কোনোভাবে আমাদের শরীরে ঢুকে পড়ছে, এটাই বা কতটা মারাত্মক?
1: আর একটা বড় জিনিস হচ্ছে যে কীটনাশক আমাদের প্রভূত পরিমাণে প্রয়োগ করা হচ্ছে এবং তার অবশেষ সেটা কিন্তু সেদ্ধ করার পরেও থেকে যাচ্ছে। আমরা জানি যে বেগুন, টমেটো, ঢ্যাঁড়স এই ফসলগুলোতে অতিরিক্ত পরিমাণে

কীটনাশক প্রয়োগ করা হয় পোকা নিয়ন্ত্রণ করার জন্য। এমনও আমরা দেখেছি যে দৈনিক স্প্রে করা হচ্ছে এবং এই কীটনাশক স্প্রে করা সাধারণত 9 দিন পরে ফসল তোলার কথা, কিন্তু সেটা আজকে বিকেলে স্প্রে করে পরের দিন সকালেই ফসলটা তোলা হচ্ছে, যার ফলে কীটনাশকের অবশেষ থেকে যাচ্ছে এবং সেই অবশেষ থেকে আমাদের কি না হয়, ক্যান্সার থেকে শুরু করে চুল ওঠা, চর্মরোগ,

0: রকমের রোগ, নার্ভের গোলযোগ, এবং সেটা প্রমাণিত। এবং এখানে একটা কীটনাশক শুধু শরীরে ঢুকছে না, ককটেল অফ কীটনাশক, অনেক কীটনাশক আমাদের শরীরে ঢুকছে এই খাবারের মাধ্যমে। অনেকে প্রশ্ন করবেন হয়তো যে এগুলো ছাড়া কি ফসল হয় না? হ্যাঁ, এগুলো ছাড়া খুব ভালোভাবে ফসল চাষ করা যায় এবং এটা অনেক সেফ থাকা যায়, মানুষের চিকিৎসা ব্যয় অনেক কম হবে। মানুষ নিজের বাড়িতে প্রত্যেকে যদি একটা ছাদে দুটো লঙ্কা গাছ, একটা ঢেঁড়স গাছ, একটা বেগুন গাছ, একটা টমেটো গাছ নিজে হাতে করতে পারেন, এটা কোনো কঠিন ব্যাপার নয়। যাদের এই সুযোগটা আছে বাড়ির বারান্দায়, বাড়ির ছাদে, খুব সহজে নিজে সবজি ফুলিয়ে অন্তত কিছুটা হলেও, কয়েকটা সবজি হলেও আপনি পেতে পারেন। লাউ কুমড়ো করতে পারেন, শিম করতে পারেন, খুব সহজে নিজের সবজি নিজে খাওয়া যায়।
1: রাসায়নিক সার আর কীটনাশক থেকে যে ক্ষতি হয় তা তো আপনি আমাদের জানিয়েছেন, কিন্তু শুধু এগুলোই যে চাষের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে তা তো নয়, আরও অনেক রকম আছে। যেমন ফল পাকানোর জন্য কোনো রাসায়নিক, বা তাড়াতাড়ি ফুল আসবে এমন কোনো রাসায়নিক, বা আরও অন্যান্য কিছু, সেগুলোও তো ক্ষতি করতে পারে। আমাদের একটু বুঝিয়ে বলুন না ঠিক কী ঘটছে।
0: ফল পাকানোর জন্য যে সমস্ত রাসায়নিক, বিশেষ করে কার্বাইড ব্যবহার করা হচ্ছে, ইথ্রেল ব্যবহার করা হচ্ছে, এটাও কিন্তু আমাদের শরীরে প্রচুর রোগ তৈরি করে। আম গাছের গোড়াতে আর একটা রাসায়নিক প্রয়োগ করা হয়, আমে রেগুলার নিয়মিত ফুল আনার জন্য প্যাক্লোবিউট্রাজোল, এটা কিন্তু বহু দেশেই নিষিদ্ধ, এটাও কিন্তু আমে অবশেষ থেকে যাচ্ছে। এটা একটি বিতর্কিত রাসায়নিক এবং এটা ক্যান্সার তৈরি করতে পারে বলে অনেকের ধারণা, বহু দেশে এটা নিষিদ্ধ। আর একটা জিনিসের কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এখন আপনারা দেখে থাকবেন যে গাছমারা বিষ, অর্থাৎ উইড কিলার, হার্বিসাইড, এই জিনিসগুলো প্রভূত পরিমাণে ব্যবহার বেড়ে গেছে। এবং এগুলো কিন্তু একবার স্প্রে করার পরে আমি হয়তো ভাবলাম যে আমার গাছ, আমার জঙ্গল পরিষ্কার হয়ে গেল কত সহজে, আমার কোনো মজুরি লাগলো না, কিন্তু এই যে আগাছানাশকগুলো স্প্রে করা হয় এবং তার অবশেষ কিন্তু মাটিতে থেকে যায়, সেখান থেকে জলে যায়, মাটির তলার জলে যায়, পুকুরে ছড়িয়ে পড়ে, সেখান থেকে গরু জল খায়, ওখান দিয়ে সেচ করা হয়, আবার সেই খাদ্যচক্রে আগাছানাশক বিষ। শান্তনু মিত্র, তিনি কানাডাতে এককভাবে একটা বড় বিপ্লব করে ফেলেছেন। কানাডার একটি রাজ্যে তিনি বাধ্য করিয়েছেন এই গ্লাইফোসেট বলে যে আগাছা নাশক, অর্থাৎ কানাডার সরকার, এটা বহু দেশেই চালু, আপনারা যে চালু করেছেন, তো তার সেফটি ডেটা, অর্থাৎ এটা নিরাপদ মানুষের পক্ষে, পরিবেশের পক্ষে, পানিকুলের পক্ষে, সকলের পক্ষে, তো এটার ডেটাটা দিতে হবে, তা না হলে আপনারা এটা প্রয়োগ করছেন কেন? এবং শেষ পর্যন্ত তিনি একক আন্দোলনের চেষ্টায় কানাডা সরকারের বেশ কিছু স্যাম্পল পরীক্ষা করেছেন, যে ডাল শস্যে বিশেষ করে তার যে সীমা আছে থাকার, সেই গ্লাইফোসেটের মাত্রা অতিরিক্ত। আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা এই রাসায়নিকটা নিষিদ্ধ করে দিয়েছে, একটি ক্যান্সারের কারণ বলে এবং কিডনির ডিজিজ এবং আরও বহু কারণে। আমাদের শরীরে যে ইনসুলিন তৈরির যে প্রক্রিয়া, সেখানে একটা অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয়, গ্লাইসিন, আর এই গ্লাইফোসেটের মধ্যে এই ঠিক এই রকমই একটি গ্লাইসিন, একটি জৈব অণু রয়েছে, এবং আমাদের শরীরে এই গ্লাইসিনটা খাদ্যের অবশেষের মধ্যে প্রবেশ করে এবং সেটাই মানে ইনসুলিন তৈরির যে পদ্ধতি, তার মধ্যে এটা প্রবেশ করে, করে গিয়ে সেখানে একটা গণ্ডগোল পাকিয়ে দেয় এবং এইটা শরীরে যাওয়ার ফলে শরীরে জিঙ্ক এবং আয়রনের অভাব দেখা দেয়। এই গ্লাইসিনটা মানে গ্লাইফোসেট যে মধ্যে যে অণুটা রয়েছে আর কি। সুতরাং বলতে গেলে যারা শুনছেন এই অনুষ্ঠান তাদের কাছে একটু আতঙ্কের মনে হবে, কিন্তু আতঙ্কের নয়, আমরা যদি সচেতন হতে পারি, আমরা যদি এই বিষয়ে জানতে চাইতে পারি, আমরা জিজ্ঞেস করতে পারি যে এই রাসায়নিক দেওয়া আছে কিনা, যেমনভাবে শ্রী মিত্র করেছেন, আমরা কি খাচ্ছি এবং সেই খাবার মধ্যে বিষ আছে কিনা সেটা আমাদের জানার অধিকার, এবং বিষমুক্ত খাবার খাওয়া আমাদের জন্মগত অধিকার। আমি শুধু মানুষের কথা বললাম, এরপরে তো দেখুন বিভিন্ন গরু রয়েছে, বিভিন্ন প্রাণী রয়েছে, তাদের শরীরে কেঁচো রয়েছে, মাটির জীবাণু রয়েছে, তাদের কিন্তু একটা এফেক্ট হচ্ছে, সেটা নিয়ে কিন্তু আমাদের বিশেষ চর্চা হয় না, শুধুমাত্র মানুষের কথাটাই বলা হয়, কিন্তু তারাও একই রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
1: একটা কথা আপনার কাছে জানতে চাইব ডক্টর পাল, সেটা হচ্ছে যে খাবারকে ওষুধ হিসেবে ব্যবহার করার কথা আমরা শুনেছি বেশ কিছুদিন ধরে। হয়তো মনে হতে পারে যে এটা একটা ফ্যাশন, হঠাৎ করে উঠেছে আবার হঠাৎ করেই মিলিয়ে যাবে, অনেকে বলছেন তা নয়। এখন আমাদের দেশে খাবারকে ওষুধ হিসাবে দেখ

0: শিক্ষা, ফুড অ্যাজ মেডিসিন, সেটা কতটা সম্ভব এবং কোন কোন ক্ষেত্রে সম্ভব, মানে কি কি মেনে চলতে হবে সেক্ষেত্রে?
1: আমাদের দেশে খাবারকে ওষুধ হিসেবে দেখার চল অনেক পুরনো, অনেক প্রাচীন। আদি যুগ থেকেই আমাদের শাস্ত্রে বলা আছে যে খাবারটাই হচ্ছে আমাদের কাছে ওষুধ। যেমন বলি যে বেগুন, বেগুনটা আমাদের দেশে আদিতে বিশেষ ওষুধ হিসেবে ব্যবহার করা হতো, বিশেষ করে ডায়াবেটিসের জন্য, কিডনিতে পাথরের হওয়ার জন্য। এটা আমি অনেক কবিরাজদের মুখে শুনেছি। পরবর্তীকালে বেগুনটা সবজি হিসেবে ব্যবহার হচ্ছে। আমাদের যত সবজি আমরা খাই, সেটা যদি রাসায়নিক সার এবং কীটনাশকের অবশেষ বিন্দুমাত্র যদি না থাকে, সেটা অবশ্যই আমাদের কাছে ওষুধ। মানে তার মধ্যে যা ভিটামিন রয়েছে, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন, অ্যান্টি ক্যান্সার যে উপাদান অর্থাৎ অ্যান্থোসায়ানিন যৌগ, এগুলো পুরোপুরি মাত্রায় আমরা পেতে পারি যদি আমরা জৈব সারে উৎপাদিত ফসল আমরা খাই। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং এই আমাদের কবিরাজি মতে আমরা দেখব যে কোন সবজিটা খেলে কি কি ধরনের রোগ প্রতিরোধ করতে পারে, বা কোন রোগে কোন সবজি বা কোন খাবার খাওয়া দরকার, সেগুলো তো আমাদের বলাই রয়েছে। এখানে এখনকার দিনে যে ঘটনাটা ঘটছে, সেখানে কিন্তু রাসায়নিক সার এবং কীটনাশক দিয়ে ফসল উৎপাদন করা হচ্ছে আর কি, যার ফলে যেগুলো দেওয়া হচ্ছে তার মানে কীটনাশক, সেগুলোর অবশেষের মধ্যে থেকে যাচ্ছে। প্রসঙ্গত বলে রাখি যে একটি কথা আমরা শুনি যে পারমিসেবল লিমিট, অর্থাৎ কীটনাশকের প্রতি কেজিতে সবজি বা প্রতি কেজি মাংসে কি পরিমাণ কীটনাশক অ্যালাউ, কোনোটার ক্ষেত্রে আছে 0.5 মিলিগ্রাম, কোনোটার ক্ষেত্রে হয়তো 0.2 mg এরকম বলা আছে। কিন্তু হোয়াই নট 0 mg পার মিলিগ্রাম, এটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে এটা একটা কীটনাশকের ক্ষেত্রে বলা হচ্ছে, কিন্তু যখন ফসলের মধ্যে অবশেষ কিন্তু একটা কীটনাশকের থাকছে না, ককটেল অফ পেস্টিসাইড ব্যবহার করার জন্য 5-7 রকম 10 রকমের কীটনাশক থাকতে পারে, তাহলে তার কিউমুলেটিভ এফেক্টটা কত এবং তার জন্য পারমিসেবল লিমিট কত হবে সেটা কিন্তু বলা নেই। এবং একদম শিশুর পক্ষে কতটা পারমিসেবল লিমিট, একজন বৃদ্ধ মানুষের পক্ষে কতটা পারমিসেবল লিমিট, একজন পূর্ণবয়স্ক মানুষ এবং সুস্থ মানুষের পক্ষে কতটা, একজন অসুস্থ মানুষের পক্ষে কতটা, পাহাড়ি অঞ্চলের লোকের জন্য কতটা, সেই সব কিন্তু বলা নেই। একটা অ্যাভারেজ বলা আছে এত, কিন্তু এইটা কোনোরকমভাবে বৈজ্ঞানিকভাবে মনে হয় না এটার খুব বেশি ভিত্তি আছে, একটা বলতে হয় বলা আর কি। তো এইরকমভাবে যে খাবার আমাদের কাছে শত্রু যখন তার মধ্যে কীটনাশক অবশেষ থাকছে, আর খাবার মিত্র যখন তার মধ্যে এটা থাকছে না, খাবার থেকে আমরা পূর্ণ মাত্রায় আমরা পুষ্টিটা আমরা পাচ্ছি আর কি।
0: বেশ, বোঝা গেল। এখন সুস্থায়ী উন্নয়ন মানে স্বাস্থ্যটাও তো সুস্থায়ী হতে হবে, খাবারটাও এমনভাবে খেতে হবে যে স্বাস্থ্যটা বজায় থাকে। তো সেক্ষেত্রে প্রাকৃতিক খাবারের উপর আপনি বারবার জোর দিচ্ছেন। এখন কেমন হবে সে প্রাকৃতিক খাবার? আর সত্যি সত্যি আজকের যা পরিস্থিতি, আজকে চারপাশে কৃষির ক্ষেত্রে অন্তত রাসায়নিকের যে বারবারন্ত, তাতে সত্যিই কি সম্ভব প্রাকৃতিক খাবার খাওয়া?
1: এখন আমাদের দেশে অনেক রকমের খাবার পাওয়া যায়, যে খাবারগুলোতে বিশেষ করে ফাস্টফুড, যে খাবারে আজিনামতো বা অন্যান্য আরও আনো রাসায়নিক দ্রব্য মিশিয়ে খাবার হচ্ছে, তৈরি করা হচ্ছে রাস্তার ধারে ফুটপাতের থেকে নোংরা ধুলো বালি সেখানে পড়ছে। প্রচলিত ফাস্টফুড খাওয়া বন্ধ করা দরকার, এটা তো একটা আমরা করতেই পারি। দ্বিতীয় হচ্ছে যে বাড়িতে যে আমরা খাবার খাবো এবং যে সবজিগুলো আমরা খাই, সেগুলোতে আমরা যদি একটু সতর্কতা অবলম্বন করি, তাহলে আমার মনে হয় অনেকটা আমরা মানে প্রায় প্রাকৃতিক খাবার কিছুটা পেতে পারি, পুরোটা না হলেও। যেমন আমরা দেখেছি যে বেগুনে, পটলে এবং টমেটোতে, ঢেঁড়সে, এগুলোতে ব্যাপক পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয় এবং এই পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য। তো এই সবজিটা যদি আমরা কম করে খাই, খুব কম যদি খাই। দ্বিতীয় হচ্ছে যে সবজি অসময়ে, আমরা সাধারণত অসময়ে সবজি করতে গেলে, যেমন গ্রীষ্মকালে বাঁধাকপি, ফুলকপি, গ্রীষ্মকালে টমেটো, এইভাবে যে কিছু জাত তৈরি হয়েছে, এইভাবে যে কৃত্রিম মানে অসময়ের ফসল, মানে সময়টা যেমন সময় হচ্ছে, অসময়ে ফসল করলে কৃষকদের লাভ হবে এই ধারণা থেকে যে ফসলগুলো উৎপাদন করা হচ্ছে জোর করে, তাতে কিন্তু এই কীটনাশক এবং রাসায়নিক সার প্রভূত প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে। সুতরাং এই সময়ের ফসলটা সময়ে খাওয়াটা বেটার বলে আমি মনে করি।
0: অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর।

0: অনুপম পাল, আমরা কথা বলছিলাম কৃষি বিশেষজ্ঞ ডক্টর অনুপম পালের সঙ্গে।
1: শুনলেন জ্ঞান বিজ্ঞানের আসর, সম্পাদনা মনোজ কর, উপস্থাপনা ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন খবর।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়েতে প্রথম সফরে ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করা হয়েছে। শুভেচ্ছার নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারাল্ড প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েয়ান অর্ডার অব মেরিটে ভূষিত করেছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও বিভিন্ন মন্ত্রী প্রধানমন্ত্রীর এই সম্মানে ভূষিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে সার্বিক নজরদারির জন্য ইরান একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করেছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং মার্কিন শিল্প প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ভারতে পরমাণু ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ ও শিল্প সহযোগিতা ক্ষেত্রে সুযোগ আলোচনা করেছেন। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। মহারাষ্ট্রের পালঘরের ধানিভরিতে সড়ক দুর্ঘটনায় 13 জনের মৃত্যু, আহত আরও অন্তত 20। তীব্র গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে আয়ুষ মন্ত্রক একটি অ্যাডভাইসারি জারি করেছে। আসছি বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়েতে প্রথম সফরে উল্লেখযোগ্য সাফল্য লাভ সম্ভব হয়েছে। দুটি দেশ ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করেছে। অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোনাস গড় স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, পরিবেশ বান্ধব শক্তি থেকে জলবায়ু, সামুদ্রিক অর্থনীতি থেকে পরিবেশ বান্ধব জাহাজ চলাচল, সব ক্ষেত্রেই দুদেশের অংশীদারিত্ব এক নতুন মাত্রায় পৌঁছেছে। নরওয়ের প্রযুক্তির সঙ্গে ভারতের প্রতিভা, উন্নয়নের গতি ও মাপকাঠি ব্যবহার করে ভারতীয় কোম্পানিগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে সামিল হওয়ার নরওয়ের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেন, গত বছর তাঁর নরওয়ে সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু পহেলগামে জঙ্গি হামলার দরুন তা বাতিল করতে হয়। সংকটে সেই সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার জন্য তিনি নরওয়েকে ধন্যবাদ জানান এবং একে প্রকৃত বন্ধুত্বের প্রতিফলন হিসেবে অভিহিত করেন। ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি যা গত বছর কার্যকর হয়েছে তাকেও স্বাগত জানান শ্রী মোদী। উভয় প্রধানমন্ত্রী আজকের দ্বিপাক্ষিক বৈঠকে বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেন। এর মধ্যে আছে স্বাস্থ্য ক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামো, মহাকাশ ক্ষেত্রে সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং নরওয়ের মহাকাশ কেন্দ্রের মধ্যেও একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এছাড়া সহযোগিতা সংক্রান্ত একটি ত্রিপাক্ষিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ভারত ও নরওয়ে ভারতের ডিজিটাল পরিকাঠামো ব্যবহার করে দক্ষিণী বিশ্বের দেশগুলিকে মানব সম্পদ উন্নয়নে বিশেষভাবে সাহায্য করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
1: আজ নরওয়ে আর ভারতকে বিজনেস আর রিসার্চ কমিউনিটি কে বিচ হোনা ইয়ে মেরে লিয়ে বহুত খুশি কি বাত হ্যায়। কুছ সাথিও কো জো সুনা ইয়ে সুনকার ই বিশ্বাস হোতা হ্যায় কি হামারি পার্টনারশিপ কি নীব বহুত হি মজবুত হ্যায়। ইয়ে কেবল সম্ভাবনাও কি নহিঁ, ইয়ে এক প্রুভন পার্টনারশিপ হ্যায়। আজ জব ফুড फ्यूअल और फर्टिलाइजर सिक्योरिटी एक प्रकार से ग्लोबल चैलेंज बन गई है, तो भारत और नॉर्वे इनका मिलकर समाधान कर रहे हैं।
0: নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গড় স্টোর সংঘাতদীর্ণ এই বিশ্বে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। প্রযুক্তি ক্ষেত্রে ভারতের অসামান্য নেতৃত্বের কথাও স্বীকার করেন তিনি। উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের অভিন্ন মতাদর্শ এবং আলোচনা ও কূটনীতির অঙ্গীকারবদ্ধতা পুনর্ব্যক্ত করেন। পরে শ্রী মোদী নরওয়ের রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করেন। শুভেচ্ছার নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারল্ড প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েয়ান অর্ডার অফ মেরিটে ভূষিত।

করেন। প্রধানমন্ত্রী এখন অস্ট্রোয়ে নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। দুদেশের সরকারের প্রতিনিধি ছাড়াও শিল্প, শিক্ষা ও গবেষণা সংস্থাগুলির প্রতিনিধিরাও এতে যোগ দিচ্ছেন। বাণিজ্য, উদ্ভাবনা, সুস্থায়ী উন্নয়ন এবং বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বৈঠকে আলোচনা চলেছে। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আগামীকাল যাবেন ইতালিতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও বিভিন্ন মন্ত্রী প্রধানমন্ত্রীর এই সম্মানে ভূষিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অধ্যক্ষ ওম বিড়লা সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই সম্মান প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে তাঁর অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, জগত প্রকাশ নাড্ডা, পীয়ূষ গোয়েল, মনোহরলাল এবং কিরেন রিজিজুও শুভেচ্ছা জানিয়েছেন শ্রী মোদীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের সর্বোচ্চ সম্মান রয়্যাল অর্ডার অব দ্য পোলার স্টার কমান্ডার গ্রাস ক্রসে ভূষিত হওয়ায় বিজেপি তাকে অভিনন্দন জানিয়েছে। বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এটি 31তম আন্তর্জাতিক সম্মান প্রাপ্তি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই দুদেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করার জন্য অধীর আগ্রহে তিনি অপেক্ষা করছেন। আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌপরিবহন এবং সার্বিকভাবে নজরদারির জন্য ইরান একটি নতুন রেগুলেটরি বডি বা নিয়ন্ত্রক সংস্থা গঠনের কথা ঘোষণা করেছে। দেশের জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ পরিষদ এক্স হ্যান্ডেলে একথা জানিয়ে পারস্য উপসাগরীয় খাঁড়ি কর্তৃপক্ষের অফিসিয়াল অ্যাকাউন্ট বর্তমানে চালু রয়েছে। এই পদক্ষেপের ফলে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা জাহাজের উপর নজরদারি ছাড়াও সুসম্পিত কার্যক্রম এবং উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করা সম্ভব হবে। ভারতের পরমাণু ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ এবং শিল্প সহযোগিতা ক্ষেত্রে ক্রমবর্ধমান সুযোগ সৃষ্টি নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং এক উচ্চ পর্যায়ের মার্কিন শিল্প প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পারমাণবিক শক্তি ও উন্নত প্রযুক্তি ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা বাড়াতে সেদেশের পরমাণু শিল্প, ব্যবসায়িক অংশীদার এবং সংশ্লিষ্ট আধিকারিকরা আলাপ আলোচনা করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে।

কেরালামে নতুন ইউডিএফ মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা দানের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন আজ নবনির্বাচিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, খুব শীঘ্রই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। মহারাষ্ট্রের পালঘর জেলার ধানিভরিতে ট্রাক ও কন্টেনারের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 13, সংকটজনক অবস্থায় অন্তত 20 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। একটি বিয়ের অনুষ্ঠানের জন্য 100 বেশি যাত্রী নিয়ে মুম্বাই আমেদাবাদ জাতীয় সড়কে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সেটিতে ধারণ ক্ষমতার বেশি যাত্রী ছিলেন এবং সরু রাস্তায় অত্যন্ত দ্রুতগতিতে ট্রাকটি যাচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই দুর্ঘটনায় এত প্রাণহানি হওয়ায় শোক প্রকাশ করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। রাজ্য সরকার নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ

0: তাঁর ছত্তিশগড় সফরে বাস্তার জেলার নেতানার গ্রামে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধনী করেছেন আদিবাসী নেতা ও স্বাধীনতা সংগ্রামী শহীদ বীর গুন্ডাধুরের নামে এই কেন্দ্রের নামকরণ করা হয়েছে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক আজ তীব্র গরম এবং তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে একটি জনস্বাস্থ্য নির্দেশিকা বা অ্যাডভাইসারি জারি করেছে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সরাসরি তীব্র রোদ এড়ানো, হালকা সুতির পোশাক পরা এবং ঋতুকালীন ফল খাওয়ার উপর এতে জোর দেওয়া হয়েছে। ইলেকট্রোলাইট সহ পানীয় গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পাঁচ দেশ সফরে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়েতে প্রথম সফরে। ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করা হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সার্বিক নজরদারির জন্য ইরান একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করেছে। মহারাষ্ট্রের পালঘরের ধানিভরিতে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু, আহত আরও অন্তত ২০। খবর আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল ৬টা বেজে ২০ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আগামীকাল ১৯ মে ২০২৬ মঙ্গলবার আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সারাদিনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল ৫টা বেজে ৫৬ মিনিটে। সকাল ৬টা বেজে ৫ মিনিটে সুচিন্তন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ শুনবেন। ৬টা বেজে ১০ মিনিটে প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত, সেতার পরিবেশন করবেন সৌমাল্য চক্রবর্তী। ৬:৩০ এই মহাজীবন অনুষ্ঠানে মানিক বন্দ্যোপাধ্যায় জীবন কথা শুনবেন। ৬টা বেজে ৩৫ মিনিটে বাংলাদেশ প্রেস রিভিউ, ৬টা বেজে ৪০ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার, ৬টা বেজে ৫৫ মিনিটে কৃষক বন্ধুদের জন্য সুন্দরবনের সাদা সোনা এই বিষয় নিয়ে বলবেন ডক্টর সোমনাথ সর্দার, ৭টা বেজে ৫ মিনিটে লোকগীতি, ৭টা বেজে ১৫ মিনিটে আসুন বেরিয়ে যান ভারতে, গন্তব্য ওয়ারিচোরা মেঘালয়, উপস্থাপনায় পল্লবী সিনহা, ৭টা বেজে ৩৫ মিনিটে সকালের আড্ডা, উপস্থাপনায় পল্লবী সিনহা, ৮:৩০ ঐতিহাসিক শহরের কথা, শহর বেনারস, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, ৮টা বেজে ৪৫ মিনিটে কথাকার শুনবেন লোক সংস্কৃতির আনাচ কানাচ, বাংলা ডিঙি নৌকার ইতিহাসে বলাগর এই বিষয়ে বলেছেন সাত্তকী বন্দ্যোপাধ্যায়। ৯:০০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সংযুক্তা বিশ্বাস, তবলায় অশোক দত্ত, হারমোনিয়াম রতন নট্ট, ৯:৩০ মনের মতো গান, উপস্থাপনা পুনম বাগ, ১০টা বেজে ৩০ মিনিটে রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি শিল্পী কল্যাণ চ্যাটার্জি, পরে আধুনিক গান শিল্পী দেবস্মিতা দাস, ১১:০০ গ্রামীণ মহিলাদের জন্য, ১১:৩০ রৌম্যগীতি, ১২:১২ যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সুইটি প্রামাণিক, ১২:১২ নাটক তোমরা সবাই ভালো, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবু বসু, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়, ১:৪০ বাংলা ব্যান্ডের গান, ২:৩০ মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় ২:০০ বেজে ৩০ মিনিটে, ৩:৩৫ মিনিটে অনুরোধের আসর, ৪:০৫ মিনিটে মহিলাদের আসর, বিষয়ে রেডিও ক্লিনিক, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল, বিকেল ৪:৩৫ মিনিটে অন্বেষা বিজ্ঞানের খবর, শুনবেন সাক্ষাৎকার অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়ের, বিষয় রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা ও নির্মাণ, সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস, পরে চিকিৎসা বিজ্ঞানে লেজার এই বিষয় নিয়ে বলবেন ডক্টর এস এন সরকার, বিকেল ৫:০৫ মিনিটে আজ সন্ধ্যায় উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, ৫:৫০ মিনিটে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা, সন্ধ্যে ৬:২০ মিনিটে ক্ষেত খামারের কথা, পরজীবী বাহিত মনুষ্য রোগ এ বিষয়ে সাক্ষাৎকার বা আলোচনায় থাকবেন ডক্টর সুরজিৎ বৈদ্য, সঙ্গে সুব্রত চক্রবর্তী, ৬:৫০ মিনিটে আপনার স্বাস্থ্য দাঁত ও মুখের সার্বিক স্বাস্থ্য এই নিয়ে বলবেন ডাক্তার পার্থ প্রতিম চৌধুরী, সন্ধ্যে ৭:০০ যুববাণী থেকে অনুষ্ঠান দিশারি, ৭:৪৫ মিনিটে কবিকণ্ঠে কবি রণজিৎ দাস।

সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা তানিয়া বিশ্বাস। শুনবেন প্রথম পর্ব রাত 8:15 এক মাটি এক সুর, লোকশিল্পী মৌমিতা সাহার সাক্ষাৎকার গ্রহণে শৈলেন চক্রবর্তী, প্রযোজনা শুভেন্দু বাগ। শুনবেন প্রথম পর্ব রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, সম্পাদনা বিদিশা বসু। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কেরোয়ানির আগে সেতার পরিবেশন করবেন সৌমাল্য চক্রবর্তী, তবলা সহযোগিতায় সনজিৎ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

শুনলেন আগামীকাল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সারাদিনের অনুষ্ঠান সূচি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন কৌশি ধ্বনির আগে খেয়াল, শিল্পী পল্লব ভদ্র রায়, তবলা অভিষেক চট্টোপাধ্যায়, হারমোনিয়াম রতন নট্ট।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখানেই শেষ হল। শুনলেন খেয়াল শিল্পী পল্লব ভদ্র রায়, আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, ভারত বিশ্বের বিনিয়োগকারীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য, সুইডেনে ফের বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনায় অস্লো নতুন দিল্লির সম্পর্ককে পরিবেশ সংক্রান্ত কৌশলগত অংশীদারিতে উন্নীত করার ঘোষণা। পাঁচ দেশ সফরের শেষ পর্বে আগামীকাল ইটালি পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
1: ভিয়েতনাম সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল হোচিমিনের 136তম জন্মবার্ষিকী উদযাপনে অংশ নেবেন।
0: পশ্চিম এশিয়ার পরিস্থিতির জেরে জ্বালানি সংকটের মধ্যেই 20,000 মেট্রিক টন এলপিজি নিয়ে গুজরাটের কাঁদলায় পৌঁছল মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি সাইমি।
1: পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি শীঘ্রই কার্যকর হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
0: পশ্চিমবঙ্গের সপ্তম বেতন কমিশন গঠনে রাজ্য মন্ত্রিসভার ছাড়পত্র, রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর নির্যাতনের ঘটনায় দুটি তদন্ত কমিশন গড়ার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে সহায়তামূলক প্রকল্প আগামী মাস থেকে বন্ধ হচ্ছে।
1: আসছে বিস্তারিত খবরে। ভারত এখন বিশ্বের বিনিয়োগকারীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যের একটি। সুইডেন সফরে ইউরোপীয় রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রির সভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিগত 12 বছরে ভারতে পরিকাঠামো ক্ষেত্রে যেভাবে কাজে গিয়েছে এবং অর্থনৈতিক সংস্কার হয়েছে তার সুযোগ নেওয়ার জন্য তিনি বিশ্বের বিনিয়োগকারীদের প্রতি আবেদন রেখেছেন। অত্যাধুনিক প্রযুক্তি, পরিবেশ বান্ধব শক্তি সহ ইউরোপের দেশগুলির সঙ্গে ভারত সহযোগিতার ভিত্তিতে কাজ করবে বলে প্রধানমন্ত্রী জানান। ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি এবং ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর ভারতের সঙ্গে ইউরোপের বাণিজ্যিক অংশীদারত্ব বৃদ্ধিতে বিশেষ ভূমিকা নেবে বলে প্রধানমন্ত্রী আশাবাদী। এই আলোচনাচক্রে উপস্থিত ছিলেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন প্রমুখ। গতরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুইডেনের প্রধানমন্ত্রীর আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতাকে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে সেদেশের সরকার। উল্লেখ্য, পাঁচ দেশ সফরের তৃতীয় পর্বে প্রধানমন্ত্রী গতকাল নেদারল্যান্ডস থেকে সুইডেনে পৌঁছন।
0: পাঁচ দেশ সফরে চতুর্থ পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গন্তব্য ছিল নরওয়ে। সেদেশে প্রধানমন্ত্রী জোনাস গাহার স্টোরের সঙ্গে একান্তম প্রতিনিধি স্তরের বৈঠক হয়েছে তাঁর। নরওয়ের রাজধানী অসলোয় এই বৈঠকে দুদেশের সম্পর্ককে পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব জ্বালানির ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠকের পর জানান প্রধানমন্ত্রী।
2: ভারত নরওয়ে সম্বন্ধো কো এক গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কা স্বরূপ দে রহে হ্যায়। ইস স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সে ক্লিন এনার্জি সে লেকার ক্লাইমেট রেজিলিয়েন্স, ব্লু ইকোনমি উসসে লেকার কে গ্রিন শিপিং, হর ক্ষেত্র মে ভারত কি স্কেল, স্পিড অর ট্যালেন্ট কো নরওয়ে কি টেকনোলজি অর ক্যাপিটাল কে সাথ জোড় কর হামারি কম্পানিজ গ্লোবাল সলিউশনস ডেভেলপ করেগি।
0: সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী। এই বিষয়টিও যৌথ বিবৃতি দেওয়ার সময় উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2: मैं पिछले वर्ष नॉर्वे आने वाला था, लेकिन पहलगाम में हुए आतंकी हमले के कारण वह यात्रा स्थगित करनी पड़ी। उस कठिन समय में नॉर्वे ने आतंकवाद के विरुद्ध भारत के साथ मजबूती से खड़े होकर सच्ची मित्रता का परिचय दिया। आज जब मैं नॉर्वे आया हूँ तो मैं इस सॉलिडरिटी के लिए हृदय से आभार व्यक्त करता हूँ।
1: পাঁচ দেশ সফরের শেষ পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইতালি পৌঁছবেন। সেদেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির পাশাপাশি প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সঙ্গেও বৈঠক করবেন তিনি। বাণিজ্য জগতে প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের কর্মসূচি রয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা

করে নেবেন। এটি হবে মাসিকে বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। রবিবার 31 মে সকাল 11টায় আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য এবং মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাই গভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে। টোল ফ্রি নম্বর 1800117800 মারফত বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 29 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ।

0: ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি আলোচনা করবেন। ভিয়েতনাম সফরে প্রতিরক্ষা মন্ত্রী সেদেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জেনারেল প্যান ভ্যান গিয়াং এর সঙ্গে বৈঠকে বসবেন। আগামীকাল ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি হোচিমিনের 136তম জন্মবার্ষিকীতে শ্রী সিং সেখানে থাকবেন।
1: পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকটের মধ্যে 20,000 মেট্রিক টন এলপিজি একটি জাহাজ গুজরাটের কান্দলায় দীনদয়াল বন্দরে এসে পৌঁছেছে। মার্শাল আইল্যান্ডের পতাকা বহনকারী জাহাজ এমভি সাইমি কাতার থেকে যাত্রা শুরু করে চলতি মাসের 13 তারিখে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। উল্লেখ্য, গত মার্চ মাসের শুরু থেকে ভারতের পতাকা বহনকারী 12টি এলপিজি ট্যাঙ্কার এবং একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ওমানের উপকূলের সন্নিকট অবস্থিত এই সংকীর্ণ জলপথটি দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 1/5 চলাচল হয়।
0: পশ্চিমবঙ্গে পেট্রোল ডিজেল এবং তরল পেট্রোলিয়াম গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পেট্রোপণ্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। রাজ্যজুড়ে আইওসিএল, বিপিসিএল এবং এইচপিসিএল এর মতো রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির বিপণন সংক্রান্ত কাজকর্ম স্বাভাবিক। সংশ্লিষ্ট ক্ষেত্রে রাজ্যস্তরীয় কোঅর্ডিনেটর এবং পশ্চিমবঙ্গে রাজ্য দপ্তরের প্রধান তথা পূর্বাঞ্চলীয় এক্সিকিউটিভ ডিরেক্টর জিতেন্দ্র কুমার রায় একথা জানিয়েছেন। তিনি আরও বলেন, এই অঞ্চলে পণ্য পরিবহন, মজুত এবং খুচরো বিপণন সংক্রান্ত বিষয়গুলির উপর নজর রাখা হচ্ছে যাতে জ্বালানি সরবরাহে কোনো অসুবিধা না হয়। আতঙ্কিত হয়ে জ্বালানি কেনা থেকে বিরত থাকতে সাধারণ নাগরিকদের পরামর্শ দিয়েছেন তিনি। গুজবে কান না দিতে এবং তথ্যের ক্ষেত্রে তেল বিপণন সংস্থাগুলির বিবৃতির উপরেই আস্থা রাখতে বলেছেন শ্রী কুমার। শুনছেন উপমহাদেশের খবর।

0: কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে রাজ্যের জন্য 39,000 কোটি টাকা সহায়তার অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আজ এই চুক্তি স্বাক্ষরিত হয়। 2028 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দ্বিতীয় পর্যায়ে 39,000 কোটি টাকার নতুন চুক্তিটির মাধ্যমে প্রতিটি ঘরে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আরও গতি পাবে। তিনি দাবি করেন, গত 5 বছরে কেন্দ্র পশ্চিমবঙ্গকে 29,000 কোটি টাকা দিলেও প্রকল্পের বাস্তব অগ্রগতি হয়নি এবং বহু ক্ষেত্রে কাজ শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ ছিল। তার অভিযোগ, মাঝখানে প্রকল্পের নাম বদলে জল স্বপ্ন করা হয়েছিল। এর পাশাপাশি সেচ প্রকল্পের ক্ষেত্রেও কেন্দ্রীয় সহায়তা চেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে কেন্দ্রের সহযোগিতা ছাড়া বৃহৎ পরিকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা কঠিন। অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল জানান, 2026 সালে জল জীবন মিশন 2 শুরু হয়েছে 1,69,000 কোটি টাকার বাজেট নিয়ে, যা 2028 সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। তার দাবি, 2019 সালে পশ্চিমবঙ্গে মাত্র 1% গ্রামীণ পরিবারে নলবাহিত জল পৌঁছাত, বর্তমানে সেই হার বেড়ে 56% হয়েছে। যদিও স্কুল এবং অঙ্গনবাড়িতে পানীয় জল পরিষেবার হার এখনও জাতীয় গড়ের নিচে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। শ্রী পাতিল আরও বলেন, মোট বরাদ্দের ক্ষেত্রে কেন্দ্রের অংশ 33,363 কোটি টাকা হলেও এখনও পর্যন্ত প্রায় 13,000 কোটি টাকা খরচ হয়েছে এবং 11,670 কোটি টাকা অব্যবহৃত রয়েছে। গঙ্গার উপর এসটিপি তৈরির জন্য দ্রুত জমি দেওয়ার আবেদন করেন তিনি।
1: পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি কার্যকর করা হবে। আজ ধনধান্য প্রেক্ষাগৃহে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও ওই অনুষ্ঠানে তিনি জানান, শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়গুলির স্বশাসন ফেরাতে সরকার ব্যবস্থা নিচ্ছে।
0: জাতীয় শিক্ষানীতি পশ্চিমবঙ্গে কার্যকর করার বিষয়ে বিকাশ ভবনে বৈঠক করেন বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত এবং শঙ্কর ঘোষ। বৈঠকে শিক্ষা সচিব বিনোদ কুমার সহ অন্যান্য আধিকারিকরা হাজির ছিলেন। শিক্ষা দপ্তরের কাজকর্ম পর্যালোচনা করেন তারা। মূলত জাতীয় শিক্ষানীতি রাজ্যে কিভাবে কার্যকর করা যাবে তার রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
1: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন, অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানান, অন্নপূর্ণা যোজনায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। রাজ্য সরকারি বাসে মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন।
2: অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয়

0: শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে।
1: এছাড়া সংরক্ষণ ও তালিকা পুনর্বিবেচনার ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে অনুসন্ধানের পর হাইকোর্ট যে সমস্ত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করেছে সে বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে।
2: প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপরে নির্যাতনের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার দুটি তদন্ত কমিশন তৈরি করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত দুটি প্রস্তাব গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, আগের সরকারের আমলে মিড ডে মিল, আবাস যোজনা, 100 দিনের কাজ, আমফান, কাটমানি, অবৈধ নির্মাণের মতো ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল তা তদন্তে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং এডিজি জয়রামনকে সদস্য সচিব করে একটি এবং অন্যদিকে নারী ও শিশুদের উপরে নির্যাতনের ঘটনায় হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এবং এডিজি দময়ন্তী সেনকে সদস্য সচিব করে অপর একটি কমিশন তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ, ঠিকাদারী সংস্থার লোকায়ুক্তের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং সাংসদ, বিধায়ক বাদে অন্যান্য জনপ্রতিনিধিরাও এই কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবেন বলে তিনি জানান।
1: কোনো ধর্মীয় স্লোগান তুলে পুলিশের ওপর হামলা, পাথরছোঁড়া বা বিক্ষোভের জেরে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকার জানিয়েছে। গতকাল কলকাতার পার্ক সার্কাসের 7 পয়েন্টে প্রতিবাদ বিক্ষোভ সামাল দিতে গেলে জনতা পুলিশ খণ্ডযুদ্ধের পর মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আহত পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করতে ডেপুটি কমিশনারের কার্যালয়ে যান, তাদের স্বাস্থ্য নিয়ে খোঁজ খবর নেন। রাজ্য সরকার সবসময় পুলিশ কর্মীদের পাশে থাকবে বলে জানিয়ে তিনি বলেন, পুলিশের গায়ে হাত দিলে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।
2: আগামী 28 মে পশ্চিমবঙ্গে ঈদুল আজহা পালিত হয় বলে কলকাতার নাখোদা মসজিদের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মসজিদ কমিটি গতকাল এক বৈঠকের পরে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন মসজিদ কমিটির ট্রাস্টি বোর্ডের কনভেনার নাসের ইব্রাহিম।
1: শ্রীলঙ্কায় লিবারেশন টাইগার্স অব তামিল ইলাম এলটিটির সঙ্গে সংঘাতের অবসান ঘটানোর 17 বছর পর প্রায় 3 দশক ধরে চলা গৃহযুদ্ধের সমাপ্তি উপলক্ষে দ্বীপজুড়ে স্মরণসভার আয়োজন করা হয়েছে। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ 2009 সালের 8 মেকে উত্তর শ্রীলঙ্কার নান্দিকাদাল উপহ্রদ এলাকায় এলটিটি নেতা বেল্লুপিল্লাই প্রভাকরণের মৃত্যুর পর এলটিটির বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হওয়ার দিন হিসেবে চিহ্নিত করেছে। কলম্বোয় 3 দিনের ইন্ডিয়ান ওশান শিপ সাগরের অবস্থানের অবস্থান ভারত ও শ্রীলঙ্কার সমুদ্র পরিসর সংক্রান্ত সহযোগিতার গুরুত্বপূর্ণ প্রতিফলন বলে মনে করে নৌসেনা। জাহাজটি আজই কলম্বো ছেড়েছে। ওই সময় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতা আদান প্রদানের পাশাপাশি সাংস্কৃতিক সমারোহেরও আয়োজন করা হয়।
2: নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস উদযাপিত হয়। আন্তর্জাতিক জাদুঘর পরিষদের উদ্যোগে 1977 সালে প্রথম আন্তর্জাতিক জাদুঘর দিবস পালনের সূচনা হয়। সমগ্র বিশ্বের অতীত ইতিহাসকে খুঁজে পাওয়া যায় জাদুঘরে। শিক্ষা, সংস্কৃতি, ইতিহাসের পীঠস্থান হিসেবে গণ্য করা হয় জাদুঘরকে।
1: দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলতি মাসের 26 তারিখ কেরালায় প্রবেশ করতে পারে বলে ভারতীয় মৌসুম বিভাগ জানিয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ পূর্ব আরব সাগর, বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের আরও বেশ কিছু অংশে প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
2: যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত ডিসেম্বর মাসে লিওনেল মেসিকে দেখতে এসে যেসব দর্শকরা বঞ্চিত হয়েছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ দেখতে এসে তিনি বলেন, ওই ঘটনা বাংলা ক্রীড়াক্ষেত্রে এক লজ্জাজনক অধ্যায়, সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
1: মোহনবাগান জেসি মুখার্জি ট্রফি টি-20 ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে। হাওড়া ডুমুরচলায় আজ প্রি কোয়ার্টার ফাইনালে মোহনবাগান 139 রানে রাজস্থান ক্লাবকে হারিয়ে দিয়েছে। ভবানীপুর, কালীঘাট ও খিদিরপুর স্পোর্টিং ক্লাব এই প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছে। কোয়ার্টার ফাইনালে ভবানীপুর ক্লাব 5 উইকেটে মোহামেডান স্পোর্টিংকে, কালীঘাট ক্লাব 4 উইকেটে এরিয়ানকে, খিদিরপুর স্পোর্টিং ক্লাব 35 রানে বরিশাল স্পোর্টিংকে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত বিশ্বের বিনিয়োগকারীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য, সুইডেনে ফের বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনায় অস্লো, নতুন দিল্লির সম্পর্ককে পরিবেশ সংক্রান্ত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার ঘোষণা। 5 দেশ সফরের শেষ পর্বে আগামীকাল ইটালি পৌঁছবেন প্রধানমন্ত্রী।
2: ভিয়েতনাম সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল হোচিমিনের 136তম জন্মবার্ষিকী উদযাপনে অংশ নেবেন।
1: পশ্চিম এশিয়ায় পরিস্থিতির জেরে জ্বালানি সংকটের মধ্যেই 20,000 মেট্রিক টন এলপিজি নিয়ে গুজরাটের কান্ডলায় পৌঁছল মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি সাইমি।
2: পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি শীঘ্রই কার্যকর হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
2: শুভরাত্রি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন হারানো দিনের গান। দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের হারানো দিনের গানের পর্বটি। বাংলা গানের সুবিশাল ভাণ্ডারে এমন কিছু স্রষ্টা আছেন যাঁদের সৃষ্টি আমাদের প্রতিদিনের অনুভূতির সঙ্গী। তাদের নাম অনেক সময় একটু আড়ালে থেকে যায়, কিন্তু তাদের তৈরি করা গান, সুর বা কথায় সমানভাবে ভাস্বর হয়ে থাকে শ্রোতাবৃন্দের মনে। কত মানুষ আজও আবেগে ভেসে শোনেন এই সব গান, অথচ অনেকেই বা নব্য প্রজন্ম হয়তো এই গান তৈরির পেছনের মানুষগুলিকে কখনো কখনো জানতে পারেন না। তাই জন্যই হয়তো এই ধরনের অনুষ্ঠান, যেখানে এই মানুষগুলিকে আমরা নতুন করে আবার চিনি। আজ সেই রকমই এক মানুষের কথা, তার সৃষ্টি সব কিছু নিয়ে ভরে থাকবে হারানো দিনের গান, যেখানে আছে সুরের উন্মাদনা, রয়েছে সুরের মূর্ছনা, সঙ্গে রয়েছে মাটি এবং মানুষের গল্প, সব মিলিয়ে যার কাজ বাংলা সঙ্গীতকে দিয়েছে এক স্বতন্ত্র মাত্রা। সুরকার আবার গীতিকারও বলা যায় কোনো কোনো ক্ষেত্রে। প্রবীর মজুমদার, প্রবীর বন্ধু মজুমদার, তাঁকে নিয়েই আজ হারানো দিনের গান। সঙ্গে আছে আমি মৈত্রী বন্ধু স্বর্ণাভ রায়। চলুন প্রথম গান দিয়ে শুরু করি, তারপর আবার বাকি কথায় আসা যাবে। প্রথম গানটি অবশ্যই প্রবীর মজুমদারের সুরে, অংশুমান রায়ের কণ্ঠে।

সলিল চৌধুরী গণনাট্য সঙ্ঘে বেশ কিছুদিন নতুন গানের আসর, এইভাবে একটি আসর চালাতেন, যেখানে যারা নতুন গান নিয়ে কথা বলেন বা গান নিয়ে আলোচনা করেন, নতুন গান লিখেন, নতুন গান বানান, তাদের সেই গান নিয়ে তাদের ভালো খারাপ এই সব দিক নিয়ে মতবিনিময় হতো। একবার বা একদিন বলা ভালো, সেখানে উপস্থিত ছিলেন জ্যোতিরেন্দ্র মৈত্র, কবি, সুরকার, গায়ক। সেখানে দুজনের গান করতে বলা হয়, দুজনকে গান করতে বলা হয়, এক প্রবীর মজুমদার, আরেকজন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। দুজনেই তাদের সুরারোপিত দুটি গান শোনান। প্রবীর মজুমদারের গান শোনার পরই জ্যোতিরেন্দ্রনাথ মৈত্র তিনি বলেছিলেন যে এক মুঠো মাটি পকেটে নিয়ে চললাম। আর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের গান শুনে বলেছিলেন, অভিজিতের গান সত্যি সত্যি ঝড়ের বেগে আমাকে উড়িয়ে নিয়ে গেল। এই এক মুঠো মাটি পকেটে নিয়ে চললাম, এটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে কোন গানটির কথা আমি বলছি। সেই গানটি লিখেছিলেন প্রবীর মজুমদার, সুরও করেছিলেন তিনি নিজে, কিন্তু গানটি 1956 সালে রেকর্ড হয় ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে, এবং সেই সময় থেকেই এই গানটি অমরত্ব লাভ করে। শোনাই এবার সেই গানটি, মাটিতে জন্ম নিলাম।

প্রবীর মজুমদারের স্মৃতিচারণ করতে গিয়ে এই গানটি সম্পর্কে ধনঞ্জয় ভট্টাচার্য বলেছিলেন, গানটির কথা মনে পড়লে আলাদা করে ভাবতে হয় যে সুরের জন্য কথা না কথার জন্য সুর, দুটো যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রবীর মজুমদারদের ঢাকুরিয়ায় যে বাড়ি, সেই বাড়ির নাম সুরপ্রীতি, সেটি ছিল গান বাজনার আখড়া। তারা সকল ভাই বোনই গান, সুর, ছন্দ, তাল, লয় এই সব নিয়েই ছিলেন। তার পিতা সুরবন্ধু মজুমদার সকল ছেলে মেয়েকে ঠিক যেমন করে পড়াশোনা করাতে উৎসাহ দিতেন, তেমনভাবে গান বা সুরের সঙ্গে থাকতে, সঙ্গীত চর্চার সঙ্গে থাকতে উৎসাহ দিতেন। জানা যায় যে সুরবন্ধু মজুমদারের যে বড় মেয়ে, সম্ভবত প্রবীর মজুমদারের দিদি, তাকে গান শেখাতে আসতেন কুন্দনলাল সাইকেল। তাদের বাড়ির সামনে একটি বড় জামরুল গাছ ছিল, সেই গাছে, মানে সেই গাছ তাদের উঠোনের গাছ, সেখানেই নাকি সাইকেল সাহেবের সাদা সুন্দর ঘোড়াটি বাঁধা থাকত। এই যে সুরপ্রীতির যে আড্ডা, গান বাজনার আখড়া, সেখানে কিন্তু নিয়মিত ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, অনল চট্টোপাধ্যায়, নির্মলা মিশ্র, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সকলে, এমনকি সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র, সুনির্মল বসু, প্রবোধ কুমার সান্যাল সকলেই আসতেন। এই এই সুরপ্রীতি বাংলা সংস্কৃতি জগতের এক সুন্দর আড্ডার স্থান ছিল, যেখান থেকে অনেক গান তৈরি হয়েছে, অনেক নতুন শিল্পীকে বাঙালিরা চিনেছে, জেনেছে। আরও কথায় যাব, কিন্তু তার আগে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান, অবশ্যই প্রবীর মজুমদারের সুরারোপিত, বিমল চন্দ্র ঘোষের কথায়।

প্রবীর মজুমদারের মধ্যে এক কবি বাস করতেন। যেহেতু তিনি নিজেও লিখতে পারতেন, তাই অনেক সময় বিভিন্ন লেখার মধ্যে যে মাধুর্য আছে তাকে সুর দিয়ে কি করে ভরিয়ে দিতে হবে তা যেন তার সহজ আচরণ ছিল। সেইভাবেই অনেকের গানে তিনি সুর করেছেন। শ্যামল ঘোষের গানে সুর করে পূজোর সময় রেকর্ড করিয়েছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। তরুণ বন্দ্যোপাধ্যায় অবশ্য পরপর কয়েক বছর পূজোর গান রেকর্ড করেছিলেন প্রবীরবাবুর কথায় এবং সুরে। তবে যে গানটির কথা আমি উল্লেখ করছি, সেই গানটি রেকর্ড হয়েছিল 1967-এর পূজোর সময়। শ্যামল ঘোষের কথায়, প্রবীর মজুমদারের সুরে এই গানটি তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে চিরস্মরণীয় হয়ে থাকবে। শুনবেন নাকি সেই গান? চলুন এবার সেই গানটি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন হারানো দিনের গান। আর আজ হারানো দিনের গান সুরে সুরে ভরে রয়েছে প্রবীর মজুমদারের সৃষ্ট গানের মাধ্যমে। প্রবীর মজুমদারের গানের অন্যতম বৈশিষ্ট্যই ছিল তার সহজ গ্রহণযোগ্যতা। তিনি এমনভাবে কথা ও সুর নির্মাণ করতেন যা একদিকে সাধারণ মানুষের হৃদয়ে সহজে পৌঁছে যেত, আবার যারা সঙ্গীত বোদ্ধা তাদের মনের মধ্যেও কিন্তু এক গভীর অনুরণন রাখত। আধুনিক বাংলা গানের সোনালী সময়ে তার অবদান সত্যি উল্লেখ করতে হয়, যেখানে আছে প্রেম, স্মৃতি, সামাজিক অনুভব, এমনকি ছোটদের ছোট্ট ছোট্ট মুহূর্তকেও তিনি সুর দিয়ে বন্দি করেছেন। সেই প্রসঙ্গে আসব পরে। তবে তার গানে ধরা পড়েছে সবসময় সংবেদনশীলতা। তার সৃষ্ট বহু গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে যে জনপ্রিয়তা লাভ করেছে তা তো বলাই বাহুল্য। আজও এই অনুষ্ঠানে তার সৃষ্ট সুর বা তার সৃষ্ট গান বিভিন্ন শিল্পীর কণ্ঠেই সাজানো হয়েছে, যেমন এখন শুনবেন সুপ্রীতি ঘোষের কণ্ঠে এই গানটি।

প্রবীর মজুমদার ছিলেন গণনাট্য আন্দোলনের এক সৈনিক। তিনি 1952 সালে ইডেন গার্ডেন্সে ক্যালকাটা ইউথ ফেয়ারে শ্রেষ্ঠ গীতিকার ও সুরকার হয়েছিলেন। সেই সময় গণনাট্য আন্দোলনকে উদ্বুদ্ধ করার জন্য তিনি বহু গান লিখেছেন, সুরও করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কোটি কোটি হাত তুলে শপথ নিলাম, আমাদের যৌবনে বিশেষ গান, পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে দিলাম, থামবে না মিলন গান। এছাড়াও আমরা এই

আকাশের বুকে গড়ব রং মহল, সৃষ্টির নবমন্ত্রে সৃষ্টির নবমন্ত্রে মোরা করব দিন বদল। এইগুলি কিন্তু তাঁরই সৃষ্টি। যদিও যে দ্বিতীয় গানটির কথা বললাম সেটি ম্যাক্সিম গর্কির মাদার নাটকে তিনি ব্যবহার করেছিলেন, তিনি ছিলেন সঙ্গীত পরিচালক। সৌভনিক নাট্য সংস্থার দ্বারা মঞ্চায়িত হয়েছিল এই ম্যাক্সিম গর্কির মাদার নাটকটি এবং সেখানেই এই গানটি ছিল। বিভিন্ন এই ধরনের গান প্রবীর মজুমদার সৃষ্টি করেছিলেন, তাঁরই একটি উদাহরণ বা একটি গান এবার আপনাদের জন্য। অর্চনা পুরীর কথায় প্রবীর মজুমদারের সুরে দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।

স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় আগামীকালের হারানো দিনের গানের বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আগামীকাল হারানো দিনের গানে মাটির গানের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের সংকীর্তনের মাতন আর লোকগানের কথায় সুরে আসমানি বিস্তার ঘটুক তার কণ্ঠের সহজিয়ায়। সূক্ষ্ম আত্মমগ্নতা একজন শিল্পীর জাত চেনায়। লোকসঙ্গীতের বিশাল পরিসরে এমন অনেক শিল্পী এসেছেন যাঁরা কথা ও সুরের মেলবন্ধনে নির্মাণ করেছেন অন্তর্গত দ্বিতীয় ভুবন। প্রবাদ প্রতিম শিল্পী অমর পাল তাঁদেরই একজন। আগামীকাল হারানো দিনের গানে পল্লীগীতি শিল্পী অমর পালের জন্মদিবসে তাঁর সহজ জীবনের আলখাল্লা বানানোর সংক্ষিপ্ত প্রয়াস বন্ধুদের কাছে।

হয়েছে। কথকের ভূমিকায় শর্মিষ্ঠা রায়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত ১১টায়। চলে আসি আজকের প্রসঙ্গে। আজ প্রবীর মজুমদারের সুরে আমরা রয়েছি হারানো দিনের গানের পর্বে। পরের যে গানটি শোনাবো সেই গানটির কার কণ্ঠে সেটিও বলছি না, গানটির কথাও কিছু বলছি না। ওই যে বললাম বেশ কিছু গান কথায় সুরে মানুষের মনে চিরকালীন হয়ে থাকে, চিরকালীন সেই গানের দাগ থেকে যায় মনে। শুনুন এবারে সেই রকমই একটি গান।

বহুমুখী প্রতিভাসম্পন্ন প্রবীর মজুমদার, প্রবীর বাবু যে কত রকম সুর করেছেন বিভিন্ন রকম গানে, যেখানে রয়েছে প্রেমের কথা, রয়েছে সমাজের কথা, আবার বিদ্রোহের কথাও রয়েছে, সমাজ পরিবর্তনের কথাও রয়েছে। ছোটদের মন বুঝে, ছোটদের সুরে বা ছোটদের মনের মতো সুরে গানও কিন্তু তিনি রচনা করেছেন, তিনি লিখেছেন, সুর করেছেন। একটি গানের কথা বলতে পারি, বলতে পারিস মা পুজোর ছুটির পরেই কেন পরীক্ষাটা আসে, আমোদ ভরা দিনগুলি সব চোখের জলে ভাসে। নিশ্চয়ই বুঝতে পারছেন, আরও একটি বিখ্যাত গান আছে।

যে গানটি ছাড়া ছোটবেলায় তো আমাদের কারোরই পুজো শুরু হচ্ছে বলে মনে হতো না, আমার দৃঢ় বিশ্বাস এখনও ওই গানটি পুজোর আগে মনের মধ্যে আমরা গুনগুন করে উঠি, বা এখন যারা ছোট আছে তারাও এই গানটির সঙ্গে পরিচিত, কারণ দুর্গাপুজোর শুরুর আবহে এই গানটি ভীষণ প্রয়োজনীয় প্রত্যেক বাঙালির কাছে। শুনুন সনৎ সিংহের কণ্ঠে সেই গান।

সময়ের সঙ্গে সঙ্গীতের ধারা বদলেছে, বদলেছে শ্রোতার রুচিও, কিন্তু কিছু কিছু সৃষ্টি কখনোই যেন পুরনো হয় না। এই যে প্রবীর মজুমদারের সুর করা যে গান, তেমনি প্রজন্ম পেরিয়ে আজও মানুষের মনে জাগিয়ে তোলে নস্টালজিয়া, আবেগ, ভালোবাসা, তাই না? বাংলা গানের ইতিহাসে তিনি তাই শুধু একজন সুরকার বা কখনো কখনো কোনো অর্থে গীতিকার নন, তিনি এক অনুভবের নাম, এক নীরব শিল্পী, এবং তার সুরের ছোঁয়া কতভাবে কত রকম জায়গায়। কোনো এক পেশে গানেই যে তিনি সুরারোপ করেছেন তা নয়, তারও একটা উদাহরণ এবার রাখি। স্বামী সত্যানন্দ রচিত একটি গান যাতে সুরারোপ করেছিলেন প্রবীর মজুমদার, কণ্ঠ দিয়েছেন মাধুরী চট্টোপাধ্যায়। ভক্তি, প্রেম, সমর্পণ, এই তিন মিলে যে ত্রিবেণী সঙ্গম, সেই সঙ্গমের এক সুরেলা প্রয়াস এবারে আপনাদের জন্য।

এই প্রসঙ্গেই জানিয়ে রাখি যে এককভাবে প্রথম ছায়াছবিতে সঙ্গীত পরিচালনার কাজ তিনি যখন করেছিলেন, সেই ছায়াছবিটির নাম ছিল ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ। সেই ছবিতে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেশরাগের উপর ভিত্তি করে তিনি যে গানটি কীর্তনাঙ্গিকে গাইয়েছিলেন সেটি স্বামীজির অন্যতম প্রিয় গান, বা ঠাকুর তাঁর নরেনের কাছ থেকে সেই গান শুনতে খুব ভালোবাসতেন, কত দিনে হবে সে প্রেম সঞ্চার। সেই গানটি প্রসূন বন্দ্যোপাধ্যায় যেভাবে গিয়েছিলেন সেটি এখনও খুব জনপ্রিয়। তবে আজকে আর সেই গানটিকে আমরা তালিকায় রাখিনি, বরং আরও একটি গানের কথায় আসি। প্রবীর মজুমদার যখন মাতৃহারা হন তখন তার মধ্যে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়, যা তিনি রচনা করেন একটি গানের মাধ্যমে। সে গানটি শুনলে বোঝা যায় যে হৃদয়ে কতটা ফাঁকা হয়ে যায় যখন মা থাকেন না। পরবর্তীকালে এই গানটি প্রথম রেডিওতে গান পূরবী দত্ত, সেই গানটি শুনে নির্মলা মিশ্র বলেন যে এই গানটি তিনি নিজে রেকর্ড করবেন। 1965 সালে এই গানটি তখন নির্মলা মিশ্রের কণ্ঠে রেকর্ড হয়। নির্মলা মিশ্র অবশ্য পরে বলেছিলেন যে তিনিও গানটির সঠিক মর্মোদ্ধার করতে পেরেছেন তাঁর মাতৃবিয়োগের পর, এবং গানটি যেভাবে রেকর্ড হয়েছে তার থেকে পরবর্তী সময় বিভিন্ন অনুষ্ঠানে তিনি যেন আরও অনেক ভালো করে সেই গানটি গেয়েছিলেন। আর এই গানটি যে কোনো মাতৃহারা প্রাণকে মুহূর্তে কাঁদিয়ে দিতে পারে। আমার ধারণা আপনারা সবাই বুঝতে পেরেছেন সেই গানটির কথা। এবারে সেই গানটি নির্মলা মিশ্রের কণ্ঠে।

গানটি জনপ্রিয় অবশ্যই, কিন্তু গানটি শোনার পরেই একটা নিস্তব্ধতা চারিদিকে যেন ছেয়ে যায়, তাই না? তাই একথা বলতেই হয়, শুধু জনপ্রিয়তাই নয়, প্রবীর মজুমদারের কাজের মধ্যে ছিল শিল্প মানের এক স্বতন্ত্র পরিচয়। বাংলা গানের যে মাধুর্য একসময় মানুষের দৈনন্দিন জীবনের অংশ ছিল, তার সৃষ্টি সেই ধারাকে আরও এগিয়ে নিয়ে গেছে।

গেছে। গানের কথা ও সুরের মধ্যে তিনি এমন এক ভারসাম্য রচনা করতে পারতেন যেখানে কাব্যিকতা কখনো সুরকে ছাপিয়ে যেত না, বা সুর কখনো কথার গভীরতায় হারিয়ে যেত না। এই সব কিছু নিয়েই প্রবীর বন্ধু মজুমদার বা প্রবীর মজুমদারের সুরারোপিত গান। এবারের গানটি ভূপেন হাজারিকার কণ্ঠে।

প্রবীর মজুমদারের সুরে মোহিত হতে হতে আমরা প্রায় অনেকটা সময় পেরিয়ে এসেছি, আর হয়তো দুটি গান সঙ্গে থাকবো, তাই এই মুহূর্তে আর কথায় না গিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শোনাই।

আজ আর গান দিয়ে নয়, কথা দিয়েই শেষ করি আজকের অনুষ্ঠান। সুতরাং শেষ পর্যন্ত বলা যায়, প্রবীর মজুমদার ছিলেন সেই সব শিল্পীদের একজন যারা প্রচারের আলোয় নয়, মানুষের মনের ভেতর বেঁচে ছিলেন, আছেন, থাকবেন। তাঁর সৃষ্ট করা সুর কথার আবেশ আজও বাংলা গানের আকাশে নীরবে ভেসে বেড়ায়, কখনো স্মৃতির মতো, কখনো অনুভূতির মতো, আবার কখনো এক চিরকালীন ভালোবাসা। এই নিয়েই, এই ভালোবাসাই থাক আমাদের সঙ্গে, এই আশা নিয়েই শেষ করছে আজকের হারানো দিনের গান। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু স্বর্ণাভ রায়। সকলে খুব ভালো থাকবেন।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশের সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 এবং বাংলাদেশ সময় রাত 12:29। একটু পরেই শুনবেন DTH বাংলা পরিষেবার অনুষ্ঠান। শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় নিউজ অন এআইআর অ্যাপ এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে। স্টুডিওর ঘড়ি কাটায় সময় বলছে রাত 12:34, আর ক্যালেন্ডারের পাতায় দিন বদলে 19 মে 2026, আজ মঙ্গলবার। প্রতিদিনের মতন আজও শুনবেন প্রথমে রাত 12 থেকে 2 পর্যন্ত বাংলা আধুনিক গান, 2 থেকে 3 বাংলা ছায়াছবির গান এবং পরবর্তীতে 3 থেকে

চারটে পর্যন্ত নানা রঙের গান। আজকের অনুষ্ঠানে সুরেলা সফরের সাথী হয়ে আমি অয়ন থাকব আপনাদের সাথে। শুনতে থাকুন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন আধুনিক গান, প্রথম শিল্পী, পছন্দের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 1:12। শুনছেন টিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান।

স্টুডিও ঘড়ি কাটা গুটি গুটি পায় জানান দিচ্ছে রাত 1:49 হয়ে 32 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গান। আর আজকের অনুষ্ঠানের শেষে একদম পর্যায়ে এসে শেষ গান শুনে নেব শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠানটি শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপ এবং এফএম প্রচার তরঙ্গেও একযোগে। এখন সময় বাংলা ছায়াছবির গানের, আর আজকের প্রথমে থাকছে 1973 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি শ্রীমান পৃথ্বীরাজ থেকে প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গান শুনছেন শ্রীমান পৃথ্বীরাজ ছায়াছবি থেকে। পরবর্তী গানের শিল্পী আরতি মুখোপাধ্যায় এবং বনশ্রী সেনগুপ্ত।

এই গানটি শুনবেন ছায়াছবি বাবা তারকনাথ থেকে, শিল্পী আরতি মুখোপাধ্যায় এবং বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে।

0: স্বামী ওর সাথে হাই কেমন করে ঘর ধরব আমি আমার কেমন খাপা স্বামী আমার কেমন খাপা স্বামী
1: রাগ করো না

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন বাবা তারকনাথ ছায়াছবি থেকে গান। পরবর্তী দুটি গান শুনবেন শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

কোথায়।

স্টুডিওর ঘড়ি কাটা বলছে রাত 2:25 হয়ে 30 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গান। ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি অন্যায় অবিচার। বাংলা সুপারস্টার মিঠুন চক্রবর্তী অভিনীত এই ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

পরবর্তী গানটি শুনবেন শিল্পী আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিং এর কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে ছায়াছবি অন্যায় অবিচার থেকে গান শুনছেন। পরবর্তী গানের শিল্পী কিশোর কুমার এবং সাবিনা ইয়াসমিন।

0: এখন শুনবেন পিতাপুত্র ছায়াছবির গান। প্রথম গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।
1: রাগ যে তোমার মিষ্টি,

আজকের অনুষ্ঠানের শেষ গান শুনব ছায়াছবি হংসরাজ থেকে, শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে নিউজ অন এয়ার অ্যাপ এবং এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন নানা রঙের গান। আজকে প্রথমে থাকছে লোকগীতি, পরিবেশনায় পরীক্ষিত বালা।

এতক্ষণ শুনলেন লোকগীতি, এখন শুনবেন বাউল গীতি। পরিবেশনায় শিল্পী পূর্ণদাস বাউল।

I'm not going to be able to do it.

Gobinda Dutta Bhakti.

ভোলে পারে, বাবা পুরা জানতে মারে, না

স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 3:28 হয়ে 14 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাউল গীতি, এখন শুনবেন ভক্তি গীতি। শিল্পী কুমার শানু।

নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে লোকগীতি এবং পরে শুনলেন ভক্তিগীতি। আর এখন এই অনুষ্ঠানের সমাপ্তি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আমরা শুনলাম শরৎ, শিল্পী ছিলেন পণ্ডিত সুররঞ্জন, রাগ ললিত। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব খেয়াল, শিল্পী চন্দনা ভট্টাচার্য, রাগ দেশী।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন চন্দনা ভট্টাচার্য, রাগ দেশি। এই সঙ্গে শেষ হলো আজকের প্রভাতী, আনন্দধ্বনি কিছুক্ষণ পরে।

আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত, একাধারে গান আর সেটা সুর এবং কথার মিশ্রণে তৈরি। রবি ঠাকুরের গানেই তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি। সোমদত্তা ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম প্রথম গানটি। দ্বিতীয় রবীন্দ্রগান, যখন তুমি বাঁধছিলে তার, কণ্ঠ বিশ্বরূপ রুদ্র।

এর পরের গান, এসো এসো ওগো শ্যাম ছায়া ঘন। আর আমরা তো এটারই প্রত্যাশায় এখন, কারণ বাইরে যে তীব্র তপের দাহন, সেই দাহন থেকে বাঁচার জন্য তো একটু তৃষ্ণার জল আমাদের দরকারই। কিন্তু তারপরও আবার মনে হয় এই দহনটাও তো দরকার ছিল, কারণ আগুনই তো শুদ্ধ করে, আগুনই পবিত্রতাকে এনে দেয়।

এই আলো কেবলমাত্র প্রকাশিত আলো নয়, এই আলো চারপাশের অনেক আবর্জনাকে পুড়িয়ে খাক করে দেয়। মনোময় ভট্টাচার্য।

আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর সর্বানী সান্যাল বৈদ্যের কণ্ঠে তোমার খোলা হাওয়া।

শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আমরা শুনলাম এই গানটা, দারুণ অগ্নি বাণেরে। সত্যিই তাই। এখন সময় হচ্ছে 5:22, হয়ে 4 সেকেন্ড, আর কিছুক্ষণ পর পূব আকাশে ভানুবাবু তার নিজস্ব পাঁচালি শুরু করে দেবেন, আর সেই পাঁচালি কথায় আমরা সবাই থাকব। সেখানে তিনি একাই মহারাজা, তার সেই রুদ্ররূপ, তার সেই প্রখর প্রচণ্ড যে দৃষ্টি, তাকে এড়ানো অসম্ভব। সকাল 9টার পর থেকে আমার মনে হয় না খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোচ্ছেন। খুব ভালো লাগে গ্রীষ্মের এই অসাধারণ রূপটা দেখতে। বৈশাখ আর জ্যৈষ্ঠ তো একটা গদ্য কবিতারই নাম, এখানে তার নিজস্ব একটা ছন্দ আছে যেটা অন্তঃসলীলা ফুলগুর মতো নিঃশব্দে নিরবধি বয়ে চলেছে। এই গ্রীষ্মের জন্যই তো এত অপেক্ষা। আমরা কঠিন ঠান্ডায় বলেছিলাম না যে কবে রোদ উঠবে, কবে সূর্যদেব তার নিজস্ব গল্পগুলোকে শুরু করবেন। সূর্যদেবের সেই গল্পগুলো, তার নিজস্ব গল্প যেগুলো, তার একান্ত যে চয়ন, সেগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে আবার। এটার জন্য আমাদের দীর্ঘ একটা প্রতীক্ষা ছিল, আমাদের প্রতীক্ষা ছিল সেই ধরুন হেমন্তের সময় থেকে। হেমন্তের পরে শীত এলো, শীতের পরে বসন্ত এলো, কিন্তু রোদ্দুর তো এলো না। এবার কিন্তু রোদ্দুর এসেছে, আর এই রুদ্র রূপের কাছে আমরা নত জানু। তাহলে এর পরে যেটা ঘটবে, অর্থাৎ চারপাশ পুরো খাঁ খাঁ করবে, কেউ কোথাও নেই, যেটা রবি ঠাকুর আমাদেরকে একটু আগেই বলে দিলেন যে এমনকি গাছের ডালেও কোনো পাখিও থাকবে না, আর থাকলেও সে অত্যন্ত ক্লান্ত হয়ে কেবল ডেকে যাবে। তাহলে সেই নাই রসনাইয়ের সেই যে একটা নিদারুণ যে বেলা, সকরুণ যে

আর্তনাদ, সেই আর্তনাদের গানও আমরা শুনিনি। গ্রীষ্ম, তোমার এই কঠিন রূপটা দেখার জন্যই অপেক্ষা করছিলাম আমরা। বৈশাখ এবং জ্যৈষ্ঠ অপেক্ষা করছিলাম, আমাদের প্রতীক্ষার প্রহর শেষ হয়েছে, আর তাই নাই রস নাই। শ্রবণা ভট্টাচার্য।

নাই রস নাই, দারুণ দাহন বেলা। যেন মনে হয় এক সন্ন্যাসী তার সামনে এক প্রকাণ্ড ধুনি জ্বালিয়ে নিঃশব্দে নিমগ্নতায় তপস্যা করছেন। বৈশাখ আর জ্যৈষ্ঠের এই রুদ্র রূপ দেখে এটাই মনে হয়, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। কেবলমাত্র কি অন্ধকার হলেই রাস্তাঘাটে লোক থাকে না, তা তো নয়। যখন রুদ্র রূপ হয়, যখন দাহনও বেলা হয়, তখনও কিন্তু পথ জনহীন হয়ে যায়। আর এই জনহীন রাস্তাঘাট দেখতে দারুণ লাগে, মনে হয় প্রকৃতির কাছে আমরা কত অসহায়। ভৈরব যখন তার নিজস্ব খেলা খেলেন, যখন তার নিজস্ব রূপে প্রতিভাত হন, তখন কোথায় কি কিচ্ছু থাকে না, আমরা তখন নিঃশব্দে সেই রূপকে প্রত্যক্ষ করি। গ্রীষ্ম, থেকে যাও তুমি আরো বেশ বেশ কিছুদিন। এরপরের গান সুস্মিতা গোস্বামী।